যতনা ফুঙ্কা হাম তাই যতনে ফাজিং ফুঙ্কা জাংনি হামজাক মায়া ফারেই তাবুক চেংজাগো তিনিনি ফুঙ্নি ককব্রক পান্দা আও সং তাই সারাপচানি আগুলো না সং শাল কামানি পান্দা ও তিনিনি শাল নি যে কক বথমানো তৈনি কক শালায় না নরবৈ গ্রংলায় না ফিয়া বাবন ছাই সেখান সংরচাম টাং সাখনালায় না তিনি ক্রাক ককতি শাল তাল ক্রান তালমি শাল থামসি সা সালমারি চিব্রিরা থামসি বা ত্রিপুরা বিশি জুন তালমি শাল নৈ চি সা সালমারি নৈ সাই নৈ চি দক ইংরেজি বিশি আও তাই আসুক লেয়ালাই দলিয়া তিনি সং খালায় রচাবং বিরলাল জমাতিয়া বাই রচাব জাক খরাঙ্গ তাই সং ও রচাবং ইয়াগুলো নরক বাই গরংলাইনে নরক গরং বাকে যথন তিয়ার দি আং কক দুক নাম্বার নরক মৈতু খাইকলাং জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি আউকে নরক যত্ন খাই দঙ্গ সারাসা পয়েন্টক মেগাহার্স এফ এম উজ্জয়ন্ত নরকনি লগি তঙ্গাং নরকনি বুকুক তনুজা হেকে তাবুক অ জরাও নরকনি বাকৈ বিরলাল জমতিয়া বাই রাজাব জাক অ রাজামুং

আসকজোড়া সঙ্খানা লাইকা বিরলাল জমা দিয়া বাইরে চাপ যাক বেলাই নখনাথা তগ্র চামুং আও কে সারা চাপন্ডক মেঘার এফ এম উজ্জয়ন্ত সালকামানি পান্ডাও নরকনি লগি তঙ্গ নরকনি বুকক তনে যা তাই তিনি কক বথমা সং সালাইনি তিনি সাল নরক সাউই সং সাইমান যত তিনি যোগা সাল হই আও হাইম গনাঙ্গই অ সাল নিনি পালাই জাগাই তঙ্গ যোগা নি

0: 잠들면 아웃 사이클 때.
1: 응.
0: 카틱라요 사캅 나이키르미 다니고.
1: 응. 샥샥가 짜이톡 막 그리다.
0: 응. 응. 그랬던 아버 비티브이 마만 아버 창라이고. 샥샥 사이톡 그양 바이게 한번이만. 응. 너 난리였다.
1: 응.
0: 아버는 바베뇨 디니 오버하이 버럭노 버릭몽 다시 허닥
1: 디노 응.
0: 응. 샥샥만이니 샥목과 함께 돈이고.
1: 응.
0: 응. 니니 차 니니 부카 아무나 가정리 돌리디 함께 동비 아버 하이 많이 아상다 아버가 이제 니니 엄마 살롬 무르고이
1: 살브룸 클라이 타나 나고다승
0: 아버 하이 아무브룸 승 클라이키카 아버 니니 사몽 니니 사몽 동이 동카노 동도 못 사카면 해도 뭉사 클라이만은 나로 클라이야 아버가 이제 사노 사단 카함 클라이 이사나 나라오 대신 아버님 드리는 뭐 하이탈로고 소비개박노 뭐 하이탈니 치미노 생라이는
1: 뭐카워 토니냐나 나고다
0: 요가 보고 클라이요 보고 클라이요 대보 치니 치니 엔카레 승그이 대보 팔 하이 클라이 제 대보 무상고 나초고 아버 하이타이고
1: 아우
0: 아버님 뭐다 가보노 카 그런 클라이 치니 তিনি থাকো তনাংথন তনো যোগক তাইয়াইথন আবো আংলে বোরাংখা আংলে বরিচিতংখা আংলে মহাইংখা নি হিয়াওই যোগা যতনি
1: পাগে যতনি পাগে
0: ইগলান্দি বোরান্দি বরিচিতন্দি আবো তং নগন খাইয়ে মাল খাই ফ্যামিলি কাছে নতুন খাই আমতে হে
1: আও
0: তাই আবো কে খাইয়ে ই তং সঙ্গ পাম বলে চল লাই যাই তাই তিনি যে লাইতে সামরনো বক কাম
1: কাই
0: নান পাগে যতন কেন খাতুন তাই তাই যতন যতই থাকা থাকা যা মেদা
1: হামবাই আও সং মানি হানি বসং মুংসাবো করে সাক বাই থানে বাগে সং সালো 20 মিনিট এবা 30 মিনিট সক সং জরাকারি উই সং মাইচা মানে ইয়াগুলো সং যত ন বাক্সা বাক্সা কে হরক মাইচা বাই খে নাই নাই দি থুই রক পাইও বা আচবি রক তুম পিয়া বা আমতি খাই উই সং মাইচাই পাই মানে ইয়াগুলো বো কাইসা খাই জানাই আসন তং আমনকে বজ্রাসন নু আবংকে বাহে খাই জাকে ইয়াকুম নু মুরই আচগু ইয়াক রাই সাকাও আচগুই ইয়াক নু সুজা খাই নাই ইয়াকুমনি যে ইয়াসকু সাকাও সুজাকে তনই পাঁচ পাঁচ মিনিট সক সং তংখানকে সিনি যে মাইচা মানে হজমনি ফান্ন বাংরু সিনি মেটাবলিজম ন বেলাইখানে বাংরু তাই থি সিনি থই লাই সুমারক ন বেলাইখানে চুবা চুবাও গামবাগে সং আমাহাই বজ্রা সন্দ্রন ফান সং খাইনে নাঙ্গো মাইচামনি ইয়াগুলো হরং থং ফুং থং দিবরং থং সং মাইচামনি ইয়াগুলো কিসা সে খাইনে নাঙ্গো তাই কিসা কক দুক নাইনে লেগে না হ্যালো
2: হ্যালো বিধান
1: এই ফোন কাহাম ছাড়ি থাকো
2: কইলানো
1: কইলানো
2: আও হাত থেকে কল খাই মনে এর খাব সাবুন খাব কিসা বিশ্বাস খাই মাহাই বউ তো আমাহাই সানাম বাগে সাই তো উই তঙ্গ কেব সে মনে না সে পাই আং তঙ্গ
1: আও হিঙ্গে বউ মনে বাই পাই ফানো কল খাই মাম বলে হায় দেনা কেদ সাদি দা কোন ইয়োগানো তেই নাই তাম ওয়ানছক আবো সাসিরি
2: ইয়োগানো তেই তো মেদান আবো তো বেলাই না কুমান খাই বাঙ্গে নিকে তাং জেনি নি ব্রেন এ মোমস্তি বউ বনো বুক খাইও কিনি নি ওয়ান মা বুক
1: ফাইনাল
2: বারানো মাস আসনাই জাতীয় যোগা

0: Bir yoga bu o bian bu sayma ağırsın ağırsın sonu. Hayvanın sinin bu kumbara o ke ama hayno yüz asır yüz. Ya ama hayrın asır debo har.
1: আমবাগী টাবুক নিজরা তো সঙ্গ যে কাহামনো তোমা সঙ্গ নাই ইংকে আমবাগী যত্ন কিসিসা জরা সাল সাত বাই থাকি বাকি সঙ্গে ওই যোগা খাই নাম হ্যাঁ তাকুক তলাইছে না জরাব পাই কম খাবা আও আও আও হামবাই বেলাই খেন আও আও সঙ্গ তাই সারাপ যেন ইয়াগুলো না সঙ্গ কলকাতা নিশিমি রেলি খাই খোনা যাক খনারি যাক নাই যোগা পান্ডান তৈ নাই গাই আও সঙ্গ যত্ন সাক বাই থাং কাহাম তন্নের বাকি সঙ্গ সূর্য নমস্কার তাই খেই বজ্রাসন নিরক তঙ্গ তাই যোদা যোদা আসন তঙ্গ সঙ্গে ফুং আছি সিরি ফুঙ্গ থইবা সামান ইয়াগুলো কিসিসা সাক বাই থাং বাকি খেলাইগেন কে নাই নাই দি নেন সাক বাই থাংবা ন সাপুং নং সাক কাহাম হাই স্রাই স্রাই হাই মা দো আও হেঁটে আসে লেরি তুমিয়া অরণ বাসা শিবনা এখাই সঙ্গে কিসা জরানি ইয়াগুলো ন কলকাতা নিশিমি রেলে খেলাই খনারে যাক যোগা নইনে ইন্টারন্যাশনাল যোগা পালাইমুং নইনে পান্ডা খনারে যাকনে

পশ্চিমবঙ্গেও গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আয়োজন করা হয়েছে এই আন্তর্জাতিক যোগ দিবসকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান। আইসিসিআর এবং বিদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসগুলির যৌথ প্রচেষ্টায় এবছর বিশ্বের প্রায় 2500টি স্থানে যোগ দিবস পালিত হচ্ছে, এবারও কম কথা নয়। বিশ্বের প্রায় 2500টি স্থানে যোগ দিবস পালিত হচ্ছে এবছর। 210টিরও বেশি ভারতীয় মিশনের অংশগ্রহণ বিশ্বজুড়ে যোগের গ্রহণযোগ্যতারই প্রতিফলন।

লোকভবনে গত রাত্রে রাত্রিবাস করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজ সেখান থেকেই সরাসরি পৌঁছে যাবেন তিনি। রেড রোডে ব্যস্ততা তুঙ্গে গাড়ির কনভয় চলেছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। সে গাড়ির কনভয় থেকে ক্রমশ পৌঁছে যাবেন মূল সভাস্থলে মাননীয় প্রধানমন্ত্রী। একই সঙ্গে এই বাংলার আমাদের পশ্চিমবঙ্গের নবগঠিত যে মন্ত্রিসভা, সে মন্ত্রিসভার বহু মন্ত্রী ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন তারা রেড রোডে। মাননীয় প্রধানমন্ত্রীর পদার্পণের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে আজকের এই যোগ উদযাপন। ইতিমধ্যেই আন্তর্জাতিক যোগ দিবস 2026 উপলক্ষে প্রকাশ করা হয়েছে ডাক বিভাগের 12টি বিশেষ ফিলাটেলিক কভার, যার প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব। শ্রী যাদব একই সঙ্গে এও বলেন যে আয়ুষ মন্ত্রকের গুরুত্বপূর্ণ উদ্যোগ যোগ 365, এর সাফল্যের কথা তিনি তুলে ধরেন। তিনি বলেন এর লক্ষ্য হল যোগকে মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলা। শ্রী যাদব আরো জানান 100 দিনের বিনামূল্যে অনলাইন যোগ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। 14 জুন আয়োজিত দেশব্যাপী, 14 জুনে সরাসরি যোগ স্টেশনে একসঙ্গে যোগ দিয়েছেন 4 লক্ষেরও বেশি মানুষ। হ্যাঁ, গত 14 জুন দেশব্যাপী এই সরাসরি এক যোগ স্টেশন যার আয়োজন করা হয়েছিল সেখানে 4 লক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন, যা নতুন এক গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। এই মুহূর্তে আমরা চোখ রাখব সরাসরি রেড রোডের যোগ সভাস্থলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি পৌঁছে গিয়েছেন এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি।

Honorable Chief Minister of West Bengal, Shri Pratap Rao Jadhav Ji, Honorable Minister of State, Independent Charge, Ministry of Ayush, Government of India. Amader Manonio প্রধানমন্ত্রী নিজের জীবনশৈলীতেই সেই শৃঙ্খলা নিষ্ঠা ও সংযমের প্রতিফলন যা প্রতীক হল যোগব্যায়াম। স্বাস্থ্যকর শক্তিশালী ও আয়ুষ্মান ভারত গড়ে তোলার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গিকে যা চমৎকারভাবে প্রতিফলিত

নরেন্দ্র মোদীজি সেখানে উপবিষ্ট রয়েছেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল উপস্থিত রয়েছেন, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী যাদবজি, আর একই সঙ্গে সভাস্থলে কত না মানুষ এসে পৌঁছেছেন রেড রোডে তাঁরা

0: আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব, তার বক্তব্য শুনলাম। এই মুহূর্তে মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাননীয় রাজ্যপাল শ্রী আর এন রবিজি, উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, উপস্থিত রয়েছেন অবশ্যই ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। রেড রোডে আয়োজিত এই অনুষ্ঠান এই মুহূর্তে সরাসরি
1: ভারত মাতা কি, ভারত মাতা কি বন্দে। সমবেত সুনাগরিক ভদ্রমণ্ডলী, আমাদের মধ্যে উপবিষ্ট হয়েছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, এবং যার হাত ধরে সিটি অব জয় এই কল্লোলনী তিলোত্তমা কলকাতা তথা পশ্চিমবঙ্গে যোগ কামস টু হোম, যোগ বঙ্গে ফিরে এলো, সেই মাননীয় নরেন্দ্র মোদীজিকে 11 কোটি পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে হৃদয় থেকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। মহামহিম রাজ্যপাল মাননীয় আর এন রবিজি রয়েছেন, ভারত সরকারের মাননীয় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদবজি রয়েছেন, এবং সম্মানিত ব্যক্তিবর্গ, মিডিয়ার বন্ধুরা এবং যোগপ্রেমী জনগণ রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটু পরেই একটি সুবিশাল বৃহৎ ঐতিহাসিক কার্যক্রম হতে চলেছে। ইতিমধ্যে এই কার্যক্রমের আজকে যে আন্তর্জাতিক যোগা দিবস, যা মাননীয় প্রধানমন্ত্রী গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গে এতদিন এর সঙ্গে রাজ্য সরকার বা সরকারি উদ্যোগ যুক্ত ছিল না, কারণ আমাদের অজানা, আমি সে কথা বলতেও চাই না এই সুপ্রভাতে। কিন্তু আমরা মনে করি পশ্চিমবাংলার জনতা জনার্দন, তারা যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলশ্রুতিতে এবারে বন্দে যোগ, যোগ পূজা পশ্চিমবঙ্গের সর্বত্র হচ্ছে। ইতিমধ্যে প্রায় 257,000 রেজিস্ট্রেশন হয়েছে, যেখানে বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠান এই যোগে পার্টিসিপেট করছে। আমার বিশ্বাস, আজকে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ, তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বাড়াবো না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাব বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ।

0: लेकिन आज का ये दिन हमें अपने साझा संकल्प को फिर दोहराने का अवसर देता है। आइए हम संकल्प लें, योग को केवल एक दिवस तक सीमित नहीं रखेंगे, योग को केवल एक कार्यक्रम तक सीमित नहीं रखेंगे, हम योग को अपने जीवन का हिस्सा बनाएंगे, अपने परिवार का हिस्सा बनाएंगे, अपनी आने वाली पीढ़ियों का हिस्सा बनाएंगे। साथियों, इसी दिशा में इस वर्ष योग 365, योग 365 की पहल को भी आगे बढ़ाया गया है। इसके तहत 100 दिन के ऑनलाइन योग कार्यक्रम का आयोजन किया गया है, जिसमें अभूतपूर्व जनभागीदारी देखी गई है। 130 देशों के 30 लाख से अधिक लोगों ने इसमें भाग लिया है। साथियों, जब समाज स्वस्थ होगा तब राष्ट्र भी अधिक सक्षम, अधिक समृद्ध और आत्मविश्वासी बनेगा। मैं इसके लिए मैं सबके लिए कामना करता हूं, सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया। इसी के साथ आप सभी को एक बार फिर अंतर्राष्ट्रीय योग दिवस की बहुत बहुत शुभकामनाएं, बहुत बहुत धन्यवाद।
1: सर्वे भवन्तु सुखिना, सर्वे सन्तु निरामया। সেই বার্তা হাজার বছরের পুরনো, যে বার্তা, যে বার্তা চিরন্তন, যে বার্তা শাশ্বত, সেই বার্তাকে আরও একবার দেশবাসীর উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে ছড়িয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এই মুহূর্তে আন্তর্জাতিক যোগ দিবসের উদযাপন উপলক্ষে রেড রোডে যে মহাসভার আয়োজন করা হয়েছে, যোগ প্রদর্শনের আয়োজন করা হয়েছে, সেখানে মানুষের উচ্ছ্বাস, মানুষের অভিবাদন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেড রোড জুড়ে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে যোগাভ্যাস। যে যোগাভ্যাসে শুধুমাত্র রেড রোডে যারা উপস্থিত রয়েছেন তারাই নন, অনলাইনে জুড়ে গিয়েছেন পশ্চিমবঙ্গ, ভারত তথা বিশ্বের নানা প্রান্তের মানুষেরা। যোগের মাধ্যমে এই যে যোগাযোগ, যোগের মাধ্যমে রোগমুক্তির যে এই পথ, সে পথ তো ভারত দেখিয়েছিল সমগ্র বিশ্ববাসীকে। আমরা সেই পথে যাত্রা আজ নয় হাজার বছর ধরে করছি, আর সমগ্র বিশ্ববাসী সেই পথে আমাদের সঙ্গে সহযাত্রী হয়ে উঠছেন ক্রমশ। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস, তার উদযাপন এবছর ভারত সরকারের তরফ থেকে হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে। যে রেড রোড এই মুহূর্তে যোগাভ্যাসে উৎসাহী মানুষের ঢল, এই মুহূর্তে সেজে উঠেছে রেড রোড, সাদা পোশাক আর যোগে সংযোগ, এই ভাবনা ক্রমশ ছড়িয়ে পড়ছে দিক থেকে দিগন্তরে। শুরু হতে চলেছে যোগাভ্যাস।
2: দোনো আঁখো কো বন্ধ কিজিয়ে, আলতো করে দুটো চোখ বন্ধ করুন। আব হাম এক স্বর মে ওমকার কা উচ্চারণ তিন বার করেঙ্গে, উসকে পশ্চাৎ প্রার্থনা কা প্রারম্ভ করেঙ্গে। এবার আমরা সমস্ত স্বরে তিন বার ওমকারের উচ্চারণ করব এবং তারপরে প্রার্থনা শুরু করব।

0: কোমরের পাশে রাখুন, কমর গর্দন সিধা রাখে, কোমর এবং ঘাড় সোজা রাখুন। ইসকো হাম দণ্ডাসন কেতে হে, একে দণ্ডাসন বলা হয়। আব দণ্ডাসন কে পশ্চাৎ হাম আগে ভদ্রাসন কা অভ্যাস করেঙ্গে, পরবর্তী অভ্যাস ভদ্রাসন। জিসকো ভি ঘুটনে মে দর্দ হে, অস্টিও আর্থ্রাইটিস হে, রুমাটয়েড আর্থ্রাইটিস হে, ঘুটনে কা সার্জারি হুয়া হে, এসে ব্যক্তি সাবধানী কে সাথ ইসকা অভ্যাস করনা হে। দণ্ডাসন কে স্থিতি মে দোনোঁ পেরোঁ কো একসাথ মোড়িয়ে আর দোনোঁ তলুওঁ কো মিলাইয়ে, দুটো পায়ের পাতাকে একসঙ্গে জড়ো করুন আর পঞ্জো কো দোনোঁ হাতোঁ সে পকড়িয়ে পায়ের আঙুলগুলোকে হাত দিয়ে ধরার চেষ্টা করুন। এড়িও কো ধীরে ধীরে শরীর কি তরফ খিচিয়ে গোড়ালিকে নিজের নিতম্বের কাছে নিয়ে আসার চেষ্টা করুন আর ঘুটনে কো জমিন পর স্থাপিত করনে কা প্রয়াস, হাঁটু মেঝের দিকে, সির গর্দন সিধা রাখে আর সামান্য শ্বাস প্রশ্বাস পর ইস অবস্থা মে থোড়ি দের বনি রহিয়ে আর ধীরে ধীরে দোনো হাতোঁ কো ছোড়িয়ে পেরো কো আগে কি তরফ ফেলাইয়ে আর দণ্ডাসন মে আইয়ে আর শীতল দণ্ডাসন মে বিশ্রাম কিজিয়ে, দোনো হাতোঁ কো পিছে কি তরফ লেকে যাইয়ে,
1: দুটো হাতকে পিছনের দিকে নিয়ে যান
0: আর দোনো পেরোঁ কে বিচ মে এক ফিট কা অন্তর রাখিয়ে,
1: দুটো পায়ের মাঝখানে এক ফিটের দূরত্ব বজায় রাখুন।
0: গর্দন কো এক তরফ দায় আর বাই তরফ রাখকর বিশ্রাম কিজিয়ে,
1: ঘাড় যে কোনো দিকে যেমন ডান দিকে এবং বাম দিকে।
0: আগলা অভ্যাস বজ্রাসন কা করেঙ্গে,
1: পরবর্তী অভ্যাস বজ্রাসন।
0: জিসে ভি ঘুটনে মে দর্দ দর্দ হে, আর্থ্রাইটিস হে, সার্জারি হুয়া হে, এসে ব্যক্তি সাবধানী কে সাথ ইসকা অভ্যাস করনা হে। আব হাম শীতল দণ্ডাসন সে ধীরে ধীরে এক এক পেয়ের কো মোড়তে হুয়ে নিতম কে নিচে লেকে আইয়ে,
1: ধীরে ধীরে একটা একটা করে পা নিতম্বের কাছে ভাঁজ করুন।
0: এড়িও কো বার আর ঘুটনে মিলে হুয়ে রহনা হে,
1: হাঁটু জড়ো থাকবে এবং গোড়ালি বাইরের দিকে।
0: দোনো হাতো কো ঘুটনো পর স্থাপিত করে
1: দুটো হাতকে হাঁটুর উপর স্থাপিত করুন।
0: সামান্য শ্বাস প্রশ্বাস সে থোড়ি দের ইস অবস্থা মে বনে রহিয়ে,
1: স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রাখুন
0: আর ধীরে ধীরে আঁখো কো খোলিয়ে। আব হাম অর্ধা উষ্ট্রাসন কা অভ্যাস করেঙ্গে বজ্রাসন কে সাথ,
1: পরবর্তী অভ্যাস উষ্ট্রাসন।
0: বজ্রাসন কে স্থিতি সে ধীরে ধীরে আপনি ঘুটনে পর কড়ে হয়ে যাইয়ে,
1: হাঁটুর উপর দাঁড়িয়ে পড়ুন,
0: দোনো হাতো কো কমর কে পিছে রাখিয়ে
1: দুটো হাতকে কোমরের পিছনে স্থাপিত করুন
0: আর ধীরে ধীরে শ্বাস ভরতে হুয়ে সির আর গর্দন আর ছাতি কো ছাতি কে উপরি ভাগ কো পিছে কি তরফ ঝুকাইয়ে,
1: শ্বাস নিতে নিতে শরীর কে পিছনের দিকে বাঁকান
0: আর ইস অবস্থা মে সামান্য শ্বাস প্রশ্বাস কে সাথ থোড়ি দের বনে রহিয়ে,
1: স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বজায় রাখুন
0: আর ধীরে ধীরে শ্বাস ছোড়তে হুয়ে সির গর্দন আর ছাতি কো সামান্য স্থিতি মে লেকে আইয়ে, পুনঃ বজ্রাসন মে বেঠ যাইয়ে,
1: বজ্রাসনে বসে পড়ুন।
0: আগলা অভ্যাস শশিকাসন কা অভ্যাস করেঙ্গে,
1: পরবর্তী অভ্যাস শশাকাসন।
0: বজ্রাসন কে স্থিতি সে দোনো ঘুটনো কো বাহার কি তরফ কোলিয়ে,
1: বজ্রাসন থেকে দুটো হাঁটুকে বাইরের দিকে খুলুন
0: আর দোনো হাতো কো হাতেলিও কো ধরতি পর স্থাপিত করে
1: দুটো হাতকে ফ্লোরেতে স্থাপিত করুন
0: আর ধীরে ধীরে শ্বাস ছোড়তে হুয়ে হাতেলিও কো সরকাতে হুয়ে শরীর কো আগে কি ওর ঝুকাইয়ে,
1: শ্বাস ছাড়তে ছাড়তে দুটো হাতকে স্লাইড করতে করতে নিয়ে যান।
0: নিতম কো এড়িও পর টিকানে কা প্রয়াস,
1: নিতম্ব কে গোড়ালির সঙ্গে রাখার চেষ্টা।
0: টোড়ি ছাতি কো ধরতি পর স্থাপিত করে আর সামান্য শ্বাস প্রশ্বাস পর ইস অবস্থা মে থোড়ি দের বনে রহিয়ে আর ধীরে ধীরে শ্বাস ভরতে হুয়ে দোনো হাতো কো সরকাতে হুয়ে শরীর কে পাস লেকে আইয়ে আর দোনো হাতো কো ঘুটনে পর স্থাপিত করে। আব হাম ইহীঁ সে উত্তান মন্ডুকাসন কা অভ্যাস করেঙ্গে,
1: পরবর্তী আসন উত্তান মন্ডুকাসন।
0: আর ধীরে ধীরে শ্বাস ভরতে হুয়ে দোনো হাতো কো সাইড মে সে বগল সে সির কে উপর লেকে যাইয়ে,
1: দুটো হাতকে সাইড থেকে উপরে নিয়ে যান,
0: এক এক করকে দায়ে হাত কো মোড়তে হুয়ে বায়ে কন্ধো পর আর বায়ে হাত কো মোড়তে হুয়ে দায়ে কন্ধো পর স্থাপিত করে,
1: ডান হাতকে ভাঁজ করে বাম কাঁধে এবং বাম হাতকে ভাঁজ করে ডান কাঁধে রাখুন।
0: सामान्य श्वास प्रश्न।

0: दोनों हथेलियों को दर्शन कीजिए, कोमलता से दोनों हथेलियों को चेहरे और आंखों पर स्पर्श कीजिए और धीरे धीरे आंखों को पलकों को झपकाते हुए कोमलता से आंखों को खोलिए और हाथों को सामान्य स्थिति में लेके आइए। आप सभी का बहुत बहुत धन्यवाद, आपका दिन मंगलमय हो। धन्यवाद।
1: যোগের সঙ্গে যোগ, যোগের মাধ্যমে যোগ, এক অন্যরকম সকাল, এক অন্যরকম সময় মুহূর্ত, যা এই মুহূর্তে যার সাক্ষী রইলাম আমরা। সাক্ষী রইল টেলিভিশনের পর্দার মাধ্যমে, রেডিওর মাধ্যমে সমগ্র বিশ্বের মানুষেরা। যোগ প্রদর্শন, যোগাভ্যাস সমাপন রেড রোডের দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি, যিনি এতক্ষণ যোগাভ্যাসের মাধ্যমে ছিলেন মঞ্চে, সভাস্থলে তিনি ফিরে যাচ্ছেন। আর একই সঙ্গে এই যোগাভ্যাসের মাধ্যমে এক অন্যরকম অনুভূতি, এক অন্যরকম প্রতিজ্ঞা, সুস্থ থাকার, সুস্থ রাখার, সে সবটা নিয়ে এক বুক একেবারে তাজা তরতাজা অক্সিজেন নিয়ে বহু মানুষ তারা ফেরার পথ ধরবেন, যারা আজ ভোর থেকে নানান জায়গা থেকে ক্রমশ এসে উপস্থিত হয়েছেন রেড রোডে। ভারত সরকারের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালনের যে প্রয়াস প্রতি বছর নেওয়া হয়, এবছর পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে তার সেই সমারোহের শুভ আমরা যে প্রয়াস দেখলাম, ছড়িয়ে পড়ুক সেই পজিটিভ এনার্জি প্রত্যেকের মধ্যে। যা দেখলাম আজ, যা শিখলাম আজ, তা যেন আমরা আমাদের নিত্যাভ্যাসের মধ্যে রাখতে পারি। শেষ করছি আজ এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন, যোগে ঘটুক রোগ মুক্তি।

এতক্ষণ কলকাতার রেড রোডে আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের বাংলা ধারা বিবরণী শুনছিলেন। উপস্থাপনায় ছিলেন শর্মিষ্ঠা সরকার। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ অনুষ্ঠান। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। আজ 12তম আন্তর্জাতিক যোগা দিবস। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে আজ নয়াদিল্লির ভারত মণ্ডপমে যোগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রায় 1,500 জন প্রবীণ নাগরিক একত্র হবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক যোগা দিবসে এই বছরের জাতীয় থিম নির্ধারণ করা হয়েছে, সুস্থ বার্ধক্যের জন্য যোগ। কলকাতায় জাতীয় যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ত্রিপুরাতেও আজ আন্তর্জাতিক যোগ দিবসে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলার হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। এখানে সকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় যোগাচর্চায় অংশ নিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশালগড়ের চরিলামে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এইচএস স্কুলে আয়োজিত যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ঊনকোটি জেলার মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে শৈবতীর্থ ঊনকোটিতে। আজ সকালে জেলা ভিত্তিক অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। গোমতী জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, জেলা প্রশাসন, গোমতী জেলা পরিষদ এবং উদয়পুর পৌর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আকাশবাণী আগরতলায় কর্মীদের উদ্যোগেও আজ সকাল আকাশবাণী আগরতলা কেন্দ্রে যোগ দিবস যোগাচর্চার আয়োজন করা হয়েছে। নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পুনঃ পরীক্ষায় প্রস্তুতির অংশ হিসেবে গতকাল দেশব্যাপী এক মক ড্রিল পরিচালনা করেছে। সারা দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মক ড্রিলে 2,500,000-এরও বেশি নিরাপত্তাকর্মী অংশ নিয়েছেন। এনটিএ জানিয়েছে দেশে 551টি শহর এবং বিদেশের 14টি শহরে 22,79,000 জনেরও বেশি পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পশ্চিমবঙ্গের তারকেশ্বরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। 23তম কিস্তিতে তিনি দেশের মোট 9 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,880 কোটি টাকা প্রদান করেছেন। এদিকে আগরতলার অরুন্ধতী নগরে স্টেট এগ্রিকালচার রিসার্চ সেন্টারে পিএম কিষাণ সম্মান নিধি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথ, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, বিধায়িকা মীনা রানী সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ দুই ম্যাচে জার্মানি 2-1 গোলে পরাজিত করেছে আইভরি কোস্টকে। অন্যদিকে নেদারল্যান্ডস 5-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইডেনকে। এদিকে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ ই থেকে জার্মানি রাউন্ডে 32-এ নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 9:30 তিউনিশিয়া মুখোমুখি হবে জাপানের। কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রণালয় নতুন দিল্লিতে নির্ভয় ফান্ড প্রকল্পের আওতায় নির্ভয় চেতনা নিয়ে 3 দিনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্ভয় চেতনা প্রশিক্ষণ মডিউলও চালু করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে নির্ভয় চেতনা হল মহিলাদের নিরাপত্তা ও মহিলা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে পুরুষদের সংবেদনশীল করার একটি জাতীয় উদ্যোগ, যার লক্ষ্য হল স্থানীয় তৃণমূল স্তরে লিঙ্গ উপযোগী শাসন ব্যবস্থাকে শক্তিশালী করে তোলা। কেন্দ্রীয় পঞ্চায়েত রাজ মন্ত্রক জানিয়েছে যে প্রশিক্ষণের পাইলট ব্যাচে 6টি রাজ্য আসাম, ছত্রিশগড়, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা এবং উত্তরাখণ্ড থেকে 40 জন মাস্টার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই মাস্টার প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে পরবর্তী সময়ে ধাপে ধাপে সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে তা সম্প্রসারিত করা হবে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ জেলা, গোমতী জেলা, উত্তর জেলা ও ধলাই জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে 11 মিলিমিটার। আগরতলায় আজ ভোরেও এক পশলা বৃষ্টি হয়েছে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি।

আকাশবাণী আগরতলা কর্তমা পরিও নির্মলেন্দু আচার্য তিনি ফিল চিনুই হায়ুং বেরেমনি যোগাশাল কেন্দ্রনি হদানি সই তাই ফান বাংরমা কক্চলাই নগি চেতন ভাই তিনি দিল্লি কোথালনি ভারত মণ্ডপম যোগাশাল সংসানানি যোগালে যাখা ওম মিল খরগ সাসাই বারা উমর গুনাং বরক্রব মানজাগান হিনুই খাকলাই যাগো হায়ুং বেরেমনি যোগাশাল তাকলাইনি বসং বেরেমনি ওয়ানসুক মুংখা বসাক কাহাম গুনাং আয়ুগ লগ্রনান বাগৈ যোগা ও ওয়ানসুক বুংনি লগি মুচাংরি ওই উমর গুনাং বড় রগ্ন যোগা খ্লাইরে নান বাগৈ চেতন নাজাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী কলকাতানি রেড রুড যোগা মেইল মাজাখা ত্রিপুরা ও বতিনি হায়ুং বেরেমনি যোগা সালো জুদা জুদা সামুং বুতাং ইয়াগো নাজাখা মিল কতরঙ্গান আগরতলা হাফানি হায়ুং বেরেমনি বাণী নকলাব আর ফুং দামসনি সিমিং মন্ত্রী অগ্র প্রফেসর ডাক্তার মানিক সাহা যোগা ক্লাইমাও মাজাখা হাজতেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু বিশালকুনে চুরিলাম ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী হায়ার সেকেন্ডারি স্কুল যোগালে যাক যোগা সালনি মেল মানজাকান বক্তম আমনকারী জুদা জুদা মথানি বুখাক তুইব যোগা সাল পালাইনানি যোগালে যাখা গুমতি হাঙ্কর জুদা জুদা সামুং বুতাংনি বিশিংতৈ হায়ুং বেরেমনি যোগা সাল পালাই যাখা জেলানি মেল বিভাগংখা উদয়পুর জগন্নাথ দিগিনি ইয়াকসেগলা মেইল ন চেঙি রেখা রাংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আকাশবাণী আগরতলা ও সামুং তাংনাই রগ্নি চেতন বাইবতিনি ফুঙ্গ আকাশবাণী আগরতলা কেন্দ্র ও যোগা সাল যোগা খ্লাইনানি যোগালি মুং নাজাখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মিয়া পশ্চিমবঙ্গনি তারকেশ্বর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনানি ফিল নুইচি থাম খিপিনি রাং সিধা সিধি হুকবার খ্লাইনাই রগ্নি ব্যাংক অ্যাকাউন্ট হাবরেখা ব হা কতনি যতই খরক চুকু রুজাকনিব গোবাং হুকবার খ্লাইনাই রগ্নি ব্যাংক অ্যাকাউন্ট দাদাক সিদাক বাবাগুই খক চি চার সাই চার রা চার চি রুজাক রাং হাবরেখা কামিনি রাং থং হামরু থানি ও তাং বুতাং বাই হুকবার খ্লাইনাই রগ্নি মজু মহামারী অঙ্গুই তঙ হুকবার খ্লাইনাই রগ্ন ফিল নৈচি থাম কিপিনি রাং রুই মুচাং মুদি হা কতনি সেব মানাই হুকবার খ্লাইনাই রগ্নি নুখং ন খা কাহাম তাই হাম বাই এফরকা মন্ত্রী অক্রে প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনানি ফিল নৈচি নুই কিপি জরা হাস্তে ব খরগ নুই রা সাই চার চি বা সাই বারা স্নি চি সা হুকবার খ্লাইনাই রগ্নি ব্যাংক অ্যাকাউন্ট খক চুকুরা স্নি চি স্নি রেজাক চার চি চুকুরা সাই রাং রেজাকা মিয়া অরুন্ধতী নগরনি হাস্তেনি হুকবার আমজক মুং কেন্দ্র ব যোগালে যাক পান্ডাব মন্ত্রী অক্রা ম কক সাকা পান্ডাব কুমুন রগ্নি বিশিং মানজাখা হুকবার মন্ত্রী রতনলাল নাথ এম এল এ মিনারানী সরকার আকসং কেন্দ্রনি পঞ্চায়েত রাজ কক চংলাই নক দিল্লি কোথাল নির্ভয় কান ফান্ড তাংবুতাংনি বিশিং নির্ভয় চেতনা নতিয়ই সালথামনি ফুরুংমুং শিবির যুগালিখা মিল কক চংলাই নগ্নি বুখাক্তৈ নির্ভয় চেতনা ফুরুংমুং মডিউল চেংরেজাখা কক চংলাই নক সাকা নির্ভয় চেতনা উংখা বুড়ি রগ্নি নাইমুতাং তাই বুড়ি রগ্নি জুদা জুদা বাবাই রগ্নতিয়ই চলা রগ খা লগৈ ওয়ানসুক নানি বাগৈ বসুং বেরেমনি কাইসা চেতন কক চংলাই নক তাইব সাকা অ ফুরুংমুংনি পাইলট বেচ হাস্তে কাইদক আসাম ছত্তিশগড় হিমাচল প্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা তাই উত্তরাখণ্ড খন্ডনি খরগ ব্রুইচি মাস্টার ট্রেনার ন ফরংজাগান ও মাস্টার ট্রেনার রগ উল রেম বাই রেম যত হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজাগ আমচাই রগ ফরংগান নিট ইউজি নুই সাই নুই চিদক বিশি নি আমজগ মুং উং ফিরমা তিনি সংসাদাগান ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও আমজগ মুং নাফিরনানি বাগৈ তিয়ার উং থানি মিয়া হা কতর গুনাঙ্গৈ মকড্রিল কাইসা সংসাখা হা কতনি জুদা জুদা আঞ্জুক মুং কেন্দ্র সংসাদাগ মকড্রিল খরগ নুইরা সাই বাচি সাই নিব গোবাং নাইমুথাং সেবুক মানজাখা আঞ্জুক মুং ন সেরাই সেরাই তাই কাহাম গ্রংখে পাইরনান বাগৈ গোবাং মা বেরেমনি নাইমুথাংনি ইয়াপ্রি রমজাখা বয়ারখকনি কক্তমা তিনি দিবরজরা বয়ারখকনি সেকাংবারিয়া কক্তম সাজাখা নখা চুমি কবলদাক তঙ্গন ফেরাঙ্গ গই কিসামিসা ওয়াতি ওয়াইফান মানো দক্ষিণ জেলা গুমতি সালচি তাই

আকাশ পানি আগরতলা, এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।

0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
0: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
1: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
1: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
0: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
0: রাজ্যের বিভিন্ন এলাকায় দপ্তর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী আগরতলা।

এই অনুষ্ঠান আপনারা শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে 236.4 মিটার অর্থাৎ 1260 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আমাদের পরবর্তী ঘোষণা।

আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

0: সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, রবিবার মানেই আনন্দ, আর সেই আনন্দকে আরো রঙিন করে তুলতে চলে এসেছে তোমাদের প্রিয় অনুষ্ঠান কাকলি। তাই তোমাদের সকলকে জানাই এই অনুষ্ঠানে স্বাগত। রেডিও তরঙ্গের এপারে আজকের এই কাকলির আড্ডায় কিন্তু আমার সঙ্গে রয়েছে অনেকজন ছোট্ট ছোট্ট বন্ধু। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের আসর। প্রথমেই যাব আমাদের প্রথম বন্ধু যাজ্ঞসিনীর কাছে। যাজ্ঞসিনী বলো, কেমন আছো?
1: আমি খুব ভালো আছি।
0: আচ্ছা যাজ্ঞসিনী কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: আমি শিশুবিহার স্কুলে পড়ি, ক্লাস 5।
0: বেশ, যাজ্ঞসিনী আজকে আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে বলো?
1: খুবই ভালো লাগছে।
0: ঠিক আছে, আমরা আজকে যাজ্ঞসিনীর কাছে কি শুনবো?
1: নজরুলগীতি।
0: নজরুলগীতি করবে?
1: হ্যাঁ।
0: ঠিক আছে, তো যাজ্ঞসিনী কত বছর ধরে গান শিখছো বলো?
1: 4 বছর।
0: 4 বছর?
1: হ্যাঁ।
0: লেখাপড়ার পাশাপাশি এই যে গানের চর্চা, সেটার সময় তুমি কিভাবে বের করো?
1: আমি সকালবেলা রেওয়াজ করি আর সন্ধেবেলা টিউশন থেকে এসে গান প্র্যাকটিস করি।
0: ঠিক আছে, তো গান করতে খুব ভালো লাগে তাই তো?
1: হ্যাঁ।
0: আচ্ছা, তোমার পছন্দের গায়ক কিংবা গায়িকার নাম বলো।
1: শ্রেয়া ঘোষাল।
0: বেশ, আর লেখাপড়া ভালো লাগে তো?
1: হ্যাঁ।
0: কোন বইটা পড়তে বেশি পছন্দ?
1: ম্যাথ।
0: ম্যাথ করতে বেশি পছন্দ? ঠিক আছে, যাজ্ঞসিনী বড় হয়ে কি হতে চায়?
1: ডক্টর।
0: ডক্টর হতে চায়? ঠিক আছে, তাহলে যাজ্ঞসিনী আর দেরি করবো না, তাহলে চলো চলে যাই গানে। প্রথম কোন গানটা শোনাবে বলো?
1: তৃষিত আকাশ।
0: চলো।

0: বাহ, আমাদের ছোট্ট বন্ধু যাজ্ঞসিনীর জন্য এবারে জোরে একটা করাতালি। এবারে চলে যাচ্ছি আমাদের আরো একজন মিষ্টি বন্ধু আরোহী দেবনাথের কাছে। আরোহী, কেমন আছো?
1: আমি খুব ভালো আছি।
0: আরোহী কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: মহারানী তুলসীপতি গার্লস এইচএস স্কুল ক্লাস 6 এ পড়ি।
0: বেশ, আরোহী আজকে আমাদের গান শোনাবে। ঠিক আছে, আরোহী গান করতে ভালো লাগে?
1: হ্যাঁ, খুব ভালো লাগে।
0: গান ছাড়া কি তুমি আর কিছু শেখো?
1: হ্যাঁ,
0: আর কি কি শেখো? ঠিক আছে, কোনটা বেশি পছন্দ, গান বেশি ভালো লাগে নাকি ছবি আঁকতে বেশি ভালো লাগে, কোনটা?
1: দুটোটাই ভালো লাগে।
0: দুটোই ভালো লাগে। আচ্ছা, লেখাপড়ার পাশাপাশি তুমি গানের চর্চা বা রেওয়াজ করার সময় সেটা কিভাবে বের করো?
1: আমি সকালবেলা একবার করি রেওয়াজ, আর সন্ধ্যাবেলা একবার করি।
0: ঠিক আছে, ঠিক আছে আরোহী, কথা তো আরো হবে, তার আগে চলো একটা গান শুনি।

0: খুব সুন্দর হয়েছে। আচ্ছা, গান ছাড়া লেখাপড়া করতে ভালো লাগে?
1: হ্যাঁ।
0: কোনটা বেশি পছন্দ, গানটা বেশি ভালো লাগে নাকি লেখাপড়াটা? বলো।
1: লেখাপড়া আর গান দুটোই ভালো লাগে।
0: দুটোই ভালো লাগে, বেশ। আচ্ছা, তো কোন বইটা পড়তে তোমার খুব পছন্দ?
1: সায়েন্স।
0: ঠিক আছে। আর তুমি বড় হয়ে কি হতে চাও বলো?
1: পুলিশ।
0: পুলিশ হতে চাও, ঠিক আছে। আচ্ছা বলো, বাড়িতে কে কে রয়েছে?
1: আমি, মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদা, ভাই।
0: ঠিক আছে। আর সবচাইতে বেশি বাড়িতে এই যে তুমি গান শিখছো, কে সাপোর্ট করে তোমাকে বলো?
1: মা।
0: ঠিক আছে। তো তারপরে আমরা আর কোন গানটা শুনবো তোমার কাছে?
1: তোমার আকাশ দুটি চোখে।
0: চলো।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। আমাদের ছোট্ট বন্ধুর জন্য জোরে একটা করতালি হয়েছে। এভাবেই গানের সুরে সুরে আনন্দের ভেলায় ভেসে আমরা পৌঁছে গেছি অনুষ্ঠানের আরেকটি সুন্দর মুহূর্তে। এবারে আমাদের সঙ্গে কিন্তু রয়েছে আমাদের আরও একজন ছোট্ট বন্ধু। আমাদের এই ছোট্ট বন্ধুর মিষ্টি কণ্ঠ নিশ্চয়ই ছুঁয়ে যাবে আপনাদের মন। তাহলে চলুন আমরা স্বাগত জানাই আমাদের ছোট্ট শিল্পী ঐন্দ্রিলা ভৌমিককে। ঐন্দ্রিলা, তুমি কেমন আছো বলো?
1: ভালো আছি।
0: আচ্ছা, আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে বলো? অনেক ভালো লাগছে। ঠিক আছে ঐন্দ্রিলা, তুমি এখন কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 2-তে পড়ি, কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসিতে।
0: ক্লাস 2-তে? আচ্ছা, ঐন্দ্রিলা তো আগেও একবার আমাদের স্টুডিওতে এসেছিলে, তাই তো? ঠিক আছে ঐন্দ্রিলা, লেখাপড়া ভালো লাগে নাকি গান করতে ভালো লাগে বলো? দুটোই সমান সমান ভালো লাগে, তাই তো? আচ্ছা, তো ঐন্দ্রিলা আজকে আমাদের কোন গানগুলো শোনাবে বলো?
1: রবীন্দ্রসঙ্গীত শোনাবো।
0: আজকে ঐন্দ্রিলা আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনাবে। ঠিক আছে, গল্প পরে হবে, চলো প্রথমে আমরা গানে যাই। ঠিক আছে।

0: বাহ, ঐন্দ্রিলা খুব সুন্দর হয়েছে। ঐন্দ্রিলা কত বছর ধরে গানের চর্চা করছে?
1: 3 বছর।
0: 3 বছর ধরে শিখছ? আচ্ছা, তো কখন তুমি রেওয়াজ করো লেখাপড়ার পাশাপাশি?
1: আমি সকালবেলা রেওয়াজ করি ও সন্ধ্যাবেলা করি।
0: আচ্ছা, আর তুমি কি গান ছাড়া আর অন্য কিছু শেখো?
1: আমি নাচ শিখি আর আর্ট শিখি।
0: বাহ, অনেক কিছু শেখো তাহলে। আচ্ছা ঐন্দ্রিলা, তারপরে আমরা আর কোন গানটা শুনবো বলো?
1: হারে রে রে।

0: বাহ, আমাদের ছোট্ট বন্ধুর জন্য একটা করতালি হোক। সুরের এই মনোরম যাত্রায় একের পর এক সুন্দর পরিবেশনা নিশ্চয়ই আপনাদের মুগ্ধ করছে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু জয়শ্রী দাসের কাছে। তার কণ্ঠে শুনব আরও কিছু হৃদয় ছোঁয়া গান। জয়শ্রী, স্বাগত তোমাকে আমাদের স্টুডিওতে। কেমন আছো বলো?
1: ভালো আছি।
0: আচ্ছা, জয়শ্রী তো আজকে আমাদের গান শোনাবে, তাই তো?
1: হ্যাঁ।
0: আজকে তোমার কাছে প্রথমে কোন গানটা শুনবো?
1: আমি একটি রামপ্রসাদী গান শোনাবো।
0: আচ্ছা, কথা পড়ে হবে, চলো আমরা গানে যাই প্রথমে।

0: খুব সুন্দর হয়েছে। আচ্ছা জয়শ্রী, অনেকদিন পরে আমাদের স্টুডিওতে এসে কেমন লাগছে বল?
1: খুব ভালো।
0: আচ্ছা তো জয়শ্রী এখন কোন স্কুলে পড়ো?
1: আমি পিএমশ্রী শেখেরকোট হাই সেকেন্ডারি স্কুলে পড়ি।
0: বেশ, গান তো তুমি ভালোই করো, তার পাশাপাশি লেখাপড়া করতে কেমন লাগে বলো?
1: ভালো।
0: আচ্ছা কোন সাবজেক্টটা তোমার সবচাইতে বেশি
1: পছন্দ? সায়েন্স।
0: আচ্ছা আচ্ছা জয়শ্রী, পড়াশুনোর মানে পাশাপাশি গানের চর্চা, এটার সময় তুমি কিভাবে বের করো?
1: আমি সকালে প্রতিদিন আধা ঘন্টা রেওয়াজ করি আর রাতে এক ঘন্টা।
0: আচ্ছা, আর কোন ধরনের গান তোমার বেশি পছন্দ?
1: ফোক সং।
0: আচ্ছা ঠিক আছে। আজকের এই সুন্দর সকালে তোমাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সত্যি খুব আনন্দের ছিল। আমাদের ছোট্ট বন্ধুরা কত সুন্দর সুন্দর গান গাইলো আজকে। তোমরা প্রত্যেকেই খুবই প্রতিভাবান, আর এইভাবেই নিজেদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছো সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও কথা হবে আগামী রবিবার একই সময়ে তোমাদের প্রিয় অনুষ্ঠান কাকলিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।

নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। স্টুডিওর খড়িতে এখন সময় সকাল 9:11:20। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই সকালে, আপনাদেরই প্রিয় বন্ধু আর যে শ্বেতা। এখন সময় সংবাদ শিরোনামের। চলুন জানিয়ে দিচ্ছি এখনকার সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় পঞ্চায়েতরাজ মন্ত্রণালয় নতুন দিল্লিতে নির্ভয় ফান্ড প্রকল্পের আওতায় নির্ভয় চেতনা নিয়ে 3 দিনের প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্ভয় চেতনা প্রশিক্ষণ মডিউলও চালু করা হয়েছে। আজ 12তম আন্তর্জাতিক যোগা দিবস। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের উদ্যোগে আজ নয়াদিল্লির ভারত মণ্ডপমে যোগ দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় 1500 জন প্রবীণ নাগরিক একত্র হবে বলেই আশা করা হচ্ছে। আন্তর্জাতিক যোগা দিবসে এই বছরের জাতীয় থিম নির্ধারণ করা হয়েছে, সুস্থ বার্ধক্যের জন্য যোগ। ত্রিপুরাতেও আজ আন্তর্জাতিক যোগ দিবসে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলার হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। এখানে সকাল 7টায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা যোগা চর্চায় অংশ নিয়েছেন। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু বিশালগড়ের চুড়িলামে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী এইচএস স্কুলে আয়োজিত যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পশ্চিমবঙ্গে তারকেশ্বরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 23তম কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন। 23তম কিস্তিতে তিনি দেশের মোট 9 কোটিরও বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি মোট 18,880 কোটি টাকা প্রদান করেছেন। নিট ইউজি 2026 পুনঃ পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি পুনঃ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে গতকাল দেশব্যাপী এক মক ড্রিল পরিচালনা করেছে। সারা দেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে মক ড্রিলে 2,500,000 বেশি নিরাপত্তা কর্মী অংশ নিয়েছেন। 2026 ফুটবল বিশ্বকাপের সর্বশেষ 2 ম্যাচে জার্মানি 2-1 গোলে পরাজিত করেছে আইভরি কোস্টকে। অন্যদিকে নেদারল্যান্ডস 5-1 গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইডেনকে। টানা 2 ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ ই থেকে জার্মানি রাউন্ড অফ 32-তে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 9:30 টিউনিশিয়ার মুখোমুখি হবে জাপানের। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ জেলা, গোমতী জেলা, উত্তর জেলা ও ধলাই জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধুরা, আজ 12তম আন্তর্জাতিক যোগা দিবস, আর এই উপলক্ষে শুনবেন এখন এক বিশেষ সাক্ষাৎকার।
1: আকাশবাণী আগরতলা, আজ একটি বিশেষ দিন, আজ 12তম আন্তর্জাতিক যোগা দিবস। আর এই যোগা দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে, একই সঙ্গে আমরা আকাশবাণী আগরতলাতেও পালন করলাম কিছুক্ষণ আগে।

0: আর এই আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে আজ কিন্তু আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি রাজ্য সরকারের যোগাসন কোচ, যোগা বিশেষজ্ঞ ডক্টর পূর্ণজিতা সেনকে। ডক্টর সেন, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে।
1: ধন্যবাদ।
0: তো আজ যেহেতু ডক্টর পূর্ণজিতা সেনকে আমরা পেয়ে গেছি যোগা বিশেষজ্ঞ, তাই তার কাছে আমাদের স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন থাকছে। ডক্টর সেন, প্রথমে জিজ্ঞেস করব, এই যোগা দিবসের এবছরের থিম বা ভাবনাটা কি?
1: ধন্যবাদ আপনাকে। আজকে 12তম আন্তর্জাতিক যোগা দিবস। এই বছরের থিমটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিল যোগা ফর হেলদি এজিং। হেলদি এজিং, আমরা কীভাবে এজিং করব। বেসিক্যালি আমাদের এজিংটা ইনএভাইটেবল, মানে এজিং অবশ্যম্ভাবী আমাদের হবে, সেটাকে কোনোভাবেই আটকানো সম্ভব নয়, সেটা একটা ন্যাচারাল প্রসেস। কিন্তু আমাদের লক্ষ্য হলো, বা যোগার যেটা লক্ষ্য সেটা হলো, যোগার সাথে আমরা কিভাবে আমাদের লাইফ স্প্যানটাকে নর্মালাইজ, কার্যক্ষম করে তুলব, কিভাবে আমরা যেভাবে আমাদের ছোটবেলায় যেভাবে অ্যাক্টিভিটিগুলো করে চলেছিলাম, যেরকম ধরেন ভাগ করে নিলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মেন্টাল থিঙ্কিং, স্পিরিচুয়াল থিঙ্কিং, বা আমাদের কগনিটিভ ফাংশনস, যেগুলো ব্রেইনের ইন্টেলেকচুয়াল ফাংশনস, থটস, মেমোরি পাওয়ার, বিভিন্ন রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিস, দৈনন্দিন জীবনের কার্যক্ষমতা, সেগুলোকে কিভাবে আমরা এইজিংয়ের সাথে সাথে একই সাথে আমরা নিয়ে যাব, সেটাই এবারের মেইন থিম, হেলদি এজিং।
0: তার মানে আপনি বলতে চাইছেন যে বয়স যখন বাড়বে, বার্ধক্য অবস্থায় আমরা কিভাবে ভালো থাকতে পারি, সেই বিষয়টার উপর কিন্তু এবারের ভাবনাটা।
1: হ্যাঁ, একদম ঠিক, সেটাই এবারের উদ্দেশ্য।
0: তাহলে ডক্টর সেন, আমি আপনাকে আরও একটি প্রশ্ন করতে চাই। একজন সাধারণ মানুষ, ধরুন একজন সাধারণ মানুষ, উনি যোগাসন রোজ দিন করতে পারেন না, তো কিভাবে উনি এই যোগাসন দ্বারা উপকৃত হতে পারেন এবং কিভাবে করতে পারেন, এ বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন।
1: হ্যাঁ, প্রথমেই বলে দিচ্ছি যে যে কোনো মানুষই আমাদের সোসাইটিতে যারা আছে, অ্যাটলিস্ট 10-15 মিনিটস তো মানে দেওয়াই যেতে পারে নিজের শরীরের জন্য। আমরা সবসময় অনেক কিছুই দেই আমাদের রোজগারের জন্য, ম্যাক্সিমাম লাইফ স্প্যান আমরা রোজগারের জন্যই করি, টার্গেটেড থাকে, কিন্তু নিজের শরীরের কথা আমরা কেউই ভাবি না। আজকাল এত কম্পিটিশনের যুগ হয়ে গেছে যে শরীরের ধ্যান আমরা রাখতে ভুলে গেছি। তো এই যোগাসনের এই দিনটাই আমাদের রিমাইন্ড করে যে আমাদের নিজের জন্য টাইম দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। তো সেই অনুযায়ী আমি আবেদন করব যে সমস্ত মানুষকে অ্যাটলিস্ট ডেইলি 10-15 মিনিটস, খুব ভালো হয় যদি আপনারা 30 মিনিটস টাইম দেন। যদি এতটাই ব্যস্ততার কর্মক্ষমতার এত যুগ রয়েছে আজকাল যে সবাই ব্যস্ত থাকে নিজেদের যার যার কর্মযোগ্যে, তাহলে অ্যাটলিস্ট 15 মিনিটস অন্তত ডেইলি টাইম দেবেন নিজেদের। ডেইলি কিছু বেসিক স্ট্রেচিং রুটিন থেকে স্টার্ট করে আপনারা যোগা, বিভিন্ন রকমের পশ্চার্স আছে, সেগুলো আপনারা করতে পারেন।
0: আচ্ছা, আমরা সবাই তো জানি যে এই যোগা এটি ভারতীয় প্রাচীন পদ্ধতি, তো আপনি কি বলবেন এই যোগা ব্যাপারটা, যোগাসন কবে থেকে ভারতবর্ষে চালু হয়েছে এবং সারা পৃথিবীতে?
1: যোগাসন এক্স্যাক্টলি কবে থেকে চালু হয়েছে সেটা এখনও কন্ট্রাডিক্টরি, কিন্তু বিভিন্ন যেই রকম যোগাগুরু এসে, যেমন পতঞ্জলিকে আমরা ধরা হয় মানে প্রাচীন আদি যোগাগুরু, তারা অনেক বছর আগের থেকে এগুলো স্টার্ট করেছে যোগাসনের বিভিন্ন টেকনিক। তারপর ডে বাই ডে সেটা আরও মডিফাই হয়ে গেছে, যেমন বিভিন্ন ব্রাঞ্চেসে ভাগ হয়ে গেছে, অষ্টাঙ্গ যোগা, বিভিন্ন রকমের গুরুরা যেমন আসলো, আবির্ভাব হলো বিক্রম যোগা, তো আয়ঙ্গার যোগা, আয়ঙ্গার গুরু, তো সেই অনুযায়ী হট যোগা, বিভিন্ন ব্রাঞ্চেস খুলে গেল যোগার। তো আলটিমেটলি অনেক ব্রাঞ্চেস আছে, কিন্তু আমাদের টার্গেট হলো আমাদের সবগুলো ব্রাঞ্চেসের থেকে কিছু একটা কমন পশ্চার যেগুলো ক্রিয়েট হয়েছে হট যোগার মধ্যে। যেমন বিভিন্ন ব্রাঞ্চেস থেকে, ধরুন আমি এক্সাম্পল স্বরূপ বলে দিচ্ছি, উদাহরণস্বরূপ ব্যাক বেন্ডিং যেগুলো পশ্চার্স রয়েছে, পেছনের দিকে বেন্ডিং, যেমন অর্ধচক্রাসন, অর্ধ উষ্ঠ্রাসন, যেগুলো কমন মানুষ করতে পারে। তারপর স্ট্যান্ডিং পশ্চার রয়েছে, দাঁড়িয়ে ব্যালেন্সিং যে সমস্ত পশ্চার, যেমন বৃক্ষাসন, ট্রি পোজ, হ্যাঁ, যেমন অর্ধচন্দ্রাসন, সেগুলো হলো ব্যালেন্সিং পশ্চার, সেগুলো করতে পারেন। তারপর টুইস্টিং কিছু পশ্চার রয়েছে, শরীর মোচড় দিয়ে যে সমস্ত পশ্চার, কোটিচক্রাসন, হ্যাঁ, বক্র

0: আসন সেগুলো করতে পারেন, অর্ধ মৎস্যেন্দ্র আসন, এই সমস্ত পশ্চারগুলি নর্মাল একটা হিউম্যান বিং, নর্মাল সাধারণ মানুষ আমরা সেগুলি ফলো করতে পারি। অ্যাটলিস্ট ইচ ইচ মানে প্রত্যেকটা পশ্চার আপনি 13-15 to 20 seconds হোল্ড করুন। খুব ভালোভাবে যদি 30 seconds হোল্ড করবেন, নর্মাল ব্রিদিং প্রসেস নেবেন, সেটা খুবই ভালো। আপনি 10-15 minutes মধ্যেই প্রত্যেকটা পশ্চার কমপ্লিট করে নিতে পারেন। কিন্তু খুব জরুরি ফার্স্টে আপনি ওয়ার্ম আপটা করে নেবেন, স্ট্রেচিং রুটিন, যে কোনো ওয়ার্ম আপ আপনি স্ট্রেচিং রুটিন ফলো করে আপনি ওয়ার্ম আপটা করে নিয়ে তারপর ইয়োগা পশ্চারগুলি ওয়ান বাই ওয়ান স্টার্ট করবেন। লাস্টে শবাসন এবং সেই সাথে প্রাণায়াম।
1: আচ্ছা, আমরা কিন্তু সবাই জানি যে ভারত থেকে রাষ্ট্রপুঞ্জে প্রথম এই যোগা দিবসটি পালনের জন্য প্রস্তাবনা করা হয়, তো তারপর 2015 থেকে যোগা দিবস কিন্তু পালিত হয়ে আসছে। তো সেখানে সবাইকে যোগা করতে পারবে না, এমনও তো রয়েছে মানে যারা কিছুটা শারীরিক সমস্যায় ভুগছেন বা অনেকটা সিভিয়ার সমস্যায় ভুগছেন, তা তারা কি চট করে মানে এই যোগাতে গেলে ওদেরকে কোনো সমস্যা হবে না, ডে বাই ডে ওরা উপকৃত হবেন?
0: খুব ভালো কোশ্চেন আপনি করেছেন, খুব রিলিভেন্ট আজকালের সমস্যার সাথে। সবাই প্রত্যেকে একটা না একটা কিছু সমস্যায় ভুগি আজকাল, খুবই কমন, যেমন কোমরে ব্যথা, সায়াটিক প্রবলেম, সায়াটিকা প্রবলেম, যেটা নার্ভের ডিস্ক বালজিং ইস্যুস থাকে, কিংবা জয়েন্ট পেইন থাকে, আর্থ্রাইটিস থাকে। তো তাদের জন্য কি হয়, আমাদের যে নর্মাল যে যৌগিক পশ্চারগুলো সেগুলোর থেকে সেগুলোই করা হয় কিন্তু মডিফাইড ওয়েতে। যেমন ধরুন আপনি সামনের দিকে ব্যান্ড করছেন, ঠিক আছে, ধরুন পদহস্তাসন, সামনের দিকে দাঁড়িয়ে সামনে বেন্ড করে হাত রাখছেন পায়ের গোড়ালিতে। তো যারা আর্থ্রাইটিসের সমস্যা বা বিশেষ করে কোমরের সাইটিকা পেইনের সমস্যা, ওরা কিভাবে করবেন, ওরা এটাকে মডিফাইড রূপে করবেন। ওরা ফার্স্টে চেয়ারে বসবেন, চেয়ারের সাপোর্ট নেবেন, তারপর চেয়ার থেকে সামনের দিকে বেন্ড হবেন, তাহলে পাটাকে রিচ করা আরও ইজি হয়ে যাবে। তো এই সমস্ত মডিফাইড ওয়েতে, বা বৃক্ষাসন ধরেন একটা সাপোর্ট নিয়ে করবেন, অ্যাসিস্টেড বৃক্ষাসন, একটা ওয়ালের মধ্যে আপনি একটা হাত ধরে রাখলেন আর একটা হাত দিয়ে আপনি পাটা টেনে পেলভিক এরিয়াতে লাগালেন। তো এইভাবে অ্যাসিস্টেড সাপোর্টের কিছু সিস্টেম নিয়ে আমরা মডিফাইড ওয়েতে যাদের বিভিন্ন রকমের শারীরিক প্রবলেম আছে সেই অনুযায়ী আমরা যৌগিক পশ্চারগুলি করিয়ে থাকি।
1: তার মানে শারীরিক সমস্যা থাকলেও যার যার সুবিধা অনুযায়ী যোগাকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি এবং তার দ্বারা উপকৃত হতে পারি।
0: হ্যাঁ, একদম।
1: তাহলে আজকে একটি শেষ প্রশ্নটি আপনার কাছে রাখছি যে আজকের এই যোগা দিবসে আপনার সবার জন্য, সাধারণ মানুষ সবার জন্য কি বার্তা থাকবে?
0: আমি সবাইকে একটাই কথা বলবো যে দৈনন্দিন জীবনে ফার্স্টে নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসলেই তাহলে সবাইকে আপনি নিজের ফ্যামিলি মেম্বার্সদেরও ভালোবাসতে শিখবেন। তো ফার্স্টে নিজেকে ভুলে গিয়ে, আজকাল যেটা আমরা হয়ে থাকে নিজেকেই আমরা ভুলে যাই এবং সবাইয়ের জন্য টার্গেট রাখি, আমরা এটা অ্যাচিভ করে নেব, এটা ইনকাম করে নেব, আমরা যাতে অন্যদের আমাদের ফ্যামিলি মেম্বার্সদের খুশি রাখতে পারি, সেই সূত্রে আমাদের কেউ নিজেকেই ভুলে যায় আর সেই সূত্রে আমাদের বিভিন্ন রকমের রোগাগ্রস্ত বিভিন্ন ডিজিজ এসে পড়ে আমাদের লাইফে, যেটা আলটিমেটলি আমাদের কাম্য নয়। তো যোগাসন আপনারা করুন, লাস্ট মেসেজ সেটাই থাকবে। আপনারা অ্যাটলিস্ট দৈনন্দিন জীবনে ডেইলি 10-15 minutes টাইম দিন, ওয়ার্ম আপ করুন, যোগাসনের পশ্চারগুলো করুন, প্রাণায়াম করুন, লাস্টে শবাসন করুন। আর সেই সাথে খুবই ইম্পর্টেন্ট যে ডায়েট মেনটেন করুন, ভালো খাবার খাবেন, ঘরোয়া যে কোনো রান্না আপনারা খান, বাইরের খাওয়া অ্যাভয়েড করুন। আর সবশেষে একটাই বলবো, আজকের আমাদের আন্তর্জাতিক 12th International Day of Yoga, যে থিমটা হেলদি এজিং, একটাই কথা সবাই মনে রাখবেন যে এইজিং কিন্তু সেটা নয় যে শুধু বয়স বাড়ায়, এইজিং হলো যে বয়স বাড়ার সাথে সাথে আমরা কতটা লাইফকে দিচ্ছি, লাইফকে এন্টারটেইন করছি সেই বয়সের মধ্যে, এক একটা ইয়ার্সে আমরা কতটুকু এন্টারটেইন হচ্ছি, নিজেকে পিস দিচ্ছি, নিজেকে হ্যাপিনেস দিচ্ছি, সেটাই হেলদি এজিং।
1: তার মানে আপনার কথা থেকে যা আমরা বুঝতে পারলাম যে যোগা প্রতিদিনেরই একটা অঙ্গ হওয়া উচিত, কারণ একদিন শুধু যোগ সাধারণ আমরা আন্তর্জাতিক যোগা দিবস পালন করলাম একদিনের জন্য নয়, সেটা প্রতিদিন আমাদের জীবনে গ্রহণ করা উচিত, তাহলে আমরা ভালো থাকতে পারবো, তাই তো?
0: হ্যাঁ,
1: ধন্যবাদ ডক্টর সেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আজকের এই বিশেষ দিনে। শ্রোতা বন্ধু, আজ 12তম আন্তর্জাতিক যোগা দিবসে এতক্ষণ আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে ছিলেন রাজ্য সরকারের যোগাসন কোচ ডক্টর পূর্ণজিতা সেন। ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ।
1: নমস্কার।
0: নমস্কার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক বিশেষ সাক্ষাৎকার যোগ বিশেষজ্ঞ ডক্টর পূর্ণজিতা সেনের সঙ্গে।

নমস্কার, শুভ সকাল ছোট্ট বন্ধুরা। তোমরা টিউন করে রয়েছো 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। আজ রবিবার, আর রবিবার মানে এই সময়টা কিন্তু আমাদের ছোট্ট বন্ধুদের জন্য। বন্ধুরা, ছোট্ট বন্ধুরা যারা গান শোনাতে চায়, কেউ বা কবিতা শোনাতে চায়, কেউ বা যন্ত্রসঙ্গীত শোনাতে চাও, তোমরা তাহলে দেরি না করে এখনই ডায়াল করো তোমাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের অনুষ্ঠানে। আর ফোন নম্বর 0381-232-6253, এই নম্বরে ডায়াল করে তোমরা কিন্তু শোনাতে পারো তোমরা আজকে কি গান শোনাতে চাও, অথবা কোন কবিতাটা শোনাতে চাও, অথবা কোনো যন্ত্রসঙ্গীত যদি শোনাতে চাও তাহলেও কিন্তু শোনাতে পারো তোমাদের প্রিয় অনুষ্ঠান ছোটদের অনুষ্ঠানে। আর আমি আজকে তোমাদের সঙ্গে রয়েছি বন্ধু আর জে শ্বেতা, কথা বলবো তোমাদের সঙ্গে। আর তোমরা ইতিমধ্যেই কিন্তু জানো যে আজকে একটা বিশেষ দিন, আজ আন্তর্জাতিক যোগ দিবস। অনেকেই সকালবেলায় তোমরা যোগ দিবসের অনুষ্ঠান দেখেছো, কেউ হয়তোবা অনুষ্ঠানে তোমরা পার্টিসিপেটও করেছ, আবার অনেকেই খেলার ছলে ঘরেও যোগা করেছ, তাই না বন্ধুরা? তোমাদেরকে আজকে আন্তর্জাতিক যোগ দিবসটা কি, কেন পালন করা হয়, এটা পালন করলে কি উপকার হবে, সেইগুলো সম্বন্ধে অবশ্যই বলবো। আর গান শোনাবো, সেই সঙ্গে তোমাদের গান কবিতা যন্ত্রসঙ্গীতও শুনবো। বন্ধুরা, তাহলে দেরি করুন আর, ফোন নম্বর ডায়াল করো 0381-232-6253, আর শোনাও ছোটদের অনুষ্ঠানে তোমাদের প্রতিভা।

ছোট্ট শ্রোতা বন্ধুরা, বলছিলাম তোমাদের আন্তর্জাতিক যোগ দিবসের কথা। আজ 21 জুন, আর আজকের দিনটা সারা বিশ্বে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে। সারা বিশ্বেই আজকের এই দিনটি পালন করা হয় শরীর আর মনের সুস্থতার বার্তা দেওয়ার জন্য। আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো যোগ শব্দটির অর্থ হল সংযোগ, শরীর মন এবং আত্মার মধ্যে একটা সুন্দর মিলন। যোগব্যায়াম শুধুমাত্র বড়দের জন্য নয়, ছোটদের জন্য কিন্তু সমানভাবে উপকারী। স্কুলের পড়াশোনা, হোমওয়ার্ক, অনলাইন ক্লাস, খেলাধুলা সব কিছু সামলাতে গিয়ে অনেক সময় তোমাদের ক্লান্ত লাগে, কিন্তু প্রতিদিন যদি মাত্র 15 থেকে 20 মিনিট যোগব্যায়াম করা যায়, তাহলে শরীর থাকবে সতেজ এবং মন থাকবে প্রফুল্ল। আর এই যোগব্যায়াম করার পেছনে বেশ কিছু উপকারিতাও রয়েছে। কি কি উপকারিতা রয়েছে সেইটা তোমাদের অবশ্যই শোনাবো। হ্যাঁ, প্রথমেই যেটা রয়েছে, যোগব্যায়াম করলে তোমাদের মনসংযোগ বাড়বে। মনসংযোগ মানে কনসেন্ট্রেশন। যখনই কোনো কাজ করবে, ধরো পড়তে বসলে, দেখবে খুব সহজেই কনসেন্ট্রেশনটা পড়াশোনাতে চলে আসবে, আর খুব সহজেই পড়াটা শিখে ফেলতে পারবে এবং হোমওয়ার্কও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র এই মনসংযোগটা পড়াশোনাতে নয়, অন্যান্য কাজেও সমানভাবে উপকারী। যেমন ধরো গান গাইতে বসেছ, কিংবা নাচ করতে প্র্যাকটিস শুরু করেছ, কিংবা অন্য কোনো কাজ করছো, খেলাধুলা করছো, ছবি আঁকছ, তখন দেখবে খুব সহজেই মনটা ওই কাজের সঙ্গে জুড়ে গেছে এবং এর ফলে কাজটাও বেশ ভালোভাবেই খুব সহজে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই দেরি না করে আজ থেকেই শুরু করে দাও যোগাভ্যাস। তবে প্রথম দিনই কিন্তু তোমাদেরকে অনেকটা সময় যোগাভ্যাস করতে হবে তা কিন্তু নয়, তোমরা একটু একটু করে যোগাভ্যাস করা শুরু করতে পারো। 5 মিনিট 10 মিনিট করে ধীরে ধীরে সময়টাকে বাড়াতে পারো। বন্ধুরা, জানো তো এই মনসংযোগের সঙ্গে প্রাচীনকালে আমাদের ভারতবর্ষের ঋষি মুনিরা যারা ধ্যান করতেন তাদের একটা সংযোগ রয়েছে। আসলে এই ধ্যান করাটাও যোগেরই একটা অঙ্গ। ধ্যান করলে পরে মনসংযোগ বাড়ে, শরীর সতেজ হয়, মন সতেজ হয়। বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে কেউ

না, ফোন লাইনে তো বন্ধুর সঙ্গে কথা বলা গেল না, তবে অবশ্যই তোমাদের সঙ্গে কথা বলবো। তোমরা তার জন্য অবশ্যই ফোন করো 0381-232-6253, আর আজকের এই দিনটা সম্পর্কেও জানাতে কিন্তু একদম ভুলবে না। তাহলে বন্ধুরা, চলো তোমাদেরকে একটা গল্প শোনাই।

0: ফোন করো 0381-232-6253 আর আজকের এই দিনটা সম্পর্কেও জানাতে কিন্তু একদম ভুলবে না। তাহলে বন্ধুরা চলো তোমাদেরকে একটা গল্প শোনাই। স্বামী বিবেকানন্দ গল্প আমরা অনেক শুনেছি, তার জীবনের কাহিনী অনেক শুনেছি। ঠিক যেহেতু আজকে আন্তর্জাতিক যোগ দিবস, তাই তিনি যেভাবে নিজের মনসংযোগ বাড়াতেন, কিভাবে তিনি পড়াশোনা করতেন কিংবা ধরো খেলাধুলা করতেন বা মনসংযোগ বাড়াতে যে ধ্যানের কথা তোমাদের বলছিলাম, সেই ধ্যানটাকে গভীর থেকে গভীরতর করতে পারতেন, সেই গল্পটাই আজকে তোমাদের শোনাবো। চলো তাহলে শুনব বিবেকানন্দের এক মজার গল্প।
1: ছেলেবেলা থেকেই নরেন ছিল ডান পিঠে দুরন্ত স্বভাবের, কোনো কিছুকেই তোয়াক্কা করত না সে। তাই তো প্রতিদিনের মতোই আজও এসে গেছে তার বন্ধুদের নিয়ে রামরতন বাবুর বাড়ির বাগানে। এই গাছতলা হলো তাদের জমায়েত হওয়ার প্রধান জায়গা, আর এই দলের সর্দার হলো বিলে, যাকে আমরা নরেন বলে থাকি। তবে এই দাপাদাপি আর হুড়োহুড়িতে যিনি সব থেকে বেশি বিরক্ত হতেন, তিনি হলেন বুড়ো রামরতন বাবু।
2: এই হত ছাড়া এই বদমাই সেই দল, তোরা মইতে পারিস নে, গেলি তোরা গেলি, জীবনটা জ্বালিয়ে খেলি আমার একবারই, আজ কি তোদের একদিন কি আমার একদিন। না এইভাবে আর পারা যাইতাছে না, একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে, হত চালাগুলোকে একটা শিক্ষা দিতেই হবে আমাকে। আসুক কালকে, কালকে আসুক। এই যে ছোড়ার দল, একটা গল্প বলি তোদের, এই দিকে আই দেখিনি।
1: গল্প শুনতে কে না ভালোবাসে, তাই নরেন আর তার বন্ধুরা চট করে চলে আসলো তাদের জ্যাঠার কাছে।
3: কি গল্প শোনাবে জ্যাঠা?
4: কি গল্প, কি গল্প?
2: এদিকে বস আগে।
1: এই বলে রামরতন বাবু গল্প শুরু করলো।
2: আগে দিন রাতে এই গাছে কি হয়েছিল জানিস?
3: কি হয়েছিল জ্যাঠা?
2: এক মস্ত বড় ব্রহ্ম দৈত্য, যেমন তার চেহারা তেমন তার চোখ, ইয়া বড় বড় দাঁত, বার করে এগিয়ে আসতেই আমি ভয়ে প আমায় দেখে বলল, তোরে নয় রে বুড়ো, আমার চাই কষি মাংস চাই, বাগানে খেলতে আসে ওই কষি মাথাগুলোকে আমি খাবো।
1: এই কথা শুনে নরেন ও তার বন্ধুদের চোখ একেবারে চড়ক গাছ, তারা একে অপরের দিকে তাকায়। তারপর সেই গাছতলা থেকে এক ছুট দিয়ে রামরতন বাবুর বাগান থেকে দৌড়ে পালায়। রামরতন বাবু বলে,
2: মনে হয় ওষুধে কাজ হয়েছে।
1: পরের দিন বিকেলে রামরতন বাবুর বাগানে নরেন একাই গাছের ডালে বসে দোল খাচ্ছিল, তার বন্ধুদের কোনো খোঁজই ছিল না। নরেন মনে মনে ভাবতে লাগলো,
3: বেটারা হয়তো বুড়োর কথা বিশ্বাস করেছে, ব্রহ্মদৈত্যের ভয়ে আর হয়তো ওরা আসবে না, আমাকেই প্রমাণ করতে হবে যে ব্রহ্মদৈত্য বলে কিছুই নেই ওই গাছে।
1: নরেন তার বন্ধুদের প্রমাণ করবার জন্য সেই দিন সারা রাত সেই গাছের ডালে বসে কাটিয়ে দিল। পরের দিন সকালে সারা রাত নরেনকে না পেয়ে বিশ্বনাথ বাবু রামরতন বাবুকে ও নরেনের বন্ধুদের নিয়ে রামরতন বাবুর বাড়ির বাগানে আসলো। এসে দেখলো নরেন গাছের ডালে বসে আছে।
5: নরেন, এই নরেন।
3: আগে আগে বাবা,
5: তুই সারা রাত বসে এই গাছে কি করছিলি?
3: বাবা, জ্যাঠামশাই বলেছিল এই গাছে নাকি ব্রহ্মদৈত্য থাকে, আর সে নাকি কচি মাংস চায়, তার জন্যই তো আমি সারা রাত বসে ব্রহ্মদৈত্যের অপেক্ষা করছিলাম, কিন্তু ব্রহ্মদৈত্য তো আসলো না বাবা।
1: এই কথা বলে নরেন তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলে,
3: আচ্ছা বোকার দল তো তোরা, জ্যাঠামশাই বলল আর তোরা বিশ্বাস করে নিলি, একবার সত্যটা যাচাই করবি নে।
1: নরেনের মুখে এ কথা শুনে সকলেই হতবাক হয়ে পড়ে। আর রামরতন

0: বাবু বুঝতে পারে এই ছোড়াকে দমন করা অত সহজ নয়। ছোট থেকে নরেন যা দেখত তার সত্যতা বিচার করেই তা বিশ্বাস করত। তাই খুব সহজেই ভয় বা হার মেনে নেওয়া তার স্বভাবে ছিল না। বিশ্বনাথ দত্তের তখন আইনজীবী হিসেবে বেশ নামডাক। একদিন তিনি যখন তার আইনি কাজে ব্যস্ত, তখন এক ধনী মক্কেল এলেন তার কাছে।
1: আরে বিনয় বাবু যে, আসুন আসুন। রামগোপাল, আরে ও রামগোপাল, বিনয় বাবুর জন্য হুঁকো নিয়ে আসো।
2: এই যে বাবু, নিয়ে আইতাছি।
0: রামগোপাল বিনয় বাবুকে হুঁকো দিতে হুঁকোর গন্ধে ছটপট করে ওঠে পাশের ব্যক্তিটি। তিনি বলেন,
3: ও রামগোপাল, একটু হুঁকো না হলে হচ্ছে না যে।
2: তো যাও না, আমাদের হুঁকো তো বাইরে রাখা আছে, গিয়া খাও না।
0: এই বলে ব্যক্তিটি বাইরের দিকে যায়। বাইরে শাড়ি দিয়ে রাখা হুঁকোয় হাত দিতেই রামগোপাল বলে ওঠে,
2: আরে আরে ওটায় হাত দিও না, তুমি দেখতেছি জাত ফুল সব এক করে দিবা, সর দেখি যত সব।
0: আর এই সমস্ত ঘটনা আড়াল থেকে দেখতে থাকে নরেন।
2: এই যে এই হুঁকো তোমাদের, নাও ধরো।
0: এরপর ব্যক্তিটি চলে গেলে বিনয়বাবু ও বিশ্বনাথ বাবু একত্রে বৈঠকখানা থেকে বেরিয়ে যায়। তারপর নরেন আড়াল থেকে বেরিয়ে এসে রামগোপালকে জিজ্ঞেস করে,
4: রামগোপাল কাকা, সবার জন্য আলাদা আলাদা হুঁকো কেন?
2: আলাদা না রাখলে যে জাত যাবে বাবা, আমরা যে নিচু জাতের।
0: রামগোপাল বিপদে পড়ে বলে,
2: তুমি এইখান থেকে ভিতরে যাও বাবা, এইখানে থিকো না, বাবু দেখলে রাগ করবেন।
0: পরের দিন সকালে নরেন লুকিয়ে লুকিয়ে বৈঠকখানা ঢোকে। একের পর এক সবকটা হুঁকোয় মুখ লাগিয়ে টানতে থাকে সে, কিন্তু সব হুঁকোতেই একই স্বাদ পায়, স্বাদের ফারাক পায় না সে। ঠিক এমন সময় চিল্লে ওঠে নরেন,
1: এতগুলো হুঁকোয় মুখ লাগিয়ে তুমি তামাক খাচ্ছ? হ্যাঁ,
4: আমার চাঁদ গেল কিনা দেখছিলাম বাবা।
0: নরেনের মুখে এই কথা শুনে হতবাক হয়ে পড়ে বিশ্বনাথ বাবু। যদিও কোনো উত্তর দেয় না সে, কিন্তু নরেনের মতন এই রূপ চিন্তাধারা খজনেরই বা থাকে। এই রূপ চিন্তাধারায় নরেনকে করে তুলেছিল নরেন থেকে স্বামী বিবেকানন্দ। এটা যে সময়ের কথা, তখন ছেলেটি মেট্রোপলিটন স্কুলের ছাত্র। ক্লাস চলাকালীন ক্লাসের একটি অবাধ্য ছেলের অদ্ভুত আচরণে বাকি সব ছেলেরাই হঠাৎ ফেঁসে উঠল, যার কারণে শিক্ষক ছেলেটির প্রতি প্রচণ্ড রেগে যান। কিন্তু ছেলেটি এমনই অবাধ্য, সে শিক্ষকের রাগকে উপেক্ষা করে উল্টে শিক্ষককেই হাসির পাত্র বানাতে লাগল। এতে শিক্ষক খুব রেগে গিয়ে ভাবতে লাগে,
5: এই সমস্ত কিছুই বুঝি ওই ছোড়ার ইশারাতেই হচ্ছে, সমস্ত ঘটনার পিছনে ওই ছোড়াই দায়ী।
0: প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে শিক্ষক যেই ছোড়াকে সন্দেহ করেছিলেন সেই ছোড়ার কান মলতে লাগলেন। তিনি এত জোরে জোরে কান মলতে লাগলেন যে অল্প সময়ের মধ্যেই কানের লতি লাল হয়ে পড়ে। যন্ত্রণায় কাতর ছেলেটি কোনো কথা না বলে চুপচাপ নিজের সকল বইপত্র নিয়ে ক্লাস থেকে সোজা বেরিয়ে যায়। ক্লাস থেকে বের হতেই সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সামনে পড়ে যায়। বিদ্যাসাগর মহাশয় ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক। বিদ্যাসাগর মহাশয় সেই ছেলেটির কাছে ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার কারণ জানতে চাইলেন। যদিও সেই ছেলেটির লাল হয়ে যাওয়া কান সমস্ত কিছুই ব্যক্ত করছিল, তবুও সেই ছেলেটি বিদ্যাসাগর মহাশয়ের কাছে সমস্ত কিছুই খোলসা করে বলে।

0: তখন বিদ্যাসাগর মহাশয় সেই ছেলেকে সাথে নিয়ে ক্লাসে প্রবেশ করেন। তিনি সকলের সামনে সেই শিক্ষককে উদ্দেশ্য করে বলেন,
1: আমি জানতাম আপনি একজন শিক্ষক, একজন মানুষ। এখন দেখছি আপনি একজন পশু। ঘটনা বিচারের ক্ষমতাই আপনার নেই। রাগে অন্ধ হয়ে আপনি সূর্যের কান টানতে চলেছেন। চলুন, আপনার ওই বইটির যে কোনো পাতা থেকে ছেলেটিকে প্রশ্ন জিজ্ঞেস করুন।
0: শিক্ষক মহাশয় খানিকটা হতভম্ব হয়ে সারা বই থেকে একে একে অনেক প্রশ্নই ছেলেটিকে জিজ্ঞেস করেন। ছেলেটি একের পর এক সব প্রশ্নেরই সঠিক উত্তর দেয়। একসময় শিক্ষক মহাশয় ক্ষান্ত হয়ে পড়লে বিদ্যাসাগর মহাশয় বলেন,
1: এবার ছেলেটি এই বইটি থেকে আপনাকে একটি প্রশ্ন করবে।
0: নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও প্রিন্সিপালের আদেশে ছেলেটি একটি প্রশ্ন করলে শিক্ষক মহাশয় সেটির উত্তর দিতে পারলেন না। তখন বিদ্যাসাগর মহাশয় ওই শিক্ষককে বলেন,
1: এতে লজ্জা পাবার কিছু নেই, ছেলেটিকে চিনে রাখুন, নাম নরেন্দ্রনাথ দত্ত। আপনি এই ছেলেটির শিক্ষক ছিলেন, একদিন এটি আপনার কাছে গর্বের বিষয় হয়ে থাকবে।
0: আর তারপরই নরেন্দ্রনাথ দত্তের থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার যাত্রা পথ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। তার 39 বছরের জীবনে শুধুমাত্র এটি একমাত্র ঘটনা ঘটেছিল, আদতে তা নয়। বৈশাখ মাসের প্রখর রোদে একবার স্বামীজি হাঁটতে হাঁটতে আলোয়ারের মহারাজা মঙ্গল সিং এর দরবারে পৌঁছলেন। সেই সময় মহারাজা স্বামীজিকে তার শিকার করা জীবজন্তুর ছবি দেখাতে লাগে। তা দেখবার পর স্বামীজি বললেন,
1: একটি প্রাণী অন্য প্রাণীকে অকারণে হত্যা করে না, তাহলে শুধু মজা করার জন্য কেন হত্যা করো? আমি এটি অর্থহীন মনে করি।
0: এই কথা শুনে মঙ্গল সিং হাসি মুখে উত্তর দেন,
2: তোমরা যে মূর্তি পূজা করো সেগুলি মাটি, পাথর বা ধাতুর টুকরো ছাড়া আর কিছুই নয়। আমার কাছে এই মূর্তি পূজা অর্থহীন বলে মনে হয়।
0: এই কথা শুনে স্বামীজি বলেন,
1: আমরা শুধুমাত্র ঈশ্বরের উপাসনা করি আর মূর্তিটিকে প্রতীক হিসেবে ব্যবহার করি।
0: এই কথা বলে স্বামীজি চিন্তা করেন,
1: এনাকে যোগ্য জবাব দিতে হবে।
0: এরপর বিবেকানন্দ প্রাসাদে রাজার বাবার ছবি দেখতে পান। তিনি এই ছবির কাছে পৌঁছে দরবারের দেওয়ানাকে বলেন,
1: আগে আপনি এই ছবিতে একটু থুতু ফেলতে পারেন।
0: এই কথা শুনে রাজা রেগে গেলেন। রাজা বলেন,
2: তুমি দেওয়ানাকে আমার বাবার গায়ে থুতু ফেলতে কেন বললে?
0: রাগান্বিত রাজাকে দেখে স্বামীজি হেসে উত্তর দিল,
1: হে তোমার বাবা কোথায়? এটা শুধু একটা চিত্র, কাগজের টুকরো মাত্র, তোমার বাবা নন।
0: এটা শুনে রাজা আশ্চর্য হন। স্বামীজি বলেন,
1: দেখুন মহারাজ, এটি আপনার বাবার চিত্র, কিন্তু আপনি যখন এটি দেখেন এটি আপনাকে তার কথা মনে করিয়ে দেয়। এখানে এই ছবিটি একটি প্রতীক, ঠিক যেমন মূর্তিগুলো আমাদের ঈশ্বরের প্রতীক।
0: এই কথা শুনে রাজা তার মূর্খতা বুঝতে পারল এবং স্বামীজির পায়ে নত হয়ে মাথা নিচু করল। হয়তো বিবেকানন্দের এই রূপ চিন্তাধারাই আমাদের পথ দেখাতে সাহায্য করে। বিবেকানন্দের মতো আহার বিলাসী মানুষ এই বাংলায় খুব কমই জন্মেছেন। একেই তো উত্তর কলকাতার বাসিন্দা, তার ওপর সচ্ছল পরিবারের ছেলে। পোলাও মাংসের পাশাপাশি বিভিন্ন রকমের মিষ্টান্নও ছিল দত্ত পরিবারের প্রধান আহার্য। বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথের বাবা বিশ্বনাথ দত্ত নিজেও ছিলেন খাদ্যরসিক। এছাড়াও এও শোনা যায় যে বিলেতে বেদান্ত আর বিরিয়ানির প্রচার বিবেকানন্দ একসঙ্গে চালিয়েছেন। খাদ্যরসিক ব্যাপারটাকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে তিনি কলকাতায় একটি ক্লাব খুলে ফেলেন।

0: নাম দেন পেটুক সংঘ। নিজের বন্ধুবান্ধব সহ সমস্ত পেটুক মানুষদের সদস্য করেন এই ক্লাবের। এমনকি সেখানে নিজে হাতে চপ কাটলেট রান্না করে নিজে খেতেন আর সবাইকে খাওয়াতেন। স্বামীজির তৈরি চপ কাটলেট সবাই আনন্দ সহকারে খেত। এই খবর আস্তে আস্তে ছড়িয়ে পড়ে কলকাতার গলিগালাতে। লোকজন বলতে শুরু করে,
1: শুনলাম নরেন ওই পেটুক সংঘ ক্লাবে আলু বাসন চটকে কিসব রান্না করে। গ্রামের সব পেটুকরাই নাকি ওই ক্লাবে নরেনের হাতের খাবার খেতে যায়।
2: হ্যাঁ হ্যাঁ, আমিও শুনলাম বটে। চলো তাহলে আমরাও একদিন গিয়ে দেখে আসি নরেন কি রান্না করে।
0: স্বামীজি রোজকার মতো সেদিনও সবার জন্য চপ কাটলেট করেছিলেন। নতুন দুজন লোক দেখায় তাদেরকেও অগ্রাহ্য করেননি তিনি। থালা ভরা চপ কাটলেট রেখে দেন তাদের সামনে। সে চপ কাটলেট খেয়ে তারা এতই খুশি হন যে এই ক্লাবের সদস্য হবার জন্য স্বামীজিকে অনুরোধ করেন। তারপর আর কি, রোজ স্বামীজির হাতের চপ কাটলেট খেয়ে তারা মহা আনন্দিত। ঝাল জিনিসটা স্বামীজি খুব পছন্দ করতেন। তিনি বলতেন,
3: লঙ্কা হলো আমার বন্ধু ও মিত্র,
0: তাই নিজের তৈরি সমস্ত জিনিসে বেশি করে ঝাল দিতেন তিনি। একবার তো একজন লোক স্বামীজিকে বলেই বসেন,
4: নরেন তুমি যতই ভালো রান্না করতে পারো না কেন, ঝাল খাওয়ায় কিন্তু তোমার থেকে আমি সেরা।
0: এই কথা শুনে তার সঙ্গে লঙ্কা খাবার কম্পিটিশন জুড়ে দেন স্বামীজি। পকেটে ছিল তখন 3 টাকা, না না এখনকার 3 টাকা না, সেই 1896 সালের 3 টাকা। স্বামীজি 3 টাকা ক্লাবের একজন সদস্যের হাতে দিয়ে বলেন,
3: যা তো 3 টাকায় যতটা লঙ্কা হয় নিয়ে আয়।
0: এখনকার সময়ে 3 টাকায় বেশি লঙ্কা না পেলেও তখনকার সময়ে 3 টাকার লঙ্কা হয়েছিল 1 ঝুড়ি। তারপর শুরু হয়ে যায় কম্পিটিশন। দুজনেই একসাথে অনেকগুলো করে লঙ্কা মুখে পুরতে থাকেন। কিছুক্ষণ যেতেই স্বামীজিকে চ্যালেঞ্জ করা লোকটার অবস্থা খুবই খারাপ হতে থাকে। সে বুঝতে পারে স্বামীজিকে চ্যালেঞ্জ করে তিনি বড় ভুল করে ফেলেছেন। স্বামীজি কিন্তু তখন পুরোপুরি স্বাভাবিক। শেষে ওখান থেকে ছুটে পালায় লোকটা। ক্লাবের বাকি সদস্য আর স্বামীজি হো হো করে হাসতে থাকেন। বিবেকানন্দের সবাইকে খাওয়ানোর অভ্যাস এই পেটুক সংঘ ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তিনি তার শিষ্যদেরও মন ভরে খাওয়াতেন। একদিন স্বামীজি একটা পুকুর পাড়ের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সামনে দিয়ে আসছিল তার শিষ্য শরৎ। তার হাতে ছিল একখানা বড় মাপের কাতলা। কাতলা দেখে স্বামীজির বড় শখ হলো সে নিজে এই কাতলাটা রান্না করবে। সে তার শিষ্য শরৎকে বলল,
3: আজ আমি তোর বাড়িতে গিয়ে এই মাছটা তোদের রান্না করে খাওয়াবো।
0: এই শুনে তো শরৎ বেজায় খুশি। গ্রামে এ কথা ছড়িয়ে পড়তেই আশেপাশের সমস্ত শিষ্যরা শরতের বাড়িতে ছুটে এলো স্বামীজির হাতের রান্না খেতে। রান্না খেয়ে তারা তো বেজায় খুশি। একজন তো বলেই বসল,
1: এমন মশলার স্বাদ আমি পুরো জীবনে কখনো পাইনি, আহা।
0: কচুরি আর ফুলুরির প্রতিও ভীষণ টান ছিল স্বামীজির। নিয়মিত সিমলা পাড়ার বিখ্যাত দোকান পরমহংসের কাছে সকালে কচুরি আর সন্ধ্যাবেলায় ফুলুরি না খেয়ে তার দিন শেষ হতো না। তাই সকাল হতে না হতেই স্বামীজি রোজকার মতন রওনা দিয়েছেন কচুরি খাওয়ার জন্য।
3: এই পরম, গরম গরম কচুরি দিয়ে দেখিনি, আজ দেখছি কচুরি বেশ ভালোই ফুলেছে, দে দেখিনি মজা করে খাই।
0: কচুরি খেতে খেতে স্বামীজি যে কখন ঝুড়ি ফাঁকা করে দিত পরমাংশ তা টেরই পেত না। ঝুড়ি ফাঁকা করার পরেও স্বামীজি বলতেন,
3: আরো দুটো দেনারে পরম।
0: এই তো ছিল সকালবেলা। ঠিক সন্ধ্যাবেলাতেও স্বামীজির দেখা মিলত এই দোকানে। গরম গরম ফুলুরি ছিল তার সন্ধ্যাবেলার প্রিয় খাবার। ফুলুরি খেতে খেতে স্বামীজি বলেন,
3: পরম দেখিস 100 বছর পর

ভারতবর্ষের মোড়ে মোড়ে চপের দোকান হবে। তখনকার স্বামীজির কথা পরমের কাছে হাস্যকর মনে হলেও আজ সেটা বাস্তবে পরিণত হয়েছে, আর সেটা সাক্ষী আমরা সকলেই। স্বামী বিবেকানন্দ সম্পর্কিত এই ঘটনাগুলি জেনে কেমন লাগলো এই ভিডিওটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বিভিন্ন মহাপুরুষদের এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।

তাহলে ছোট্ট শ্রোতা বন্ধুরা, তোমরা তো শুনতে পারলে স্বামীজির জীবনের গল্প, তিনি কতটা ডান পিটে ছিলেন, কতটা ডিসিপ্লিনড ছিলেন, এবং নিজের কাজকে তিনি সম্পূর্ণরূপে যখন করতে পারতেন তখনই সবচাইতে বেশি খুশি হতেন। বন্ধুরা, তোমাদের বলছিলাম যে যোগ ব্যায়াম করলে ঠিক কী কী উপকার হতে পারে। প্রথমেই, যোগ ব্যায়াম শরীরকে নমনীয় আর শক্তিশালী করে তোলে। দ্বিতীয় হলো, এটি মনোযোগ বাড়াতে সাহায্য করে, ফলে পড়াশোনায় খুব ভালোভাবে মন বসে। তৃতীয়ত, যোগ ব্যায়াম মানসিক চাপ আর উদ্বেগকে কমায়। পরীক্ষার আগে তোমরা অনেকেই দুশ্চিন্তায় ভোগো, যোগ ব্যায়াম সেই চাপকে কমাতে সাহায্য করে। চতুর্থত, নিয়মিত যোগ করলে শ্বাস প্রশ্বাসের ক্ষমতাও বাড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও উন্নত হয়। বন্ধুরা, তোমরা হয়তো তারাসন, বৃক্ষাসন, ভুজঙ্গাসন কিংবা প্রাণায়ামের নাম শুনেছ। এগুলো সহজভাবে কিছু যোগাসন যা তোমরা প্রশিক্ষকের পরামর্শে বা অভিভাবকদের পরামর্শে অনুশীলন করতে পারো। তবে মনে রাখতে হবে, যোগ ব্যায়াম কখনোই প্রতিযোগিতা নয়। অন্যকে দেখে কঠিন আসন করার চেষ্টা না করে নিজের সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে অভ্যেস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আজ আন্তর্জাতিক যোগ দিবসে আমরা সবাই একটি ছোট্ট প্রতিজ্ঞা করব। প্রতিদিন কিছুটা সময় আমরা নিজেদের জন্য বের করব, নিজের শরীর আর মনের যত্ন নিব, নিয়মিত ব্যায়াম করব এবং সুস্থ সুন্দর জীবনকে গড়ে তুলবো।

বন্ধুরা, সব শেষে একটা ছোট্ট সুন্দর কথা দিয়ে শেষ করব তোমাদের আজকের এই ছোটদের অনুষ্ঠান। সুস্থ শরীর, হাসি খুশি মন, যোগ ব্যায়াম হোক সবার জীবন, এই শুভকামনাতেই আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিয়মিত যোগ ব্যায়াম করো। নমস্কার।

0: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্তীতে। আজ রবিবার, আর স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 10:03 হয়ে 15 সেকেন্ড। আর আজকের এই সময়টা আপনাদের সঙ্গে কথা বলার সময়, অর্থাৎ তুমি অনন্যা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনাদের প্রিয় বন্ধু আর যে শ্বেতা, আর আমার সঙ্গে রয়েছে আপনাদেরই আরও একে প্রিয় বন্ধু
1: নরকি মুখ তনুজা। হ্যাঁ, কেন বড়ি রকমই পান্ধাব নরক যত নন খাওয়াইলাম সগ, তাই সং তিনি বড়ি রকমই গধাল যাক কবাই মা কক নরক বাই ছালাই নাই।
0: বন্ধুরা, আজকে তুমি অনন্যা পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে হাজির হয়েছি, আজ 21 জুন, আর আজকে একটা বিশেষ দিন, কারণ আজ কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস, আর সেই সঙ্গে আজকে আরও একটা বিশেষ দিন, একটা নয় বলা যেতে পারে আরও দুটো বিশেষ দিন, কারণ আজ বিশ্ব সঙ্গীত দিবস, সেই সঙ্গে আজ ফাদার্স ডে। বন্ধুরা, আজকে আমরা এই তিনটে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আর তার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের স্টুডিওর নম্বরে ফোন করতে হবে। স্টুডিওর নম্বর 0381-232-6253, এই নম্বরে অবশ্যই ফোন করবেন। আর আজকের এই আন্তর্জাতিক যোগ দিবস কিংবা বিশ্ব সঙ্গীত দিবস বা ফাদার্স ডে, এই তিনটি বিষয় নিয়ে বা যে কোনো একটি বিষয় নিয়ে আপনার মনের অনুভূতি আমরা আজকে শুনব।
1: আও হেগে নরক খানাইমা খানা সং তিনি কাইথাম শাল নরক সাউই নরক ভাই কক ছালাই নাই, তিনি ঘা হায়ুং যোগা শাল, তাই আবনু কারিব তিনি রচাপমুং রচাপমুংনি শাল, তাই আবনু ইয়াক কুলো তিনি বুফারকনি শাল এবা খেবা সিনি বড়ি বুসারকনি ভেলাইন খাচুকসা সিনি বাবা এবা খেবা সিনি ফাদার স্ট্রোকনি শাল কি নরক অ শাল নরক সাউই নাই নরক তুমুং ন সংবাই গ্রং হরে নরকনি কক রক সানা মচুই তংখান কে নরক সংবাই গ্রং দি 0381-232-6253 কক দুক নাম্বার তৈ নরক গ্রং হরে নংনি খানি কক রক নরক সাহরিমান।

0: হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ, আমি স্বর্ণালী বলছি, কৃষ্ণনগর।
0: স্বর্ণালী দি, স্বাগত আপনাকে, বলুন।
1: তো আজকে তো তিনটা দিবস আজকে।
0: হ্যাঁ, তিনটি বিশেষ দিন বা বিশেষ পর্ব বলা যায়।
1: হ্যাঁ, বিশেষ পর্ব বলা যায়। হ্যাঁ, কালকে আমার মেয়েরা বলছিল যে মা, আগামী কালকে আমার এক দিদিরও বার্থডে, তারপর আরো তিনটা দিন আছে।
0: আচ্ছা,
1: যোগাতে, তারপর ফাদার্স ডে, তারপর মিউজিক ডে।
0: হ্যাঁ,
1: তো আমি বাবাদেরকে, প্রত্যেক বাবাদেরকে, এই পৃথিবীর সমস্ত পিতাদেরকে আমি শ্রদ্ধা জানাই, সাথে আমার বাবাকেও, যদিও আমার বাবা এখন নেই, চলে গেছে আমার ছেলে। যাই হোক, তো মিউজিক দিবস এবং যোগা দিবসের শুভেচ্ছা, সবাই যাতে সুস্থ মন এবং সুস্থ শরীর নিয়ে বাঁচতে পারি আমরা,
0: ঠিক তাই,
1: তার জন্য প্রত্যেকের জন্য শুভেচ্ছা রয়েছে।
0: তো
1: আমি বাবাকে নিয়ে বলবো।
0: হ্যাঁ,
1: বাবাকে নিয়ে বলবো, কেননা মিউজিক, যেটা মিউজিকের সাথে মানে গানের সঙ্গে, সঙ্গীতের সঙ্গে আমার বাবার অনেকটা ঝোঁক ছিল।
0: আচ্ছা,
1: মানে আমরা ছোটবেলা থেকে দেখেছি যে বাবা, তো কি বলবো, বাবা কোনো হাতে করে পাননি কোনো গুরুর কাছ থেকে, কিন্তু বাবার একটা বিশেষ গুণ ছিল, হয়তো বা এটা মানে কি বলবো, গড গিফটেড হতে পারে। মানে কোনোদিন আমরা দেখিনি যে বাবা ওই রকম কারোর কাছে, বা ছোটবেলা থেকেও আমরা শুনেছি ঠাকুমা দাদুর মুখে যে না, তোর বাবা তো এরকম কারোর কাছে শেখেনি, ওর নিজের ভিতর থেকে এগুলো সে করতে পেরেছে। মানে আমরা বড় হয়ে দেখেছি বাবা বাদ্যযন্ত্র গুলো, এখন আধুনিক সময়ে যে যে এগুলো পাওয়া যায় সেগুলো তো তখন ছিল না। তখন ওই ঢোলক ছিল, তবলা ছিল, হারমোনিয়াম ছিল, দুতারা ছিল, একতারা ছিল, এগুলো বাবা সবটাই বাজাতে পারতেন। জানো তো, এটা একটা কি বলবো, বাবার একটা বিশেষ গুণ। তো আমরা কি করতাম, আমরা আমাদের বাড়িতে প্রায় সময় একটা কি বলবো, মানে বাবা আবার ঈশ্বর ভক্ত ছিলেন, মানে প্রতি মানে বাড়ি কোনো না কোনো ঠাকুরের পুজো করতেন বাবা, বিশেষ করে শিব ঠাকুরের পুজো ভক্ত ছিলেন বাবা। আর বাড়িতে প্রায় সময় কীর্তন লেগেই থাকতো, মানে আমরা ছোটবেলা থেকে যা দেখে আসছি, সেই কীর্তনে বাবাই ছিলেন মুখ্য, মানে কি বলবো, ভূমিকাটা বাবারই ছিল, আর অন্যরা ওই বাবাকে সহযোগিতা করতেন আর কি। মানে এই যে পরিবেশটা, মানে ছোটবেলা থেকে দেখে আসছি, যার জন্য বাবার এই আজকের দিনে বাবার এই গুণগুলোর কথা না বলে পারলাম না। তো আমরা না বাবার সেই গুণগুলোর মানে এক চুলও পাইনি আমরা। হ্যাঁ, ভালোবাসি, ভালোবাসি, শুনতে ভালোবাসি, দেখতে ভালোবাসি, সবাই অন্যদেরকে সব ইয়ে করি, অনুপ্রেরণা দিতে ইয়ে করি, কার্পণ্য করি না, এবং আমার মেয়েদেরকেও চেষ্টা করেছিলাম ওই দিকটাতে একটু ইয়ে করাবো, কিন্তু সেটা ওদের ইন্টারেস্ট না থাকতে পারিনি। তো যাই হোক, বাবার এই যে বাবার এই গুণটার জন্য না, বাবা যেখানেই যেতেন, বাবা চাকরি করতেন, তো যেখানেই যেতেন না, আমরা তো আগে ভাড়া থাকতাম বাবা যখন বিভিন্ন জায়গায় চাকরি করতেন, মানে যেখানেই যেতে, এই যে আসছে শ্রাবণ মাস আসছে, তো তখন মনসা মঙ্গলের একটা সেই পাঠ হতো। হ্যাঁ, তো এইটা বাবা না খুব ভালো পারতেন, মানে কি বলবো, একের বাবা যেখানেই যেতে সেখানে জমিয়ে ফেলতেন, আর ডিউটি শেষ করে বাবা এক মুহূর্ত বসতেন না, কোন রকমে ডাকে মুখে গুঁজে সে বেরিয়ে যেতেন সে মনসা মঙ্গল কাপড় পাঠ করার জন্য। তারপর যারা ওইখানে থাকতেন ওনারা বাবার প্রতি এতটাই অনুরক্ত হয়ে পড়তেন, মানে যেখানেই যেতেন,
0: হ্যাঁ,
1: বাবা একদম জমিয়ে ফেলতেন।

0: স্বচ্ছতা, এরকম আর কি।
1: এমনই
0: কয়েকটা বাড়িতে আমরা থেকেছি যখন ভাড়া, আমরা দেখেছি যে ওই বাড়ির মালিক না বাবাকে ছাড়তে চাইতেন না, মানে আমাদেরকে ছাড়তে চাইতেন না বাবার জন্য, যে আপনি কেন যাবেন, কি অসুবিধা বলুন না, আপনাকে করে দেবো, কি অসুবিধা, তো ওইরকম আর কি, এমনটা ছিল বাবা। মানে সবখানে গিয়েই জমিয়ে ফেলতে পারতেন। তো তার জন্য বাবার আরো কিছু গুণের একটু কথা বলি, যে বাবা রান্নাও খুব ভালো করতে পারতেন, বিভিন্ন রকমের পিঠেগুলি বানাতে পারতেন, মানে এইসব ঠাকুর পুজো থেকে শুরু করে মানে প্রত্যেকটা কাজ, আমরা মেয়েরা বা আমরা নারীরা যে যে কাজগুলো করি না, বাবা সবটাই পারতেন। মানে এতগুলো গুণ ছিল বাবার মধ্যে, বললাম তো আমরা এক চুলো পাইনি। তো আজকের দিনে বাবা যেহেতু নেই, তারপর আমি বাবাকে শ্রদ্ধা জানাই, বাবা যেখানেই থাকুক আর আপনার শান্তি কামনা করি। যদিও অ্যাক্সিডেন্টলি বাবা চলে গেছেন, কিন্তু যাবার বয়স হয়নি বাবার, সেই সময় আমাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে, যার জন্য আমাদের ব্যথাটুকু আরেকটু হয়তো বা বেশি। আজকের দিনে সব বাবাদেরকে, আমার বাবার সাথে সব বাবাদেরকে শ্রদ্ধা জানাই, সব বাবারা ভালো থাকুক। এবং পাশাপাশি আমরা এই বয়সে, যেহেতু আজকে যোগা দিবসে আরেকটা আছে, মতো আছে যে এবারের উদ্দেশ্য যে এই বিশেষ করে প্রাপ্ত বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ যারা আছে, ওনারা যাতে এই বয়সে যতটুকু সম্ভব ওনারা সে ব্যায়াম যোগা যা যা আমরা করতে পারি সেগুলো করে ওনারা যাতে সুস্থ থাকুক বডি শরীরে, এটাই আমি কামনা করবো ঈশ্বরের কাছে, সবাই যেন সুস্থ থাকে।
1: একদম একদম,
0: তো এইটুকুই বলে রাখছি,
1: ভালো থাকবেন আর এভাবেই শুনতে থাকবেন অবশ্যই। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আমরা কথা বলছিলাম স্বর্ণালী দেবীর সঙ্গে, আর সত্যি অর্থে এই বাবাদের কোনো তুলনা হয় না। প্রত্যেক বাবার মধ্যেই কোনো না কোনো বিশেষ গুণ থাকে, কখনো কখনো কাজের চাপে ওনারা হয়তো বা প্রকাশ করতে পারেন না। যাই হোক, যেহেতু আজকে ফাদার্স ডেও রয়েছে, আমরা অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো। চলুন তাহলে শোনাবো আপনাদের একখানি গান।

0: বন্ধুরা, আজকে তুমি অনন্যা পর্বে, আমি রয়েছি আর যে শ্বেতা, আর সেই সঙ্গে আমার সঙ্গে রয়েছে
1: মারুনি বুকুক তনুজা ইসং সালাই তমনি তিনি বাবু মিশাল এবার সিনি নকনি সিনি কাছে আইডল হনুমানো সং বেলাখিন হামজাগ সিনি বাবু ন গাই তাই আমন কারিব তিনি রচাপুনি শাল তাই যোগা শাল গেনরক সঙ্গ ককদুক বাইকরমনি বিশিং বিশিং সঙ্গ হোয়াটসঅ্যাপ টি বুকরিং মানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়াশন রগ্ন মতো ক্লিয়ার বনা 9402169965 আইকে অবনি বিশিং তেই নরক সঙ্গ বাই হোয়াটসঅ্যাপ নি বিশিং তেই বো করিং গই মানো।
0: হ্যালো, নমস্কার। নমস্কার,
2: আমি প্রত্যেকটা দিবস নিয়ে একটু একটু বলছি। দেখো, প্রথমে বলি যোগ দিবস।
0: আচ্ছা,
2: এই যে বিষয়টা, এটা ইদানিং তো খুব ঘটা করে পালন করা হচ্ছে, খুব ভালো। তবে আমরা না প্রতিদিন ঘরে সকালবেলা একটু সময় মানে ঘন্টার সময় আমরা

0: খুব অভ্যাস করি।
1: আচ্ছা,
0: সেটা কোনো ঘটা করে না, একেবারেই না, কোনো জায়গায় আজ পর্যন্ত আমরা যাইনি বা কোথাও মানে ছোটবেলা থেকে স্কুলে যখন পড়তাম তখনই তো আমাদের সপ্তাহে একদিন ব্যায়াম করানো হতো স্কুলে। হ্যাঁ, সেইটা থেকে একটা অভ্যাস ছিল, তো সেখানে সেই অভ্যাসটা এখন পর্যন্ত জারি রেখেছি প্রতিদিন সকালবেলা, মানে অন্তত মোটামুটি ঘন্টাখানে যেটা করি, মানে ব্যায়ামও করি তার সাথে সাথে আবার একটু প্রাণায়ামও করি।
1: বাহ, ভালো।
0: যেগুলো বিভিন্ন আমরা নিজেরাই ফিল করি যে শারীরিক বিভিন্ন মানে অনেক সমস্যা নিরসন হয় এই অভ্যাসগুলো জারি রাখলে। আর একটা বলছিলে যে আরেকটা বিষয় বলি আমি একটু যোগ নিয়ে। দেখো, আমরা যোগ মানে শুধু শারীরিক চর্চা করবো এটা না, কিন্তু যোগের কিন্তু আরো অনেকগুলো দিক আছে যেটা মনের সাথে শরীরের একটা সংযোগ স্থাপন করে। সেই মনের সাথে সংযোগটা যদি আমরা না করতে পারি, আমরা যোগ করে যদি আমাদের যে মনের মধ্যে যে বিভিন্ন কি বলবো নেগেটিভ দিকগুলো আছে, রাগ হিংসা এগুলো, হ্যাঁ, যদি আমরা মানে নিজের জীবন থেকে সরাতে না পারি, তাহলে আমার মনে হয় ওই কি বলে যোগ আর প্রাণায়াম করার মানে সঠিক মানে মূল্যায়নটা হয় না আর কি। তা আমি এরকম অনেকেই দেখি যে হ্যাঁ, ওনারা তো যোগ টোগ সবই করেন, ধ্যান প্রাণায়াম সবই করেন, কিন্তু ওই নেগেটিভ দিকগুলোকে সরাতে পারছেন না। আমাদের প্রত্যেকের কাছে আমার একটা আবেদন থাকবে, আমরা যারা এগুলো করব, ধ্যান প্রাণায়াম করব, আমাদের ওই নেগেটিভ দিকগুলো যাতে আমাদের কাছ থেকে আমরা ঝেড়ে ফেলতে পারি।
1: একদমই তাই।
0: একটা বিষয় বলছিল সঙ্গীত,
1: হ্যাঁ, বিশ্ব সঙ্গীত দিবস
0: অসাধারণ ভাবে মানুষকে সুস্থ রাখার জন্য এবং মন ভালো রাখার জন্য কাজ করে। তো একটা বিষয় কি মানে একটা গল্প না সত্যি ঘটনা এই শুনেছিলাম যে একটা কানাডা বা কোথাও একটা আমেরিকার কোন একটা স্টেটে হবে হয়তো,
1: আচ্ছা,
0: মানে স্টেটটা ঠিক মানে জায়গার নামটা ঠিক বলতে পারছি না। তো সেখানে একটা ডিজেবল বাচ্চা কুমার শানুর একটা গান শুনে ও নাকি একদম খুব হাইপার ছিল, ও নাকি খুব শান্ত হয়ে যেত।
1: আচ্ছা,
0: প্রতিদিন যখন টিচার ও স্কুলে টিচার যখন ব্যাপারটা দেখছিলেন তখন ওনারা মানে গবেষণা করছিলেন যে বিষয়টা কি, এই গানটা শুনলে ছেলেটা কেন এত শান্ত হয়ে যায়। তারপর কুমার শানুকে নাকি ডেকে নেওয়া হয়েছিল ওই স্কুলে, নিজের মুখে গানটা বাচ্চাটাকে শুনিয়েছিলেন উনি। বিষয়টা সঙ্গীত তো আমাদের একটা অসম্ভব ভালো থেরাপি, তো যেই কারণে আমরা বুড়ো বয়সে এসে জানো বিশ্বাস করো ছোটবেলা আমরা কোনোদিন সঙ্গীত জগতের সাথে ছিলামই না, আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনই, এখন বুড়ো বয়সে এসে আমরা সঙ্গীত চর্চা করছি দুজনে মিলে ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য।
1: মনকে সতেজ রাখতে পারলেই শরীর ভালো থাকবে
0: একদম। আর যেটা বাবা দিবস, হ্যাঁ, অসম্ভব, সেটা তো আমাদের প্রত্যেকের কাছে বাবা মানে খুব আবেগের জায়গা। প্রতিটা বাবাকে আমি শ্রদ্ধা জানাই আজকে বেড়ে দাঁড়িয়ে। আমার বাবার কথা বলবো, দেখো ছোটবেলা থেকে দেখেছি আমার বাবা কোনোদিন না, অনেকেই বলতো যে উনি খুব একটা ডিসিপ্লিন লাইফ লিড করেন না, কারণ উনি চাকরির সাথে সাথে আবার অন্য কাজকর্ম করতেন, বিশেষ করে উনি রাজনীতির ব্যক্তিত্ব ছিলেন একজন, তো যার জন্য উনি সেইভাবে যে একদম রুটিন মেনটেন করে চলা সেটা করতে পারছেন না। কিন্তু একটা জিনিস দেখেছি জানো, ছোটবেলা থেকে আমার বাবা খুব হাঁটতে আর পরিমিত আহার করতেন। কখনো মানে চোখের, আমরা অনেক সময় করি না যে চোখের দৃষ্টিতে খেয়ে নিলাম, হ্যাঁ খিদে নেই তবু জিনিসটা ভাল লাগলো খেয়ে নিলাম, এটা কোনোদিন দেখিনি। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খেতে। এখনো আমার বাবা যেন 87 বছর বয়স হয়ে গেছে, এখনো বেশ ভালো আছে।
1: আচ্ছা,
0: মানে খুব একটা রূপ নেই বললেই চলে, টুকটাক বার্ধক্যজনিত যা মাঝে মাঝে হয় এটুকু আছে। আর একটা বিষয় দেখেছিলাম, আমার বাবাকে কোনোদিন কোনো ন্যাচা করতে দেখিনি। আমার মনে হয় এই ব্যাপারটাই ওনাকে এখনো মোটামুটি সুস্থ রেখেছে, কোনো ধরনের পান বিড়ি সিগারেট কোনো ধরনের ন্যাচা করতে আমরা কোনোদিন দেখিনি। অথচ খুব একটা ওই যে বললাম যে অনেকেই বলতো যে উনি সারাদিন ঠিকভাবে খাওয়া দাওয়া করেন না, সারাদিন ঠিকভাবে চান টান করেন না, উনি তো অসুস্থ হয়ে পড়বেন। তো খুব একটা অসুস্থ হতে দেখিনি জানো, আমরা এত বছর হলো, মানে আমার বাবাকে খুব বেশি অসুস্থ হতেও কোনোদিন দেখিনি।
1: সেটা হয়তো তার ডিসিপ্লিনড লাইফের ফলাফল
0: একদম। কালকেও যখন আমরা মানে

0: পুষ্টির সাথে বাবার বাড়িতে গেলাম, বাবাকে দেখলাম,
1: হুম
0: সত্যি আমরা আলোচনা করছিলাম যে আমরা এই বয়স পর্যন্ত এরকম ভালো থাকতে পারবো। মানে
1: সেইটাই বড়
0: আসলে
1: কথা।
0: আমাদের কতগুলো এই যে বিষয়গুলো, যে কোনো ধরনের নেশাসক্ত না হওয়া, আর পরিমিত আহার করা, যতটুকু প্রয়োজন ততটুকুই আহার করা,
1: হ্যাঁ
0: আর দিনে মানে একটা হাঁটা, যদি হাঁটা যায় তাহলে আমার মনে হয় অনেকটাই শারীরিক মানে কি বলে একটা চেষ্টা হয়ে যায়।
1: ঠিক ঠিক,
0: আর যে গুণগুলো আছে সেগুলো তো আর বলে লাভ নেই, কিছুই পাইনি সত্যি, ভগবান বাবার কাছ থেকে কোনো গুণ দেয়নি, একটু ছোট্ট একদম ছোট্ট একটা গুণ দিয়েছে, বাবা বেশ ভালো লেখালেখি করতেন,
1: হ্যাঁ
0: আমি এর একটু অংশ পেয়েছি।
1: যাই হোক, কিছু একটা পাওয়া গেল।
0: একদম, তো সব বাবাদেরকেই বলি ওনারা এইভাবেই যাতে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের মাথায় যাতে ওনাদের আশীর্বাদের হাত
1: সব সময় থাকে, ঠিক, তাদের ছত্র ছায়ায় যেন আমরা থাকতে পারি।
0: একদম একদম, বাবা যাদের আছে তারাই বুঝতে পারে যে কত বড় বট গাছ।
1: ঠিক ঠিক,
0: ভালো থাকুক সব বাবারা, আর সবার উদ্দেশ্যে আবার বলি যে একদম নিয়মিত আহার আর সরি পরিমিত আহার আর নিয়মিত যদি চলাফেরা করা যায়, তাহলে সব সন্তানদের মা বাবারা মনে হয় দীর্ঘদিন তাদের সন্তানদের মানে
1: পাশে থাকতে পারবে,
0: দিতে পারবে না, কিংবা যে হাতটা মাথায় রাখতে পারবে।
1: ঠিক ঠিক ঠিক, ভালো থাকবেন।
0: ভালো থাকো সুবিধা।
1: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, তুমি অনন্যা পর্বে রয়েছি আমরা সবাই, আর আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ততে। আর আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা কথা বলছিলাম তিনটি দিবসকে নিয়ে। আর তিনটি দিবস অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবস, বিশ্ব সঙ্গীত দিবস এবং সেই সঙ্গে রয়েছে পিতৃ দিবস বা ফাদার্স ডে। আর এই বিষয়টা নিয়ে কথা বলতে বলতেই ধীরে ধীরে আজকের এই অনুষ্ঠানের সময় কিন্তু প্রায় শেষের পথে। আসলে বাবা মাত্র দুটি অক্ষরের একটা শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটির মধ্যেই লুকিয়ে রয়েছে এক বিশাল আকাশের সমান ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ আর নির্ভরতার গল্প। মায়ের ভালোবাসা যেমন প্রকাশ্যে ধরা পড়ে, বাবার ভালোবাসা অনেক সময় থাকে নীরব। তিনি হয়তো খুব বেশি আবেগ প্রকাশ করেন না, কিন্তু সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নিজের সবটুকু উজাড় করে দেন। একজন বাবা সন্তানের প্রথম শিক্ষক, প্রথম নায়ক এবং জীবনের প্রথম অনুপ্রেরণা। সন্তানের ছোট্ট হাত ধরে হাঁটা শেখানো থেকে শুরু করে জীবনের কঠিন পথ চলার সাহস জোগানো, সব ক্ষেত্রেই বাবা থাকেন ছায়ার মতো।

শ্রোতা বন্ধুরা, ধীরে ধীরে আমাদের সময়ের প্রায় শেষের পথে আমরা চলে এসেছি। আর যে কথাটা বলছিলাম, শৈশবে বাবার কাঁধে চড়ে পৃথিবীকে দেখার আনন্দ, স্কুলে যাওয়ার আগে বাবার স্নেহমাখা হাতের স্পর্শ, আর পরীক্ষার ফল ভালো হলে তার মুখের গর্বিত হাসি, এসব স্মৃতি আমাদের জীবনের অমূল্য সম্পদ। তাই পিতৃদিবস শুধুমাত্র একটা দিন নয়, এটি সেই মানুষটিকে শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানানোর দিন, যিনি নীরবে আমাদের জন্য অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। তাহলে আজকের এই বিশেষ দিনে যদি বাবা আপনার পাশে থাকে, তাহলে তাকে জড়িয়ে ধরে বলুন, বাবা, তোমাকে আমি অনেক ভালোবাসি। আজ এই দিনটিতে

0: পৃথিবীর সকল বাবাদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা। সব বাবারাই যেন ভালো থাকে, সুস্থ থাকে।
1: আওহাইকে তিনি ও সালো সং যত্ন সিনি যে ঘানা তংখেপা সিনি যে বাবু ন সং এবার সিনি আফা ন সং তিনি সালসা বরফনি বাকে সং ও সাল ন হামসুকমা কুফলুং ইয়াফরি রলাইনি তাই সং বরফনি যে ক্লাইমানি রং ন সং বেলাইন বরম রনাই তাই সিনি বাকে বরক যে সুখ সাকনি কলমতে খেখলাইনাই বরক সামু চারে ওই সিনি লংমানো কচং খাই দিশানা বা গই সাকথারি দো অবনবসং বরম রলাইনি ইংকে তিনি সালো যত বুফারক সিনি পাচিং দিব হাইন বেলাইন খাকা হামিয়া ফারু।
0: এতক্ষণ তুমি অনন্যা পর্বে আপনাদের সঙ্গে ছিলাম, আমি আর যে শুয়েতা আর আমার সঙ্গে ছিল
1: নরমিন বকুব তনুজা।
0: সবাই ভালো থাকবেন, নমস্কার।
1: খুলুন।

0: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
1: Advanced level 2 ADAS. Yes, smart power tailgate with gesture

公嘞，出来把个娘妈就吃那么，我妈那么多，还有。

नंगला सासरा यंगो सासरा ओया गिसं थंगला इमात

ta ya ham ko na ki ding ba ya jung no na ki ding ba ya jung no ngai bang to ro ti khar khar wal khu kar kar kutla wati mamu tu chang ga wal ka kar kar na ko sa ki ding jung no তাহলে তখন তাজা হামক নাই বাবু পুজি তুই বাবু তঙতেই তঙই থানি মাইলে তঙতেই তঙই থানি খাব করি জানিনি।

দুয়ারি সাবরুং বুরু হিমি তং ফুল খাজব আইনা ইয়াগ বেতরা দুয়ার বাচা ফুরুন ইয়াং নুবু মানি কিং বাইয়া জুন চেরাই ফুরুন জগলা গলা

মুইতে পেলাম অনি বাপি ছানা কলমাই গতম গুরু গো ছাগলা আসলাই নিব ছাগলা আসলাই সাতিনি তাম দোষী থেমু থেকে মিশি জাতির মানি দোষী।

0: সাউদেমান ফেকজাক বরকনো সিরদুকটুই ওয়েস্ট রিমানি বিশিংতে এইচ আই ভি মানজাকটা নিকা তিরুইমান তে কাহাম করং টংইমান
1: চিনি হাস্তে ও জুদা জুদা হাংখরনি খুংবা চিসা সা খামনগো রাংনাংয়া ওই ওয়েস্ট রিনানি শেপ টংগো
0: আবনি বাগিনি ওয়েস্ট রিমানি নয় আসাক দি কাহাম করং টং দি কাহাম কে সাইমানা বাগৈ টোল ফ্রি নাম্বার 1097 করং দি
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সা খামতে নুকুং হামক্রাইনাই খুং ত্রিপুরা হাফং বাই লুকু হামক্রাইনি বাগৈ আওয়াই যাক

এবং তার কর্তব্য খুব সং আশ্চর্য তিন্ন রক্ষণাকা যে রেসামুং অব সাবাই রেসাব যাক রেসামুং নার সানা নাং নাই টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কক নাম্বার মোবাইল ইউজার জিরো থ্রি এইট ওয়ান অকুট নাম্বার নান টাপুক দিই

0: মালতী বাই হেমেন্দ্র কাইসাদি বুবং আচ্ছা থিটি কে টংনা নাঙ্গো জেসা জেসা জায়গা ফানো কাইসা থিটি ইং টংনা নাঙ্গো তাবো সিলাই সিনাই বব ইংখানা নাই না তে কাইসা কল জেসা কই হ্যালো
1: হ্যালো দিবল কাহাম বলাইছে
0: দিবল কাহাম সাবুংখা খরম বুসি মালিয়া সাবং কাজ কিসা সিনে মুং রেকার দে
1: আমখাই কিসে কিসে মাইনছি খাই তঙ্গা বা
0: এ
1: মানদানি ফপরি
0: মানদানি ফপরি তাম খরাং তাম হাই নাই থাঙ্গা ছা শরীর
1: মানালে কিসে লুমু তামলা
0: আই আবন বাগিনা আবন বা আবন বাগিন সাগারে দি আর সামং সাবাইরে সাবজাগ সাম সাবাইরে সাবজাগ সাম
1: আমাই আবন ছয়টা
0: সাব বুকু মালতি বাই তাকো হেমেন্দ্র তংদি লগি তেব কল জাসং নে তে কাইনি সে কল জাসং নে দডি ফাট ফাট কে 2322 6253 কগডুং নাম্বার মোবাইল ইউজার 0381 অকুট নাম্বার নানি তাফক দি হ্যালো লামসগো সাবং কাতাকু হ্যালো হ্যালো
2: আং লেফুং জে
0: লেফুং গানি সাবং কা
2: জিতেন দাবল মা
0: তাকু জিতেন লামসগো তাকু জিতেন নো সাগারে অর সামং সাবাইরে সাবজাগ সামং
2: মালতি মালতি দাবল মা
0: মালতি দেব্রমা বাই হেমেন্দ্র দেব্রমা হাই মা তো নেন বেলাই হামবাই আখন গরম বানবাগি নাই তে কাইসা কল ইয়া সাকছি লাস্ট কল নজাতন সাই তে কাইসা কল ইয়া সঙ্গে 2326253 কক্রুং নাম্বার মোবাইল ইউজার 0381 অকুট নাম্বার না তাপনি কামন তাকু তাই বুকুক সো আংন সাইড সিনে সয়ং গাং গাং কে অব মালতী দেব্রহ্মা তাই হেমন্ত দেব্রহ্মা বাইর সাবজাগ সামং দুগ্রাইনি বুকুক সামলা আং সামনি কাইসা জাগন থিটিকে তঙ্গি হিনে সামনি পুইলা সামনি থিং তমনে ফিয়া বারসুই থাঙি নাই আবো কমন জায়গা আমি থাঙ্গা হ্যাঁ এখানে নিন আবো সই তংমানি নো 2326253 কদুক নাম্বার তে তাংসার সামুং নরং বাকি খনার নাই তে তাংসার সামুং হাইন হাইন নং ন খনার নাই তাবো খরং নাকি রসাব জাং নো রসামুং খনার নাই খনারে

타샬레이 고르니 라샤스 르구.

起对这么来格拉拉格拉斯拉呀给西斯拉呀格拉摩托我都不买呀还应该呀

딱 레이버 서러고 어떤 몰래 버서버 잉크 클라스 마야 잡노

ཨོ་ཁ་ལ་ཅེ་མ་ཡ་

জাদু নই কুলু বসলু তবলু বধূ।

정말이라고 땅이 자는 이사바 오늘에 굴러서 봉성마야 대성은 내가 가방 오마성 날려

Oh, come on, let me be your dog. Close my eyes, I'm not.

ᱥᱟᱵᱩᱭ ᱢᱟᱭᱟ ᱱᱚᱝᱠᱟᱭ ᱵᱟᱹᱠᱷᱞᱟᱹᱥᱟ ᱢᱟᱭᱟ ᱡᱚᱞᱵᱟᱜ

0: kamang takutay bukusong aso zato jere samung kenarka nerokno sabay re sabzak re samung. Hello.
1: Hello.
0: Sabay re sabzak re samung dadi fat fat ke sadi.
1: Tara omong ka mongoti bay sudon.
0: Belai hambai awa mongoti tay sudon bay re sabzak re samung no. Padi ake tauksu zone news headlines tamton male. Ene montri bakhan randa mundi miya posi mbakone tara keso ro montri. Padan montri kishan son mandi ni jujana ne fil ni chitam ni rang sida chidi huwa kalai dano benga karno rohoka. Montri ka papasa dakto manik shah cha padan montri kishan son mandi ni jujana ne fil ni chi nei. Kibini jora hasti o korok nei rasai charchi basai bara sini chi cha huwa kalai nero ne benga karno kok sukura sini chi. Sini rezak charchi chuku raserang rezaka tiprao bo tini hayung beremni yoga sal juda jura samong botang yakon nahar jaga mel kotor unka agutala hapani hayung beremni bani noklawa arafung dam sini ni chimi montreal ka professor doctor manik shah yoga kalaimawa manjaka need uji nechai nechi dog bichini amchumong unfirma tini songsa jagui tongo national Testing Agency of Anjumun Naifi Nani Bagui Tiar Ungthani Mia Haktor Ganangai Mock Drill Kasha Songsajaka Kendra Panchayati Raj Koksong Laino Dili Katalo Nirbhaya Phan Tangbatang Ni Bishin Nirbhaya Cheta Notei Ne Shaltam Ni Phungmong Chibit Jugale Jaka Melokong Chong Lainok Ni Bakhakti Nirbhaya Cheta Na Phungmong Module Chengra Jaka Agasmane Agutala Samung Tangnai Rokne Chaton by Botini Funga Agasmani Agutala Kendro Yoga Shalnu Yoga Klai Nani Jugalimung Nahajaka Tini Diporjara Boyer Cockney Secambaria Cock to Mawas Hajaka Noka Chumi Kobal Jacoma Perango Kishamisha Wati Pipemona Agutala Tini Ajugu Kamani Tumari Tomani Chiba degree Celsius Salni Shakani Tumari Tongimano Tam Chi Tam degree Celsius Ni Ganagani Asuzoti Shaimaka Tausip Jorani News Headlines. Abun Yaglo, Tongai Charadungi Panda, Bakri Badal. The Abun Yagulo, Tongai Tini Narwe Panda, Tini Narwe Pandawa, Chungtini Yoga Salnutine, Kok Shalene, Tongai Doctor Rakhi De Brahma.
2: আপনি জানেন কি এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায় তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে
3: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন
2: নিরাপদ যৌনতা মেনে চলুন কনডমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন
4: এইচআইভি এইডস নো অসই ক্রিয়াকারে এইচআইভি তে এইডস নো সে কাহাম কে সিনানাঙ্গ হামজাকমা বাই বাহেকে এইডস নো কা সোনানি আবশে সিদি
5: এইডস নো সে শেলিং দি এইডস মানজাক নাই বরক মিয়া এইডস নো কা সোনানি আবশে শৈলামা
4: কাহাম কে সিনাবাগে টোল ফ্রি নাম্বার 1097 ও ফোন খাইদি হাসতেনে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মং থানি জুবাজু নাদি
5: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতাই নুকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফাং বাই লুকু হামক্রাইনি বাগৈ আওয়াই যাক ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাসতেনি কি শাসক হাংখর শাখাম নকতে বখাকতে শাখাম নকতং
4: রাংনাঙ্গেও আরো এআরটি সার্ভিস নাও ইমানো বিথিও নাও ইমানো অসেপ নাও ই বাইথন কাহাম খ্রং খ্রাই তিসাদে
5: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাখাম তে নহু হাম করে নাইকুম ত্রিপুরা হাফাং বাই লুকু হাম করে নি বাগে আওয়াই যায়

0: তুই রক তা নং দি তে মাসিয়া না ফুর সাপন বা ইয়াক সুনা রাঙ তে সেন পাখিন থাকুর সেন জুতাকায় ওই তাথা নি দা
1: খানা তক খা নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাতক নাত

0: বেলাইকে খানা তো খানা বি নিরজাব ম হাইনা হাই ফাইডে সুনতাবো ককতাং খানা লাপে নাই সনতাবো ককতাং সানাই খুমবার
1: আন ককতাং মুমুক তো তিনি হাসু গনাং গুই মুক তে কামে বাং মিছি মাসে মামাং বলং মারি ওই তাকুনি খরাং খনা জুগিরি কালমা পজিরি মাসে এত তুই ছুটে বিগড়া চানা করো যা সামুরু তো গই হাইয়া করে আন ককতাং আরন পাইখা
0: বেলে খানা তো খানা বিন ককতাং সিনি জরারব থাঙ্গরো থাঙ্গরো থাঙ্গাইন দং সং পান্দা পাইনান দিগিন থাঙ্গাইনাই আং তাবং নং নক কক থাইজা থাইনি সংনাই নরমাং খাবা সাদি মায়া খাবা তা সাদি দ বুলাং নাং সংনাই সিনি সরাই রকনি তং থংমানি সাল আ সালন সং বুফুর পালাই জাক নরক সাওই দেমা
2: মায়া
0: মায়া না আ সাল তং থংমান সাল পালাই মানে গে সং 14 নভেম্বর পালাই উদ তাবাং তে গাইসা সংনাই নেতাজি সুভাষ চন্দ্র বুফুর আসাই নর আব কেসং ফুঙাই কেং কন মুখাং সুই ব্রাসো খাইনানি নাঙ্গো দ কে নর্ম কক থাইসা থাইনি সমানি উন সিনি জরা

0: আশোক জরা বক্রি বদল খনা বাইখ্যা তিনি খনা রাজাখা গুরুদয়াল কামিনী চরাইরোগনি পান্দা ও পান্দানো কমথিংখা জিতু দেব বর্মা পান্দা ও তাবো খনা রাজাগান খানিমারি পান্দা
1: তিনি সজা ফিরু আনিব খানো

0: salsa salsa to umorong nai borabo nai bersih buong nai pia umorong ka nai nai sini saknu yakar nani kogya seng yoga khalaimia nani kogya seng umor bai baksa baksa kebang ma jeng zalok bo sin sago phayo kebang ma sakrop sakra bo phayo abona bagno taklai ni je yoga dewo international yoga day ni taklen team nar jaka je umor jor umor chakrawo baike seng sini sakno kaham khalai tong manai yoga for healthy energy seng baike kaham kreng ke tong nai obor no sinan bagai seng tini mangka borong gunang yoga phrengnai haike ba yoga teacher ni manu Dr. Rakhi Debrahma. Bokhunga Pulyano Lamsago.
1: Tinibai.
0: Tinin Naroi Pandavo. Pulyan Singnamu Sumake Umorunka Taukta Mungsa Kalaimalia Nisung Wan Suglayu. Wanta Said Boson Porang Ganke Sago Bokumama Bemar Payo. Kubuida Umorunka Kim Yugaro Kalaimi Angita.
1: Actually, abo bujinathan kya age sung saiman arna yoga manitam. Yoga mani chini basagbai, sagbai, chini hama, tai chini khawan sung mano connect khai mani. Jikuno samay chung kya bai yoga jog khai kya hinge abo no hino chung jog yoga jog obhi jog onno jog abhai. To jabon chung yoga khayo, sagbai yoga khayo. Jeng tam khlai jeng je kono ekta round the position a jemon yoga ni je father je patanjali bosao je sthiram sukham asanam je kono obosthao nang ekdom sthir ke achu ki nai ni ni wanchuma bai ni ni hamano nang connect khake henge abono yoga to kaji abono khaina bagi emon angya je boyos angkhainke ba umar angkhainke khlai meyania yoga je kono boyos start khaimano ar jokhon jeng yoga start khayo chini aging process long thango mane je ramdi barokhorak sa 50 years sa ekdom buko rok hoi thanga ba too much age, aging ni mane silent symptom jaka kintu je baro yoga khayo bo kisale phair nai bo same jinish hoy to bini 60 65 nuk jagai nai
0: umor kebang phano to phano bini je umor kisake nuk nai
1: yes,
0: yoga khalai
1: tong yang tong nai bo onek kichu
0: abo bhai ke sombhab বুতিকে খলাই
1: আবো ভাইকে সম্ভব কারণ যোগা ও অষ্টাঙ্গ যোগা তঙ্গ ইয়াম নিয়ম প্রাণায়াম আসন প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি আবো যখন চং দুইটা ইয়াকুম বৈ হিমো তো যোগা নি আমাই আটটা ইয়াকুম দং আচং যখন সমাধি খায় চিনি থট প্রসেস একদম স্টিল থাঙ্গ মানে থটলেস প্রসেস এনকে চিনি বডি এন্ড মাইন্ড and intellect joton rest mano to jokhon cheng rest mano jeng beshi fresh feel khayo tabo shalo adha ghonta ek ghonta jodi cheng practice khay anke jeng jokhon 10 boshor 20 boshor 30 boshor abo ek shonge onek boshor miloi nai kom thango aging process tai se jeto cheng deep rest mano chini healing ka hamango shoriro je rog tog mani dater hami thango emon na yoga khaya ke mane সুস্থ তঙ্গে হাইয়া যোগা খ্লাইব সুস্থ তঙ্গ যোগা খ্লাইব সুস্থ তঙ্গ কিন্তু যোগা খ্লাই কেঙ্কে চেঙ যেসপন বিমারিং দি বা কোনো চিনি সাগর ডিসকমফর্ট ফিল খাই দি আব দাতিন হামি থাঙ্গো
0: দাতিন হামি
1: স্পিডি রিকভারি ইংগো
0: যে সব বেমার ফন তুম দাতিন হামি থাঙ্গো চিনি কাইসা ওয়ান সুম তঙ্গো যোগা মানে ন কবাং মা মুদ্রা তঙ্গো বসাকন কঙ্কই খালাইনা নাঙ্গো এমনি চক্রাসন কে তো কঙ্কই খালাইন খালাইন নাঙ্গ কবং মা বনি দাল বিদাল বিনি মুদ্রা দো উমর উমা বাই বাক্সা বাক্সা আফ্রু তো হাইছে সাকরু সাকরা বুমি দো খালাই দামানো
1: একচুয়ালি ট্র্যাডিশনাল যোগা ও ফ্লেক্সিবিলিটি যেটা নং সামানি যে ককই শরীর ককই সাম মান শরীর একদম টোটালি দুমরা মুচরা ফেনে ফনগই মানো আবো জাস্ট একটা মিথ ট্র্যাডিশনাল যোগাও আমি কোনো কিছু সিজাক করি যদি নি বসাক ন 100% ব্যান্ড খাইমা গাইকে মানে ককই খাইমা গাইকে না যোগা আম হাইয়া যোগা অ্যাকচুয়ালি চিনি থট প্রসেস চিনি ওয়ান সঙ্গ মানে ফ্লেক্সিবিলিটি সে যেমন অনেক বড় তঙ্গ যে জলি খাইকে

0: Imanon ke jengba beje bot yoga khaimana ang ta khlaimia actually awa haya mane yoga khaimana bo buibe competition ya nang tini ramdi bachaine 30 degree band nang kha khana 45 degree band nang mang kha next day tang ta kisa degree band nang mang kha mane pangai mang kha nijini nije baise abo nang busek jarate yoga khlai abo nai jago bui ta am khe khlai abo ya karon jeng somoy je somoy yoga khlaiyo chini attention mane bakha Ramani jagang chini hamawa, the chini body wo. So jesho ma chung yoga khayo. Most of the people mane onik borokta am khalay TV nai nai yoga khayo, ba mobile nai nai laptop nai yoga khayo. Actually nang jokhon oino kebolo nai nai yoga khake nang aborok bishe connectingo. Ike whereas traditional yoga ota mang nang jesho ma kono asan khay nai ba pranayam khay nai nini mokol mukumi nai nini nijini langma bai nini nijini besak bai nang nijina connect ma khay nai. তো অম হাইকে যদি জিং যোগা খাই কেনকে গ্রাজুয়ালি খুব দাতি নচি ফ্লেক্সিবিলিটি বাড়ি থাঙ চিনি চং তেব মানে তাকিসা মেন্টাল স্ট্রেংথ ফিজিক্যাল স্ট্রেংথ ফাইও চিনি ইমিউনিটি মানে বাইরে নি মানি বাই ফাইট খাই জানি চিনি বসাগ অনেক ক্ষমতা তং আ ক্ষমতা রক বাড়িব তো যোগা অ্যাকচুয়ালি অনেক বড় যোগা মানে বুঝি যে ব্যায়াম যোগা ব্যায়াম ইয়া যোগা ও অনেক কিছু তঙ্গ যেমন অষ্টাঙ্গ যোগা যেটা শাখা অরঙ্গে যেমন ইয়াম নিয়ম ইয়াম নিয়ম মানে কিছু নিয়ম চং সোসাইটি নিয় মেনটেন খাই তঙ্গ যেমন বুইনি মানে খগিয়া বুইন হাইমিয়া সায়া আমি সোসাইটি নি কিছু নিয়ম ফলো খাই নাই প্লাস কিছু নিয়ম তঙ্গ নিজের উপর যেমন চং ফোঁয়াই বা চাঙ্গ ব্রাশ খাই আবার নিজের উপর নিয়ম তবে কি ইয়ামা নিয়ম এরপরে তঙ্গ প্রত্যাহার তো কিছু কিছু জিনিস না চং বাদ না নাম যেমন অতিরিক্ত মশলা গানাং মুই চামানি তারপরে মাছ মাংস বেশি চামানি ননভেজ বেশি চামানি আবন আবনে থেকে নিজের কিছু উইড্র খাই নাঙ্গ আবনে প্রত্যাহার তারপরে তঙ্গ প্রাণায়াম যেটা ব্রিদিং এক্সারসাইজ হামা স্লো কে রহরি নাই তাইসা হামা না সামানি তারপরে অনেক সময় অনেক বড় কিসা হামান থাকিব তন তারপরে তাইসে ব্রিদ আউট খাই তারপরে এরপরে তঙ্গ নিনি প্রাণায়াম কিছু মুদ্রা তং নাই তারপরে পরে আসন তং নাই আসন মানে যেখানে চিনি ইয়াক ইয়াক কিছু ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে বেড়াই নাই চং বাথাক মানে কিছুক্ষণ বাথাক বাথাকি নাই বসাক রং ইয়াক রং চং বিভিন্ন আসন তবু মানে এরপরে তং নাই ধ্যান ধ্যান মানে যে কোনো একটা জিনিস মানে মানেই বা যে কোনো চিনি শরীরে কোনো একটা মানে এনার্জি সেন্টার বা হায়ার কোনো স্পিরিচুয়াল এনার্জি সেন্টারও চং চিনি অ্যাটেনশন মানে এরপরে ধারণা ধারণা মানে রমদি অনেক বড় ধ্যান খাইমিয়া বিনি বখা দাতে না এদিক সেদিক ছুটিও তারপরে আ বড় নিব একটা ধারণা মানে তুই নাই ধারণা মানে কোনো একটা থটস তুই আছো না নাও যেমন অনেক বড় হিন্দু রক্তাম খেলায় মানে চ্যান্টিং খাইও তারপরে অনেক সময় ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটিও মালা মানে কাউন্ট খাইও তারপরে অনেক বড় কোনো একটা পার্টিকুলার একটা শব্দতেই নাই শব্দ না বারবার রিপিট খাইও আমরা হিনা স্মরণ তো আমাকে স্মরণ খাইও তো আমাকে যে কোনো একটা জিনিস না জিনিস খা বারবার বারবার ফোকাস খাইমিন আমার ধারণা ধারণা নি নেক্সট স্টেজ যে সময় চং প্রাণায়াম আসন খাইমানি পড়ে ধ্যান ধারণা নি পড়ে লাস্ট যে স্টেজ তখন আপনার হেন সমাধি সমাধি খা যিনি থটলেস মানে স্টেট অফ মাইন্ড যে জায়গায় চিনি কায়ন কোনো থটস ফাইয়া চং ব্যবং খানাই তাও নাই মানে বাইরে নিয়ে অনেক আওয়াজ টাওয়াজ খানা নাই কিন্তু আর বেশি কোনো মানে ডিপ ইনসাইড নেই অনেক বেশি কুল অ্যান্ড খুব পিসফুল ফিল খাই নাই তো যোগা নি উদ্দেশ্য না সমাধিও থানানি কিন্তু অনেক বড় তাম খেলায় যোগা নি নামে ফ্লেক্সিবিলিটি ফুনুগ তারপরে ইয়াকুং মানে অনেক ইয়াকুনি ফ্লেক্সিবিলিটি বডি নি ফ্লেক্সিবিলিটি তারপরে চিনি স্পাইনাল কর্ড যেটা চং সিঙ্ক রাখি না তো আবন মানে ককই মকইকে ফুনুং নানি আব অ্যাকচুয়ালি যোগা নি জাস্ট একটা চিকন সা পার্ট যেটা
1: চিকন সা পার্ট মেইন পার্ট কাকে বিশিং সে চিনি বিশিঙ্গ সে যে ফ্লেক্সিবিলিটি তুম না নাঙ্গো খা বিশিঙ্গ অবশ্য কথার না নাঙ্গো
0: চিনি মেইন উদ্দেশ্য খা ধ্যান ধারণা সমাধি ওথানানি আর ধ্যান ধারণা সমাধি ওথানানি বাগি চিনি মানে মেন্টাল স্টেট স্টেবল না নাঙ্গাই চিনি শরীর ব্যালেন্স তো না নাঙ্গাই আপনি বাগি আসান প্রাণায়াম প্রত্যাহার খাইনাই ধীরে ধীরে সমাধি ওথানানি আবনো যোগানি উদ্দেশ্য

0: অব তো সাইমা খান যে উদ্দেশ্য তো কাইছানো প্রাণায়াম যে সমাধি মানে
1: মেডিটেশন
0: মেডিটেশন থানা শরীর একদম নিজে কন্ট্রোল তন্দানি বাগিনে অব কক সৈন যে গীতাও ভগবান শ্রীকৃষ্ণ ন অর্জুন সুমানি যে ভাইকে মন চঞ্চল নার্গিতম নাই ভাইকে তো নাই কৃষ্ণ সামানিয়া জরাব যে ও যে বেখান হচ্ছে নেগলা থাঙ আরো নিশ্চয় ররমই তুমি তনিমা নাই ওই কাইসাম বেখান রমই তনানি মানে মন রমই তনান মানে নবান্ন খাই তনান সমান ও জায়গাও আরো যে সামানি যে অভ্যাস বারবার অভ্যাস খালায় কানকে অবনতা কালাই যে যোগ ব্যায়াম
1: অ্যাকচুয়ালি প্র্যাকটিস ঠিক নো সাকা কিন্তু অবনে আগে তাই কেসা তো যে অব ভগবত গীতা নি যে চিনি যে প্রকৃতি রাজস তামাস সাতবাহিনী তিনটা গুণ তো আবো বরং মধ্যে বো মানায় চাম অব মানায় প্রকৃতি অব মানায় তো রাজস সিংকে তো খুব অস্থির রেস্টলেস স্টেট আর তামাস সিংকে একটু নেগেটিভ স্টেট তারপরে সাতবাহিনীকে যেটা খুব কাহাম কে চং যদি বেশি তামসিক ফুড চাখাঙ্কে মানে তামসিক চামুক চাখে যেমন মুইকো চাম মাইকো চাম ফ্রিজ তঞ্জাক বা মাছ মাংস অব তামসিক হিনজাগ তো তামসিক বেশি চাখাঙ্কে চং সেলের খানায় আবো কেব চং নষ্টপ খাইমিয়া আর যদি চং রাজসিক চাখাঙ্কে রাজসিক মানে তোমার বেশি কতই বেশি মশা বেশি মশলা রাজসিক ফুড যারা চাব তো বড় ভীষণ অস্থির নাই যেমন অনেক সময় তাম খাই চারাইরাম খুব চারো মানে রাজস্বিক জিনিস আইসক্রিম চার নাই কতই চার নাই তারপরে চেন চারাই নব যে তামসিক মেরে খিনি নেই
0: অ্যাকচুয়ালি
1: কখনা অ্যাকচুয়ালি প্যারেন্টস নিয়ে আবো মানে সাইমানে নেওয়া উচিত যে নিনি চারাই নো যে ধরনের ফুড চারো বিনি মধ্যে আবো নো রিয়াকশন নাই আভাই তো সাত্বিক ফুড তো আমার সাত্বিক ফুড মানে চার পাঁচ ঘন্টা নিয়ে বিশৃঙ্গ সংযাক তারপরে ফ্রেশ ফ্রুটস তারপরে ফ্রেশ মানে কার্ড মানে দই তারপরে মাই কুতুম কুতুম মুই কুতুম কুতুম যেটা চামানি তো যেমন মানে চামুং সাতবা রাজ তামাস তঙ্গ ঠিক আমহাইন চিনি বুদ্ধি বা আমহাইন সাত্বিক বুদ্ধি তঙ্গ তামসিক বুদ্ধি তঙ্গ অ্যান্ড রাজসিক বুদ্ধি তঙ্গ রাজসিক বুদ্ধি গনাং বরক তাম খেলায় নাই অমক খেলায় নেই উমক খেলায় নেই উমক খেলায় নেই উমক খেলায় নেই সারাক্ষণ একটা না একটা তেই তো নাই কিন্তু কোনো সময় বিনি গোল সগিয়া তারপরে তামসিক বুদ্ধি ইঙ্গে দাম সবসময় না বুই বাই কম্পিয়ার খাই নাই বুইনে হাইমিয়া নাই নাই বুইন হাইমিয়া সানাই আমাকে তামসিক বুদ্ধি তো লাইক ওয়াইজ সাত্বিক বুদ্ধি ইঙ্গে দাম সাত্বিক বুদ্ধি গনাং বড় নিচে নেব কাহাম নাই নাই বুইনে কাহাম নাম নাই ক্ষতি নাই তো অ্যাকচুয়ালি ও যে সাতবা রাজ তামস ও তিনটা জিনিস নচ্ছেন যখন ব্যালেন্স খাইমা ন আ সময় ন যেমন সাইচুং সামানে যে ভগবত গীতা নি কোর্টস যে চিনি বখানো চং প্রপার জাগাব ফোকাস খাইমা নাই তো চিনি বখানো ফোকাস খাইনা থাকে ও জিনিস ন তো চং সাইমানা নাই ন অ্যান্ড ফুড ব সেইভাবে চানা নাই প্লাস যোগা অনেক ক্ষেত্রে মানে অলমোস্ট 70-80% যোগা নি রোল অংখা মানে ব রাজস্তামাস সাতবান ব্যালেন্স খাই
0: আ
1: জাগান যোগা নি বিউটি যোগা মানে জাস্ট হাই আজ চং এক্সারসাইজ খাইকে বা ব্যায়াম খাইকে বা যেমন তিনি আন্তর্জাতিক যোগা দিবস নিয়ে অনেক বড় ড্রেস ড্রেস কানি নাই ফেসবুক রক পোস্ট রক লাইও যোগা শুধু একদিন খাই জানি জিনিস যোগা অ্যাকচুয়ালি প্রত্যেক দিন খাই জানি জিনিস অবচিনি লাইফস্টাইল যতক্ষণ পর্যন্ত চং হাবড়ি আহিং আহিংকে ততক্ষণ পর্যন্ত চং যোগা নি 100% বেনিফিট মাই
0: শুধু ব্যায়াম হচ্ছে মিয়া আব চামুং নামুং তমুং চামুং যত জায়গা সে আব আবন মা খালাই নেই
1: ও যে মানে সাকা যে আষ্টাঙ্গ যোগা ও ইয়াম নিয়ম ও ইয়াম নিয়ম নি মধ্যে না অজিনিস রক্ষায় যে চামুং কাহামকে তংনানি বুইনি মানে না খগিয়াংনানি কে এসপারি যোগা খগ মানে মানে ইয়া যে তাই খরচি নগদ থাঙিনি মানে খসেতে ফেকা মানে এসপারি যোগিক স্ক্রিপচার কেবনি মানে কাহাম নুগুই নাই আং যদি ভাবি কেনকে মা বিনিরি নাইলে খুব নাই থক আবু খগ মানে সমান নপো তো যোগাব চং ইয়ামান

0: mom hai ke palong khanya na nai
1: a palon khalanya na tabuni o jorawo to jotno busy life noita pasta office abone karine je abonu karibo se social media bai karangja charai ro butabu social media bai karangja mobile mang joto charai mobile chara maisana na ya mobile chara kaise samung khalanya na ya om hai jarawo borne mind to be joto phasing no bini daiba dingi tongo o jako bhai ke borno asthir ngi tongma jako yoga bhai ke borno sthir khalai mane
0: chrai roni chigon chigon workshop tongo mane yoga ni workshop borno jara expert mane certified qualified teacher rok yoga no khub interesting way te phurungo ar jara হাইনো বুইনো নাই নাই সরংনাই যোগা রক বরক চরাইরন কাম কি যোগা খলাইরি মিয়া আর একচুয়ালি আমাকে খলাইরনে উচিত বয়া কারণ প্রপার মানে কাম কে খলাই কাং কে চরাই রব খুব এনজয় খায়ো ইন্টারেস্ট খায়ো কারণ যোগা যোগাও কিন্তু শুধু আসন খাই মানে সে মিয়া মিউজিক বাইব যোগাঙ্গ নলেজ বাইব যোগাঙ্গ যেমন যোগানে অনেক ধরনের ডেফিনেশন চাং সাই মানে যেমন কে বহিন ভক্তি যোগা কে বহিন জ্ঞান যোগা তারপরে মিউজিক নি মাধ্যমে ডান্স নি মাধ্যমে বই যোগা আং মানু মানে যোগা মানে কানেক্ট খাই মানে যেন নিজে না নিজে খান নিজে বাই কানেক্ট খাই মানে তারপর মিউজিক বাইব খাই মানো ডান্স বাইব খাই মানো তো যারা সার্টিফাইড কোয়ালিফাইড যোগা টিচার পর চাই খুব কাম কে আবন ফরঙ্গি মানু আর যারা সাইমিয়া রক বরক হেঙ্কে ফরঙ্গ না থাঙাইকে চরাই রক ডিজ ইন্টারেস্টেড থাঙ্গ আর আরেকটা জিনিস চরাই রক আব জিনিস না সুরঙ্গ যেটা বুমাও ফানো নগো বা বিনি আশেপাশে পরিবেশ যেটা সুরঙ্গ তো কেব যদি কোনো প্যারেন্টস যদি বিনি চরাই ন যোগা ও দানা নিমুচং খাইকে বা কাহাম সংস্কার তি নাই মানে তর নামুচু খাইকে প্যারেন্টস নিজে আগে ফলো খাই জানাং নাই কারণ রমদি তাবুনি চরাই রক জেন জি জেহিন বড় খুব স্মার্ট মা বাবা যদি হর ব্রাশ খায়া শুধু চরাই ন সাকাইকে ব্রাশ খাই থ দিয়ে চরাই সঙ্গে সঙ্গে সানাই যে নং তো ব্রাশ খায়া আনুসিমি তাঙে সা আমাকে সঙ্গে সঙ্গে বড় উত্তরই রু তো আপনি বাকি প্যারেন্টস মানে এক্সাম্পল লাগনানি উচিত
1: খামাং তাকুতে বুকুচ চিনি স্টুডিওনি কক্টুক নাম্বার খুলুগুরি জাখা নরক গো নরকনি সুমং সুনাম সুনখাঙ্কে নরক সুহর ইমানো 2326253 কক্টুক নাম্বার মোবাইল ইউজার 0381 অকুট নাম্বার রান টাপুদে তাকাই সু বখুনু সুনাম সুমাকে অবশ্যই জি ও তাবুজি যোগা হেনেনে খলাই দঙ্গু কাইসা কনসেপ্ট বরক বিসিঙ্গ অব কাইসা দঙ্গু জি যোগা হঙ্গাঙ্কে কাইসা ধর্ম বাই রিলেটেড কাইসে ধর্ম বাই অবশ্য যদি কবই
0: অ্যাকচুয়ালি চং চাইনিজ নুডলস বা ভেজ নুডলস জানা নেবে চং চাইনিজ দং না নাইয়া তো কাজে যোগা খাইয়া নেবে হিন্দু নং না নাংনাই হিন্দু ছাড়া আমি মেয়া আব অযৌক্তিক
1: একদম কাহাম এক্সাম্পল
0: অনেক ধরনের মানে চাও যেমন পাস্তা চাও তারপরে নুডলস চাও তো যে জিনিস কথক কাহাম চন নিউট্রিশন রয়েছেন আবন চাই মানো যেমন আগে চং চাইফুর কোনো দিন খানায়া যে স্যালাড শুধু স্যালাড চাও হিনি কিন্তু তাবুক চং যে সময় কাহাম কাহাম রেস্টুরেন্ট থাঙ্গো চং বরং সহ যে আমেরিকান স্যালাড দি অমুক স্যালাড দি আমাকে সানো তো যেটা চিনি দরকার আর যোগা তো নিজের হামাবাই নিজের শরীর ন নিজের মাইন্ড কানেক্ট খাই মানি যে কোনো পৃথিবী ও বরক যে হামা নাও যে বরক নি নিজের শরীর তঙ্গ যে বরক নি বখা তঙ্গ বন যোগা খাই মানো আপনি বাকি কোনো ধর্ম পার্টিকুলার ধর্ম নি হিনি যাই হিনা নি উচিত ইয়া
1: আবু কোনো ধর্ম বাই রিলেটেড সে করে
0: একদম না
1: একদম কাহাম বেলাই কাহাম কাইসা এক্সাম্পল রাখা যে নুডলস আনা বাই তো চাইনিজ তো না দাঙ্গা টিপ্রাজা টিপ্রাজা গুই না সাই মানো আমো তো নিং সরং না সে নিং বাই কে সরং নং বুড়ো তঙ্গিনে সরং নং সরং না ফাইজিং নিনে বেখা বসক নিনে আ সরং না মুসুমা সে নং নুডুল সানা মুসুমা হাই না নাংনাই হাই কে সেন সরং নি মানে হাই কলে সরং নি মে সাকা সাকা সি মিনো উংনাই তে বিসিঙ্গ মুংসাং গলা তাবু গবাং কুক ন জে চরাই রক দ ন আবন থাজিং সংকা জে সোশ্যাল মিডিয়া বাই করং দা ও জাগো চরাই রং নি বু মাইন্ড বর ডিস্টার্ব তো উংনো বিশেষ কলাইনি যে বরং নি

0: যে পড়ারও মতো না মায়া কিসা সাকাং তাম সাকা আমি তো বড় পক জাগি থাং আমি ওগুলো কি তারপর সোশ্যাল মিডিয়া না আবকে যোগা আরো হেল্প খালাইমানো বরং
1: একচুয়ালি চ যখন মোবাইলও তঙ্গ বা স্ক্রিন টাইম যেটা মানে অনেকক্ষণ মোবাইলও তঙ্গাইকে চিনি বসাগ কিছু কেমিক্যালস অঙ্ঘর কিন্তু আবার চ এক্সাইটেড খাইতন তো কিসা নাই অতে বনাই নেব চঙ্গ অতে বনাই নেব চঙ্গ অতে বনাই নেব চঙ্গ আম হাইং থাং অকরা রকব হাইং গো চড়াই রকব হাইং গো তো শুধু চড়াই রং দুসরি লাভ করি কিন্তু যেহেতু তাবুনি যোগ ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ চড়াই রং চঙ্গা ভাইকে লিমিট খাই রয়েছে যে এত ঘন্টা পড়ি দি এত ঘন্টা মোবাইলে তং দি এত ঘন্টা থং দি তো বরং ডাইরেক্ট আমাকে সায়া হই নাই যে চা স্রাবসা পড়ি খেয়ে তারপরে চ স্রাবসা মোবাইল নাই লেন বা তেমন তাক চড়াই রক মানে আমি অনেক চড়াই রক নুগ যে বড় এত কাহাম রিলস নাম তারপরে ভিডিও শোনাম আবো ওয়ান কাইন্ড অফ ক্রিয়েটিভিটি বিনি যেখানে কাহাম বিনি ক্রিয়েটিভিটি বিনি ইমাজিনেশন কাজ খায় আজ আগে চ বরং এনকারেজ খাই নানি উচিত তামকে এট দ্য সেম টাইম যে বেশি যদি স্ক্রিন টাইম খাইকে চিনি তাই তাম তাম ক্ষতি মানে আমনও বরং কিসিসা অ্যাওয়ারনেস তো নানি দরকার আর রমদি বরক নিজে থেকে আমনও ম্যানেজ খাইমি আহিকে বরং তুই নাই বাইরে তেলাং নানি ট্রিপ অথা নানি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মিউজিক ওর নানি তারপরে ডান্স স্পোর্টস আর তাবুক তো সব কিছু না খুব অ্যাক্সেসিবল আগে ত্রিপুরাও কাহাম সুইমিং পুল পর্যন্ত করি কেমন সুইমিং ফেরো নাইকে পুখুরিও মাথাং নাইলে নদীও মাথাং তাও তো সুইমিং পুল কাহাম কাহাম তো অনেক থাংনানি জায়গা রক্তঙ্গ অঙ্কে অ্যাকর্ডিংলি চড়াই রং বিভিন্ন খেলানি এক্সপোজার নানি দরকার
0: চড়াই রং বনি অ্যাক্টিভিটিস বাই গদালি তনা নাই যে জেসা কাইসা কাইসা বাই ফনো কাই বনি
1: আর আংতে কাইসা মানে পয়েন্ট সানামু সুগ প্রত্যেকটা চড়াইনি মধ্যে কিছু না কিছু একটা গুণতেই মানে ব আছে হ্যাঁ কাফা পিতা বাত্তাহিনী এসপার আয়ুর্বেদা কাফা প্রকৃতি নি বড়কতা আম কিসা কিতিং মানে ওজন বেশিং ঠান্ডা ঠান্ডাং মানে আমাই ধরনের প্রকৃতি বিনি আর বাত প্রকৃতি নিয়ে চড়াই রহিকে কিসা ক্যারাম নাই বড় বসাগ ফ্ল্যাশ তঙ্গলাক মাংসর তঙ্গলাক একদম ক্যারাম কিন্তু সাংঘাতিক বাহার নাই চড়াইঙ্গ হিংকে কাফা বা একে পিতা প্রকৃতি নিচড়াই রোহিঙ্কে আসুন কাব নাই মব মনে নাই এনজয় খাই নাই প্লাস দাঁতিন জলি যা নাই দাঁতিন খুশি নাই আমহাই তো চিনি প্রত্যেকটা বড়ক ও তিনটা গুণতেই নাই আছেও তো এর মধ্যে কেব কেব নিপিতর কাফা প্রকৃতি বেশি বা পিতা প্রকৃতি বেশি কেব বাত প্রকৃতি বেশি তো চিনি যে সময় ও তিনটা প্রকৃতি ব্যালেন্স দঙ্গ আ সময় চ যে কোনো কাম খাই দিচ্ছে সাকসেসফুল নাই বেখারে সামন খাইমা নাই তো যে কাফা বাত পিতা ও তিনটা যে ব্যালেন্স অব ব্যালেন্স ফাই ও বেস্ট ব্যালেন্স খাইমানো থ্রু যোগা তো আ জাগাবো যোগা নি মানে খুব কাহাম একটা মানে রোল কারণ অনেক সময় চ হিন যে কেউ যদি বেশি চড়াই ফুঙি থাকে হেলদিং খাইকে বন ডায়েটিং বা খেলারি মিয়া কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্যারেন্টস খুব মানে আনইজি ফিল খাইও হেল্পলেস ফিল খাইও তামকে বিনি ফিটনেস তবু নাই আর অনেক সময় অনেক চড়াই যে কিসা ক্যারাম কামকে চাইয়া মানে খুব চঞ্চল আবনতি চড়া মানে চড়াইনি প্যারেন্টস রক খুব মানে চিন্তিত যে আনি চড়াই কামকে চাইয়া তাম খেলাই নাই অ্যাকচুয়ালি ও পুরা জিনিস নি ব্যালেন্স তো না হিঙ্কে যোগা বেস্ট যোগা অর এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেটা স্পোর্টস অ্যাক্টিভিটিস এর মধ্যে যোগা বেশি ইজি কারণ যোগা নগ আচকি খেলাই মানো প্যারেন্টস সঙ্গে চড়াই একসঙ্গে খেলাই কাহিঙ্কে প্যারেন্টস ব কোম্পানি মানো চড়াই রাখব ফান হিসেবে নাই মানো আব
0: চড়াই রোগ খেলাই মানো বুমা বো ফাবো খেলাই কাহিঙ্কে চড়াই রোগ সরঙ্গি মানো তাবু কে যে চড়াই রং কক্ত শিকা তাবু যে উমর চাকরা রংনি বরং তো উমর মা বাই বাক্সা বাক্সা সাক্রব সাকরা গোবাং মাঙ্গ জোড়া জোড়া রক সাবো ইয়াকুং রক সাবো গদানা রক সাবো বর তুমি যোগানি বিশিং তুই বেনিফিট মানা হাঙ্গাকে বো ভাই আসন রক খালাই মান বর
1: অ্যাকচুয়ালি যোগাও পুইলা ফুরনো তঙ্গ স্ট্রেচিং তো স্ট্রেচিং বাই মানে শুরু খাই মানো যেমন চিনি গদা আস্তে আস্তে সে গুড়ি রানি ইয়াগরা বাইসা দেবরা বাইসা তারপরে চিনি ইয়াকনি জয়েন্ট রক্তঙ্গ আবনো গুড়ি মানো তারপরে চিনি বাঙরা তঙ্গ বাঙরা ন কিসা কিসা

0: কুড়িনে প্রথম মানে পয়লা পয়লা ফুরু এটলিস্ট পয়লা সপ্তাহ স্ট্রেচিং খাইকে হিঙ্কে এরপরে চিন বডি রেডিং থাঙ্গ আসন খাই জানি তো আসন তো তাবুক যেমন ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে যোগা প্রোটোকল কাছে তঙ আ যোগা প্রোটোকল অনেকগুলি আসন তো সেজাক তো ইউটিউব আবনো নাই প্র্যাকটিস খাইব নঙ্গ আর যদি কেউ তাই অ্যাডভান্স নামু চঙ্গ হিঙ্গা হিঙ্কে ব প্রপার মানে যোগা টিচার বাই যোগাযোগ খাই সেরং মান বারম দিকে ব যোগা ব কেরিয়ার্স নাম নামু চঙ্কা তো আনি মতে তো মানে আং যদিও বাই প্রফেশন ডেন্টাল সার্জন আর মানে পার্ট টাইম আর্ট অফ লিভিং টিচার কিন্তু আং ভাবি হতো যে তাবু নিচরাই রক যদি যোগা ন কেরিয়ার্স নাম কাহিঙ্কে সাংঘাতিক সাকসেস
1: তাহাম অপরচুনিটি কাছে কল দুক তুমি ফারিক কেন নে হ্যালো হ্যালো তাগার জলানি
2: কোনিকা
1: কিশোর খুলুম কা আলাম সগো
2: খুলুম কা
1: নিরামিষ
0: থ্যাংক ইউ মাই
1: আবন বাগিন বুনি সাকুর একদম আবু খালাই তুম তা জং সাই তুম তা
0: থ্যাংক ইউ মাই
1: হংকাই নংবো চরাইন চিমি জেন নং দাউকে তো সাইমন কা নং চরাইন চিমি ন মানে মাংস মুইস চাইয়া হাঙ্গাই মাংস মুইস চাকে তামো চাই খাব তামো কোনো ডিফারেন্স দাতো
0: ডেফিনেটলি ডিফারেন্স দঙ্গ আগিনি দিন যে যে বুই ত্বক রক চাব আবরক তো পিওর মানে যেমন চ তাখনে দেশি ত্বক কিনো তো তাবুক যে মানে চিকেন রেমানি রেস্টুরেন্ট রগ বা পান্ডা রগ চার মানে আবার মেনলি ব্রয়লার বা হাইব্রিড হাইব্রিড যেটা কেবল প্রচুর পরিমাণে কেমিক্যালস চারব আর কেমিক্যালস বরক নিয়ে সাগর সগুইও হিঙ্কে অ্যাকর্ডিংলি সেইভাবে না মানে সাগর রূপ বঙ্গ হিঙ্কে এর মধ্যে অ্যাজ পার ইন্ডিয়ান স্ক্রিপচার্স চাও যে জেসা আন ওয়েসা মান নং যেরকম ফুড চাও নিনি খাম হাই নাই ত্বক চা খাইঙ্কে যারা ত্বক চানাই রক নাই দি ত্বক খাই নো তাতে কিরি যাং নাই যেমন যারা ওয়াক চানাই রক বংনি বহগ রক বা বসাগ রক একদম আম হাই নাং থাঙো আবো শুধু অবজারভেশন একটু খাই খাইঙ্কে না মানে সিজাগো যারা যেমন লতা পাতা মানে মানে বলাই রক চানাই বেশি শাক সবজি রক চানাই রক না বরক বরক নি যে কক সামানি তংমানি বা আমি না একটু কুল টাইপ থাঙ্গো ফুড চিনি নেচার ন চিনি ক্যারেক্টার ন অনেক বেশি ইনফ্লুয়েন্স খাই
1: চামুং চামুং চিনো কবামা ফাইসিং তিনো হেল্প খালায়ো বা চুনো ডাল বিডাল ফাইসিং বো তালাংনানি দাগিও তোমাং কা ন শাক সবজি চাখান খানকে তো নিনে অটোমেটিক্যালি নিনে নং সাগা কুল মাইন্ড হাঙ্কে ওহান তোহান চা খাঙ্কে তো দেখিছা থুই কুটুং
0: অ্যাকচুয়ালি নাই খাঙ্কে প্রকৃতি ও যেমন যারা শাক সবজি চানে নি বুয়ার অঙ্কলং নি বুয়ার টেবিল হাই হ্যালো
1: হ্যালো
3: হ্যালো
1: হ্যালো
3: হ্যালো
1: খাই তোমার সাবন কাতাকু সারি বিলুনিয়ান চিমিনিনি গানাও এফ এম সেট দা আবো কিসা বুলে কম দিয়ে হাইকে হাসাল হাসাল থাঙি কক সারি বিলুনিয়ান চিমি সাব সাব কক সাই তাকু অনিন লাম সাকু সারি তাকু হ্যাঁ নাম সানাই কিসা তুর তুরকে সাদি সতনটা সাদি খরাং সেরাই সেরাই তিনি নারয় পান্ডাব তঙ্গ ডক্টর রাখি স্পেশালিস্ট যোগা টিচার এই যোগানতি কক সালাই তঙ্গ তাম সঙ্গনাম জং সাদি

0: তামজান ছানাইকা তেওসা কল খালাই ফিদি 232-6253 কক্রুম নাম্বার মোবাইল ইউজ আর 0381 অকুট নাম্বার না তাব যে কক সালাই তোমায় যে উমর গবাং রকম কাকে নেন যে পুলা থমা বাসাই তৃক তৃকে গদানা গরি নানি
1: শাস্ত্র তঙ্গতা যে যোগা যারা খালাইনাই রক নিনি দুঃখ ফাইনাই আগে নিন দুঃখ দূর খাইরো হাই নিশাও মানে যোগা মানে তামো যে জিনিস খালাই কেহিকে নিনি দুঃখ কষ্ট ফাইনালি আগে নো নিনি দুঃখ নো দূর খাইরে নাই
0: দূর খালাই
1: তো যোগা নি ডেফিনেশন আবো বতঙ্গ আর যদি অ্যাকচুয়ালি বয়স্ক যারা বড় নো যোগা খাইরে নে বাগিকে প্রপার ট্রেন আর তঙ্গে চাও কারণ অনেক সময় তো আমাং সাইমে ওই আতমসা এমন কোনো পোশার খাই কেহিকে হয়তো পুলা পুলা পুরো ইঞ্জুরি রকম মানো আমবাগে যারা বয়স্ক বড় নিবাগে যোগা খাইনে আগে বডি বডি ন মানে শরীর ন রেডি খাইনে
0: ফ্লেক্সিবল খাইনে তো বসাক ন নরম খাই নাই জোরা জোরা নরম খাই ও বসাক ন নরম কে তং খান কে জোরা জোরা নরম কে তং খান কে সায়া সামা সাকরু মা বো ইয়াং নাই তা আবন বাগি নে সকাং বসাক ন নরম খাইনে বাগি তৃ তৃ কে মুভ খাই দি ইয়াক রং ন কিসা কিসা গুর দি ইয়াক রং ন গুর দি থমা বাসাকে হাইকে ন আপনার যোগানি বেনিফিটস বরক তো হিমুইব মালে আগো মালে আঙ্কে কক দুক দো সাপ দো হ্যালো হ্যালো হ্যালো লামসগো সামন কথা খু কক রে কাদি থাকা

0: તો ભગવાનો આ ખામિયા રોગ ઉપયોગ કરે કે જે તો આંગ થે આની પ્રોબ્લેમ કે સતો હોવા કિડની સ્ટોન કે મોબાઈલ રોગ બનો કો કિડની સ્ટોન યો બાર ઓને આ બો બે કે સક્સેસફુલ દા
1: આ બો હાઈ રોગ ડોક્ટર મેડમ
0: બો યોગા ખાઇ કે આ બો કિડની સ્ટોન રોગ લોરા સર બા આરોને ઓંખરે છંગઈમાન
2: কিডনি স্টোন ভাঙ্গে বিথি জানা নাই এলোপ্যাথি বিথি অথবা আয়ুর্বেদিক বিথি যেটা উনি বিশ্বাস দঙ্গ কিন্তু আয়ুর্বেদিক মেডিসিন পাইব ঠিক মানো বা এলোপ্যাথি পাইব মানো যদি কিডনি স্টোন সাইজ যদি কত রং খাইঙ্গে আব সার্জারি ছাড়া তাই কোনো উপায় করে তামকে তাম খাইঙ্গে যোগা খাই সেই ক্ষেত্রে হাটে যোগা হিনি তঙ্গ হাটে যোগা নং সরঙ্গি মানো আং বাই যোগাযোগ খাই দিয়ে আং ফরং আর আদারওয়াইজ অর আগরতাল শ্রী শ্রী যোগা অঙ্গ মানে পাঁচ দিন খাইনে কোর্স সঙ্গ প্রপার টিচার নি থানি তামকে যোগা খাইনে কারণ যোগাও শুধু যোগা খাইমানি সিমিয়া চিনি বডি নি ডিটক্স ডিটক্স প্রসেস বতঙ্গ চিনি সাগন তামকে যেন পরিষ্কার কে থানাই পরিষ্কার মানে যেন তো প্রত্যেক দিন পরিষ্কার নঙ্গ হাইপানে চিনি অনেক কিছু যিনি বসাগতঙ্গ যেটা ডিটক্সিফিকেশন খুব দরকার যেমন চ যে মানি রক চাও আবো অনেক বছর অভিনয় চিনি ভগ স্রাব যাক দঙ্গ তো আবনো ক্লিন খাইনে আমাকে শঙ্খ প্রাকশলন হিনি কেসা পদ্ধতি দং এনকে আরো আশঙ্খ প্রাকশলন নি পদ্ধতি দিতে চিনি পুরা ডাইজেস্টিভ সিস্টেম মানে বুকুক থেকে একদম শেষ পর্যন্ত লামানো ক্লিন খাইমানো এনকে আবু ক্লিন খাই এনকে কয়েকদিন বিতরণ চিনি বহক তাই স্রাইনি স্রাই রং নি বহক খাই একদম কাহাম একদম ফ্রেশ হং থাঙ্গো তো নিনি ডিটক্স প্রসেস তামকে খাইয়া নাং আবু সরংনা নাং নাই প্রপার একজন টিচার নি থানি নাং আগে যোগা সরংনা নাং নাই নিনি যেটা সমস্যা হবো তো একদম একিউট সমস্যা মানে ইমিডিয়েটলি নিনি যাতে অ্যাটেনশন মানা নি উচিত তো সেই ক্ষেত্রে আনি মানে সাজেশন যে নাং ইমিডিয়েটলি ডাক্তারন থানি কারণ নাং থুইব মায়া হিঙ্কে প্লাস অব ডিসকমফর্টিংকে আবুনি থেকে নিনল হাইপার টেনশন ইমানো বা স্ট্রেস নিবাগে অন্য রূপ ইমানো তো আবু ইমিডিয়েটলি ঠিক খাই দি ওয়া একবার যখন ঠিক খাইয়া না খাইমানি পরে ওলাং রেগুলার কাহাম কি যোগা খাই দি যেমন আং পুইলানো শাকা যে যোগা মানে শুধু আসনিয়া ওর তাই বা অনেক কিছু মানে জানাই তঙ্গ তাং নঙ্গল যোগাযোগ খাই দিয়ে আং নন ফেরাং রান
1: বেলাই হামাই এই তাম সঙ্গনা নাই সঙ্গি পাইছে দি
0: আচ্ছা আঙ্গা মানে যোগা বস্তু পার দেব বস্তু খাইনে নাং বা আধা ঘন্টা 30 মিনিট 30 মিনিট অবহাই যোগানি তো কাইছে লিমিট দং বলে না
2: নাং
0: বাবা যে যোগা সঙ্গে আমি
2: নাং 15 মিনিট খাই দিই 20 মিনিট খাই দিই হাফ এন আওয়ার খাই দিই কোনো ব্যাপারে কিন্তু যখন চিনি যোগা খাইমিনি পড়ে 10 থেকে 10 টু 15 মিনিটস মানে 10 থেকে 15 মিনিট পর্যন্ত একদম মকল মুকুমি নাই আচগই নাই নিনি অ্যাটেনশন শুধু হামাও রহরই নাই কিছুক্ষণ রিল্যাক্স খাইয়া নাং নাই কারণ অজাগানো যোগা বাই এক্সারসাইজ ইন ডিফারেন্স যারা এক্সারসাইজ খাই বরক তাম খাই এক্সারসাইজ খাইমিনি পড়ে বরক কুল ডাউন খাইয়া যোগা কিন্তু কুল ডাউন নি প্রসেস দঙ্গ তো যে লাস্ট যে কুল ডাউন খাই মানে আবু খুব ইম্পর্টেন্ট তো নাং বেশিক্ষণ যোগা খাই আবু ম্যাটার খাইয়া কিন্তু লাস্টে 5 টু 5 মিনিটস 10 মিনিটস বা 15 মিনিটস নাং কুল ডাউন খাইয়া নাং নাই রিল্যাক্স না নাই যদি নাং আচুগই মেয়া হিকে নাং সবাসন তো যতন সাই মানো সবাসন হবো নাং রিল্যাক্স খাই মানো আবু খুব দরকার
1: বেলা হামাই তাকুক ন কতদু বৈকরং মান বাকি নাং সাকা যে যোগা তাই এক্সারসাইজ খাইমান বিসঙ্গ ফেলাইম অজাগানো মানে সানা নাইমা হাঁকা নাম যে যোগাও হাঁকা হাঁকা নাকা পুইলা

0: দেহেন্ন ফ্লেক্সিবিলিটি মাতুম নাই তৃতীয়কে তারপরে সে যোগা হাইনে আমন যা গুলোকে হাইনে রিল্যাক্স
1: অ্যাকচুয়ালি হাইয়া যে পুলা ফ্লেক্সিবিলিটি ফ্লেক্সিবিলিটি অংতে অংতে ন মানে আসনঙ্গ আসনঙ্গ দেন ফ্লেক্সিবিলিটি
0: ফ্লেক্সিবিলিটি রাম দিন না আনসানা নাই মকে যে মানে থুমা পাসা কাং কাং কেন গদানা রং ন কিছু নরম
1: স্ট্রেচিং
0: স্ট্রেচিং হ্যাঁ সরি স্ট্রেচিং ছানা নাই মধ্যে আর নং আবু তো সেগাং মা খালাই নেই
1: ইয়েস
0: আবু খালাই মা পরে সে নং আসন আসন ন খালাই মা পরে হাই হাই নং রিল্যাক্স নানি মানে কক থাইছে ও ছানা থাকে বীরখুং হাই বীরখুং তৃ তৃ কে সাগা কাখা
1: টেক অফ
0: আইন থাকা হাই হাই ল্যান্ড খালাই কা
1: ইয়েস
2: লঙ্কাপুরানি
0: তাকো প্রদীপ সারি তাম সুমন্ত
2: আবনো আবো যোগা খাইমানি বিছিং পেখাই রব হাদা হাম আতে আবো রব খাইয়া বিছমা থামা রব বা নিনি গর ভূমি থং মাইনানে হিনি কিতা কিতা
1: যোগা খলাইকে তো হেল্প নাই ন কিন্তু যোগা ও কিছু থেরাপি বতং যারা মানে সাফার খাইনে রক যেমন অলরেডি কোনো রোগ তঙ্গা রোগ ন ঠিক খাই জানি বাকি থেরাপিউটিক যোগা তঙ্গ আর থেরাপিউটিক যোগা ও অভ্যাঙ্গ মাসাজ নিকা তঙ্গ যেটা বিভিন্ন রকম আয়ুর্বেদিক থক বাই পুরা বডি মাসাজ খাই মানে তো আবো খালাই কেঙ্কে হয়তো কিছু আরাম মানান
0: আবো খালাই কেঙ্কে আরাম মান বো জায়গা খালাই মানাবো
1: আগরতল কিছু প্রাইভেট তঙ্গ বিভিন্ন জায়গা বে যেমন মাতৃপুরেশ্বর আয়ুর্বেদিক সেন্টার তঙ্গ ডিমসাগর ইঙ্কে সরকারি কেসে সেন্টার তঙ্গ যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট নি গান্ধীগ্রাম আ জায়গা পঞ্চকর্মা ইয়েস পঞ্চকর্মা পঞ্চকর্মা ও আভ্যাঙ্গ মাসাজঙ্গ তো আবো অনেক কাহাম রিলিফ রো অম হাই ইয়াক সামানি ইয়াক সামানি রগ অবনি সঙ্গে মাসাজ নি সঙ্গে সঙ্গে যোগা খাই কেঙ্কে দাঁতিন হাম আর দ্বিতীয় বার্তা এসে রিল্যাপসিং ইয়া
0: বেলায় হামায় কল খালামান বাকি তাকুন নাকি নান্ধি গ্রামও সরকারি এটা ফরেস্ট ডিপার্টমেন্টনি দো আরও নাই মানো পঞ্চকর্ম খালাই জাগে মানো আরও খালাই মানো যে যোগানি কক সালাই দাম যোগাতে খরকসা কল আর গ্রং নাই হ্যালো হ্যালো হ্যাঁ
3: লামসগো
1: আস্তে
0: যোগা কিসা মিসা পানো খালাই সালব্রুম দা খালাই
3: খাই
0: খালাইকে খাওয়ার দি চিনি নাই মঙ্কা অবনো যোগনি বিশিংতে যোগানি বিশিংতে যতন সাক্কা হামতং নান বাগে বিথি পরাই তো পাইসা খাঙ্কা সারবসাম বাগেছে

0: nang nai kintu sekang simino sori kaham tong to rang nang yang ithang heda
1: au kai au to hanyu ni tere sako ngu thachin khalaka noro ko amno ko samani sabo ko muti samai amni khama hai na am kai ko tang si ra aga si hati au tin ta bap abo bap ni theke simi dehero jodon sagona abutong kai abuno kontu khai thanani abo kontu khanyen bagai aduk sadan khanyen bagai কন্ঠ খাঞ্জন বাকি চিনে বুকানো কাশা কারা কাশা রম থাই টংটং ক আবনো গোসাইয়া নিয়া খাই টং নিবা আং খাকাই অমুসা খাই অমু হাইঙ্গ অমুসা খাম হাইঙ্গ নি হাইনানা নি কাশা টং নাং নো আবনো নে সিং বুকাও আব কারা খাই টনা নি আবর কাশে নি পলসি মা খানি চাং ক পলসি আম ইয়াপি কাহামু সাতিক বাপ নো সাতিক তামু নো তাই নাং খাকাই নি দেহেরো তাছা কাহামু
0: বাহ
1: ই অব হাই তে
0: বাহ বেলাই হামবাই তাকু বেলাই বেলাই হামবাই নিনে ক খনাই নে নং 65 উমরব তাবু নং জে আমহাই ওয়ান সুমং কাহাম বেলাই কাহাম আর নিনে সাকতেব কাহাম কে তং তু দি তে গানা গিনি জারা তং নাই বরং নব খাতং রদি আবন জে তংই মিয়া জারা খলাই নে রকং গাঙ্গে খনা কে তং মিয়া কক দুক সানামু দব কই ও জে ইয়োগা নি বিসিং তাম তাম বনি ডিফারেন্স তাম তাম তো ইয়োগা কাই বিসু দাল বিদাল তো
2: অনেক রকম তো অষ্টাঙ্গ ইয়োগা তো হাট ইয়োগা তো তারপরে আর ইয়োগা নি তো অনেক মানে প্রকার ভেদ তো অ্যাকচুয়ালি নং তামাকে নিজেন নিজে এনার্জি বা হায়ার সোর্স অফ এনার্জি বাই নং নিজেন কানেক্ট খাই মানে আপন আপন ইয়োগা তো কেব বা আসন প্রাণায়াম প্রত্যাহার বা ধ্যান ধারণা সমাধি বাই খেলায় কেউ থ্রু নলেজ খাইও কেউ অনেক সময় পড়িতে পড়িতে যেমন যারা ভগবত গীতা পড়ি নাই বড় পড়িতে পড়িতে এমন মানে ফিল খাইও যে মানে ডাইরেক্ট ভগবান সঙ্গে তঙ্গ বড় আমাকে ফিল খাইও আমার হেন ভক্তি যোগা তারপরে জ্ঞান যোগ আমাকে বিভিন্ন রকম যোগ তঙ্গ কেতাই কেসা যেমন আং যে ইয়োগা শ্রঙ্কা শ্রী শ্রী ইয়োগা যেমন আর্ট অফ লিভিং নি যে ফাউন্ডার পূজা শ্রী শ্রী রবি শঙ্করজি ব একটা ইয়োগা নি ডিজাইন খাইকা শ্রী শ্রী ইয়োগা খুব ইজি মানে খুব সহজে খাই মানে কিন্তু আমার ইম্প্যাক্ট আমার রেজাল্ট খুব পাওয়ারফুল তারপরে আরেকটা ইয়োগা খাইকা যেটা হাটা ইয়োগা হিন হাটা ইয়োগা মানে অনেক সময় হাটা ইয়োগা না বই খুব কুতুকিনে ভাবি কঠিন হিনে অ্যাকচুয়ালি হাটা ইয়োগা মানে তামো চিনি একটা বসাগ সূর্য নারী এন্ড চন্দ্র নারী নিত সূর্য নারী চিন চিনি বডি ন কুতুং খাইও চন্দ্র নারী চিনি বডি ন ঠান্ডা খাইও তো ও দুইটা নিয়ে যখন ব্যালেন্স তঙ্গ চিনি বসাগ রুকসুক কম গো কিন্তু চিন তাম খাই নয় চিনি বডি সাংঘাতিক কুতুং তো নাই নয় অনেক সময় বেশি ঠান্ডাং তো নাই তো হাটা ইয়োগা খাইকে হিংকে তাম চিনি বডি নি ব্যালেন্স খুব কাহাম তঙ্গ হিংকে হাটা ইয়োগা খাইকে হিংকে চিনি ফিটনেস খুব কাহাম তো জাই রকব খাই মানো অকরার রোব খাই মানো আর খুবই ইজি প্রসেস আমব কিসা কিসা কেন খাই রো মানে যেমন স্ট্রেচিং তারপরে ফ্লেক্সিবিলিটি নিবাগে একটু ওয়ার্ম আপ তারপরে কয়েকটা আসন আর হাটা ইয়োগা প্রদীপিকা মানে শাস্ত্র অনুসারে সাজাগ যে পার্বতী শিব ন সঙ্গাপো যে যেহেতু পৃথিবী তৈরিংখা তাবুক তো অনেক বড় নি রোগ নাই সুগ নাই কষ্ট মানাই তো বরণ ও জিনিস থেকে দূরে তনা নেবাগে পৃথিবী ও তাম খাই জানি উচিত তো আ সময় শিব সূত্রা মানে যেটা শিব নলেজ মানে আজাগাও সাকা যে হাটা ইয়োগা মানে নলেজ রেখা মানে বিনি ওয়াইফ না পার্বতী না তো পার্বতী তারপরে ঋষি মুনিনী মাধ্যমে পৃথিবী ও হাটা ইয়োগা ফেরঙ্কা মানে অবঙ্কা মানে অ্যাকচুয়াল হিস্ট্রি তা কই তবে হাটা ইয়োগা সম্বন্ধে সাইমানা হিংকে হাটা ইয়োগা প্রদীপিকা হিনে কাশা বৈতঙ্গ শাস্ত্রতঙ্গ বৈরগ্ন পরীক্ষা হিংকে ও সাইমানো যে চিনি বিভিন্ন ধরনের ইয়োগা মানে বুসেক নাইথক বুসেক কাহাম
0: ইয়োগা নিয়ে বিশেষ মূলক কবাং মা তঙ্গ আবন বিশেষ হাটা ইয়োগা নাইব আমাকে তে কুবুন ইয়োগা বাই সলাই দেয়া না
2: অব কুবুন ইয়োগা বাই খুব একটা ডিফারেন্স তবে হাটা ইয়োগাও তাম খায় চিনি ক্লিনজিং প্রসেস বডি ডিটক্স খাই রো তো বডি ডিটক্স খাই নাই মানে ইয়োগা নেবাগে চিনি বডি ন প্রিপেয়ার খাই কারণ নং আচুগেছি মেয়ে হেঙ্গে তামকে আসন খাই নাই নিনি বডিও যদি কোনো পেইন তঙ্কে তো ডিটক্স প্রসেস নিয়ে মাধ্যমে ক্লিনজিং প্রসেস নিয়ে মাধ্যমে চিনি বডি ন প্রিপেয়ার খাইও মানে সুস্থ খাই নাই তারপরে আসন

0: আর হাট ইয়োগা ও তাম তং এনকে খুব কাহাম কাহাম মুদ্রা দো মুদ্রা বন্ধাস তারপর যেমন ভাবিও যে সাপুরো যে ইয়াক বাই চং মুদ্রা সামো আবসিমি মুদ্রা হিনে ভাবিও একচুয়ালি ইয়োগা ও ইন্টারনাল মুদ্রা যেটা চং চিনি বখা বাই চিনি বসাক নি বিভিন্ন পার্ট চং মানে অ্যাটেনশন রয়ে চা মুদ্রা না খাই মানো তো হাট ইয়োগা খুবই মানে নাইথক কাহাম জিনিস আর আপনি রেজাল্ট সাংঘাতিক পাওয়ারফুল কারণ তার পর্যন্ত যারা যারা হাটে ইয়োগা খেলাইকা মানে বড় একটা নকক সহ যে ইস্তেবা আগে তাঙি সরং লিয়া আমহাই
1: তেব সকাং তাঙি সরং লিয়া
0: ইয়েস
1: কে অব সরং না নি কাঙ্কে তাব বুড়ো রগ সরং ইমান আব তো ছিনাই আব সে সঙ্গে কাইসা কক দুক তুমি ইয়া সঙ্গে নিয়ে কক করে এটাও সে কল খেলাই ফিদি 2326253 কক দুক নাম্বার মোবাইল ইউজার 0381 কোড নাম্বার হ্যাঁ টাপি যেফর কল খেলাই কিছু নেটওয়ার্ক কাহা মা মা জায়গা থাকে নাই খেলাইকে বেড়াই যাও হ্যালো হ্যালো ককরে সরংনা নিকে ভাইকে সরংনাই বড় থাকে সরংমা
0: যেমন কিছু কিছু ইয়োগা তো বুই তো ইউটিউব নাইব অনেক বড় ফলো খাইও তামাকে আনি মনতে দি পুইলা যে সময় সরংচং পুইলাফুরু প্রপার টিচার কাইসা ডাইরেক্ট যে মানে অফলাইন যেটা হিনচাম বসকাং টিচার নি বসকাং আচগৈনে সেরনা নি দরকার চং তর আর্ট অফ লিভিং সেন্টার ফরঙ্গ বা বিভিন্ন অর্গানাইজেশন তঙ্গ যেমন বাইরে রগবতঙ্গ কেব ছুটি রগ না ওই বা ভ্যাকেশন থাকপুরু 10 দিন 15 দিন তঙ্গিনে সেরং মানো হাটে ইয়োগা বা এমনি ইয়োগা ফরঙ্গনাই অনেক অনেক সেন্টার নতং তামকে আগরতলা চং ফরঙ্গ আর্ট অফ লিভিং সেন্টার
1: আর্ট অফ লিভিং সেন্টার
0: গণরাজ্য মনিব
1: আচ্ছা কগদু কাছে তম করং নি আইন ছাত হ্যালো
2: হ্যালো
1: লামসা গো সামকা বুকু অহ কাডং নি থাকা জেফর কল খালাইও কিসা নেটওয়ার্ক কা মা মা জায়গা থাকে খালাই দি আগু তলাবু ফরং জাগু আবকে নর কে যে ফরং মানে আবকে রং বাই তে মা সরং না হাইন দাস
0: অ্যাকচুয়ালি কয়েকটা কোর্স তঙ্গ ফ্রি হ্যাঁ কিছু কিছু তো ফ্রি তঙ্গ আর যেমন হাটে ইয়োগা যেটা আবার সারাদিন তঙ্গে সরং জানাই যাত ফুঙ্গ দিবড় হর চার দিন এক নাগারে তঙ্গাই যাত তো আর তঙ্গা নি তো বড় তো চানা নাং নাই তো আর চানা নিবাগ বড় কিসা ডোনেশন রানাঙ্গ আবার টিচার মায়া যেমন আং ফরঙ্কে আর আং আং মায়া আবার থাঙ্গ ব্যাঙ্গালোর আশ্রম যে জায়গা থেকে বড় মানে রেগুলেট খাইও ফরঙ্গ টিচার সুনামো তো যখন বড় চার দিন তঙ্গে নাই ফুঙ্গ ব্রেকফাস্ট দি বড় লাঞ্চ সান্ধ্যা যারা ডিনার খেলাইরি তারপরে বরং নগর হর তো বা হাসালে ফাইনে রং হ্যাঁকে ওর কোনো জায়গা তঙ্গে নেই খেলাইও যেমন চ যখন লাস্ট কোর্স অর্গানাইজ খাইকা অনেক মানে পার্টিসিপেন্ট ভগৎ সিং ইউথ হস্টেলের তঙ্কা তো ভগৎ সিং ইউথ হস্টেলের তঙ্গনা বাকি যে চার্জ আর চার্জ বড়ক নিজেরা ক্যারি খাইয়া নাঙ্গ তারপরে চানা নি নাংনা এমনি বাকি ওর যারা চারা নাই খারা নাই বরং রাং রানা নাঙ্গ তো আমাকে ডোনেশন রই নাই কোর্স খাইছা
1: ডোনেশন নাং আও আসে দিন তংনা নি কে তো কিসা চানা নাং নগ তঙিবু তো চানা নাংনানি নাই খরচ তো নগ তঙিবু নাঙ্গ নাজা তো তঙিবু নাঙ্গো ওই কাহাম সাক কাহাম তংনার বাকি তো আসে জর তো খরচ খালাই মানো আপনি কারণে তাবুক তুমুক যদি কেব যদি ইয়োগানি বিশৃঙ্খি কেরিয়ার সামনা নি কেরিয়ার নি কক সাক বাইকে সাম মানে
0: ইয়োগা আনি মত দিকে মানে বেস্ট কেরিয়ার অপশন অনিমা ন যে আগিনি দনাম হাইকে সাজাগো যে নোগা টিচার হাইকে নেপি তংনাই হেলদি তংনাই খুব খুশি তংনাই কিন্তু নিনথানি রাং করেই বঙ্গিমান কারণ ইয়োগা যারা ফরঙ্গ বরংনি খুব একটা বেশি ডিমান্ড করি তাছাড়া ইয়োগা ফরঙ্গানি কোনো ইনভেস্টমেন্ট করি তো আবনি বাকি অব মানে প্রফেশন হিসেবে হ্যাপি তংনা বই খুব কাহাম রাং ফায়াপা নং মানো আর ভাইকে আগিনি দিন সাজাগো কিন্তু তাবুক ইয়োগা টিচারক অনেক রাং আর্ন খাই মানো যে কোনো একটা ইনস্টিটিউশনের মাধ্যমে ইয়োগা মানে সার্টিফিকেট না খাইকে যেমন ইন্ডিয়ান ইয়োগা অ্যাসোসিয়েশন তঙ্গ IYA তো IYA নি মাধ্যমে level 1, level 2, level 3, level 4 পর্যন্ত ইয়োগা মানে কোর্স সঙ্গ তো নগ নং স্টাডি খাই স্টাডি মেটেরিয়াল কালেক্ট খাই নাই পরীক্ষা রাখাঙ্কে যেমন আগরতলা অনেক সময় আগিয়েঙ্গ তারপরে গুয়াহাটি নিয়ারেস্ট সেন্টার অঙ্গ তো নং IYA নি মাধ্যমে পরীক্ষা রই নাই লেভেল ওয়ান লেভেল

0: একটু কোয়ালিফাই খাইকাইকে নং যে কোনো বরং নং ফরং মানো তারপর নং যে সময় কেবল ফরং না থাঙ্গ আবু নিনি চয়েস যেমন আং যখন কোর্স ফরঙ্গ আং আবো সেবা হিসেবে মানে আই কনসিডার ইট এস সেবা যে আং কেবল হেল্প খাই না বলি যেহেতু আং চাকরি খাইও আং চার্জ খাইয়া কিন্তু অনেক বড় কেবল যদি প্রফেশন হিসেবে না নামো চাইকে ব ইন্ডিভিজুয়ালি 1000 নাই মানো 2000 নাই মানো 5000 নাই মানো আবু বিন ইচ্ছা যাব বুসিক জরতেই রাং নাও ইনে বতাই কাছে বরং ফরং নাই আর যে সরংনাই আবু বিনি উপরও নির্ভর খায় যে বসিক জরতেই রাং খরচ খাই নাই যে একটা কাহাম যোগা সরংনা বাগে
1: রাং খরচ খালামিমা সিমি বুইয়া নং আবুনো সরংনানি বনি সরংনান প্রতি বসিক আগ্রহ তং বনি আবু ফাইসিং বসিক বখা রইমান আবু সৈক
0: আর তাবুক আরেকটা খুব কাহাম জিনিস যে ভারতবর্ষ থেকে অনেক মানে চিনি দেশ থেকে অনেক যোগা টিচার না বাইরে রহর ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তো যোগা টিচার অংকে নং বেড়াইবা মানো যেহেতু নং যোগা খেলাইও নং যে কোনো জায়গা থাকে মানে অ্যাডজাস্ট খাই মানিয়ে না নিনি ওয়ানসুং মারক নিনি মেন্টালিটি ফ্লেক্সিবল নাঙানো মানে ফিটনেস কাহাম তঙানো অনেক বড় তঙ যে বেড়াই না ফোনো বেড়াই মিয়া ব অ্যাডজাস্ট খাই মিয়া যেমন ত্রিপুরা নিয়ে অনেক বড় সাউথ ইন্ডিয়াও থাকে কখই কখই দুসা বাই সাম্বার চারো অ্যাডজাস্ট খাই মিয়া তো যারা যোগা খাইনে রাখবো নি মেন্টালিটি খুব ফ্লেক্সিবল থাঙো যে কোনো বরক বাই যে কোনো জায়গাও খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট মানো তো যোগা না যদি কেবল প্রফেশন তাও নিচে রাই রাখ যদি কেবল যোগা না প্রফেশন খাইমা গাইকে একটা জিনিস তো শিওর যে ব কোনোদিনও চোয়াক রং না গেলাক ড্রাগস না গেলাক তারপরে বিনি ফিটনেস কাহাম নাই বিনি ফোকাস কাহাম নাই তো যোগা অ্যাকচুয়ালি খুবই কাহাম মানে প্রফেশন হিসেবে আনি মতেতে
1: তাবুনিও যোগ ত্রিপুরা সিন ত্রিপুরা হাস্তেব কম শিখলা শিখলি রংনে বিং যে ড্রাগস নি কক সাকা ফেকজন মানে বাই যে কুবুল জাক দাম মানে ও জায়গাও যোগা বাইকে বেনিফিট রই মানে বল
0: অ্যাকচুয়ালি অবং মানে কারণ স্ট্রেস যখন চিনি মানে মানসিক চাপ সৃষ্টিঙ্গ তো চা মানসিক চাপ থেকে অঙ্কর না নিতাই কোনো লামাসিয়া যে মানে কেবল সাইব মায়কে বরক ভাবিও যে চোয়াক নাকি কিসা রিলাক্সঙ্গ বা স্মোক খাইকে কিসা রিলাক্সঙ্গ বা কয় ফাতি চাকে বা ড্রাগস না খাইকে কিসা চোয়া মানে রিলাক্সঙ্গ বরক রিলাক্স তংনানি মানে মানসিক চাপ থেকে দূরে তংনানি ও লামা সিমিসি বরক সিনেও বরং যে সময় চং ইন্ট্রোডিউস খায় না যে বখা তং থকনা বাকি শাক কাহাম তংনা বাকি তেও কাহাম কাহাম তঙ্গ আ সময়কে বরক ব আলামও থাঙ্গলাক কারণ যে কোনো সময় কোনো বরক আতমসা তং থগি নাই বরক ড্রাগস নেয়া পুইলাফুরু বরক টেনশনও তঙ্গ স্ট্রেসও তঙ্গ ইকে বরক লামা রুতো গো তামকে কিসা লাইট ফিল খাইন ইকে আ সময় যদি বরক আমি উল্টা পাল্টা বরক ওই মালাই খাইকে বরক আ লামাও ন থাঙ্গ যে লামাতে কিসা টেনশন ন কম খাই রি মানো তো আপনি বাকি যে কোনো চড়াই রঙ তরফুরু বনি আপব্রিগিং সময় স্ট্রেস হ্যান্ডেল খাইয়া নি তামকে মেন্টাল প্রেশার টেনশন অ্যাংজাইটি ন ম্যানেজ খাইয়া না আবো খুব কামকে সরনানে দরকার সরিয়া হেঁকে বরক তাম খাই নাই নয় বরক হাইমিয়ার ওই কথা আছে নাই নয় এমতি নেশা নি মানি চাষে নাই নয় কোনো উল্টা পাল্টা জায়গা থাকছে নাই তো বিসাইড এডুকেশন প্রপার শুধু বোমাও ফা চড়াইন পড়ে না বাকি স্কুল স্কুল টিচার টিচার হিনে খাসি গো কিন্তু চড়াইন আনি মতে খে আপনি থেকে বেশি ইম্পর্টেন্ট যে চড়াইন ফরং না নিজে নং কোনো সময় নিনি বখানি মতেতে কিছু অংলিয়া বা যে সানমানি মানলিয়া আ সময় অ্যাংজাইটি স্ট্রেস টেনশন ফ্রাস্ট্রেশন থেকে নিজের তামকে দূরে তংনাই আ লামানো ফরং না নি খুব দরকার প্যারেন্টসটি চড়াইরং ন
1: একদম বেলাই না মানে কব আবার তাবুনি অ জরাব বেলাই না মানে তাঙ হিংকে চড়াইর গবাং কুগ্ন অবহায় বা যে বরংনি ওয়ান আমং গবাং মা বরংনি টেনশন তঙ্গ আমু গবাং মানে বাকিন বড় বিভিন্ন লামা রমনানি দাল বিদাল লামা ফেকজাংনাই মানে চানানি ফাইসং বন বখাঙ্গাই থাঙো আনো সেমি ইয়াকাগ্রনা নাকি বোমা বোফা অবশ্যই বোমা বোফা সেকেন সরংনা নাঙো আতে কাইসা সঙ্গনা মসমাকে নন অবশ্যই যে নং যোগা ফরঙে দো নং কাইসা সেবা হিসাবে নং ফরঙ্গ নই সাই দো
0: ইয়েস
1: কামিরা গবুদা থাঙে ফরঙ্গ
0: আগি রগ থাঙে কামিও ফরঙ্গ তাবুক আং আসক থাংমালিয়া কারণ আগি চ চং একটা গ্রুপ থাঙ্গ তো তারপরে চং আমাইকে ফরঙ্গ যে বিভিন্ন কামি থেকে অনেক চড়াইরণ চং তুবো তুই আগরতলা বা আগরতলা আউটস্কার্ট ওয়াইল টিপি নি কাইসা প্রোগ্রাম দাঙ ইউথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম তো চং বরণ সেভেন ডেজ তনি নাই ইউথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম চং বরণ ফুরঙ্গ বড়

0: থাঙি ফেরঙ্গ গ্রাম কারণ তাক আনি পক্ষে প্রত্যেক দিন 40-50 কিলোমিটার্স দূরে থাঙে ফেরঙ্গনানি আবো খুব টাফ তো চং আমনি বাকি তাম খাই অনেক জরাই রং চং ইউথ লিডার সামো ইউথ লিডার মানে বতাম খাইনাই লিড খাইনাই আগে নিজে লিড খাইনাই বতামকে কামকে তামনাই তারপরে যে নিজে লিড খাইবান বন বুইনব লিড খাইমান তো চং তাম খাই ওয়াইল্ড টিপি প্রোগ্রাম অর্গানাইজ খাইনাই চং বর্ণ ফেরঙ্গ তামকে মানে ফ্রি অফ কস্টে যোগা ফরঙ্গনানি তামকে ফ্রি অফ কস্টে ধ্যান খাইনা সরঙ্গনানি তামকে বিভিন্ন ডিফারেন্স ন যেন ওভারকাম খাইনানি যেমন চিনি পাড়া রগ বা শহর অনেক সময় যেমন পার্টি তৈনাই ডিভিজন মানে নঙমতে আঙমতে আমাকে ডিফারেন্সেস তো আর ডিফারেন্স রং ন তামকে ওভারকাম খাইনাই চিনি মেইন ফোকাস হেলথ অ্যান্ড ফিটনেস তঙ্গনি চং একচুয়ালি ইউথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম পড়ানো চং যোগা ফরঙ্গ
1: যোগা ফরং যোগানি বিশিংতে পড়ানো লিডারশিপ ফরং বাহাইকে নরক বাই বাহাইকে নরক কামিনী চেরাই রং তো বা কামিনী চেরাই রং নরক বাই বাহাইকে কানেক্ট
0: যে কোনো মানে তাক তো আগরতল বা ত্রিপুরা রাজ্য অনেক জায়গা ইউথ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম তঙ্গ তো কেব কিসা সালাই কাহিনকে ন মানে যে ওয়াইল্ড টিপি বরং বা আর্ট অফ লিভিং প্রোগ্রাম বরং যদি পারাও সাইমি আহিনকে আর আগরতলা ফাইনে সঙ্গপাই কাহিনকে সেন্টার তঙ্গ সঙ্গপাই কাহিনকে যেন গাইড খাই মানো যে অমহাইকে
1: গণরাজ্য কেব যদি যোগানো সরংনা মুসুমি টঙ্কা বা অর ফাই সরং মানো বা কামির থাঙে ফরঙ্গাইবা মানো আবার কারে নিজে কাহাম টঙ্কা তে কবুন বড় রম কাহাম টংনানি ফরঙ্গমাখা বা নগ্ন খুঁবো কাহাম টংমাখা আবার কারে যদি নেব কাহামকে অবন ক্যারিয়ার হিসাবে প্রফেশনাল হিসাবে না না গানকে তেব কাহামকে ম্যাডামাই যোগাযোগ খালাইকে ম্যাডাম গাইড খালাইনে লেখাপড়ার বসগ্রব টংনা
0: গ্রেজুয়েটিং হাঁকে বেস্ট
1: গ্রেজুয়েটিং হাঁকে বেলাই কাহাম তেব কবুন জায়গার কমিউনিকেট খালাই মানে বুই বাই কাহামকে হ্যান্ডেলিং খালাই মানে আমার বাকিনে গ্রেজুয়েটিং হাঁকে তো বেলাই চাব আর যোগানি বিশিংতে সাক কাহাম টংনানি অবনে মন্ত্র নিজে কাহাম টংদি বুইনব কাহাম টংনার দি আঙ্কে পাইথাক ফাইজিং ফাইসা ফাইকেবা ম্যাডাম না সঙ্গে চিনি চিনি যে খাই দো তাকু বুকু সঙ্গে যোগানতে তাম কক কসার
0: ককে হাই তা কহি যোগা সে হি হোগা মানে যোগা খাই কেঙ্কে যে কোনো জিনিস সম্ভব থাঙ্গো মানে নং যে কোনো জিনিস মানা মুচুঙ্গ বা যে কোনো কাম খাইনা মুচুঙ্গ তো যোগা খাই কেঙ্কে আবার ইজিলি নং সব কিছু অ্যাভেল খাই মানো রমদিন নং ইচ্ছা তঙ কিন্তু নিনি ফোকাস করি নিনি ডিটারমিনেশন করি বা নিনি ফিটনেস পুয়ার হিঙ্কে নং আ জিনিস অ্যাচিভ খাই মিয়া তো যেমন যেমন চং চিনি বসাক চং তো সোনা মিয়া চং আবো নেচার থেকে মাংখা ইট ইস লাইক এ গিফট তো চং গিফট না তামকে তন খুব নাইতকে সাজগিত ন ঠিক সেইভাবে ন চং নিজি নিচি শাক ন মানে প্রকৃতি থেকে চং গিফট মাং খাইনি আপনার কাহাম কেত না উচিত আপনি বাকি অবসাগ কোনো এমন ক্ষতিকারক জিনিস যাতে হাবিয়াতি যে এটা মানে চিনি বাকি ক্ষতিকারক আসে ন সানাই আং
1: বেলে হামাই ম্যাডাম ন তিনি ইন্টারন্যাশনাল যোগা দেব সিনে স্টুডিও ফাইনে যোগানতেনে সঙ্গবাই কক সাফাই মানে বাকিনে বা নিনি যে যোগানি কক রকনি বিশিংতে যোগানি বিশিংতে যে ফরমং সুনুর কানন বেলাকেন হামবাই
0: হামবাই যতন না
1: তেই খনাই তনাই কাপন টাকুতে বুকুক সঙ্গন বহাইনে আসু জরা চিনি তিনি নারয় পান্ডাব নারক সঙ্গবাই তমন বাকিনি পাইফলে হামবাই কুমন নারয় পান্ডাব হাইন হে নারক কুমন টপিক তুইনে গদাল ফিনাই তিন তিনিন বাগে আসং চিতং তিনিনি নারয় পান্ডাব

আচ্ছা, যদি সামক না কেন গৌতম দেব্রমাতে উষা দেব্রমা বাইরে সাবজাগ সামু কাবং তাকু তাই বুকুচন্দ খাই তঙ এফ এম উজ্জন্ত সারা চাপেন্ড এক 101.6 মেগাহার্টজ

আছে যদি নরকনাকা পারমিতা রিয়াং তাই বিশ্বনাথ রিয়াং বাইরে সাবজাক রেসামুং বেলেগ নাটক রেসামুং কামাং তাকু তাই বুকুস নরকনাই তো এফএম জেন্ত সারা সাপ ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সিক্স মেগা হার্জ খনাতক খরাং পানা খনাতক খরাং পানাও তে তাং সারা সামু নারং বাকে বেলায় খনাতক রেসামু খনাদিও রেসামু সাব সাব বাই রেসাবজাক রেসামু নর খরাং দা সিনেমান কিসা সাহরি যেমন সানাকে টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কল

আছে যতই খেড়া তো খরং পান নর খনাকা সোলেখা দেব ব্রহ্ম তাই মানিক দেব ব্রহ্ম ফেরে সাব জায়গায় ছামু কেমন তা খুঁতে বুক খুঁজছ চিন জরা তে বিশি ক্রিকা পাইথা পাইছিং থে পাঁচ মিনিট হাই তংখো কেমন তা খুঁতে বুক খুঁজছ ন পাঁচ মিনিট হাই নর নতে তাংসার সামু খনানানে চাইতংনাই রসাম খনানে নরগ্ন বেলাই খনাতক রসামু তে তাংসা রসামু খনানান সাইতংনাই খা কালাই নর খনাতক জাঙ্গনে তে তাংসা রসামু বেলাই খনাতক রসামু রসামুঙ্গ খরং আর রসামুঙ্গ খরং খলনাই রগ্নে বিশিং তঙ্গ সাবু সাবু তং রসামে সকাং তাই বিপাসারি আংবাই রসামজা রসামু বেলাই খনাত রসামু নরং বাকি খনানা থাঙি দো খনাদি আর রসামু বাইন তিনি পান্ডানি বাসালাইসিনাই কাহাম তংদি তাই ফুড়ি কাহাম তংনাদি

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম। উচ্চারিত সময় হয়ে গেছে বেতার নাটকের। আজকের নাটক হলুদ পোড়া, রচনা মানিক বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: কার্যক্রমে শুরু হচ্ছে নাটক।

মৃত্যুর পর মানুষের কি হয় ঠিক জানা নেই, তাই তো অশরীরী আত্মা নিয়ে আবহমান কাল ধরে কত মানুষের কত কৌতূহল। মনুসমীক্ষণের জনক প্রফেসর সিগমান্ড ফ্রয়েড এ বিষয়ে মূল্যবান গবেষণা করেছেন, বলেছেন কুসংস্কার, অন্ধবিশ্বাস, অজানা আতঙ্ক পারিপার্শ্বিক অবৈজ্ঞানিক ধ্যান ধারণার অনিবার্য ফল, একটি জটিল মনোরোগ হিপনোপম্পিক হ্যালুসিনেশন। স্বীকার করতে দ্বিধা নেই, এই মনোরোগের শিকার আমরা অনেকেই। নাটক

0: আরে না না, আমি তো বলেইছিলাম একটা কিছু করতে হয়।
1: বলাই চক্রবর্তীর বাড়ি ঘুরে এলুম গো। যা তা অবস্থা ওদের, বুঝলে? তা কি নিয়ে সলা হচ্ছিল তারিনী?
0: বলাই চক্রবর্তীর খুন নিয়ে কথা হচ্ছিল।
1: আচ্ছা,
0: আরে চারদিকে শোরগোল পড়ে গেছে।
1: আ গেছে, কি ব্যাপার কি?
2: আরে নিজের গায়ে সাবধানে চলাফেরা করতে হবে, আর না হলে খুন হয়ে যাব।
1: আরে খুন তো দূরের কথা, 20-30 বছরের মধ্যে কোনো মারামারি হয়নি।
0: হ্যাঁ,
1: সেই গায়ে দুটো খুন হয়ে গেল।
2: সবাই ভয় পেয়ে গেছে গো।
1: ভয় মানে? ভয় কি, খুব ভয় পেয়েছে। গায়ের বৌঝিরা তো সন্ধ্যের মধ্যে সব কাজ সেরে ঘরে খিল দিচ্ছে।
0: হ্যাঁ, তবে একটা কথা বলবো ভাই।
1: কি
0: মানে বলি কি, এই দুটো খুনের মধ্যে কোনো মানে কোনো ব্যাপার নেই তো?

0: মানে একজন মাঝবয়সী জোয়ান মদ্য পুরুষ আর একজন যুবতী নারী, মানে আমি বলছি যে কিছু থাকতেও তো পারে।
1: ও সব কিছু নয় গো, আরে মেয়েটা তো দেড় বছর পর শ্বশুর বাড়ি থেকে সবে বাড়ি এসেছিল। না না না না না, সেসব কিছু নয়। তবে কি কারণে খুন সেটাই সবাইকে ভাবাচ্ছে।
2: হ্যাঁ হ্যাঁ ঘোষাল,
1: হ্যাঁ বলো,
2: চক্রবর্তী বাড়ির খবর কি?
1: ও হ্যাঁ শুনেছ তো, বলায়ের ভাইপো নবীন, নবীন তোর সম্পত্তি পেয়েছে।
0: হ্যাঁ সে শুনেছি, শহরের চাকরি ছেড়ে নবীন বউ নিয়ে পাকাপাকি ভাবে গায়ে থাকতে এসেছে, সেসব শুনেছি।
3: তেঁতুল গাছ থেকে হাওয়া উঠে দিয়েছে এক ধাক্কা।
4: সে কি রে? তারপর?
3: তারপর আবার কি? উঠোনে পড়ে হাত পা ছুটছে, বিকট ভাবে গু গু করছে গো, দেখি না আমাকে ভয় লেগে যাচ্ছে। শরীরটা শরীরটা কেমন উথাল পাতাল করছে, চলো না গো নন্দ্রপতি একবার দেখতে চলো, ভয় করছে গো। হলো নন্দ্রপতি একবার চলো না,
4: চল।
0: দেখলি ধীরেন কি পুচ্ছ?
5: দেখছি নবীন, শাহপুরের কৈলাস ডাক্তারকে ডাকা দরকার। আমি চিকিৎসা করতে পারি, কিন্তু কিন্তু কি জানো, আমি তো পাশ করা ডাক্তার নই, দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না।
1: ডাক্তার কি হবে গো? আমার কথা শোনো নবীন, তুমি কুঞ্জগুলিনকে ডেকে পাঠাও।
5: এসব দুর্বুদ্ধি করো না নবীন, এটা একটা অসুখ, অন্য কিছু নয়, সঠিক চিকিৎসা করা দরকার।
6: না আমি আমি বলছি কি যে খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসা ভালো ফল দেয় ভাই।
1: নবীন নবীন আমার কথা শোনো।
6: ঠিক আছে, দুজনকে ডাক্তার লোক পাঠিয়ে দিচ্ছি।
7: চালাকি চলবে না। এই যে মেয়েরা বোমের চুলটা দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে ফেলো, আর আমাকে একদম জল দাও তো। এখন বলছি ভালো কথা, ছাড়।
5: নবীন এসব কি করছে কুঞ্জ, তুমি কি পাগল হয়ে গেলে? নিজের বউ কেমন হেনস্থা করাচ্ছ?
6: তুই চুপ করো ভাই, তোর কাজ করতে দাও।
2: কি সব মন্ত্রী তন্ত্রে পড়ছে গো,
3: আমার একটু ধর্ণা জড়িয়ে আমার ভীষণ ভয় করছে।
0: মাংসাটা দিয়ে কি করছে?
7: আগুনে শুকনো পাতা আর সেগুলো পুড়াচ্ছে।

0: এখন এসব বন্ধ করাও নবীন, দামিনী বিকারগ্রস্ত হয়ে পড়বে, কুঞ্জকে থামাও।
1: এসব
0: বুঝলো কি? এসব চলতে থাকলে দামিনী বিশ্বাস করবে ওকে ভূতে ধরেছে, সেই মতো কথা বলবে।
2: আমি শুভ্রা গো, শুভ্রা।

0: আমি আমি শুভ্রা গো শুভ্রা
1: আমার
2: মুখ ছাড়বো ঠিক করে বল
1: নেতিয়ে পড়েছে হে আর তো কথা বলছে না
2: দাঁড়ান দাঁড়ান আর একটা চাল দিচ্ছে
3: কি এলু কি
4: আরে কৈলাস ডাক্তার মনে হচ্ছে
5: কি হচ্ছে কি এসব কি হচ্ছে কি যত সব বুঝলো কি বউটাকে মেরে ফেলবে নাকি কুঞ্জ তুই হারাম জাদা আবার এসে জুটেছিস ঝাড়ফুঁক দিয়ে লোক ঠকানো হচ্ছে ভাগ ভাগ এখান থেকে ভাগ ভাগ হ্যাঁ আর তোমরা তোমরা ভিড় করে কি দেখতে এসেছো মজা হ্যাঁ কুঞ্জুর তামাশা ভাগো ভাগো সব এখান থেকে ভাগো ভাগো আচ্ছা নবীন তুমি কুসংস্কারকে প্রশ্রয় দিচ্ছ হ্যাঁ আরে এটা একটা রোগ শোনো শোনো মনের ভয় আগে কাটাতে হবে বিশ্রামে আর চিকিৎসায় ছেড়ে যাবে
3: ঠিক আছে
5: এখন বৌমার বাঁধন খুলে দিয়ে ওকে শুয়ে দাও একটু একটু একটু তোমরা কেউ ধরো ধরো একটু ঘুমুক
0: আমি চাটুতে পারি শুভ্রা

0: দামিনী কি বললো শুনলে?
1: হ্যাঁ,
0: এ হয় নাকি? বলাই তো শুভ্রা খুন হবার তিন দিন আগে নিজেই খুন হয়েছে।
2: আরে কৈলাস ডাক্তার কি বললো শুনলে না? এটা একটা রোগ, মানুষের মন দুর্বল হয়ে ভয়ে আতঙ্কে এরকম করে।
3: শুনেন শুনেন, বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে, তবে সোজাসুজি ভাবে নয়।
1: সোজাসুজি ভাবে নয়, কি বলছো কি তুমি বলো তো?
3: আরে ওনারা কি করেন জানেন? নিজের কাজ সারতে ওরা জ্যান্ত মানুষের শরীরে ঢুকে পড়ে।
1: কি কাণ্ড হয়ে, তার মানে এই গায়ের কোনো একজনের হাত দিয়ে বলাই এই খুন করিয়েছে?
3: হ্যাঁ।
1: কি বাবা, কি বলছো রে?
3: ঠিক বলছি,
2: এ তো আরেক গেলই ফেললে, এখন সবাই সবাইকে খুনি বলে সন্দেহ করবে।
1: শুভ্রার চেনা শোনাই কেউ হবে জানো তারিণী? অচেনা কেউ ভর সন্ধে ধীরেনের বাড়ির পেছনের ডোবার কাছে যাবেই বা কি করে?
0: হ্যাঁ।

0: সবাই যেন কিরম কিরম করে তাকাচ্ছে আমার দিকে।
1: কি অস্বস্তিকর।
2: এই যে ধীরেন, স্কুলে চললে বুঝি? দাঁড়াও দেখবে একটু।
0: দেখবেন কি দেখবেন বলুন পুরুষমশাই।
1: বলছি কি, তোমার বাড়িতে একটা পুজো দেওয়া দরকার।
0: পুজো?
1: হ্যাঁ, এরকম একটা অঘটন ঘটে গেল, বাড়িতে বউ ছেলে মেয়ে আছে তো,
0: পুজো দেবো।
1: হ্যাঁ, আরে আমি সব ব্যবস্থা করে দেবো। শোনো, বাড়ি ফেরার পথে একবার দেখা করো, সবাই জন্য মাদুলি দিয়ে দেবো।
0: মাদুলি?
1: হ্যাঁ।
3: এখন ভালো আছে তো ধীরেন?
2: স্কুলে এলে বিশ্রাম নিলে না কেন?
0: কি বলছো বলতো, কি হয়েছে আমার যে স্কুলে আসবো না?
3: না মানে সবাই তোমায় নিয়ে খুব কৌতূহলী কিনা তাই বলছি আর কি।
2: দেখলে না, ক্লাস ম্যানেজ করতে পারছো না, ছেলেরা যা খুশি বলছে।
0: সবাই মিলে আমাকে দেখার কি আছে? আমি কি একটা দেখার বস্তু?
3: ঠিক আছে ঠিক আছে, শোনো, হেডমাস্টার মশাই তোমাকে একবার ডেকে পাঠিয়েছেন, দেখা করো গিয়ে।
0: ও, হেডমাস্টার মশাই আমাকে? ডেকেছেন আমায় মাস্টার মশাই?
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমায় ডেকেছি। এসো এসো, শুভ শুভ শুভ। যা ঝড় বইছো তোমার উপর দিয়ে। বলছি বলছি, তুমি এক মাসের ছুটি নাও ধীরেন। হ্যাঁ হ্যাঁ, তোমার বিশ্রাম দরকার।
0: ছুটি নেব কেন মাস্টার মশাই?
4: দেখো, তুমি এখন সবার আলোচনার পাত্র হয়ে পড়েছ। তোমার অজান্তেই শুভ্রা খুনের ব্যাপারে তোমাকে ব্যবহার করা হয়ে থাকতে পারে, এসব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এখন তোমার ছাত্রদের থেকে মানে দূরে থাকা দরকার।
0: কিন্তু নিজের বোনকে আমি নিজেই?
4: না না না না না না, আমি কিছুই বলছি না। স্কুলের সেক্রেটারি মথুরবাবু এইমাত্র এসেছিলেন, তিনি বললেন তোমাকে ছুটি নিতে।
0: কিন্তু আমার তো ছুটির দরকার নেই। আচ্ছা আচ্ছা, আমি কি মথুরবাবুর সঙ্গে একবার কথা বলবো?
4: কথা তো তুমি বলতেই পারো, তবে এখন না যাওয়াই ভালো। মানে উনি হয়তো এখন খেয়ে দিয়ে বিশ্রাম করছেন, তুমি বরং ওই ছুটির মধ্যে একদিন চলে যাও।
0: ও ঠিক আছে, আমি তাহলে যাই।
5: কি হলো ধীরেন মাস্টার, ওরকম করছো কেন? হাঁটতে কষ্ট হচ্ছে?
0: কদিন ধরেই মাঝে মধ্যে ঝাঁকি লেগে মাথাটা ঘুরে যাচ্ছে।
5: ও তো একটু বসো বসো, ওখানে ওই গাছের ছায়াটায় বসো।
0: একটু বসি, মাথাটা কিরম

0: কিছু বোকা বোকা কথা বলছি এরা, যাতে সব কুসংস্কার। এই গায়ের মাংসে কিচ্ছু হবে না।
1: তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও দেখি।
0: শান্ত হব? ভাবতে পারো আমার ছোট বোনটা ভূত হয়ে এই ওর ঘাড়ে চাপছে, এসব হয় নাকি?
1: না, ভাত দিয়ে গেলাম, খেয়ে না, সন্ধ্যে পার হয়েছে আর বাইরে থাকা না, ঘরে ঢুকে খিল দিয়ে দেবো, আমার ভয় করে বাবু। শোনো একটা কথা বলি, আমার কিন্তু মনে হয় ওরা যা বলছে সেটাই ঠিক।
0: ঠিক কথা বলছে, আমি বড়াই চক্রবর্তী হয়ে নিজের বোনকে খুন করেছি না? ঠিক কথা বলছে, তুমিও বলছো কথা। চুপ চুপ, একদম চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না আমায়, কিচ্ছু না, খবরদার।
2: শান্তা, শান্তা, আমার খাওয়া হয়ে গেছে, আমি বেরোচ্ছি, স্কুলের সময় হলো।
3: ঠিক আছে, ছাতাটা নিয়েছো তো? খুব রোদ দুর্গ,
1: দুগা দুগা দুগা দুগা।

0: কি যে হচ্ছে মাথার মধ্যে, তাহলে কি আমি ঘরের মধ্যে শুভ্রাকে,
1: কি গো ধীরেন, এখানে বসে কি এত বিড়বিড় করছো? একি তোমার চোখটা এমন ঘোলাটে লাগছে কেন? যাও বাড়ি যাও, আমি তোমায় পৌঁছে দেব।
0: আমি নিজেই যেতে পারবো, আমি যাই, আমি যাই বাড়ি গিয়ে শুয়ে পড়ি, আমি যাই, রাস্তা দিয়ে যাবো না, আবার কার সঙ্গে দেখা হয়ে যাবে, না না না, বরঞ্চ ওই মাঠের পথ ধরি।
2: বলি সারাটা দুপুর তো বিছানা ছটপট করে কাটালে, বেলা পড়ে এলো, বাইরে গিয়ে একটু বসো।

0: 안 돼.
1: 응. 마이게. 딸꼬리. 너 마이게 뭐시?
2: 깨! 깨어 가네. 만살이라고 하네. 기모체. 깨어 가네.
0: 호텔 깨. 호텔고 기기 기모체.
3: 아니 아픈 날.
2: 우리 마스 깔듯이 마스 깔듯이 제자게 마스 깔때 버렸지.
0: 아미 보냈지.
2: 아미 보냈어. 그냥 마스 되기 하네.
0: 아니 어제 켄티 비시 뭘로 뭘로 좀 너튼 액때 마스 깨때 딸 아가 마다 뿌리에 가들 버때 아라리 펠레락때.
2: 기하네 자체.
0: 어이 노발 버때 펠레락고 딸에 오나나 우타게 디니 에디크 반에 아스트 발면나. 존데 라게 빼때 아마 무얼발라 뚫어내고. 내꺼 뚫어내 아마 굴 거래 마스 때 디니 에디오나.
2: 처음에 속고 다 내치나.
0: অন্ধকার নামলে এখন খুব ভয় করে গো, গা কেমন ছমছম করে। তাই রান্না বান্না ঘর কন্যা কাজ সন্ধ্যার আগে শেষ করে ওদের খাই দেয় ঘরে ঢুকে দিয়েছি।
1: বাড়ির মধ্যে বাড়ির বাইরে সব জায়গায় এই একই বিষয় নিয়ে কথা হচ্ছে। ও আর পাচ্ছি না।
0: শোন না গো, তামাক খাওয়াতে শেষ হলে ঘাটের পথে মাছটা গিয়ে পেতে দিও।
2: না মাছ পাততে হবে না।
0: বেশ তোমায় পাততে হবে না, আমি পেতে দিচ্ছি। ডোবার পার থেকে যদি শুভ্রা বাড়ির উঠোনে আসতে চায় এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে।
3: শুনছো, বাঁশটা পেতে দিলাম, তুমি যেন এই বাঁশটা আবার ডিঙিয়ে দেও না।
0: আমি ঘরে গেলাম ওদের খেতে দিই। ওমা, তোমার চোখটা কেমন লাল হচ্ছে, টকটকে লাল। যাকে শুনছো, তুমি এখন খাবে না তো? তাহলে তোমার খাবারটা ঢাকা দিয়ে রাখছি, ঘরে আসবে তো নাকি?
2: না,
0: দেরি করো না।

সাথে সংযোগ স্থাপনের সবচেয়ে ভালো সময় হলো এই সন্ধ্যেবেলা। হ্যাঁ, সেই রকম তো বলে ওরা। শুভ্রা কি কিছু বলতে চাইছে আমায়? ওকে একটা সুযোগ দেওয়া উচিত। শুভ্রা দামিনীকে ভর করেছিল এই রকম সন্ধ্যেবেলায়। কি বলতে চায় বোনটা আমার? চাই মাস্টার ডিম দুবার কাজটায় গিয়ে

0: কিসের আওয়াজ? কি হলো? কি আবার কি কি যেন ডাকছে? ওকে দেখছি না তো, কোথায় গেল? দেখি বাইরে বেরোই একবার। আরে ওই তো, ওকে শুনছো? শুনছো? হ্যাঁ হ্যাঁ, তুমি অন্ধকারে ডোবার ধারে দাঁড়িয়ে কি করছো? আরে ওখানে গেলে কেন? শুনছো কি হচ্ছে?
1: কেন
0: শোনো বাস ডিঙ্গতে পারছো না?

0: ওদের পরিবারে
1: একের পর এক কি যে হচ্ছে,
2: একের পর এক উপদ্রব।
1: আরে জলান জলান, আরে ভালো করে চান করা,
3: গ্রামটাকে একেবারে নিকেশ করে দেবেন আগে।

0: আরে বেঁধে ফেল, বেঁধে ফেল, বেঁধে ফেল খুঁটির সাথে। ওহে তোমরা একটু সরো তো, সরো সরো সরো, সরে দাঁড়া। ওই তো কুঞ্জ গুনি নিয়ে এসে, এসো কুঞ্জ, কুঞ্জ এদিকে এসো, এদিকে এসো,
1: এসো। ওকে
2: আবার হলুদ পড়া শোকাবো বল।

নাটক শেষ। কি একটু ধোঁয়াশা থেকে গেল, স্বাভাবিক, বিষয়টি যে গোলমেলে। হলুদ রংটাকেই ভাবুন না, উজ্জ্বল হলে স্বর্ণাভ, আবার মন খারাপে বিবর্ণ। অতএব অন্ধবিশ্বাস কুসংস্কার দূরে থাক, মনোবিকারের শিকার না হয়ে বরং আমরা প্রত্যেকে হয়ে উঠি আলোর পথযাত্রী।

0: অখিল ভারতীয় কার্যক্রমে শুনলেন হলুদ পোড়া, কাহিনী মানিক বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবাশিস বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে তারিণী, শ্যাম বন্দ্যোপাধ্যায়, ঘোষাল অশোক চক্রবর্তী, মহেশ সমর সেন, প্রথম ব্যক্তি সোমনাথ চৌধুরী, দ্বিতীয় ব্যক্তি সৌমিত্র চট্টোপাধ্যায়, মহিলা কাবেরী গোস্বামী, মনোরমা ইনা রায়, দামিনী তুহিনা দত্ত, নবীন শুভব্রত দে, ডাক্তার দেবব্রত বন্দ্যোপাধ্যায়, কুঞ্জ ওঝা ফকির দাসকুমার, পুরুতমশাই দেবব্রত দাস, হেডমাস্টার দীপক বসু এবং শান্তা নমিতা চক্রবর্তী ও ধীরেন দেবরাজ রায়, সূত্রধার দেবাশিস বসু, শব্দ সংযোজনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আপনারা বেতার নাটক হলুদ পোড়া, রচনায় মানিক বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।

একুশে জুন। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা কতটা আলাদা সেটা আমাকে কি নতুন করে বলতে হবে? যদি প্রথমে নেই বলতে হয় তাহলে বলতে হয় যে গানের সুরে, সেই সাথে বাবার সঙ্গে সমস্ত স্মৃতিচারণা, পাশাপাশি নিজেকে এবং পুরো পরিবারকে, গোটা সমাজকে সুস্থ রাখার জন্য একটুখানি যোগাভ্যাস, এই তিনের সংমিশ্রণে আজকের রবিবারটা কিন্তু পরিপূর্ণ। কেন বলছি বলুন তো? একদিকে আজকে বিশ্ব সঙ্গীত দিবস, দ্বিতীয়ত আজ পিতৃদিবস অর্থাৎ ফাদার্স ডে, আর তারই সঙ্গে আজকে যোগা ডে। নিজেকে সুস্থ রাখার পাশাপাশি নিজের সম্পর্কগুলোকে ভালো রাখা, সেই সাথে গানের সুরে সুরে সবাইকে ভালো রাখা, এই তিনের সংমিশ্রণে যখন আজকের দিনটা শুরুই হলো, তাহলে পাশাপাশি আরও একটা স্পেশাল ডে রয়েছে, আর সেটা হচ্ছে আজ সানডে অর্থাৎ আজকে রবিবার। আর রবিবার মানেই ছুটির দিন, পাশাপাশি রবিবার মানে এখন যেটা হয়ে গেছে আপনাদের সঙ্গে আমাদের মেলবন্ধনে, সেটা হচ্ছে রবিবার মানে আজকের অতিথি। আর তাই আজকের অতিথিটাকে আরও স্পেশাল করতে, যিনি অতিথি হিসেবে রয়েছেন, চলুন তার সঙ্গে আগে পরিচয় করি। প্রফেশনে তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন।

0: করছেন, একা হাতে ঘর সামলাচ্ছেন, আর সেই ঘর সামলানোর মধ্যে মধ্যেই কখনো কখনো গেয়ে উঠছেন গান, যে গান তার জীবনের ছন্দের সঙ্গে মিশে গেছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের বন্ধু দেবলীনা সাহা। দেবলীনা দি নমস্কার, অনেক অনেক স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে তোমাকে। আর পাশাপাশি প্রত্যেকটা গানকে পূর্ণতা দেওয়ার দায়িত্ব যারা কাঁধে নিয়ে আমাদের সঙ্গে আমাদের আড্ডায় সামিল হন, তাদের সঙ্গে পরিচয় করে চলুন, আমাদের সকলের প্রিয় সমীরণ এবং তমাল। আর এই লাইভ অনুষ্ঠানটি আপনারা যার কঠোর পরিশ্রমের ফলে দেখছেন, যিনি এর দায়িত্বে রয়েছেন, সেই ক্যামেরার মধ্য দিয়ে আপনাদের এবং আমাদের যোগসূত্র বানিয়ে দেওয়ার তিনি হচ্ছেন আমাদের প্রিয় কৌশিকদা। তো সবাইকে সঙ্গে করে নিয়ে চলুন এবার পথে হাঁটা যাক, সুরের পথে অবশ্যই, কারণ আজ তো বিশ্ব সঙ্গীত দিবস, গানে আড্ডায় জমে উঠবে আমাদের আসরটি। তাই স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে, কারণ আপনাদের ছাড়া আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ। আর আপনাদেরকে সঙ্গে করে নিয়েই সুরের দেশে পাড়ি দেব, তাহলে চলুন গানে গানে পাড়ি দেই। প্রথমে এই অনুষ্ঠান আপনারা লাইভ দেখছেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী আগরতলা FM উজ্জয়ন্ত থেকে। তো এই ছোট্ট ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কে জানে আপনার সঙ্গে সঙ্গে আপনি ভালো করে দিচ্ছেন আপনার কোনো বন্ধুর সুন্দর দুপুরটি। তাই এবারে গানের জগতে পাড়ি দেব, আর সেইখানের পাইলট আমাদের দেবলীনা দি। চলো তাহলে সুরের ভেলায় চাপিয়ে আমাদের সুরের দেশে নিয়ে চলো, দেখি কি গান শুনবো প্রথম দিদি।
1: আমি সবার প্রথমে একটি নজরুল গীতি দিয়েছি।

0: খেয়া আব্বাত। আমরা ছোট্টবেলায় এই গানের সঙ্গে নেচে বেড়াতাম, মনে পড়ে সেই দিনগুলো, সেই নস্টালজিক দিনগুলো? নজরুল গীতি পাশাপাশি রবি ঠাকুর দুজনের হাত দুদিক দিয়ে ধরে আমাদের পথ চলা থাকতো, কিন্তু তখন কি আমরা এতটা বুঝতে পারতাম যে এই দুজন আমাদের জীবনের সঙ্গে এতটাই জড়িয়ে যাবেন যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত তাঁদের ছাড়া অসম্পূর্ণ হয়ে যাবে? হয়তো বা ছোট্টবেলা আমরা সেটা বুঝতাম না, কিন্তু যখন একটু একটু করে বড় হতে থাকলাম, পাশাপাশি এখন যখন বেশ অনেকটাই আমরা বড় হয়ে গেছি, তখন মনে হয় আরে এই দুজন মানুষ ছাড়া আমাদের প্রত্যেকটা দিন অসম্পূর্ণ, প্রত্যেকটা সময় অসম্পূর্ণ, প্রত্যেকটা মুহূর্ত অসম্পূর্ণ। তো যেহেতু শুকনো পাতার নূপুর পায়ে এই গানটির সঙ্গে আমাদের ছেলেবেলার একটা বিশাল ঐতিহ্য জড়িয়ে আছে, তাই চলুন এবারে একটু ছেলেবেলার দিকে ফিরে তাকানো যাক। তো দেবলীনা দি, ছেলেবেলার কথা বলছিলাম, যদি একেবারে ছোট্টবেলায় চলে যাই, যখন হয়তোবা তুমি একটা ফ্রক পরে ঘুরে বেড়াতে, যখন হয়তোবা ফিতে দিয়ে চুল বেঁধে ঘুরে বেড়াতে, খুব একটা টেনশন ছিল না, টেনশন শব্দটার সঙ্গেই হয়তোবা পরিচয় হয়নি তখন, সেই সময়টা কেমন ছিল?
1: সেই সময়টা বলতে গেলে ছোটবেলাটাই মানে এতটাই সুন্দর, মানে খেলার ছলে হোক বা পড়াশুনো, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব কিছুই, মানে এখনকার মতো যে টেনশন একটা, যে মানে যত মানে দিন যাচ্ছে তত টেনশন বাড়ছে, ছোটবেলাতে সেরকম ছিল না। ছোটবেলাতে সেই খেলার ছলে পড়াশোনা করা, গান বাজনা করা সব কিছুই, মানে আনন্দ সব কিছুর মধ্যে দিয়ে ছোটবেলাটা কেটেছে, মানে খুব মানে ইয়ে হয়। তো এখনকার মানে
0: বাড়ির পরিবেশটা কেমন ছিল? তুমি কি একাই ছিল নাকি ভাই বোনেরা ছিল?
1: আমার হ্যাঁ, আমার বাড়িতে আমার জেঠু জেঠুমনি ওরা ছিল, কাকু কাকিমনি ওরা ছিল, বাড়িতে উঠোন ছিল, তো সেই মানে খেলাধুলা বা মানে পড়ার ফাঁকে একটু মানে ঘর থেকে বেরোনো, বা কারেন্ট চলে গেলেই সেই হারিকেন দিয়ে পড়াশোনা, কারেন্ট চলে গেলেই পড়াশোনা শেষ, সেই বাইরে গিয়ে বাইরে সবাই মিলে আড্ডা, ওইটাই আর কি। মানে এখনকার মানে সেরকম আর ওই আগের দিনগুলো আর নেই এখন।
0: সত্যি এখন আর ইনভার্টারের যুগে আমরা কিন্তু সেই হারিকেন বা মোমবাতি জ্বালানো দিনগুলোকে, পড়ার রাতগুলোকে ভীষণ ভীষণ মিস করি, আর সেই ব্যাপারটাও কত মানে নস্টালজিক ছিল আর কত ভালো ছিল বলুন তো। আমরা অপেক্ষা করতাম কখন ইলেকট্রিসিটি চলে যাবে, আর এখন ইলেকট্রিসিটি চলে গেলে আমাদের কমপ্লেনের শেষ থাকে না, তখন কিন্তু কমপ্লেন ছিল না, বরং আমরা অপেক্ষা করে থাকতাম কখন সময়টা আসবে ইলেকট্রিসিটি চলে যাবে, পাওয়ার কাট হবে, আর আমরা সবাই মিলে ছুটে দৌড় দেবো পড়াশোনা থেকে উঠতে পারবো। তো সেই পড়াশোনাটাই ছিল সব থেকে বড় ভেজালের। তো সেই পড়াশোনার সঙ্গে সঙ্গে গানটা কিভাবে যোগ হলো, কখন বুঝলে যে গানের সঙ্গে আষ্টি পৃষ্ঠে জড়িয়ে গেছো, বা পরিচয়টা কি করে হলো?
1: আমার যখন 6 বছর তখনই মানে অ্যাকচুয়ালি ছোটবেলায় সেরকম গানের প্রতি আমার সেরকম আগ্রহ ছিল না, কিন্তু আমার মা বাবা মানে গানটাকে খুব ভালোবাসতেন, ওরা মানে সময়ের সুযোগে হয়তো মানে অ্যাকচুয়ালি আগেকার দিনে তো, এখনকার দিনে ঘরে ঘরে একজন একজন ভাই, একজন বোন একজন, কিন্তু আমাদের মানে বাবা ঠাকুরদা ওরা তো মানে আমার 3 কাকু 2 কাকু 3 জেঠু, তো ওদেরকে নিয়ে মানে সবগুলো, যেমন আমার ঠাকুমা দাদু সেরকম আমার বাবার প্রতি বা আমার মার প্রতি, আমার দিদা দাদু সেরকম ওদের প্রতি সময় দিতে পারেনি, ওরা ওই জিনিসটা করতে পারেনি, মানে গান বাজনা করুক বা ওদের শখ ছিল যে ওরা কোনো সময় করবে, কিন্তু মানে এখন মানে আমি মানে আমার জন্মের পরে ওদের মানে ওটাই ইচ্ছে আর কি, যে আমাকে গান শিখাবে বা আমি মানে একটা ইয়ে করবো, গান নিয়ে কিছু একটা করবো, ওই মানে ওইটাই ওই ইয়েতেই মানে ছোটো 6 বছর থেকেই মানে আমাকে মা গান স্কুলে ভর্তি করিয়েছে, ওই তখন থেকেই মানে অল্প অল্প অল্প করে ওই গান বাজনা
0: চলা, গানের সঙ্গে সঙ্গে পড়াশোনাটাকেও সঙ্গে করে নিয়ে এগিয়েছো, কিন্তু তার গল্পে পরে আসছি। কীভাবে গানের সঙ্গে পরিচয় হলো

0: সেটা তো জানি, কিন্তু গানের সঙ্গে কি করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেল সেটাও জানবো একটুখানি পরে। কিন্তু তার আগে চলুন আরও একখানা সুন্দর গান শোনা যাক দেবলী নাদির কাছ থেকে। আর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু আমাদের এই অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারেন। কিভাবে যোগ দেবেন বলুন তো? আপনারা ডায়াল করতে পারেন আপনার মুঠোফোনে 0381-232-6253 নম্বরটি, আর এই নম্বরটি ডায়াল করে আপনি কিন্তু আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে 9402-169965, সেই নম্বরেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর সেই সাথে কমেন্ট ব্যাক্স তো রয়েছে, আপনারা যে লাইভ ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের আকাশবাণী এফএম উজ্জয়ন্ত ফেসবুক পেজ থেকে, সেখানে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আমি অবশ্যই অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেই কমেন্টগুলো পড়ে দেব। আর চলুন আরও এখানে অসাধারণ গান অপেক্ষা করছে তো, তো এবারে কী গান শুনবো বলো?
1: এবারে করছি লতাজি গাওয়া সুন্দরী পবন।
0: বাহ, অসাধারণ একখানা গান এবারে আমরা শুনবো, চলুন সবাই মিলে শোনা যাক।

0: এসটি বর্মনের অসাধারণ সেই কম্পোজিশন যা আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমাদের ত্রিপুরার মধ্যে এমন এমন হীরে রত্ন ছিলেন বলেই হয়তোবা ত্রিপুরা একটা অন্য পরিচয় পেয়েছে, হয়তোবা ত্রিপুরার সংস্কৃতির অঙ্গনে চিরকাল ধরে উজ্জ্বল হয়ে আছে। আর এসটি বর্মন আমাদের সেই নক্ষত্র, তার সুরেই যখন আমরা হারিয়ে গেলাম তখন কেন না একটু ত্রিপুরার কাছেই ফিরে যাই। তো ত্রিপুরায় তো তোমার বেড়ে ওঠা, ত্রিপুরায় বড় হওয়া, ত্রিপুরায় জন্ম। তো যখন ত্রিপুরা থেকে বাইরে কোথাও যাও তখন কি মনে হয়, কতটা আলাদা আমরা অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরা, সংস্কৃতির দিক দিয়েই বলো, আমাদের চলাফেরার দিক দিয়েই বলো?
1: আলাদা বলতে গেলে মানে সবচেয়ে প্রথমেই যেটা মনে হয় খাওয়া দাওয়া, খাওয়া দাওয়াটা নিয়েই মানে গেলে, ঘুরতে তো সবাই ভালোবাসে, তারপরেও মানে যত জায়গায় ঘুরি মানে দিন শেষে মনে হয় যে মানে কবে বাড়ি ফিরে আসব, বা মানে কি বলবো,
0: ওই যে ত্রিপুরার ছোঁয়া
1: ছোঁয়া ওইটাই
0: সেটাই। আর ওই যে বলে না পার্বতী পার্বতী হব ত্রিপুরা সুন্দরী, পাহাড়ি বাঙালি মিলেছি ভাষায় সংহতির তরি, এই সংহতির তরি আমরা বয়ে চলেছি। আর দেখুন তো আমাদের ভারতবাসী যারা আমরা রয়েছি, আমরা গর্ব করে বলি নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আর আমাদের এই একই রাজ্যে এই সেই মিলন ক্ষেত্র যেখানে ত্রিপুরীরা রয়েছেন, যেখানে বাঙালিরা রয়েছেন, কিন্তু দুজনেই সংহতির তরি বয়ে চলেছেন। যেমন আমরা ট্রাইবাল ফুড ভালোবাসি, ঠিক তেমনি বাঙালি খাবার দাবার। যেহেতু খাবারের কথাই উঠলো আর খাবারের মরশুমেই রয়েছে, গতকালই জামাই ষষ্ঠী গেছে আর সেই রেশটা আজও চলছে, সেই খাবারের রেশটা কিন্তু চলছে। তো কি খেতে ভালোবাসো বলো?
1: আমি এমনিতে মাছটাই পছন্দ করি বেশি।
0: আহা, মাছে ভাতে বাঙালি,
1: তারপরে আছে সব কিছুই মিলিয়ে মানে সব কিছুই মোটামুটি
0: ভালো লাগে। তো কন্টিনেন্টাল চাইনিজ নাকি সেই একেবারে বাঙালি সেদ্ধ,
1: বাঙালি
0: যেটাই বলুন না কেন
1: ট্রাই করতে পছন্দ করি, সব কিছুই ট্রাই করতে পছন্দ করি, কিন্তু শেষমেশ সেই সেই
0: ফিরে আসতে হয় নিজের ঘরে, ঠিক সেই ডাল ভাতেই আমাদের ফিরে আসতে হয়। ওই যদি বলে কেউ কমফর্ট ফুড কি তোমার, তাহলে সেটা কি বলবে?
1: সেদ্ধ ভাত।
0: এর থেকে ভালো কমফর্ট ফুড আর কিছু হতে পারে না,
1: ডাল ভাত সিদ্ধ ভাত,
0: একদম একদম। আর পাশাপাশি কিছু কমেন্টস চলে এসেছে, আমি একটু পড়ে দেই। বেবি রায় লিখছেন গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন আপনাকেও। সর্বাণী দাস লিখছেন শুভ দ্বীপ্রহর, অনেক ভালো হোক অনুষ্ঠান, শুভেচ্ছা রইল, অসংখ্য ধন্যবাদ। সুরজিৎ সাহা লিখছেন, সুরঞ্জিৎ সাহা, খুব সুন্দর। মানালি গঙ্গোপাধ্যায়, মানালি দি খুব সুন্দর হচ্ছে, মিষ্টি লাগছে গানগুলো। গৌরাঙ্গ চক্রবর্তী লিখছেন খুব সুন্দর লাগছে গান, সঙ্গে রয়েছি রেডিও বন্ধু গৌরাঙ্গ, অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর পাশাপাশি একজন বন্ধু ফোনেও রয়েছেন, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো,
2: হ্যাঁ দিদি, কে বলছেন?
0: উত্তম বাবু, বলুন কেমন আছেন, কেমন লাগছে অনুষ্ঠান?
2: ভালো আছি, ভালো চলছে, প্রোগ্রামটা খুব ভালো, খুব ভালো লাগছে, মিষ্টি মেয়ে, উনি
0: আমাদের পথটা অতিক্রম করা বাকি রয়েছে, সানডে মানে আমাদের কাছে মিউজিক ডে। আর দেখুন আজকে কিন্তু এটা মিলে গেছে, সানডে পাশাপাশি ইন্টারন্যাশনাল মিউজিক ডে, গানে গানে রয়েছি আমরা। তো চলো আরো একখানা গান হয়ে যাক, এবারে কি গান শুনবো?
1: এবারে আমি একটি আধুনিক গান করছি, আরতি মুখার্জির গাওয়া নদীর যেমন ঝর্ণা আছে।
0: বাহ, নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণার নদী আছে, আমার আছো তুমি শুধু তুমি। চলুন অসাধারণ এই গানটি শোনা যাক।

0: অসাধারণ একটি ভালোবাসার গান আমরা শুনলাম, আর পাশাপাশি এই ভালোবাসার গান যখনই শুনি না কেন আমাদের মধ্যে দোলা দিয়ে যায় ভালোবাসার গল্প। তো একটুখানি যদি গল্পে ফিরে আসি তাহলে বলবো যে ভালোবাসা তোমার কাছে কি। যদি বলতে হয় যে দেবলীনা এখন তুমি ডেফিনেশন লিখো ভালোবাসার, তো তোমার শব্দে তুমি কিভাবে সাজাবে সেই একটা সুন্দর শব্দ চার অক্ষরের?
1: ভালোবাসা বলতে গেলে সেই মানে আমার নিজের পছন্দের জিনিসটা, যে মানে যেটাকে ছাড়া মানে আমি থাকতেই পারবো না, যেই জিনিসটাকে ছাড়া, যেই মানে মানুষজনদেরকে ছাড়া আমি থাকতেই পারবো না, বা ধরো খাওয়া দাওয়া হোক বা ঘুরতে যাওয়া হোক, মানে যেই জিনিসটাই আমি মানে কোনো ব্যক্তি হোক মানে যেটা আমার নিজের পছন্দের মানে সেই জিনিসটাই মানে ভালোবাসার মানে জিনিস, যেটা ছাড়া আমি থাকতেই পারবো না, মানে প্রতিদিন প্রতিক্ষণ সেই জিনিসটাই আমার দরকার, বা কাছে হোক দূরে হোক মানে সেই মানে যেই জিনিসটাকে ছাড়া আমার মানে চলবে না, মানে সেই জিনিসটাকেই মানে মানে বলতে পারি যে ভালোবাসার মানে জিনিস আর কি।
0: মানে একটা মুহূর্ত যেটাকে ছাড়া আমি থাকতে পারবো না, সেটা হতে পারে কোনো বস্তু, হতে

0: পারে কোনো মানুষ, হতে পারে কোনো পছন্দের খাবার, তাই তো?
1: সেটাই আমার কাছে পছন্দের খাবার,
0: সেটাই আমার কাছে ভালোবাসা। বাহ, সত্যি অর্থেও তো তাই। আমরা যে বিষয়টা বা যে বস্তুটা বা যেই মানুষটাকে আঁকড়ে ধরে জড়িয়ে থাকতে চাই সারাটা জীবন, সবটা মুহূর্ত, সেখানেই হয়তো বা ভালোবাসার পূর্ণ ডেফিনেশনটা চলে আসে। দেবলীনা দি তো সেটাই বললো। আপনাদের সঙ্গে কি মিলে গেল একই সঙ্গে? যদি মিলে যায় তাহলে কিন্তু লিখে পাঠাতে ভুলবেন না। পাশাপাশি মমতা চট্টোপাধ্যায় লিখছেন, খুব ভালো লাগলো, অনেক অনেক শুভেচ্ছা জানাই, খুব খুব ভালোবাসা জানাই, অনেক অনেক ধন্যবাদ, আপনিও আমাদের ভালোবাসা জানবেন, শুভেচ্ছা জানবেন। শঙ্কর সুন্দা লিখছেন, সমীরণ আর তমালের কনভার্সন বারবার দেখার মতো ব্যাপার, সত্যি তাই। মানে ওদের কথা দাদা হয়তো বা শব্দে প্রকাশ করা যাবে না, ভীষণ শব্দ হারাই আমি ওদের কথা বলতে গেলে, অসংখ্য ধন্যবাদ। আর পাশাপাশি আমাদের যিনি আজকে শিল্পী রয়েছেন তাকেও ধন্যবাদ জানাতে হয়, কারণ সব আমাদের পছন্দের গান নিয়ে এসেছেন। আচ্ছা, আমি মাঝে মধ্যে ভাবি সেটা এই ম্যাজিকটা কী করে হয়, যিনি আমাদের সঙ্গে আসেন অতিথি হিসেবে তিনি সব আমাদের পছন্দের গান নিয়ে আসেন, কী করে জানেন বলেন তো? কী করে বোঝেন আপনারা যে আমরা এই গানগুলোই ভালোবাসি? তুমি যখন সিলেক্ট করছিলে গানগুলো যে আজকের অতিথিতে যাব, ঠিক আছে এই গানগুলো রাখি হয়তো বা শ্রোতা বন্ধুরা খুব ভালোবাসবেন, সেই ভাবনাটা কোথা থেকে এলো?
1: ভাবনাটা কোথা থেকে আসলো বলতে, এখন তো মানে আমি শ্বশুর বাড়িতেও থাকতে হয়, মানে কিছু কিছু দিন বাপের বাড়িতেও যাই, মানে সবটাই মানে আমার মার পছন্দের। তারপরেও বলি যে মানে এখন তো বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়িতেও মানে সবাই গানটাকে সবাই খুব পছন্দ করে, যেমন আমার শাশুড়ি মা ফোক মানে ফোক গানটা মানে ফোক সংগুলো মানে খুব ভালোবাসেন, উনি মানে টিভিতে চলুক বা আমি করছি মানে উনি মানে উনি যেই কাজই করুক মানে ওই মানে কাজ রেখে এসে মানে ওই গানটা শুনবে, মানে ওদের মানে ইয়ে মানে সবাই গান বাজনটা মানে সবাই পছন্দ করে, মানে এই গানটা করো বা ওই গানটা করো, আর মা যেমন বলবে যে এখন ওইটা কর বা এই এই গানটা কর, মানে সব মানে সবসময় মানে সবার দিকে সাপোর্টটা মানে পাই আর কি, নাহলে তো গান বাজনা নিয়ে থাকা যাবে না।
0: ঠিক ঠিক। আর পাশাপাশি দেখো আজকে তো একটি বিশেষ দিন, যারা গান করেন তাদের জন্য সত্যি অত্যন্ত একটা স্পেশাল দিন, আজকে ওয়ার্ল্ড মিউজিক ডে। তো এই মিউজিক বা গান বা সঙ্গীত যেই শব্দই টাকি না কেন, সে তো অত্যন্ত আমার কাছের, আমাদের জীবনটাকে সুরে সুরে বেঁধে রেখেছে গান। তো আমাদের সুখেও গান, দুঃখেও গান, হাসিতেও গান, কান্নাতেও গান, আমাদের প্রত্যেকটা জীবনের ভাষাতে গান রয়েছে। তো তোমার প্রত্যেকটা মুহূর্তে যখন গান জড়িয়ে থাকে, তো এই প্রশ্নটা আজকে ভীষণ মনে হচ্ছে তোমায় করি যে কিছু কিছু সিচুয়েশন এবং সেই সিচুয়েশনগুলোতে কী কী ধরনের গান তোমার মনে পড়তে পারে? যেমন ধরো খুব আনন্দে রয়েছো, তখন কী ধরনের গান মনে পড়ে?
1: তখন ধরতে গেলে মানে ফোক টাইপ বা কোনো মানে বাংলা মডার্ন সং বা আধুনিক মানে সুন্দর সুন্দর যে
0: মেলোডিয়াস গান।
1: গানটা অ্যাকচুয়ালি কী মানে আমরা কষ্ট মনে কষ্ট থাকুক বা খুব আনন্দ থাকুক, মানে সব সিচুয়েশনটাকেই মানে ধরো আমার মানে মুডটা খুব খারাপ বা খুব মানে, কিন্তু গানটা যদি শুনি মানে সেকেন্ডের মধ্যেই আমার মানে মুডটা পাল্টিয়ে যায়, মানে সেই মানে ক্ষমতাটা রাখে, মানে এই সঙ্গীতের সেই ক্ষমতাটা আছে
0: একদম তাই,
1: মানে ইয়ে করা মানুষের মুড ঠিক করা, যে দুঃখে আছি বা সুখে আছি, মানে মানে সঙ্গীতেই এমন একটা জিনিস।
0: সুখে তো বুঝলাম আমি ফোক চলে আসে, দুঃখে কি গান?
1: দুঃখে তো ঝিরি ঝিরি বাতাস খাতে তোমায় মনে পড়ে থাকে, শ্যামল মিত্র যে খাওয়া গানটা
0: কে আবাদ। আর ধরো কোথাও ঘুরতে যাচ্ছ, ট্রাভেলিং, গাড়িতে রয়েছো, বৃষ্টি পড়ছে বাইরে, কি গান?
1: রিমঝিম গিরে সাবান।
0: কি আবাদ, অসাধারণ। তো রিমঝিম গিরে সাবান যখন উঠলই, আমি দেখতে পাচ্ছিলাম তোমার লিস্টে ওই গানটি রয়েছে, যদিও বর্ষাতেও আছি আমরা, হবে নাকি? চলুন তাহলে একটু বর্ষার ছোঁয়া একটু বৃষ্টির ছোঁয়া এই মুহূর্তে আমরা পাই গানে গানে, কারণ বর্ষাকালই রয়েছে তো আর বৃষ্টি আমাদের ভীষণ প্রিয়। যারা গান প্রিয় মানুষ রয়েছেন তাদের কাছেও বৃষ্টি ভীষণ প্রিয়। তো আজকে ওয়ার্ল্ড মিউজিক ডেতে একটা গান হোক বৃষ্টিতে নিয়ে, তো চলুন বৃষ্টিতে ভিজি আর না ভিজি গানের সুরে সুরে সেই বৃষ্টির ছোঁয়াটা কিন্তু অনুভব করতে পারি। চলুন ভিজে আসি বৃষ্টির গানে গানে।

0: অসাধারণ অসাধারণ অসাধারণ। ওই যে বলে প্রত্যেকটা মুহূর্তকে গানের মধ্য দিয়ে অনুভব করা যায়, এবং সেটাই কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে। বলেছিলাম যে বৃষ্টির মধ্যে চলুন ভিজে আসি গানের সুরে সুরে, হ্যাঁ সেটাই হলো, তাই না? আমরা কিন্তু পুরোপুরি বুঝে গেলাম যে বর্ষাতেই আছি। আর বর্ষারও কত রং, তাই না? ছোটবেলায় বর্ষাকে একরকমভাবে অনুভব করতাম আমরা, কাগজের নৌকো ভাসাতাম, আর এখন বড় হয়ে অপেক্ষা করি কখন এক পায়ে পশলা বৃষ্টি আসবে, আর সেখানে হয়তোবা আমরা ভিজি আর না ভিজি, আমাদের মনের ভেতরে যে অনুভূতিগুলো রয়েছে সেই অনুভূতিগুলো যেন ভিজে যাক, আমাদের চোখের জল যেন লুকিয়ে যায় বৃষ্টির জলে। সেটাই তো চেষ্টা করি আনমনে, কি করি না, কি বলো? করি তো।
1: হ্যাঁ,
0: তো ছোটবেলার বৃষ্টি আর বড়বেলার বৃষ্টি তফাতটা কোথায় রয়েছে বলো?
1: তফাতটা বলতে গেলে ছোটবেলা ভিজলেই সেটা তখন মার এই সর্দি লেগে যাবে, কাশি লেগে যাবে, প্রোটেকশন করা। এখন হলো গিয়ে মানে ভিজলে ভিজলাম বা কোনো একটা কাজ মানে করতে হবে, ভিজলেও সেটা করতেই লাগবে। ছোটবেলা সেটা হ্যাঁ ঠিক আছে বৃষ্টি পড়ছে, ঠিক আছে বৃষ্টির দিনে স্কুল হ্যাঁ জল উঠছে বা ফ্লাড হচ্ছে, স্কুল মানে যেতে হবে না, কিন্তু মানে এখনকার মানে এখন যে পরিস্থিতি যে কাজটাই থাকুক, বৃষ্টি হোক আর যাই থাকুক, মানে সেটা করতেই লাগবে,
0: সেখানে আটকালে হবে না, ঠিক
1: সেটা।
0: বৃষ্টি যেমন একদিকে আমাদের ভালোবাসার বন্ধনে বেঁধে দেয়, ঠিক তেমনি আমাদেরকে বারবার পরীক্ষার মধ্যেও ফেলে দেয়। ধরুন খুব একটা আর্জেন্ট কাজ বেরোতেই হবে, আর ঠিক সেই সময় ঝমঝম করে বৃষ্টি নামলো,

0: কী করবেন?
1: ছাতা নিয়েও বেরোনো দায় হয়ে যাচ্ছে, তো সেখানটায় হয়তো বা আমরা আটকে যাই। তখন মনে হয় যে বৃষ্টি প্লিজ তুমি থেমে যাও এবার। হ্যাঁ এসো, যখন আমি একটু অবসরে বসবো তখন তুমি এসো, রাতে ঘুমোনোর সময় এসো, যাতে ঘুমটা ভালো হয়। আর বৃষ্টি আপনাদের কাছে ঠিক কী কীভাবে আসে বলুন তো, সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদেরকে। অবশ্যই আজকে অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সেটা যদি জানা যায় খুব একটা খারাপ হয় না, ভালোই হয়। আর পাশাপাশি আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন।

0: সৃষ্টি। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরটি বলে দিচ্ছি 9402169965, 9402169965, আর আমাদের ফোন নম্বর হচ্ছে 0381232625। আরও একজন বন্ধু রয়েছেন, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার বন্ধু, কে বলছেন?
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাধাঘাট মার্কেটপল্লি থেকে।
0: বিশ্বজিৎ বাবু, অনেক অনেক স্বাগত, বলুন।
1: প্রতিদিনই তো রবিবার থেকে আপনারা একদম জমিয়ে দেন, আজকে আর একটু বেশি জমে গেছে, তারও কতটা কারণ আছে। অভিজ্ঞ শিল্পীরা যখন আসে না, ওনাদের গানের আপনি যে বলছেন না বারবার কি করে সিলেকশন করে আনো, আসলে ওনারা বিভিন্ন অনুষ্ঠান করতে করতে এতটাই পাকাপোক্ত হয়ে যান, বোঝেন দর্শকের মনটা কিভাবে।
0: একদম একদম তাই, একদম তাই।
1: উনি বোঝা গেছে, উনি খুব রেওয়াজ করছেন, বোঝা যায় গান। ওনার বাড়িতেও গানের পরিবেশ আছে। দেবলীনা ম্যাডাম নমস্কার।
0: নমস্কার।
1: না বলছি ঠিকই আছে, শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি দুই বাড়ি সাপোর্ট না থাকলে একজন শিল্পী মনোবল এত চাঙ্গা হতে পারে না, এটাই সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, ভালোবাসার সম্পর্ক তো মাঝখানে ডেফিনেশন দিয়ে গেলেন, আর আপনাদের সঞ্চালক এত সুন্দর ভাবে আপনাকে বাধ্য করছে বিভিন্ন ডেফিনেশনে নিয়ে আসতে, এটা কিন্তু অনুষ্ঠানের অন্য মাত্রা যোগ করছে। শুধু গান শুনলাম সেটা নয়, অনেক কিছু রুচি।
0: অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবু,
1: ভালো লাগলো, চালিয়ে যান,
0: পাশে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ আপনাদের সবাইকে, এভাবেই আমাদের ভালোবাসার চাদরে জড়িয়ে রাখবেন। আর পাশাপাশি আরও কিছু কমেন্টস চলে এসছে, আমি একটু পড়ে দিই। বিকে হিতেন্দ্র পিবিএল লিখছেন, ভেরি ভেরি নাইস প্রোগ্রাম আকাশবাণী আগরতলা, আকাশবাণী আমার বন্ধু, আকাশবাণী ছাড়া আমি আর কিছু জানি না। আসাম থেকে হিতেন্দ্র দাস, অসংখ্য ধন্যবাদ বন্ধু। ঝর্ণা পাল লিখছেন, আচ্ছা আপনি আমাদের অফিসের সঙ্গে যোগাযোগ করবেন ম্যাডাম। সৌমেন দাস লিখছেন, খুবই ভালো অনুষ্ঠান, আমরা এই অনুষ্ঠান সকলে দেখি ও শুনি, আমাদের খুবই ভালো লাগে। সৌমেন দাস, ঠেঙ্গাপাড়া মঙ্গলকোট পূর্ব বর্ধমান, অসংখ্য ধন্যবাদ সৌমেনবাবু। শুক্লা দে ঘোষ লিখছেন, অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই শিল্পীকে, খুব মিষ্টি কণ্ঠ, সত্যিই তাই। সর্বাণী দাস লিখছেন, বাহ খুব ভালো লাগছে, ভালোবাসা। মিল্টন চক্রবর্তী লিখছেন, বৃষ্টি ভেজা শুভেচ্ছা দিদি ভাই, খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ বন্ধু। লিটন দাস লিখছেন, সো গুড। মিল্টন চক্রবর্তী আবারও লিখছেন, আপনার সুললিত কণ্ঠ মাধুরীতে চমৎকার উপস্থাপনা দিদি ভাই, চমৎকার বৃষ্টির স্মৃতির পাতায় পাতায় অনুভূতি। ভা, সত্যি তাই, এই অনুভূতির কাছেই তো আমরা বারবার ফিরে যাই, আর সেখানেই হয়তোবা আমাদের সমস্তটা জীবন বাঁধা থাকে অনুভূতির পাতায়। আর সেই সাথে দেখুন সময়ও বয়ে চলেছে, কি করে আমরা প্রায় 40 মিনিট পার করে ফেললাম। 2 ঘন্টার এই অনুষ্ঠান আমরা অপেক্ষা করে বসে থাকি প্রত্যেকটা রবিবার, তো সেখানে তুমি কতটা পরিচিত আজকের অতিথির সঙ্গে, বা তোমার কি করে পরিচয় হয় আজকের অতিথির সঙ্গে, সেটা যদি একটু জানি।
2: সেটা যদি বলতে গেলে ফেসবুক থেকেই মানে পাওয়া, আর মানে গান শুন, মানে এটা হলো গিয়ে মানে কাজের ফাঁকে ফাঁকে ফেসবুক করাটাও শুনে, বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা আছে, তারপরেও মানে যখন দেখি যে মানে শিল্পী, বিভিন্ন শিল্পীরা আজকের দিনে এই সময়টাতে করে সব কাজ তাড়াতাড়ি শেষ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে, যেহেতু আজকে রবিবার, খাওয়া মানে খাওয়াটাও কমপ্লিট করে সেই মানে প্রোগ্রামটা দেখতে বসা, ওইটাই আর কি।
0: আর পাশাপাশি আজকে যখন তুমি এখানে এসছো, সেই খাবার টেবিলে বসে আজকের অতিথি দেখার থেকে শুরু করে একদম আজকের অতিথিতেই চলে এসছো, তখন কেমন লাগছে বলো?
2: একটু তো নার্ভাস ফিল হচ্ছেই, মানে ঠিকমতো করতে পারবো কি পারবো না সেটা একটা টেনশন রয়েছে, সুরটা ঠিকমতো লাগছে কি না, সুর কেটে যাচ্ছে না, তাল কেটে যাচ্ছে, লিরিক্স ভুলে যায় না কি, সবটাই একটা মনের এতদিন তো দেখতাম, আর আজকে নিজের মানে সেটা করতে হচ্ছে, ওইটাই আর কি। আনন্দ আছে মনে, সবাইকে শোনাতে পারছি মানে গান, সবাই মানে শ্রোতা বন্ধুরা সবাই মানে গান
0: শুনছেন, এবং পাশাপাশি এত এত ভালোবাসা তোমার জন্য আসছে, সেটাও কিন্তু একটা বিশাল পাওনা। আর পাশাপাশি আজকে তো মিউজিক ডের পাশাপাশি আরও একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে ফাদার্স ডে, তো বাবার হাত ধরে সেই স্কুলে যাওয়া, তখন থেকে শুরু হয়ে এখনো বড়বেলায় এসে বাবার সান্নিধ্য, তো বাবার সঙ্গে মেয়েদের এমনিতেই বলে যে মেয়েরা একটু বাবা ঘেঁষা হয়, একটু প্রচণ্ড বাবার তরফদারি করতে ভালোবাসে, তো সেক্ষেত্রে তোমার মধ্যে কখনো এরকম ছোটবেলায় হয়েছে যে

0: বাবা মার মধ্যে কম্পিটিশন হয়ে গেছে, আর সেখানে বাবা জিতে গেছেন।
1: সবসময় সেটাই হয়, সবসময় মেয়েদের মানে সেটাই, বাবা উইক পয়েন্টই হলো বাবা, মানে যা কিছু এগুলো আমার বাবা ঠিক, আমার বাবার উপরে কেউ নাই, ওই মানে ওই জিনিসটাই কি কোনো কিছু নিয়ে, হয়তো বা সেই জায়গাতে মাও ঠিক ছিল, কিন্তু আমার মনে সেটা বাবা না, বাবা যেটা বলছে ওইটাই ঠিক,
0: বাবার সঙ্গে মেয়েদের
1: মেয়েদের ওইটাই
0: একটা অন্যরকম বন্ডিং বলে
1: ওইটাই।
0: আর সেখানটায় আমরা মেয়েরা ভীষণ ওই পক্ষপাতিত্বতেও হয়তো বা বিশ্বাসী, হ্যাঁ ঠিক আছে মা ছেলেদের জন্য ঠিক আছে, বাবা আমাদের জন্য একদম পারফেক্ট, কারণ সেই বাবার শাসন থেকে শুরু করে মায়ের বকুনি থেকে আটকে রাখা সবটাই কিন্তু বাবা করেন, আর তাই বলা হয় মেয়েদেরকে যে ড্যাডিস প্রিন্সেস, তাই তো? একদম। তো বাবার সঙ্গে এত এত স্মৃতি, আজকে একটা বিশেষ দিন, যদি এমন কোনো কথা থাকে যেটা হয়তো বা বাবাকে কখনো বলা হয়নি, অনেক কথাই তো আমাদের হারিয়ে যায়, সবসময় মা বাবাকে সব কথা আমরা বলতে পারি না, তো আজকে যদি অনুষ্ঠানের মধ্য দিয়ে তোমার বাবাকে কিছু বলতে চাও, সেই কথাটা তুমি কি বলবে?
1: বলতে গেলে কি বলবো, মানে একটা মেয়ের কাছে মানে বাবার অবদান, মানে এটা বললেও এটা শেষ হবে না, মানে সবসময় চাই মানে বাবা যাতে সুস্থ থাকে, যেরকমভাবে মাথার উপরে ছাদের মতো আছে সেরকম সবসময় যাতে বাবাকে সুস্থ দেখি, মানে আজীবন যাতে মানে বাবাকে যাতে মানে সাথে যাতে পাই জীবনে চলার পথে, সব কিছু মানে কোনটা ঠিক কোনটা ভুল, অ্যাকচুয়ালি ছোটোবেলার থেকেই মানে আমার একটা ইয়ে ছিল, বাবার সঙ্গে সব জিনিস শেয়ার করতাম, মাকে কিছু মাকে ভীষণ ভয় পেতাম, মা তো মাই, মার উপরে তো কেউ নেই, তারপরেও মানে আমি মানে আমার যেটা ছিল ওটা ছিল মানে বাবার সঙ্গে সব কিছুই, মানে ধরো মানে স্কুলে পড়ছি বন্ধু বান্ধবী কে কি বলছে না বলছে সেটা বাবার সঙ্গে গিয়ে শেয়ার করতাম, বাবাকে তো পেতামই অল্প সময় ওই টাইমটাই, কলেজে গেলাম এই তো বন্ধু এই বান্ধবী, মানে তখন তো মাও আবার একটা ইয়ে থাকে, হ্যাঁ কলেজে গেছে মানে মেয়ে মানে কী করবে না কী করবে, ওকে তো বিয়ে দিতে হবে, সব মা বাবার যেটাই থাকে, আমি কী করতাম আমার মানে বন্ধু বান্ধব যাই থাকতো মানে আমি সেটা বাবার সঙ্গে শেয়ার করতাম, মানে সব সময়ই দেখতাম মানে বাবা মানে যেটা বলতো যে বাবা যদি বলছে যে এটা ঠিক, মানে আমার মনে আমার আমার মনে যদি এটা ঠিক নাও হয় তারপরও সেটাই মানতাম যে না বাবা যেটা বলছে ওইটাই ঠিক,
0: সেটাই ঠিক,
1: মানে সবসময় মানে ওইটার জন্যই মানে যতদিন মানে জীবনে চলছি মানে বাবা যাতে সবসময় যাতে মানে ইয়ে থাকে আর কি, সুস্থ থাকে মানে সবসময় যাতে সাথে থাকে।
0: বাহ, এর থেকে ভালো কথা আর কিছুই হতে পারে না। একটা মেয়ে যখন তার বাবার সুস্থতা কামনা করে, মনে করেন যিনি আমার বটবৃক্ষ হয়ে আছেন তিনি যেন আজীবন আমার বটবৃক্ষ হয়ে থাকেন এবং তিনি যেন ভালো থাকেন, সেটাই হোক আমাদের আজকের দিনের প্রার্থনা প্রত্যেক বাবার জন্য। আর আমাদের যারা বাবারা দেখছেন আজকে বিশেষ করে অনুষ্ঠান, সেই বাবাদের জন্য বা যারা দেখছেনও না, পৃথিবীর সমস্ত বাবাদের জন্য ডেডিকেট করে যদি তুমি কোনো গান করতে চাও তাহলে কোন গানটি করবে?
1: তুমসি মিলকে।
0: বাহ, মূলত যদিও ভালোবাসার মানুষের জন্য আমরা ডেডিকেট করে থাকি এই গানটি, কিন্তু আজকে আমাদের সব থেকে বেশি ভালোবাসার মানুষ সেটা হচ্ছেন বাবা, তার জন্য এই গানটি তোলা থাকবে। চলুন তাহলে অসাধারণ একখানা গান থাক প্রত্যেক বাবার জন্যে।

0: सत्य ताई, साथ तेरे रहेंगे सदा, तुमसे ना होंगे जुदा। ये दुटो लाइन आमादेर बाबादेर जोन्नो एके बारे किन्तु कि बोलबो मिलेमिशे एकाकार हुए जाए, कारण जेखाने बाबा थाकेन सेखाने आर कोनो भय थाके ना, आर ताई बाबा थेके दूरे जावार प्रश्न कखनोई आसे ना। पृथिवीर समस्त बाबारा भालो थाकुक, सुस्थ थाकुक। आज के বাবা দিবসে আমাদের পক্ষ থেকে এটাই কামনা রইল। আর সেই সাথে দিদি আরও একজন বন্ধুও রয়েছেন সঙ্গে, একটু কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন? হ্যালো, না কথা বলা গেল না। যাই হোক, শ্রোতা বন্ধুরা হয়তো বা নেটওয়ার্কের কোনো সমস্যা রয়েছে, ডায়াল করবেন 0381-232-6253 নম্বরটি। তো একটু একটু করে গানের সঙ্গে পরিচয়, পরিবারের ইচ্ছেতেই, মায়ের ইচ্ছেতে বিশেষত গান করা। তো তারপরে যখন সময় এলো যে পড়াশোনার দিকটাকে আরেকটু স্ট্রং করে তোলার, তখন একেবারে অঙ্ক নিয়ে এগোলে, ইঞ্জিনিয়ারিং করলে।
1: হ্যাঁ, আমি এনআইটি আগরতলা থেকে কম্পিউটার সায়েন্স পড়েছি আর কি।
0: কম্পিউটার সায়েন্সে বিটেক করেছি। বাহ, এবং তারপরে এখন রীতিমতো মানে একদিকে গান নিয়ে চলছে জীবনযাপন, একদিকে চলছে ঘর বানানো, তাই তো? একটা ছোট্ট পুচকে রয়েছে তোমার, তো তাকে নিয়ে ঘর সামলে গানকে সময় দেওয়া, সবটা ম্যানেজ করছো কি করে? জানি যে রাধে সে চুল বাঁধে, কিন্তু সেটা ম্যানেজ করার দিকটা যখন আসে তখন কি করে?
1: বাড়িতে দুজন আছে ছোট, আচ্ছা ছোট জন ছোট আর কি, ওটার জন্য বলছি। মানে গানটা অ্যাকচুয়ালি মানে আগে যেরকম ছিল, মানে যখনই ইচ্ছে করতো কাজের ফাঁকে রেওয়াজ করে নিতাম, কিন্তু এখন ওই মানে সময়টা বের করে রেওয়াজ করাটা, গান যারা করে ওদের তো রেওয়াজটা হলো মাস্ট। গান করো আর না করো, রেওয়াজটা যদি না থাকে তাহলে গলা ওইটাই আর কি। মানে এখন মানে আগে যেটা করতে পারতাম যখন সময় পেতাম, যে হ্যাঁ আমি এখন খাওয়া দাওয়া করলাম বা কাজ শেষ করলাম, এখন রেওয়াজ করব, করে নিতে পারতাম যতক্ষণে হোক, আধা ঘন্টা এক ঘন্টা যতক্ষণে হোক করে নিতে পারতাম। কিন্তু এখন মানে মানে এরকম হচ্ছে, বসছি আর ওই ডাক পড়ছে, ওকে যেতে হবে, ওর জন্য যেতে হবে, ওই দৌড়িয়ে দৌড়ে যাওয়া, বসছি ওই ডাক পড়ছে, আবার দৌড়িয়ে দৌড়িয়ে যাওয়া। মানে এখন মানে সিচুয়েশনে গানটাকে ধরে রাখা মানে ভীষণ মানে মানে ইয়ে হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে।
0: দুজন তো নিশ্চয়ই আজকে অনুষ্ঠান দেখছে, এবং কখনো কখনো মায়ের সঙ্গে রেয়াজে তাদেরকে নিয়ে বসা হয়।
1: ওদের বসতে মানে গান মানে ও আমার যে মেয়ে আছে ও গানটাকে ভালোবাসছে, ঠিক আছে, আমি যখন গান করছি আমার গানগুলি গুনগুন গুনগুন করে করছে, কিন্তু ওকে যখন বলি যে না তুইও বস রেওয়াজ করতে, বস, শুয়ে থাকবে বসে থাকবে, সেই আমি গান করে যাচ্ছি, ও শুয়ে শুয়ে গুনগুন গুনগুন করছে, ওই রকম ভাবি আর কি। কিন্তু মানে আমাদের সময় দেখতাম যে আমার মা যদি বলতো রেওয়াজ কর এখন, মানে এখনই বসতাম, হারমোনি খুলে দিত, মা ভাজ করতো, এখন বললে এখন বলতাম। কিন্তু এখনের বাচ্চারা যে কি জানি না, মানে এত কষ্ট নিজেরটা ধরে রাখা, বা ওরাও তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে, ওদেরকেও

0: এই মানে সেই গান পড়াশোনা তো অবশ্যই করতে লাগবে, পড়াশোনা করে যে ডাক্তার ইঞ্জিনিয়ার যে হতে লাগবে সেরকমটাও নয়,
1: যদি
0: যেটা ভালোবাসো হ্যাঁ গান নিয়ে এগোতে চাও ওটার জন্য যদি পরিশ্রম করো রেওয়াজ করো হ্যাঁ গানটাকে নিয়েও তুমি এগোতে পারবে, যে যেটাই ভালোবাসে সেটা নিয়ে এগোতে পারবে, সেটাই পরিশ্রম করে যেটা মানে করে সেটা নিয়ে এগোতে পারবে।
1: একদম একদম তাই, আর সত্যি অর্থে ওই যে বলে মায়ের থেকেই সেই যোগসূত্রটা শুরু হয়, বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচয় হয়, তো হয়তোবা দেবলীনাদির যেই দুজন আছেন সেই কচিকাচাদের শুরুটাও দেবলীনাদির হাত ধরেই হবে সেটা আমরা চাই, আর সেটা আমরা বিশ্বাসও করি, পাশাপাশি বিশ্বাস করি যে আপনারা আমাদের সঙ্গে আছেন, আর তাই আজকের অতিথি নিয়ে আমরা আমাদের পথটা চলতে পারছি। তো যেভাবে আপনারা আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে রেখেছেন রাখছেন সেটা আজীবন রাখবেন, আর যারা এখন নতুন যুক্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের এই আজকের অতিথি অনুষ্ঠানই কিন্তু শুধুমাত্র FM উচ্চয়ন্তের অনুষ্ঠান নয়, আরও অসংখ্য অসংখ্য অনুষ্ঠান রয়েছে, আর কী করে সমস্ত অনুষ্ঠানের আপডেট পাবেন সেটাই ভাবছেন, কোনো ভাববার বিষয় নয়, কারণ যে পেজ থেকে আপনি এই ফেসবুক লাইভ অনুষ্ঠানটি দেখছেন আকাশবাণী FM উচ্চয়ন্ত সেই পেজটি ফলো করে রাখুন, সেখানে আমাদের প্রত্যেক দিনের সমস্ত অনুষ্ঠানের আপডেট পেয়ে যাবেন, আর যেই ভালোবাসা আপনারা আজকের অতিথিকে দিচ্ছেন সেই ভালোবাসা আমাদের বাকি অনুষ্ঠানগুলোতেও দেবেন, তাহলেই হয়তোবা আমাদের আকাশবাণী আগরতলা পরিবারটা বিশাল বড় হয়ে যাবে। আর এই মুহূর্তে একজন বন্ধু কমেন্ট করেছেন, মিল্টন চক্রবর্তী, শিল্পীকে অজস্র ধন্যবাদ, খুব ভালো লাগলো অনুষ্ঠান, অনুষ্ঠান শেষ হয়নি কিন্তু বন্ধু সঙ্গে থাকতে হবে। সৌমেন দাস লিখছেন, আজকের শিল্পীকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই, সৌমেন দাস, ঠেঙ্গাপাড়া, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান, অসংখ্য ধন্যবাদ বন্ধু। আরও একজন বন্ধু রয়েছেন, দেখি কথা বলা যায় কি না। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন?
2: নমস্কার।
0: হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি বন্ধু, শুভ অপরাহ্ন, কে বলছেন?
2: অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, মিলন চক্র থেকে গৌতম নারায়ণ ঘোষ বলছি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা গৌতম বাবু, বেশ
2: ভালো হচ্ছে, শিল্পীর সুরেলা কণ্ঠ, ভালো গাইছেন, আর উনি আবার পাশাপাশি তো ইঞ্জিনিয়ারও,
1: হ্যাঁ
2: এই খুব ভালো লাগলো যে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে অনেকে বলে ছোটবেলায় যে ওইসব পড়লে নাকি চর্চা করা যায় না, কিন্তু শিল্পী তো দেখিয়ে দিলেন
1: সত্যি, হ্যাঁ
2: তবে আজকে তো আন্তর্জাতিক যোগ দিবস, তারপরে আন্তর্জাতিক মিউজিক ডে যেটা, সঙ্গীত দিবস, তারপরে আছে
1: ফাদার্স ডে আজকে, ঠিক ঠিক,
2: তো আজকে যদি ওই হেমন্ত মুখার্জি এবং এর ডুয়েট সং, তবু যদি সেটা হয় আয় খুকুয়ায়,
1: আয় খুকুয়ায়, আচ্ছা যদি সম্ভব হয় অবশ্যই আমাদের বন্ধু শোনাবেন, পাশাপাশি অসংখ্য গান তিনি নিজেও নিয়ে এসেছেন তার ঝুলিতে করে, তো আমরা সেই গানগুলোও শুনবো, আর সেই সাথে আপনাদের পছন্দের গান যদি সম্ভব হয় অবশ্যই শিল্পী শোনাবেন। তো বন্ধুরা আমরা পরবর্তী গানের দিকে এগোবো, কী গান রয়েছে পরবর্তী আমাদের জন্য?
0: এবার ফোক করি,
1: ফোক, বাহ অসাধারণ একখানা গান আমাদের জন্য, হয়তো বা
0: আমার হাত বাঁধিবি,
1: আমার হাত বাঁধিবি, বাহ আমাদের ভীষণ প্রিয় সেই গান আমরা শুনবো, কিন্তু তার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি, কারণ সময় হয়ে গেছে সংবাদ শিরোনামের। শ্রোতা বন্ধুরা জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম, আজ আন্তর্জাতিক যোগা দিবস, সুস্থ বার্ধক্যের জন্য যোগা, এই ভাবনায় আজ ভারত সহ সারা বিশ্বে দ্বাদশ আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোড থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনে জাতিকে নেতৃত্ব দেন, যেখানে হাজার হাজার মানুষ তার সঙ্গে সকালের এই যোগ ব্যায়ামে যোগ দেন। প্রধানমন্ত্রী বলেন, যোগ শুধু একটি শারীরিক ব্যায়াম নয়, এটি কোনো বয়সের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, এটি মানবাত্মার এক অভিব্যক্তি। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও 12তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আগরতলার হাঁপানীয় আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রদর্শনী হলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রাজ্য আয়ুষ মিশনের সহযোগিতায় আয়োজিত যোগ দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, নিয়মিত যোগ অভ্যাস শরীর ও মনের সমস্ত ধরনের ক্লান্তি অবসাদ দূর করে, এর জন্য সবাইকে যোগ ব্যায়াম চর্চা করা এবং তার পাশাপাশি

নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে দূরে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক মীনা রানী সরকার প্রমুখ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সিপাহীজলা জেলার চরিলামে আজ অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক যোগ কর্মসূচি। চরিলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তরিক প্রচেষ্টার ফলের কারণেই জাতিসংঘ আন্তর্জাতিক যোগ দিবসকে স্বীকৃতি দিয়েছে। তিনি আরও বলেন, যোগ শুধু একটি শারীরিক ব্যায়াম নয়, সুস্থ সমাজ ও সুস্থ রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি। খোয়াই জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে সুভাষ পার্ক কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক যোগ উৎসব। এই যোগ উৎসবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং খোয়াই জেলার জেলাশাসক রজত পান্ত, জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এবারে ফিরে যাব গানে। চলো, অসাধারণ একখানা লোকসঙ্গীত আমাদের জন্য অপেক্ষা করছে, যেই লোকসঙ্গীতে আমরা কখনো খুঁজে পাই আমাদের মাটির সুর, কখনো খুঁজে পাই সমাজের তীব্র প্রতিবাদ, আর সেই সাথেই কখনো কখনো আমরা নিজেদের মধ্যে লুকিয়ে থাকা যে সুপ্ত সাহস রয়েছে তাও কিন্তু খুঁজে পাই। এবারের গানে আমরা কি খুঁজে পাবো ঠিক চলুন সেটা খোঁজা যাক গানের সুরে সুরেই। চলো, অসাধারণ সেই গানটি এবার আমাদের জন্য।

0: क्या बात क्या बात, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, সত্যি তো তাই। আচ্ছা, কখনো মনে হয় যে আমরা মেয়েরা যেখানে বলা হয় যে আমি নারী আমি সবই পারি, কিন্তু কোথাও গিয়ে আমরা একটা হোঁচট খাচ্ছি, কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, নারী হয়েও আমি সব পারি না, কোথাও গিয়ে আমাদের আটকাতে হচ্ছে, কোথাও গিয়ে আমি আটকে যাচ্ছি, কেন পারছি না বলুন তো? সেটা কখনো মনে হয় তোমার যে কোথাও গিয়ে আটকে যাচ্ছি, কেন হচ্ছে না?
1: কোথাও গিয়ে আটকে যাচ্ছি বলতে গেলে মানে কিছু করার নেই, মানে এরকম অনেকটা সিচুয়েশন হয় মানে যেটাতে ইচ্ছে করলেও পারছি না। সেটাই বলতে মানে কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার মানে ছোটো বাড়িতে বাচ্চা রয়েছে, মানে আমি যখন যেটা মানে ইচ্ছা হচ্ছে করব মানে তখন সেটা করতে পারছি না ওই জায়গাটাতেই, কিন্তু মানে সেই জায়গাটা যে আমার হাজব্যান্ডের অবশ্যই আমাকে অনেকটাই সাপোর্ট করে। মানে গান বাজনা ধর মানে করতে গেলে রেওয়াজটা মানে আসল, ও কী করবে আমাকে সবসময় বলবে, আগের দিন বলবে আমি তোমাকে ভোরবেলা ডাক দিয়ে দেবো, তুমি ওঠে রেওয়াজ করো, বা আমি কোনোখানে স্টেজে প্রোগ্রাম বা নিয়ে যাওয়া বা মানে খুব মানে ভালোবাসে। কিন্তু ও মানে ও আমি বলতে যাচ্ছি মানে ও যেটা করতে পারছে ও তো বাবা, পিচ টান নাই, কিন্তু আমি তো মা, মানে ওই জায়গাটা আমার পিছু ডানটা, হ্যাঁ ওই জায়গাটাতেই গিয়ে মানে মনে হচ্ছে যে মানে যেটা হয়তো বা করতে মানে চাইছি সেটা মানে করতে মানে পারছি না,
0: ওটাই ওইখানে গিয়ে একটা মানে ব্যারিয়ার রয়েছে।
1: আর তারপর চেষ্টা করি,
0: হ্যাঁ
1: চেষ্টা করি মানে ওদেরকে আগে দেখতে লাগবে তারপরে আমার কাজ, সবচেয়ে আগে ওরা, যেহেতু আমি মা সবচেয়ে আগে ওদের, ওইটাই আর কি।
0: ঠিক, আর সেই যে মাতৃত্বের বন্ধন বলা হয় যে একটা মেয়েকে পুরোপুরি বদলে দেয়, তো তোমার ক্ষেত্রেও কি সেটা হয়েছে? সেই যে দুটো বেনুনি গাঁথা মেয়ে ইচ্ছে মতো ছুটে বেড়াতো, ইচ্ছে মতো খেলতে যেত, সে যখন ইচ্ছে হলো গান করলো, যখন ইচ্ছে হলো খেলার মাঠে দৌড়লো, এবার একদম ভিজে নিয়ে একাকার হয়ে বাড়ি ফিরলো, যখন খুশি তখন যা খুশি ইচ্ছে তাই করা মেয়েটা যখন একেবারেই মায়ের বাঁধনে বেঁধে গেল, সে যখন একজন মা হয়ে গেল, কী কী চেঞ্জেস এসছে জীবনে সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো।
1: চেঞ্জেস বলতে গেলে কি বলবো, সবটাই মানে যেটা আগে রুটিন ওয়াইজ সময়ের কাজটা সময়ে করতে পারতাম ওই জিনিসটা, ঘুম কম হোক বা মানে সেটা আমার হয়তো বা ক্লান্তি লাগছে, কিন্তু পরক্ষণেই যখন ওরা মা বলে ডাকছে বা ওদের মুখটা হাসি মুখটা দেখলেই সেই মানে সব ক্লান্তিটাই সরে মানে চলে যাচ্ছে। মানে ধরো মানে খাওয়া খিদা লেগেছে কিন্তু এখন মানে ওরাও কান্না করছে, ওদেরকেও খাওয়াতে লাগবে, মানে ওই জিনিসটা, আমি মানে খিদা লেগেছে যে আমি এক্ষুনি খাবার নিয়েছি খেয়ে নেবো ওইটাও হচ্ছে না, ওদেরকে আগে খাওয়াতে লাগবে, যেহেতু ওরাও ওদেরও খেতে পেয়েছে ওদেরকে খাওয়াতে লাগবে, তারপরে মানে তারপরেও মানে আমার শাশুড়ি মাও আছেন আমার মাও আছেন, যখন যেখানেই থাকছি বাপের বাড়িতে থাকছি বা শ্বশুর বাড়িতে থাকছি ওরা মানে অনেকটাই সাপোর্ট করেন ওই আর কি। রান্নাবান্নার দিক থেকে দেখলে আমি আমার বাপের বাড়িতে গেলে আমার মা রান্না করছেন, শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি

0: রান্না করছেন, মানে অনেকটাই, মানে সাপোর্ট বলতে গেলে মানে যে জিনিসটা, বাচ্চা যেহেতু ছোট, ওদের থেকে, শাশুড়ি মার থেকে, আমার মার থেকে অনেকটাই মানে সাপোর্ট পাওয়া ওই আর কি।
1: আর এরকম পরিবার সবার হোক, কারণ ওই যে বলে আমাদের না ভালোবাসাটা খুব দরকার, তো ভালোবাসায় জড়িয়ে রাখলে একটা পরিবার সেখানে সব কিছু করা যায়, বাচ্চাও সামলে রাখা যায়, সেখানে গানটাও ঠিকঠাকভাবে করা যায়, যেটা দেবলীনাদি করছে। এক হাতে বাচ্চাদেরকে সামলাচ্ছে, মাতৃত্বের দায়িত্ব পালন করছে, আর দু নম্বর হাতে নিজের জীবনটাকে গড়ে তুলছে। গানে গানেই হোক, তবে আমরা নিরন্তর শুভেচ্ছা দিয়ে যাব, কারণ আমাদের কাছে এই ভালোবাসা আর শুভেচ্ছা ছাড়া তোমাকে দেওয়ার মতো এই মুহূর্তে আর কিছু নেই। আর যেহেতু গানে গানে রয়েছি, আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, চলো একটু কথা বলা যাক, চেষ্টা করি কথা বলার। হ্যালো, কে রয়েছেন?
2: হ্যালো।
1: হ্যালো, কে বলছেন?
2: হ্যালো,
1: শুনতে পাচ্ছি বন্ধু, কে বলছেন? হ্যালো, হ্যালো, কথা শোনা যাচ্ছে না? কথা শোনা গেল না, আমরা চেষ্টা করবো আবারও কথা বলতে, বন্ধু চেষ্টা করবেন ফোন করতে। দীপক চক্রবর্তী, দীপক লিখছেন, সাথেই আছি বাংলাদেশ থেকে, অনুষ্ঠানটি সত্যি ভীষণ ভালো লাগছে, কথা বলছি শ্রী দীপক চক্রবর্তী, শ্রীবিধি চক্রবর্তী, দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। একটা ছোটবেলার গান শোনাবেন, চেষ্টা করবে আমাদের অতিথি অবশ্যই ছোটবেলার গান। নিতাই পদদাস লিখছেন, দারুণ, অসংখ্য ধন্যবাদ বন্ধু। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে রয়েছেন?
3: আমি অজিত দে বলছি, আটলোগো গান শুনতে চাই।
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ, আটলোগো গান,
1: লোকগান। আচ্ছা, আরেকটা লোকগান শুনতে চাইছেন বন্ধু, অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। চলো এবারে আবারও গানে ফিরে যাই, কি গান শুনবো বলো এবারে।
0: আচ্ছা, লোকগান আরেকটা, আগে একটা আধুনিক গান করি, তারপরে আবার
1: লোকগান শুনবো। ঠিক আছে, এবার তাহলে আরো
0: এই গানে প্রজাপতি করছি, সুন্দর মুখোপাধ্যায় যে গাওয়া এই গানে প্রজাপতি।
1: বাহ, চলো তাহলে গানে গানে আমরা ফিরে যাই, ছোটবেলার গানের কথা বলছিলেন, ছোটবেলার গান পাশাপাশি পুরনো দিনের গান, অসাধারণ একখানা গান, চলুন আশা রাখি সবার ভালো লাগবে।

0: এগানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, নানান রঙের পাখায় প্রজাপতি। কি অসাধারণ দেখতে! আর কখনো কখনো মনে হয় প্রজাপতির নানান রঙেই বলুন আর রামধনুর সাতটি রঙেই বলুন, আমাদের জীবনটা যদি একটা ক্যানভাস হতো, এই সাতটি রঙে আমরা সাজিয়ে তুলতাম। সেখানে থাকতো না কোনো দুঃখ, সেখানে থাকতো না কোনো ভয়, সেখানে শুধুই থাকতো হাসি আর শুধুই থাকতো ভালোবাসার জয়। তো দিদি, এই যে সাতটি রঙের কথা হচ্ছে বা প্রজাপতির কথাই বলছি, তো প্রজাপতির সাতটি রং, রামধনুর সাতটি রং, এই সাতটি রং যদি তোমার হাতে থাকতো, সঙ্গে একটা তুলি থাকতো, আর জীবনটাকে আঁকতে দেওয়া হতো, কীভাবে আঁকতে জীবনটাকে?
1: জীবনটাকে আঁকতে, আচ্ছা আমি প্রথমে বলি, মানে আমি পড়াশোনা গান বাজনার সঙ্গে মানে আর্টও করতাম, ফোর্থ ইয়ার অবধি করেছি, তারপরে আর মানে করার সুযোগ হয়ে ওঠেনি।
0: আচ্ছা,
1: মানে করেছি মোটামুটি, মানে মানে আর্টটাকেও খুব ভালোবাসতাম, করতে চেষ্টা করতাম, যখনই পড়ার ফাঁকে পরীক্ষা শেষ হতো বা এখন পড়া নেই, ওই ছোট মানে রং তুলি নিয়ে বসে যেতাম ড্রয়িং করার জন্য। তো আমার ছোটো ভাই আছে, ও কী করতো, ওর যে মানে স্কুলের প্রজেক্ট হোক বা স্কুলের মানে ড্রয়িং হোক, লাইফ সায়েন্সের সায়েন্সের মধ্যে তো কত রকমের আঁকা আছে, ও কী করতো, ও আমার কাছে দিয়ে দিত মানে করার জন্য, হ্যাঁ দিদি তুই পারিস, হ্যাঁ তুই কর। ও পারতো, কিন্তু ও কী করতো, মানে আমি ভালো করে করতে পারতাম দেখে ও ওর কাজ কাজটা মানে আমাকে দিত, আমি করে দেওয়ার জন্য আমিও করে দিতাম। তো মানে ওইটাই মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে মানে আর্টও করেছি আর কি, রং।
0: আর এখন যদি বলা হয় ওই যে এই প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নে যদি ফিরে যাই, যে জীবনটাকে কীভাবে আঁকতে?
1: জীবনটাকে কীভাবে আঁকতাম বলতে,
0: কোনো কোনো অপূর্ণ ইচ্ছে রয়েছে যেটা সেই রং তুলির টানে হয়তো বা পূর্ণ হয়ে যেত?
1: সেরকম
0: সেরকম সেটা না হয় একটু কনফিডেন্সিয়ালি থাক, তাই না? সব কথা না হয় শব্দে প্রকাশ নাই বা হলো, কিছু কিছু প্রকাশ রঙের মাধ্যমেও হোক। আর চাইবো যে ভালোবাসার রং সবার মধ্যে যেন ছড়িয়ে যায়, যেন কোনো ধূসর রং এসে সেখানে ভিড় না করে, সমস্তটাই ভালোবাসায় রঙিন হয়ে থাক। তো এই মুহূর্তে সময়ও এগিয়ে চলেছে, তো ছোটোবেলায় কী হতে চাইতে আর বড়বেলায় এসে তা কতটুকু সাকসেস হয়েছে?
1: ছোটোবেলায় মানে যখন পড়াশোনা করতাম তখনই, তখন থেকেই একটা ইচ্ছে ছিল, মানে গান যাই করি পড়াশোনা গান নিয়ে এগোবো, গানটাকে মানে ধরে রাখবো, যে মানে যা কিছুই করি গান নিয়ে পড়াশোনা করাটা খুব ইচ্ছে ছিল। তারপরে দেখলাম যে মানে করছি পড়াশোনা, ঠিক আছে সায়েন্স পড়লাম, তারপরে হ্যাঁ এন্ট্রান্স দিলাম, এন্ট্রান্সে পেলাম, তারপরে তো মানে আগরতলা এনআইটি থেকেই মানে পড়েছি, কাউন্সিলিং হলে পেয়ে গেলাম। তো মানে তারপরেও যখন কলেজে গেছি তারপরে তখনও আমি গান করেছি কলেজে, মানে স্টেজে বিভিন্ন প্রোগ্রাম হতো, ফেস্ট হতো, কলেজ ফেস্টে গান করতাম। মানে ছোটোবেলা থেকেই মানে পড়াশোনার সঙ্গে সঙ্গে গানটাকে ধরে রাখতে মানে চেষ্টা করতাম। মা বাবারও ইচ্ছা ছিল, ওদের সাপোর্ট ছাড়া তো হতো না, ওরাই মানে বেশিরভাগ ওরাই মানে গাইড করেছেন, মানে গানটা কর মানে যে কোনো পরিস্থিতিতে গানটা করা যায়, মানে যে কোনো আসরে গানটা করা যায়, মানে ওরাই মানে খুব পছন্দ করতো আর কি, ওইটা নিয়েই সেই মানে ইয়ে করা আর কি।
0: বাহ, তাহলে এবারে আবারও সেই গানেই ফিরে যাই যে গান নিয়ে এগোতে চেয়েছিল দেবলী নাদি তার জীবনে, আর সেই গান নিয়ে এগিয়ে চলেছে নিরন্তর তার পথ চলা।

0: সেই গানকে নিয়েই। তাহলে চলুন সেই গানের কাছেই আবার ফিরে যাই। এবারে কি গান শোনাবে বলো?
1: এবার করছি এবার হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া অলিরও কথা শুনে করছি।
0: বাহ, হেমন্ত মুখোপাধ্যায়ের আয় খুকু আয় গানটি শুনতে চেয়েছিলেন আমাদের এক বন্ধু, তো সেখান থেকে বেরিয়ে একখানা গান অন্যরকমই হোক, হেমন্ত মুখোপাধ্যায়ের একখানা গান, সেটা আপনার জন্য রইল, সমস্ত বন্ধুদের জন্য রইল। চলুন তাহলে অসাধারণ একখানা গান শোনা যাক দেউলিনাদির কণ্ঠে।

0: ফিরে আসা দিনের গান, যে গান আমাদেরকে মনে করায় যে সময় এখনো থমকে আছে কিন্তু তুমি এগিয়ে চলেছো, আর সেই থমকে যাওয়া সময়টাকে এগিয়ে নিয়ে যেতে সেই গানগুলোই আমাদের আশ্রয় দেয়। আর সেই গানগুলো, যে গানগুলোর কাছে আমরা বারবার ফিরে যাই আমাদের ভালোবাসায় বলুন আর সেই সাথে বিরহেও বলুন, সমস্ত অনুভূতি জুড়ে সেই ফেলে আসা দিনের গানই কিন্তু রয়েছে। আর অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো, সেই গানটিও কিন্তু আমাদের ভীষণ হৃদয়ের কাছে। তো দেবলীনাদি, অনেক অনেক গান তুমি নিয়ে এসছো আমাদের পছন্দের, তোমার নিজের পছন্দটা যদি জানতে চাই গানের ক্ষেত্রে, তোমার নিজের পছন্দটা কেমন?
1: নিজের পছন্দ বলতে গেলে আমি আধুনিক গানটাকেই পছন্দ করি বেশি। লতা মঙ্গেশকর যে গাওয়া গান, শ্রেয়া ঘোষাল যে গাওয়া গান আমার মানে খুব পছন্দের আর কি। হেমন্ত মুখোপাধ্যায় যে গাওয়া গান, মানে ওই পুরোনো দিনের গানগুলো
0: বেশি শোনা হয় বা বেশি করা হয়। বাহ, আর সেই সাথে দেখুন যেই বন্ধুই আসেন না কেন তাদের সঙ্গে আমাদের ভালোবাসার সুর কিন্তু মিলে যায়। আর তাই তো আজকের অতিথি শুধুমাত্র নিজেদের গান শোনাবেন বন্ধুরা সেটা কিন্তু নয়, বড়

0: আপনাদের পছন্দ, আপনাদের ভালোবাসার সুর সমস্তটা মাথায় রেখে একজন শিল্পী নিজের সমস্ত পছন্দের ঝুলি নিয়ে আমাদের সামনে উপস্থিত হন প্রত্যেক রবিবার। আর আমরা প্রত্যেক রবিবার অপেক্ষা করে থাকি সেই সুরের ভেলায় করে সুরের দেশে পাড়ি দেব বলে। আজকেও কিন্তু সুরের দেশে বেশ ভালোই রয়েছি আমরা, তাই সুরের দেশে ফিরে যাব। কিন্তু তার আগে বন্ধুর সঙ্গে কথা বলবো, কারণ বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? না বন্ধু, কথা বলা গেল না। ডায়াল করবেন 03-81-232-6253 নম্বরটি। সেই সাথে বেবি রয় লিখছেন, কেয়া বাদ দিদি। বিকাশ সাহা লিখছেন, বাংলাদেশ থেকে আমার মামনির অনুষ্ঠানটা দেখছি, খুবই ভালো লাগছে, অসাধারণ আমার মা। মাহি সরকার লিখছেন, হ্যাপি ফাদার্স ডে শর্মিষ্ঠা, ইউর ড্রেস ল্যাঙ্গুয়েজ ভেরি নাইস। অনেক অনেক ধন্যবাদ, ভেরি নাইস ভয়েস দেবলিনা ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনস্ট্রুমেন্টাল ফ্রেন্ডসরা কিন্তু খুব এনজয় করছে, খুব খুব ভালো লাগছে প্রোগ্রাম, অসাধারণ। আপনাদের এই যে ভালোবাসা আমাদের কাছে পৌঁছে যায় ছোট্ট একটা মেসেজের মাধ্যমে বলুন বা আপনাদের ভয়েস কলের মাধ্যমে বলুন, সেটা কিন্তু আমাদের কাছে একটা বিশাল বড় পাওনা। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের অস্তিত্ব আর কিছুই নেই। আর তাই রবি ঠাকুর যেভাবে বলেছিলেন যে আমি সুদূরেরও পিয়াসি, আমরা কিন্তু বলতে চাই আমরা আপনাদের ভালোবাসার পিয়াসি। মাহি সরকার লিখছেন, হোয়াট এ কোইন্সিডেন্স, আজ সকালে গানটা গুনগুন করছিলাম, মাই ফেভারিট সং। সেটাই বলছিলাম বন্ধু, যে দেখুন আপনাদের ভালোবাসার সুর নিয়ে কিন্তু শিল্পীরা আসেন, আর সেটাই ম্যাজিক হয়ে যায়। কারণ সেখানেই শিল্পীর পছন্দের সঙ্গে আমাদের পছন্দ মিলেমিশে একাকার হয়ে যায়। তো শ্রোতা বন্ধুরা, একটু একটু করে আমরা কিন্তু সময় পার করছি। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে বিকেল 4:26 হয়ে 36 সেকেন্ড হয়ে গেছে। তো এবার দিদি আবারও গানে ফিরে যাই, চলো সময় নষ্ট না করে, কারণ সময় বাবাজি আমাদের হাত থেকে কিন্তু বেরিয়ে যায়। তিনি খুব ভালোই খেলাটা খেলছেন আমাদের সঙ্গে, আমরা যতই তাকে আটকাতে যাই না কেন, তিনি তার ছন্দেই চলবেন, তিনি তো আটকাবেন না। তো এবারে চলো তাকে সঙ্গে করে নিয়েই আমাদের পথ চলা হোক। এবারে কি গান?
1: এবার আরেকটি ফোক করছে, একটা আরেকটা ফোক
0: রিকোয়েস্ট ছিল। বাহ, অসাধারণ একখানা গান, আবারও লোকগান। চলুন ফিরে যাই, কারণ লোকগানের সুর আমাদের ভীষণ কাছে টানে, মাটির কাছে টানে, পৃথিবীর কাছে টানে, আমাদের সমাজ সংস্কৃতির কাছে টানে। আর তাই আরও একখানা লোকগান আমাদের ফিরিয়ে নিয়ে যাবে আমাদের সেই ফেলে আসা দিনগুলোতে। চলুন

0: क्या बात, অসাধারণ অসাধারণ অসাধারণ। আর এভাবেই আমরা কিন্তু সুরের ভেলায় করে আজকের রবিবারে ভেসে চলেছি। কি অসাধারণ সেই গানের সুর বলুন তো। ফোক গানই বলুন, লোকগানই বলুন বা আধুনিক গান, সমস্তটাই আমাদের কিন্তু বেশ বেশ নস্টালজিক করে তুলছে। তো এবার যদি সেই ভেলায় করেই একটু ফিরে যাই, ছোটবেলা কোন গানগুলো বেশি করে গাইতে?
1: সেই রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, সেগুলো দিয়েই তো আমাদের মানে শুরু
0: শুরু হয়। হ্যাঁ,
1: ক্লাসিক্যাল তো করতাম সঙ্গে, ওই মানে রবীন্দ্র নজরুল ওইগুলোই বেশি করতাম আর কি।
0: আর সেখান থেকে বেরিয়ে এসে এখন তো ভার্সেটাইল গান করতে হয়,
1: এখন মানে পরে আস্তে আস্তে
0: আধুনিক গান, ফোক গান, সমস্তটাই। তো ফিউচারে কি কি প্ল্যান রয়েছে এই গান নিয়ে করার?
1: গান নিয়ে বলতে মানে যতটুকু পারছি এখন করছি, যতটুকু গানটাকে সময় দিতে পারছি। মানে ভবিষ্যতে ইচ্ছা আছে যে গানটাকে ধরে রাখার জন্য, যাতে মানে আরও ভালো করে যাতে করতে পারি।
0: বাহ, আর সেই সাথে তো একজন পাক্কা গৃহিণী তুমি, তাই তো? তো একদিকে দুই ছেলে মেয়ে রয়েছে, পাশাপাশি তোমার গান রয়েছে। তো ছেলে মেয়েদের মনে হয় যে আমার যে ইচ্ছেগুলো পূরণ করা হলো না, সেগুলো আমার ছেলে মেয়েরা করবে, এবং তাদেরকে কিভাবে গাইডেন্স দিচ্ছ গানের ক্ষেত্রে?
1: চেষ্টা করি মানে কাজের ফাঁকে ওদেরকে নিয়ে মানে বসার জন্য। অ্যাকচুয়ালি যদি আমার প্রোগ্রাম থাকে, আমারও তো রেওয়াজ করতে হয় বা মানে ওকেও করাতে হয়, ওটাই আর কি। মানে সময় করে যখন মানে এক্সাম থাকে না, এক্সাম থাকলে তো মানে পড়াটাকে মানে বেশি করে করতে লাগে। এক্সাম মানে এক্সাম শেষ হলে পরে মানে যখন এক্সাম থাকে না, ওই সময়ের মানে সুযোগে বিকালের দিকটা হ্যাঁ একটু পড়ার আগে একটু রেওয়াজ করে নেয় বা একটু গান করে নেয়, ওইটাই মানে বলি আর কি, যে আধা ঘন্টা হোক বা আধা ঘন্টাই করুক, তারপরেও একটু একটু করে করে
0: একদম সেই কনসিস্টেন্সিটা যেন থাকে। বেশ, আর পাশাপাশি দিদি, এই যে বলে যে মা হলে মেয়েদের লাইফটা অনেকটা বদলে যায়, তোমারও লাইফটা বদলে গেছে সেটা আমাকে তুমি বলেছো কিছুক্ষণ আগে, আমার বন্ধুদেরকেও বলেছো, কিন্তু তারপরেও সমস্তটার পরে নিজে একটা মানুষ তো বটে, নিজেরও পছন্দ অপছন্দ রয়েছে, নিজেরও ভালো লাগা খারাপ লাগা রয়েছে, সর্বোপরি নিজের সুস্থ থাকা রয়েছে। আর সেই সাথে আজকে কিন্তু বিশ্ব যোগা দিবস, সবাই সুস্থতার বার্তা ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে, পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েও মানুষকে সচেতন করার চেষ্টা করছে। তো এই যে নিজেকে সময় দেওয়া, নিজেকে সুস্থ রাখা, নিজের জন্য একটু যোগাভ্যাস, সেটা হয় তোমার?
1: চেষ্টা করি সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য, যখন দেখি রাত্রে ঘুমোতে দেরি হচ্ছে মানে সেম সকালবেলা উঠতে পারছি না, বা যখন মেয়ের স্কুল থাকে সেই ভোরবেলা উঠতে লাগে, তো মেয়েকে স্কুলে রেডি করে তারপরে মেয়ে যখন চলে যায় তখন যাই একটু মর্নিং ওয়াক করতে, ওটাই আর কি। আর মানে যেহেতু মানে যোগা দিবসের জন্য না, মানে একটা মানে সুস্থ থাকতে গেলে সব মানুষেরই কোনো না কোনো 10 মিনিট হোক আর সেই মানে 30 মিনিট হলেও মানে রোজ দিনই মানে একজন মানে মানুষকে যেরকম খাওয়া দাওয়া সব কিছু যেমন প্রয়োজন, সেই শরীরচর্চাটাও কিন্তু মানে একটা রুটিনের মধ্যে
0: আমাদের জীবনে
1: সুস্থ থাকতে গেলে। এখনকার দিনে মানে যেহেতু দিনে দিনে পলিউশন বাড়ছে, মানুষের ইমিউনিটি কমে যাচ্ছে, ওই ইমিউনিটিটা বাড়ানোর জন্য আমি মানে বলতে চাই সবাই যাতে মানে শরীরচর্চাটা যাতে অবশ্যই যাতে করে।
0: একদম তাই, তাই সবাই কম বেশি একটুখানি হাঁটুন, একটুখানি সকালবেলা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের জীবনের এখন সব থেকে বড় কমিটমেন্ট হচ্ছে দিনের শেষে ভালো থাকা, তাই ভালো থাকতে চেষ্টা করুন।

0: কারণ যদি নিজে ভালো না থাকি তাহলে অন্যকেও কিন্তু ভালো রাখতে পারবো না, সেটা মাথায় রাখতে হবে। আর তাই একটুখানি সময় নিজেকে দিন, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো তুমি এবার। আর সেই সাথে এবার আমরা ভালো থাকি, চলুন গানে গানে, কারণ সময় বলছে 4:34 হয়ে গেছে আর প্রায় আধ ঘন্টা আছে আমাদের হাতে। সেই সময়টা আমরা ভালো থাকতে চেষ্টা করব আজকের অতিথির গানে গানে। তো এবার তেবুলিনা দি কি গান শোনাবে বলো?
1: আমি এবারে আরেকটি আধুনিক গান করছি, ঝিরি ঝিরি বাতাস কাঁদে, শ্যামল মিত্রজির গাওয়া।
0: বাহ, চলো তাহলে আরও একখানা অসাধারণ বাংলা গান আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন সেই বাংলা গানের ভেলায় ভেসে গিয়ে আমরা কিছুটা সুখ কুড়িয়ে আনি আর ভালো থাকি সবাই মিলে। অসাধারণ একখানা গান আপনাদের জন্য রইলো।

ঝিরি ঝিরি বাতাস পড়ে, তোমায় মনে পড়ে। সত্যি তো দেখ, কিছু কিছু ব্যাপার দেখুন প্রকৃতির সঙ্গে আমাদের জীবনটাকে কতটা রিলেট করে। বাইরে যখন বৃষ্টি পড়ে তখন আমরা নস্টালজিক হয়ে যাই। ধরুন ভীষণ বাতাস বইছে, কোনো কারণ ছাড়াই আমরা নস্টালজিক হয়ে যাই। কখনো কখনো মন খারাপের মেঘটাও বেশ আকাশে নেমে আসে, আর আমরা চাই কিছুটা সময় একটু এরকমই থাকুক। হাজারো হাসির মধ্যখানে আমরা চাই কখনো কখনো অজান্তেই একটু মন খারাপ হোক। আর তাই তো বলে, বৃষ্টি বলে কি

0: কোনো কারণ ছাড়াই আমরা নস্টালজিক হয়ে যাই। কখনো কখনো মন খারাপের মেঘটাও বেশ আকাশে নেমে আসে, আর আমরা চাই কিছুটা সময় একটু এরকমই থাকুক। হাজারো হাসির মধ্যখানে আমরা চাই কখনো কখনো অজান্তেই একটু মন খারাপ হোক। আর তাই তো বলে, বৃষ্টি বলে কি আর থাকুক মন কেমনের পরে, ওটাই তফাত হৃদয়ে আর আবহাওয়া দপ্তরে। আবহাওয়া দপ্তর যাই বলুক না কেন, আমাদের হৃদয়ের দপ্তর কিন্তু কখনো কখনো হাসতে চায়, আবার কখনো কখনো কাঁদতেও চায়। কখনো কখনো ফিরে যেতে চায় সেই দিনগুলোতে, যেই দিনগুলো স্বপ্নে রঙিন ছিল। হয়তো বা এখন আমাদের ইঁদুর দৌড়ের কারণে আমরা সময় দিতে পারছি না, ফিরে যেতে পারছি না সেই দিনগুলোতে, কিন্তু মন তো চায়, মনটা তো সেই ছোট্ট। আর সেখানেই আমাদের শিল্পী কি চায় বলুন তো? কখনো কখনো মনে হয় এই সমস্ত সংসারের ঝুট ঝামেলা ছেড়ে নিজে একা কোথাও হারিয়ে যাই।
1: সব অনেক মানে অনেক সময় যখন কাজ করতে করতে এতটা বিরক্ত লাগে, মানে মনে হয় যে চলে যাই কোথাও ঘুরতে কোথাও, বা মানে যেখানে মানে মানে কোনো বাধা ছাড়া মানে ঘুরতে পারবো বা ঘুমাতে পারবো বা খেতে পারবো, মানে সব কিছুই মানে কোনো কোনো কিছু মানে বাধা ধরা নেই, সেখানে আমাকে কেউ কিছু বারণ করবে না। অনেক সময় সেটা ফিল হয় যখন মানে দেখছি মানে অনেকটাই মানে প্রেশার হয়ে যায়, তখনই মনে হয় মানে মানে সেই জিনিস
0: সব কিছু ছেড়ে পালাই।
1: কিন্তু চাইলেও সেটা করা যায় না,
0: চাইলেও সেটা করা যায় না ঠিক, কারণ ওই যে বলে দায়িত্বের মধ্যে বাঁধা পড়ে গেছি আমরা, আর দায়িত্ব সবার আগে, সেই দায়িত্বের মধ্যেই বাঁধা পড়ে থাকে আমাদের জীবনের বিশাল অধ্যায়, সেখান থেকে বেরিয়ে ওঠা সম্ভব নয় বন্ধুরা। আর সেই সাথে আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কমেন্টসগুলি পড়ে দেওয়া। তো এই মুহূর্তে পড়ে দিচ্ছি আরও কিছু কমেন্টস। কৌশিক মজুমদার লিখছেন, বা খুব সুন্দর গান। ঋতিকা লিখছেন, কথাও সুরে পুরো জমজমাট অনুষ্ঠান, অসংখ্য ধন্যবাদ ঋতিকা। অনন্যা দাস লিখছেন, শর্মিষ্ঠা দিদি খুব মিষ্টি লাগছে তোমাকে, অনেক ভালো হচ্ছে তোমাদের অনুষ্ঠান, অনেক অনেক ভালোবাসা রইল, অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে। রবীন্দ্র কুমার লিখছেন, ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর সেই সাথে শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু বেশ অনেকটা সময় পার করে ফেলেছি। যদি আপনারা আমাদের সঙ্গে কথা বলতে চান তাহলে ডায়াল করবেন 0381-232-6253 এই নম্বরটি, আর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরও খোলা রয়েছে, সেখানেও হোয়াটসঅ্যাপ করে আপনি আপনার শুভেচ্ছা বার্তা আপনাদের আমাদেরকে পাঠাতে পারেন। আর সেখানে নাম্বারটা বলে দিচ্ছি, 9402-16-9965, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, 9402-16-9965। তো শ্রোতা বন্ধুরা চলুন আবারও গানে গানে ফিরে যাই, কারণ সময় হাতে আর খুব একটা বেশি নেই। এবারে কি গান শুনবো বলো?
1: এবারে একটি হিন্দি গান করছি, কোরা পাগস্তা, পুরোনো দিনের গান।
0: বাহ, পুরোনো দিনের অসাধারণ একখানা গান, মেরা জীবন কোরা কাগজ কোরা হি রহে গয়া। চলুন অসাধারণ একখানা গান আপনাদেরকে সঙ্গে করে নিয়ে শোনা যাক।
1: মিরা

0: কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে যখন এই গানটি আমরা প্রথম শুনেছিলাম আরাধনা ছবিতে, তখন কিন্তু সেই গানের প্রেমে পড়ে গেছিলাম। আর সেটাই হয়তোবা ফেলে আসা দিনের গানের সব থেকে বড় পাওনা। সেটা হচ্ছে যে আমরা যখন প্রথম শুনি গানগুলো, তখন যেমন এক রকম ভালোবাসা আমাদের এই গানগুলোর প্রতি জন্মায়, বছরের পর বছর, যুগের পর যুগ পেরিয়ে এলেও সেই একই ভালোবাসায় গানগুলো কিন্তু থাকে। এক চিলতে ভালোবাসা কমে যায় না সেই গানগুলোর প্রতি। আর তাই হয়তো বলা হয় যে সেই গানগুলো কালজয়ী গান, কারণ কালের পর কাল জয় করে আসছে সেই গানগুলো। তো যখন আমরা এই গানগুলো শুনি, এই হাজারো তোমার পপ বা বিভিন্ন রক মিউজিকের দুনিয়ায় এসে, তখন মনে হয় এই গানগুলোই আমাদেরকে শান্তি দেয়, বলো? আর এখন জানতে চাইব তোমার সবথেকে প্রিয় শিল্পীকে। আশা ভোসলে, কে আবার? আর দিদি, এই যে ধরো আমাদের সবারই তো চোখে কিছু না কিছু স্বপ্ন থাকে, কিছু না কিছু ইচ্ছে থাকে। তোমার যদি এমন কোনো ইচ্ছে থেকে থাকে যে এই মানুষটার সঙ্গে আমি পারফর্ম করব, এই মানুষটার সঙ্গে আমি স্টেজ শেয়ার করব, সেই মানুষটাকে,
1: সেরকম তো মানে স্বপ্ন থাকলেও তা তো বাস্তবায়িত হয় না।
0: আমরা সেই স্বপ্নটাই জানতে চাই।
1: সবচেয়ে মানে সবচাইতে প্রিয় শিল্পী তো বলতে গেলে মানে আশা ভোসলে বা লতা মঙ্গেশকর, ওদের গান খুব ভালো লাগে।
0: আর স্টেজ শেয়ারের ব্যাপারটা
1: রাঘব চট্টোপাধ্যায়।
0: বাহ, রাঘব চট্টোপাধ্যায়, ক্যা বাত! কিছুদিন আগেই তিনি আমাদের এখানে অনুষ্ঠান করে গেছেন। আর প্রত্যেক শিল্পীরই কাউকে না কাউকে অনুসরণ করে এগিয়ে যাওয়া হয়, এগিয়ে যেতেও হয়, কারণ অনুসরণ না করলে আমরা কোন পথে হাঁটবো সেটাই আমরা ভেবে উঠতে পারি না। আর সেখানে তুমি কাকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছ?
1: আমি শ্রেয়া ঘোষালজি।
0: ক্যা বাত! শ্রেয়া ঘোষালকে আইডল মেনে আমাদের দেবলীনাদি তো এগিয়ে চলেছেন, আর পাশাপাশি এগিয়ে চলেছেন ঘড়ি দেবতা। বারবার বলছি যে একটু থেমে যা, আজকে একটু থাম, কিন্তু না, তিনি থামবেন না, তিনি তার গতিতে এগিয়ে চলবেন। তো চলুন আমরাও আমাদের গতিতে এগিয়ে চলি তাহলে, গানে ফিরে যাব। কিন্তু তার আগে আরও কিছু কমেন্ট চলে এসেছে, আমি পড়ে দিচ্ছি। রবীন্দ্র কুমার লিখছেন, ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল, অনেক ধন্যবাদ বন্ধু। মিঠুন সাহা লিখছেন, শর্মিষ্ঠা ম্যাডাম, খুব সুন্দর হচ্ছে আপনার উপস্থাপনা, আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি এসে যাচ্ছে, তাই? তাছাড়া আজকের দিনে আজকের অতিথি শিল্পী এসেছেন, ওনাকেও অনেক অনেক ধন্যবাদ, ওনার গান খুব ভালো হচ্ছে। পাশাপাশি যন্ত্রসঙ্গীতে যারা আছেন

0: তাদের কথা তো বলে লাভ নেই, খুব খুব ভালো বাজাচ্ছেন তারা। সত্যি তাই, আমাদের অনুষ্ঠানে আমি প্রথম বলেছিলাম যারা পূর্ণতা এনে দেয় তারাই হচ্ছেন আমাদের সেই ম্যাজিশিয়ানরা যারা পেছনে বসে আছেন, আর তাদের ইনস্ট্রুমেন্ট মিউজিকের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানটাকে কিন্তু দুর্দান্ত করে তুলছেন। রবীন্দ্র কুমার লিখছেন, দারুণ লাগলো, ভালো গান, ভালো থাক সবাই, অনেককে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে আবারও ফিরে যাব গানে। তো দিদি, এবারে আবারও ফিরে যাই গানে, চলো কি গান শুনবো?
1: এবার একটি ফোক করছি।
0: ফোক কে আবার, আরও একখানা লোকগানে আমরা ফিরে যাব। কিন্তু তার আগে আপনাদেরকে বলি, আমাদের এফএম উজ্জয়ন্ত পেজটি কিন্তু ফলো করতে ভুলবেন না, কারণ আমরা প্রত্যেক দিন নানান রঙের অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে আসি, আর সেই সমস্ত অনুষ্ঠানের আপডেট আপনারা সেখানে পেয়ে যাবেন। সেই সাথে আপনার মুঠোফোনে ইনস্টল করতে ভুলবেন না নিউজ অন এআইআর অ্যাপ। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থাকেন না কেন আপনি, যে কোনোখানেই থাকুন না কেন, আপনারা কিন্তু ভারতবর্ষের আকাশবাণী আগরতলার প্রত্যেকটি চ্যানেল আমাদের এফএম উচ্চান্ত সহ সেখানে পেয়ে যাবেন, আর আমাদের অনুষ্ঠান তো সঙ্গে থাকবেই আপনার। তাই আমাদের পরিবারের যোগ হতে আজই ফলো করুন আমাদের পেজটি, লাইক করবেন, আর পাশাপাশি শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটি, আর নিউজ অন এআইআর অ্যাপটি ডাউনলোড করতে ভুলবেন না বন্ধুরা। আর এই মুহূর্তে চলুন গানে ফিরে যাই, আরও একখানা লোকগান আমাদের জন্য অপেক্ষা করছে, চলো।

0: তোমার ঘরে বসত করে কয়জনা, অসাধারণ একখানা গান, যে গান আমাদের বাঙালিদের খুব কাছের। আর সেভাবেই আমরা কিন্তু পার করলাম আমাদের প্রিয় গানের সুরে সুরে প্রায় দু ঘন্টা সময়। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, তো সেই পর্ব মেনে এবারে ধন্যবাদ জানানোর পালা। তো বেবুলিনাদি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে রবিবারে আমাদেরকে সময় দেওয়ার জন্যে, আর অসাধারণ সব গানে আমাদের সময়টা ভরিয়ে তোলার জন্যে। আর সেই সাথে ধন্যবাদ জানাই সমীরণ এবং তামালকে, অসাধারণ তাদের যন্ত্রসঙ্গীত আমাদের কি বলবো অনুষ্ঠানটাকে ম্যাজিক করে দিয়েছে। পাশাপাশি ধন্যবাদ জানাই আপনাদেরকে, যেভাবে আমাদের সাহস এবং ভালোবাসা দিচ্ছেন, সেই সাহস আর ভালোবাসায় আমরা কিন্তু নতুন নতুন কিছু করার উদ্যম নিয়ে আসি। আর এভাবেই আপনাদের ভালোবাসার হাত আমাদের সঙ্গে রাখবেন, আমাদের পাশে থাকবেন, ভালোবাসায় রাখবেন আমাদের। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, এভাবেই পাশে থাকবেন, ভালোবাসায় রাখবেন, সেই কথা বলে এবার বিদায় নেব গানের সুরে সুরে। ধন্যবাদ জানাই কৌশিকদাকে, কারণ কৌশিকদা ছাড়া এই লাইভ অনুষ্ঠানটি হয়তোবা সম্পূর্ণ হতো না, সম্ভব হতো না। আর এবারে শেষ গানে যাওয়ার পালা, শেষ গানে কি রেখেছো দিদি আমাদের জন্য?
1: একটা আধুনিক গান করছি, আশা বুঝলি যে গা, মনের নাম মধুমতি।
0: বাহ, অসাধারণ একখানা কালজয়ী গানের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে, অবশ্যই অনুষ্ঠানের রেশ থাকবে বহুদূর। চলুন কথা না বাড়িয়ে গানে চলে যাই।

গানের রেশ নিয়েই এবার বিদায় নেবার পালা। সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সবাইকে ভালো রাখবেন, এই বলেই আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা সবাইকে নিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক বেলা 3টে আজকের অতিথিতে। নমস্কার।

0: আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
1: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
0: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
1: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
0: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন। আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
1: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
0: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
1: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
0: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
2: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Play Studio, 15 plus safety features including 6 airbags, Next Gen K-Series 1.0 liter dual jet, dual VVT engine and spacious interiors.
3: Get attractive offers up to ₹83,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
2: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Play Pro Plus with surround sense by Archimedes. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
3: Get attractive offers up to ₹45,000.
4: I love my Eco because it's got more power.
3: And it also comes with all new safety features.
5: We love our Eco because we can bring all our friends.
6: We love our Eco because it's made every journey special.
7: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing.
3: Also avail attractive offers up to ₹33,000. Tensi apply.

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা বিভিন্ন শিল্পের কণ্ঠে ভক্তিমূলক গান শুনলাম আরাধনা পর্বে। রবিবারই বিকেলে এখন সময় হয়ে গেছে আপনাদের পছন্দের অনুষ্ঠান আপনার পছন্দ আমার গানের, যেখানে পছন্দ আপনার থাকবে আর গান শোনানোর দায়িত্ব আমার কাঁধে থাকবে। তাই আপনার পছন্দ আমার কাছে পৌঁছে দিতে ডায়াল করবেন 0381232623। আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে সময় বিকেল 5:30। তো চলুন গানে গানে শুরু করবো আমাদের সফর। কিন্তু তার আগে আপনার পছন্দ তো আমার কাছে পৌঁছে দিতে হবে, তো সেক্ষেত্রে ফোন করেও আপনার পছন্দ আমার কাছে পৌঁছে দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আপনার পছন্দ আমার কাছে পৌঁছে

0: পৌঁছে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। কি গান শুনতে চাইছেন এই মুহূর্তে সেটাই আমাকে লিখে পাঠাবেন, অথবা ফোনেও বলতে পারেন। 0381232-6253 আমাদের ফোন নাম্বার। এরই মধ্যে একজন বন্ধু চলে এসেছেন ফোন লাইনের ওপারে, চলুন কথা বলা যাক সেই বন্ধুর সঙ্গে, জানা যাক কে রয়েছেন আজকের আপনার পছন্দ আমার গান পর্বের প্রথম কলার। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি সন্দেবনাথ বলছি, চন্দ্রপুর বাদের সঙ্গে।
0: ইসন্দেবনাথ?
1: হ্যাঁ
0: হ্যাঁ, বলুন
1: ম্যাডাম। হিন্দি গান না বাংলা গান?
0: যে কোনো গান অনুরোধ করতে পারবেন।
1: তাই
0: তো, ঠিক আছে, আমি চেষ্টা করবো অবশ্যই আপনার পছন্দের গান শোনাতে। শ্রোতা বন্ধুরা, গান আমাদের জীবনের সমস্তটা সময় জুড়ে থাকে, আর আজকে সেই গানের দিন। অর্থাৎ যদি বলি এ শুধু গানের দিন, এলাগানো গান শোনাবার কথাটা কিন্তু একেবারেই সত্যি কথা, কারণ আজ হচ্ছে বিশ্ব সঙ্গীত দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড মিউজিক ডে। আর তাই আজকের দিনটা একটু অন্যরকম, একটু অন্যভাবে স্পেশাল। তো এই সুন্দর স্পেশাল দিনে কোন গান শুনতে ইচ্ছে করছে আপনার, সেটা আমার কাছে পৌঁছে দেবেন ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে। আপনার পছন্দের গান ওয়ার্ল্ড মিউজিক ডেতে বাজাবো আমি, আপনার বন্ধু আর যে শর্মিষ্ঠা শুনবেন এফএম মুচুয়ান্তের সমস্ত শ্রোতা বন্ধুরা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন বন্ধু? প্রথম গানটি না হয় আমার পছন্দের থাক, অন্বেষা এবং মনোময় ভট্টাচার্যের কণ্ঠে আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা, মান্নাদের কণ্ঠে আমরা এই গানটি শুনলাম, যিনি অনুরোধ করেছিলেন প্রিয়া দেবী, তার পছন্দের গান আমরা শুনলাম। আর এবারে আবারও গানে ফিরে যাচ্ছি, যেহেতু সময় হাতে খুব কম আর রিকোয়েস্ট অনেকগুলো রয়েছে। তো এই মুহূর্তে বিধানবাবু অনুরোধ করেছেন হোয়াটসঅ্যাপে এপ্রিল ফুল ছবির একখানা গান, সুমন কল্যাণপুর এবং মোহাম্মদ রফির কণ্ঠে রইল এই গানটি আপনাদের সবার জন্যে।

শ্রোতা, আপনি টিউন করে আছেন 101.6 MHz আকাশবাণী এফএম উজ্জ্বান্ত। এতক্ষণ শুনলেন আপনার প্রিয় অনুষ্ঠান, আপনার পছন্দ আমার গান, আর এই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। কিছুক্ষণের মধ্যে শুরু হবে কক বরক অনুষ্ঠান।

0: অজে থাই হানি সাকাবাই নখানি তলা নিনি আনি গতমা সাজা টংখাইবা আনো কিসা নুই যাদি দো ও হা সাকানি নুগিয়া মুকুমা খাই গলাম যাদি দো আংন কতই থালে কিসা বাইখাই খুলুম যাও ওয়াইস লব মানে এংসিনি লক দি লক যে থুয়াং ল ও ও যাদু রাই অমতি খাইন লক দি দো আং কালো বাড়ি সালনি নর ফাইন
1: খবর
2: আয়ং খবর দুখানা জানি
1: তাম সায়ং না সা অ চাকরে ন অজাইতুম না কগলা থুয়া মুসো খাইবে সিদি তিনি বেলাই লেংখা আইং লে খনা ফুমাই খেন সামু
2: আও আমু বেলাই লেংখা তে তা সামু তাম তামা

0: কালেবাড়ি হিনি দেয়া নাস ফুয়া সিরে সিরে এদিকে রিসা কতাল কানো সাধু দম বিয়ং থাকলে মারে
1: থাঙিয়া মারে বিয়ং থাকা আংবা বাইথাং কালেবাড়ি হিনখাইবা রি কতাল কানা নামে দিবা মারে
2: ও চাকরে নাইতুক দিন সামাবা তামস সারা সাইকে সাইয়া জানি লাইট দম খাজানি সিয়া ইয়ান সাল চোখ ফাইকা
3: সাই কাপ খাবলা বনাবা
2: ও এই কুলে সব কথা বক বক না মানি রক তিয়ার দাম বাইকা
3: ইহি তে না হংকা
2: তাম সিক লেরি দম হাসা নন নন বে আসি খাবলে
4: ও বুদারে কি বাই কলখানি বিহি রক বহ কা কহে সাজা গই খেন চে শুকলাই ওয়া খবরি মা ফাইকা লেরি সি থাকাবা
2: বরিমা বেচার আসানে বুম কর্মতি বাই ফুটিয়া
3: দহি তিনি
4: কাহি
2: কিসা

ফাইচি দি মানি নখর ফাইচি দি অ মানি ফাইদি নখর ফাইদি ও আমায়।

0: hoy nu sa zu dai dro no dai sa nai khai bra thang di ani kai le bari ni bagai mala phagona re ui ton mani je thon ya phung gona ra tha khai bra di
1: a a mani nung ta mo nai ba mani ru phae no mani ru phae no a bu ru phae no mani ta wa na si di mani to pon nung no no khot phai si di
2: ta ta ha mala ga to thari na ha ke thari na de boro masa thama sale ba ta mo aru na
3: ha ta mo de ba ha tu mai ni
2: ni na ha de o mala phagona soi na ha gra de
0: ফাগুনা রাথারিয়া ওই সীমা কসম রাথার মানি আনস হাই মানি হাইজা মাত
1: আচিনি বুলং থাকা মানে নুন ফাইছি দি মানে ফাইদি নখর ফাইদি নুন তা তাবু তাই তামু নাই মানে সাদি নুন তাই তামু নাই সাদি মানে সাদি
2: মতাই নং খানা
3: ভাষা মান
0: বাবো আচ্ছা কোন আসনা হুন খাইবা থাঙ্গি কালে বাড়ি নি তব নব করন রাতা ফাইগরা দি
2: নাহার বাইদে নাহার বাইদে
1: রাতারান
2: রাতা তব রং না খালি দাহে তামু না আ যে কালে
3: বাইদে তুই তো খাইবা বাবো
2: রাতারান না বাবং না
0: দিদা না আং বাই তাই কাজলি আনি সার গসিরি
1: সারি রানো মানে সারি রানো ও ফুদা বিয়াম থাকা ও জলা সা বিয়াম থাকা
3: তা মামা
1: ফাইছি দি
3: আমার মামা মানে দেখো বিয়া
1: নি নি না হলো দেখ তামু সা নাই ফাইছি দি বি ফানি গসি ফাইছি দি গো বাই তাই কাজলি হেনে
3: ও ও দঙ্গিয়ল
2: ফুকিনি
3: সা ও মিয়া কম তাই মিয়া নং মাই বাং তাই কাজলি দি হাই দি ও দং নখর ফাইছি দি
0: কনবাইদি কনবাইদি খবরদার খবরদার লা বাই লা বাই
2: তমুক
4: আসুকজোর থুংলুক জেঠুয়াং বখা খাকনাই খনারাজাখা থুংলুক মশানাই রকংখা বসৈ কুঙ্কিলা প্রিয়া দেব বর্মা বুফা সত্যরঞ্জন দেব বর্মা বুমা দীপ্তি রানী দেব বর্মা বতাতাই ফুটিয়া সুনীল দেব বর্মা বাহান কর্ম রাজশ্রী দেব বর্মা সাকত্রেতাই অচাই রোহিচন্দ্র দেব বর্মা কুংথের নাগরাই দেব বর্মা তাই মারে কল্পনা দেব বর্মা ও থুংলুক সিনেংখা রোহিচন্দ্র দেব বর্মা তাবু খনারা জাগানা রচাবমু রসার মঙ্গল খরাংরবান জামিনী দেব বর্মা
5: কুম্পুই বারমানি কলিনা ইয়াং মতো

রকবরক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরে শুনবেন কক্বরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্য সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দেশের 551টি শহর ও বিদেশের 14টি শহরের 5000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিট ইউজি 2026-এর প্রবেশিকা পরীক্ষা আজ সম্পন্ন হয়েছে। মহিলাদের FIH হকি নেশনস কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন। আসছি বিস্তারিত খবরে।

0: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্পর্শকাতর অন্তর্ভুক্তি চুক্তি পাকা করতে এবং পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের বার্গেনস্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কাতার এবং পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে দিচ্ছেন, অপরদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন সংসদের অধ্যক্ষ বাগের গালিফাব এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি। এদিকে এই বৈঠকের মধ্যেই ইরান জানিয়েছে ইসরায়েলে লেবাননের হামলা চালানোয় হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে, তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে হরমুজ প্রণালী সব রকম জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। কয়েকটি ধাপ পেরিয়ে চার দেশের মধ্যে বৈঠক হবে, তবে ইরান সংবাদ মাধ্যম জানিয়েছে রাষ্ট্রপতি মাসুদ পেজিসকিয়ান জানিয়েছেন যুদ্ধ বন্ধ করতে ইরানের জন্য মঞ্জুর হওয়া ৫ বিলিয়ন মার্কিন ডলারের তহবিল যা বর্তমানে কাতারের কাছে রয়েছে তা অবিলম্বে ইরানকে ফেরত দিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যোগ আমাদের শেখায় কি করতে হবে আর কি করা উচিত নয়। তিনি বলেন যোগ অনুশীলন বিশ্ব শান্তির পথ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার ক্ষমতা রাখে। এই অনুশীলন কেবলমাত্র ব্যক্তিগত শারীরিক সুস্থতার জন্য নয় বরং সার্বিকভাবে উন্নততর ভবিষ্যতের জন্য অত্যন্ত আবশ্যিক। কলকাতা রেড রোডে আজ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী যোগ অনুশীলনের মাহাত্ম্য তুলে ধরে শ্রী রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ ঋষি অরবিন্দ কবিগুরু রবীন্দ্রনাথ ও শ্যামাচরণ লাহিড়ীর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন এইসব মহাপুরুষরা যোগকে আধ্যাত্মিক ও সামূহিক অনুভবের বিষয় বলে মনে করতেন। কবিগুরু রবীন্দ্রনাথকে উদ্ধৃত করে শ্রী মোদী বলেন আশেপাশের দুনিয়াকে জানা ও তাদের সঙ্গে যুক্ত হওয়া বিশেষ প্রয়োজন, যোগ সেই ভূমিকা পালন করে। আন্তর্জাতিক যোগ দিবসের এবারের মূল ভাবনা বার্ধক্যে ও সুস্থ জীবনযাপনের জন্য যোগ। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন ধারাবাহিকভাবে সক্ষমতা ও সুস্থতা বজায় রাখতে গেলে যোগ অনুশীলন অত্যন্ত প্রয়োজন। তিনি আরো বলেন বয়স কখনোই মানুষের স্বতঃস্ফূর্ততার অন্তরায় হতে পারে না।
1: When we speak of yoga for healthy aging, it means that we can work to ensure that age does not reduce human potential. Yoga can help human life to aspire for constant growth. It helps us tune our bodies to be flexible. It keeps our energy level high. It also helps us maintain a calm, stress-free life and help to keep lifestyle disease away.
0: সংস্কৃতিবন্তক দেশের ১০০টি আইকনিক বা গুরুত্বপূর্ণ স্থানে যোগ দিবসের আয়োজন করে ১২টি প্রধান স্থানে বড় আকারের অনুষ্ঠান হয়েছে। কলকাতায় যোগ দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রাও যাদব এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে গ্যারিসন গ্রাউন্ডে আয়োজিত রাজ্যস্তরের আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জাতীয় রাজধানী অঞ্চলে দিল্লিতে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তিপথে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, নেহরু পার্কে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, নেহরু স্টেডিয়ামে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া অংশগ্রহণ করেন, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন লাদাখের লেস পিতুক স্টেডিয়ামে শত শত অংশগ্রহণকারীর সঙ্গে যোগাভ্যাস করেন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে আয়োজিত যোগাভ্যাসের অনুষ্ঠানে অংশ নেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন মেঘালয়ের আপার শিলংয়ে অবস্থিত ইস্টার্ন এয়ার কমান্ড হেডকোয়ার্টার্সে। বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে দোহায় ভারতীয় সম্প্রদায়ের এবং অন্যান্য প্রবাসী গোষ্ঠীর ২০০০এরও বেশি যোগপ্রেমী একত্রিত হয়েছিলেন। মাস্কটে ভারতীয় দূতাবাস যোগ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের ঢাকাতেও যোগ দিবস পালিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন বোর্ডে নকশা করা এই যুদ্ধ জাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধ জাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে

0: এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরো শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন,
1: ভারত আজ আপনি পুরে ম্যারিটাইম ইকোসিস্টেম কো সশক্ত বানা রাহা ইসলিয়ে আজ ভারত আপনি বন্দরগাহো কা আধুনিকরণ কর রাহা নই ক্ষমতা তৈয়ার কর রাহা নই কনেক্টিভিটি বানা রাহা নদী জলমার্গো কা বিস্তার কর রাহা মাল্টি মডেল লজিস্টিক নেটওয়ার্ক বিকশিত কর রাহা সাগরমালা জেসে অভিযান ইসি ব্যাপক সোচ কা হিসা।

0: नदी जलमार्गों का विस्तार कर रहा है, मल्टी मॉडल लॉजिस्टिक नेटवर्क विकसित कर रहा है, सागरमाला जैसे अभियान इसी व्यापक सोच का हिस्सा है।
1: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে 36তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব এবং উচ্চশিক্ষামন্ত্রী ইন্দ্র সিং পারমার। রাষ্ট্রপতি বলেন,
2: রানী দুর্গাবতী ভারতকে নারী শক্তিকে শৌর্যকে প্রতীক, সদৈব নারী শক্তিকে লিয়ে প্রেরণাকে স্রোত রহেন। এস বিশ্ববিদ্যালয়কে আশপাশ কে ক্ষেত্র মে জনজাতীয় বনবাসী সংস্কৃতি কি প্রচুর উপস্থিতি হ্যায়। এস বিশ্ববিদ্যালয় সে জুড়ে রানী দুর্গাবতীকে নাম কি সার্থকতা সভি সিদ্ধ হোগি, জো সভি ভাগিদারি জনজাতীয় সমাজ আর বঞ্চিত তথা পিছড়ে বর্গ বিশেষকার ইন বর্গ কি বেটিও কি সশক্তিকরণ কে লিয়ে প্রয়াস করে।
1: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 5000-এরও বেশি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে স্নাতক স্তরে মেডিকেল ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 আজ অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল 22,79,000-এরও বেশি। ইংরাজি ছাড়াও আরও 12টি ভারতীয় ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে। দুপুর 2টা থেকে বিকেল 5:15 পর্যন্ত চলে পরীক্ষা গ্রহণ। সমস্ত পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, জ্যামার, বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবস্থা খতিয়ে দেখতে ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার আগে গতকাল দেশজুড়ে মক ড্রিলের আয়োজন করে। তামিলনাড়ুর পেরিয়া পালায়ামের একটি সি ফুড রপ্তানি প্রতিষ্ঠানে অ্যামোনিয়া গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে, 7 জনের মৃত্যু হয়েছে, আহত আরও 70 জন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশেষ রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিক্রিয়া দলের সাহায্যে উদ্ধার কাজ চালাচ্ছে। জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ির দোমোহনি আসার পথে উল্লাডা বড়ি এলাকায় এক বাস দুর্ঘটনায় 6 যাত্রী মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 30 জন। চলতি মাসের 25 এবং 26 তারিখে হরিয়ানার গুরুগ্রামে 21তম ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি মন্ত্রীদের বৈঠক আয়োজন করবে। বৈঠকের লক্ষ্য জ্বালানি সুরক্ষা, স্থায়িত্ব, সহজলভ্যতা ও জ্বালানি উৎপাদনে প্রযুক্তি উদ্ভাবনের ব্যবহার। মহিলাদের হকিতে এফআইএইচ নেশন কাপ ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের গোল করেছেন নবনীত কাউর ও সুনীলিতা টোপ্পো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলাদের এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তাদের এই জয় দেশের তরুণ হকি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে। ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ ভারতীয় এ দল শ্রীলঙ্কাকে 66 রানে পরাজিত করেছে। শ্রীলঙ্কা রাঙ্গিলি ডাম্বুলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে 378 রানের লক্ষ্যমাত্রা রাখে ভারত, পরে ব্যাট করতে নেবে 311 রানে, শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এইচ এর খেলায় স্পেন সৌদি আরবের মুখোমুখি হবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9টায়। গ্রুপ জি ম্যাচে ভারতীয় সময় রাত 12:30টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে বেলজিয়াম ইরানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় সময় রাত 3:30টায় গ্রুপ এইচ এর অন্য ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে উরুগুয়ে কার্বোভারদের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুইজারল্যান্ডের বার্গেন স্টকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যে পশ্চিম এশিয়ার যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের কলকাতার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বার্ধক্য সুস্থ জীবনযাপনের জন্য যোগ অত্যন্ত প্রয়োজনীয়। খবর এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50।
3: আকাশবাণী আগরতলা।
4: নিং সাইদে মান ফেকজাক বরকন সিরদুকতুই ওয়ে সিরিমানি বিশিংতে এইচ আই ভি মানজাকানি কাতির ইমানো তে কাহাম করুন খে তং ইমানো
5: কাহাম কে সাইমানানি বাগাই টোল ফ্রি নাম্বার 1097 করুন দি

0: আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপূর্ণাদেব বর্মা তিনি নি ককতমা বুবাক রকংখা তিনি হায়ুং যোগাশাল যোগা ফর হেলদি এজিং ওয়ানসুকমাও তিনি ভারত নকবই জুদা জুদা হায়ুং গনাঙ্গই ফিল চিনি যোগাশাল পালাই যাখা রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু সাকা খড়কসা বড়ক এবার দফা কাইসানি হামক্রাইনি বাকি স্রংমানো যতনি সেলাই কাহামলাম হাকতনি জুদা জুদা আঞ্চাইনি লগে হাস্তেও তিনি ফিল চিনেই হায়ুং যোগাশাল পালাই যাখা ফুটবল হায়ুং কাপনি লাইবুমাও ফিলসা সাই ম্যাচও তিনি জাপান বাই টিউনিশিয়ানি বিশৃঙ্গ থংমুং অংখা ও ম্যাচও জাপান ব্রুই বুকচা গোলনি ফেরবাই টিউনিশিয়ানো ম্যাচ এনখা তাবুক কক্তমা শুক্রবই রাষ্ট্রবক্র দ্রৌপদী মুর্মু সাকা পরিণয় রকনি বিশিং কতাল ওয়ানসক মুং শৈশিমুং তৈ সামুংনি ওয়ানসক মুং স্নামৈ তিসাথানি কুচুগ্রং মথা রকনি বেলাই নাংকুকমানি বারজাতুঙ্গ তিনি মধ্যপ্রদেশনি জবলপুর রানী দুর্গাবতী ইউনিভার্সিটি ফিল থামচি দ কনভোকেশনস মেলব অকক সাকা বসরংাই রকন কক সাবরেখা সেপসাপ মানিয়া গানাগিনী বরক তৈ কামিনী লুকু রকনি জংজাল রকন ওয়ানসগৈ জংজালিয়া কাকরানানি বাকি সামুং তাংনানি নাঙ্গানো বতৈব সাকা খড়কসা বরক এবার দফা কাইসানি হামক্রাইনি বাকি সৃংমানো যতনি সেলাই কাহামলাম আবনি বাকি জনজাতি লুকু রকনি হামারি নি বাকি রংমারি গনাং অংশগৈ বাজানানি নাঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কলকাতাও হাকতনি তাংসে বাইশ নামজাক ভারতনি রুং বাহিনী সামুংনি বাকি খুংথাম জাহাজ আইএনএস দুনাগ্রি আইএনএস সংশোধক তাই আইএনএস অগ্রয়ন্য দেশনি লুকুরকনি বাকি ইয়াফারি রেখা রুং বাহিনী ওয়ার্কশিপ ডিজাইন বিউরো বাই ডিজাইন খ্লাইজাক ও জাহাজ রকন স্নামখা গার্ডেনরি শিপ বিল্ডার এন্ড ইঞ্জিনিয়ার্স তিনি হায়ুং যোগাশাল যোগা ফর হেলদি এজিং অ ওয়ানসুকমাও তিনি ভারত নখবই হায়ুং গনাঙ্গই ফিল চিনেই হায়ুং যোগাশাল পালাই যাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কলকাতানি রেড রোড নিসিমি ফিল চিনেই হায়ুং যোগাশাল পালাইমাও তৈ ফাংনি সামুং তাংখা আরো কবাংমা বরক ববাই বাকসা ফুংনি যোগা ব্যায়ামও মানজাখা মন্ত্রীবক্রক সাকা যোগা কাইসা ব্যায়াম সিমিয়া অম কাইসা উমর জরানি বাগৈ সিমিয়া অম বরক মনুষুনি ওয়ানসক মুং কাইসা
1: योग केवल शारीरिक श्रम का साधन नहीं है। योग किसी एक आयु वर्ग के लिए सीमित भी नहीं है। भारत में हम जानते हैं और देखते आए हैं, योग मानव के जीवन का चेतना के साथ ऊर्जा के साथ एक प्रकाश भी है।
0: হুকুমো ককসং লাইনক ভারতনি আর্কিওলজিক্যাল সার্ভে বেডেকনি চুবা চুবাই ভারতনি শ্রীসিতিনি তংমুং নবসকাঙ্গ তনেই কাইসারা থাই অসামুং বতাং পালাই যাখা হাকতনি জুদা জুদা আমচাইনি লগি হাস্তেও তিনি ফিল চিনেই হায়ুং যোগাশাল পালাই যাখা হাস্তেনি শিকলা বাবাই তাই থংনাই খুংনি সাকথামাবাই হাপানিয়া হায়ুং বাণী খলানি ফুনুকমা হল যুগালি যাক হাস্তে বেরামনি অ যোগাশাল চেঙ্গেরিখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বসাকা জরারগি যোগা খ্লাইকে সাক তাই খা কাহাম তঙ্গ বসাকা
2: ফিজিক্যাল যে যোগ ব্যায়াম সেটা তো আছে পাশাপাশি আজকে কিন্তু আমরা মানসিক ব্যায়ামও একটা প্রয়োজন সেটাও আজকে আমরা এখানে করেছি এবং আমি যারা এখনো এই নেশাতে যুক্ত রয়েছেন তাদেরকে আমি আহ্বান করব যে যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেকে চেনা নিজেকে জানা এখন কিন্তু আস্তে আস্তে করে অনেক যুব সমাজ যারা আসক্ত হয়েছিল তারা কিন্তু অনেকটা বেরিয়ে এসছে আশা করি এই যোগা দিবস যে আমরা পালন করছি তার যথার্থতা তখনই আসবে যখন যারা ড্রাগ এডিকশন নিয়ে আছে তারা যদি বেরিয়ে আসে
0: আরো কুবনি বিশৃঙ্গ মানজাখা থংমন্ত্রী তিঙ্কুরাই এমএলএ মীনা রানী সরকার এমএলএ রামপ্রসাদ বালতাই হাস্তে হাপাংনি জুদা জুদা নাইখংনি তাংরা রক ইয়াং ত্রিপুরা যোগা এসোসিয়েশনে সাকথারমাবাই তিনি বরজলা উমর চাকরা রকনি তং থাইও ফিল চিনে হায়ুং যোগাশাল পালাই যাখা মেলো আরো তংনাই রকবাই ও সামংবতাঙ্গ মানজাখা আগিনি কেন্দ্রমন্ত্রী প্রতিমা ভৌমিক আগরতলা ও বিজয় কুমার রংনগব যোগাশাল পালাইমানি মেলো মানজাখা আগরতলা আউলি নাইখাইনি মেয়র দীপক মজুমদার হুকবার মন্ত্রী রতন লাল না তিনি মোহনপুর বখাক্সতে নাইকল ফাংতেই থংনাইখংবাই জৌহর নবোদয় রংনগ যোগালিজাক যোগাশালনি মেলো মেলনো চেঙ্গেরেখা বিজেপি হাস্তে কাশপু অভিষেক দেবরাই আগরতলানি এনএসআরসিসি হল যোগালিজাক যোগাশালনি মেলো মানজাখা ইয়াং খুয়াই হাংকর থংনাইখংনি সাকথারমাবাই খুয়াইনি সুভাষ পার্ক কালীবাড়ি মন্দির বুসকাঙ্গ যোগাশাল পালাইজাখা আরো মানজাখা বেড়াইখিনি মন্ত্রী সুশান্ত চৌধুরী জেলা পরিষদনি কাশপু অক্রা অর্পণা সিংহ রায় আকশং আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মাননি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর

0: ইয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মান্নাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআ নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানে হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি না লোতিনি চরিলামনি ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী রেমচিনী রেংনগর সিপাহীজলা জেলা বেরেমনি হায়ুং যোগাশাল পালাইমা মেলন চেঙ্গিরেখা সিপাহীজলা জেলা প্রশাসন তে জেলা শিকলা বাবাই তৈ থং নাইখুংনি কথারজাক সাকথারমাবাই যুগালিজাক মেইল হাস্তেফা শাখা মন্ত্রীবক্রব নরেন্দ্র মৌদিনি তৈফাং বাইন হায়ুং যোগাশাল মুখ থাঙ্গা মেইল কুবুনি বিশৃঙ্গ ককনারেখা সিপাহীজলা জেলা পরিষদনি কাশকু আখরা সুপ্রিয়া দাস দত্ত জেলা নাইকল ফাং সিদ্ধার্থ শিব জশওয়াল আকর্ষণ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা তাবুক হাস্তেও বাই থাং মুচুঙ্গুই থৈরিমুং হদানি জবাঙ্গই বাচাখা তিনি আগরতলা আউলি নাইক্রাইনি থামচিচুকু ওয়ার্ডনি কমিউনিটি হল যুগালিজাক থৈরিমা শিবির কাইসানো চেঙ্গুই অকনারকথানি বম কক্ন শাখা ব শাখা থৈরিমুং অংখা লাংমা মথাংথানি সমাইকতর অম মনুষ্য ওয়ানসক মুং নোয়ারো তৈ বরকনি বিশৃঙ্গ সেবা খাইমানি ওয়ানসক মুং তুবুও ব শাখা বরক রকনি লাংমা মথাংথানি অম নাংসুগো আবনি বাগিন ব্লাড ব্যাংক থানথক রানি তন্নানি নাঙ্গু তে অমলুক রকনি খাতুঙ্গুই থৈ রিমানী বিশৃতিন অঙ্গু মেলকুবুনি বিশৃঙ্গ ককনারেখা মেয়র দীপক মজুমদার কাউন্সিলর অলক রায় আকর্ষণ কেন্দ্রনি ককথুমতে আবাইমুং কক চংলাই নকনি বিশিং তংলাই সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনস নি আগরতলা ফিল্ড অফিস নি সাকথারমাবাই তিনি এডি নগরনি বেলতলাব তংলাই ত্রিবেণী সংঘ ক্লাব ফিলচিনি হায়ুং যোগাশাল পালাইজাখা আরো আমচাইনি বড়কতাই ক্লাবনি আদংরক মানজাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমব তিনি কাইনি থিংমুং অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম পুইলা থংমুঙ্গ ইউথ ক্লাব টকবুকজাক গোলনি ফেরবাই সবুজ সঙ্গন মেজানখা উল অ থংখলাওন তে কাইসা থংমুঙ্গ টি টি এ ডিসি নি চুকুবুকজাক গোলনি ফেরবাই পামতুই স্পোর্টিং ক্লাবনো মেচেনো ফুটবল হায়ুং কাপনি লাইবুমাও ফিল্ড সাসাই ম্যাচ তিনি জাপান বাই টিউনিশিয়ানি বিশৃঙ্গ থংমুং অংখা অ ম্যাচ জাপান ব্রুইবুক যা গোলনি ফেরবাই টিউনিশিয়ানো ম্যাচেনখা ইয়াঙ্গ ইকুয়েডর তে কুরাসাওয়ানি বিশৃঙ্গ ম্যাচ গোল বুক যাখেনো ড্র অংখা তিনি হর স্পেন বাই সৌদি আরব তে বেলজিয়াম বাই ইরাননি বিশৃঙ্গ থংমুং অঙ্গানো আয়াংখনা আইচুক বখাগ উরুগুয়ে বাই কাবো ওয়ার্দিনী বিশৃঙ্গ থংমুং অঙ্গানো তাবুক নবার তিবারনি ককতুমা বস্কাং দাম নৈচি বৃয় দক্ষিণ গোমতি উত্তর তৈ ধলাই হাঙ্কর ফেরাঙ্কি ওয়াতৈ ওয়াউইমানো হুনে হজাক মৌরেখা নবার্তিবার নাইখুং খনা তুমারি টঙ্গানো সাকাও থামচি থাম ডিগ্রি তৈ খামাও নৈচি ব্রী ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি তুমারি টংমানী সাকাও থামচি থাম দশমিক নৈ ডিগ্রি তৈ খামাও নৈচি বা দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তিনি ওয়াতৈ ওয়াখা চিসা দশমিক নৈ মিলিমিটার ককতুমা পাইনা নিশকাং ককতুমা বুবাক রক তৈ বাইসা সাফিরো তিনি হায়ুং যোগাশাল যোগা ফর হেলদি এজিং অ ওয়ানসুকমাও তিনি ভারত নখবই হায়ুং গুনাঙ্গই ফিল চিনি হায়ুং যোগাশাল পালাইজাখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা খড়গসা বরক এবার দফা কাইসানি হামক্রাইনি বাকি শৃঙ্গমান যত্ন সেলাই কাহামলাম হা কতনি জুদা জুদা আমচাইনি লগে হাস্তে অব তিনি ফিল চিনি হায়ুং যোগাশাল পালাইজাখা ফুটবল হায়ুং কাপনি লাইবুমাও ফিল্ড সাসাই ম্যাচ তিনি জাপান বাই টিউনিশিয়ানি বিশৃঙ্গ থংলাইমুং অংখা অ ম্যাচ জাপান ব্রুইবুক জাগোলনি ফেরবাই টিউনিশিয়ানো মেচেনখা কক্রক বাই ককমা পরিমুং তাবুক জোড়াতেই অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো খনাপুং দামসনি সতি ব্রীচিব
1: আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
2: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন আপনি কি জানেন শিরাপথে নেশাগ্রস্ত ব্যক্তিকে ওএসটি পরিষেবার মাধ্যমে এইচআইভি ঝুঁকিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব
2: বিস্তারিত জানতে 1097 টোল ফ্রি নম্বরে ফোন করুন
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইতিকণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার

0: শাহ বলেছেন, নিয়মিত যোগ অভ্যাস শরীর ও মনের সমস্ত ধরনের ক্লান্তি অবসাদ দূর করতে মুখ্য ভূমিকা নিতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষাগত উন্নয়নের জন্য সচেষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ফুটবলের 33তম ম্যাচে এসে গেল 100তম গোল, যা বিগত 68 বছরের মধ্যে গড়ল রেকর্ড। এবারে বিস্তারিত সংবাদ। আজ আন্তর্জাতিক যোগ দিবস, সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই ভাবনায় আজ ভারত সহ সারা বিশ্বে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোড থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনে জাতিকে নেতৃত্ব দেন, যেখানে হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে সকালের এই যোগ ব্যায়ামে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী বলেন, যোগ শুধু একটি শারীরিক ব্যায়াম নয় এবং এটি কোনো বয়সের মানুষের জন্য সীমাবদ্ধ নয়, এটি মানবাত্মার এক অভিব্যক্তি। যোগ আমাদের ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে এবং মানসিক স্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সুস্থতার পথ খুঁজে পেতে সাহায্য করে।
1: যোগ কেবল শারীরিক শ্রম কা সাধন নহিঁ হ্যায়, যোগ কিসি এক আয়ু বর্গ কে লিয়ে সীমিত ভি নহিঁ হ্যায়। ভারত মে হম জানতে হ্যায় অর দেখতে আয়ে হ্যায়, যোগ মানব কে জীবন কা চেতনা কে সাথ ঊর্জা কে সাথ এক প্রকাশ ভি হ্যায়।
0: সংস্কৃতি মন্ত্রক ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের সহযোগিতায় ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে এর চিরস্থায়ী যোগ ঐতিহ্যের সাথে সংযুক্ত করে 100টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ যোগ কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু আজ চুড়িলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সিপাহীজলা জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। সিপাহীজলা জেলা প্রশাসন এবং জেলা যুব বিষয়ক ও ক্রীড়া কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং অক্লান্ত প্রচেষ্টার ফলেই আন্তর্জাতিক যোগ দিবস বাস্তবে রূপ পেয়েছে। এর উদ্দেশ্য কেবল যোগব্যায়ামকে জনপ্রিয় করা নয়, বরং সুশৃঙ্খল জীবনযাপন গড়ে তোলার পাশাপাশি ভারতের সুপ্রাচীন ঐতিহ্যের এক অমূল্য সম্পদকে বিশ্বের সামনে তুলে ধরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যে স্বেচ্ছায় রক্তদান এক সামাজিক আন্দোলনের রূপ লাভ করেছে। আজ আগরতলা পুর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত, এটি মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায় এবং মানুষের মধ্যে সেবার মানসিকতা জাগ্রত করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সকালে আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের প্রদর্শনী হলে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রাজ্য আয়ুষ মিশনের সহযোগিতায় আয়োজিত যোগ দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী বলেন, নিয়মিত যোগ অভ্যাস শরীর ও মনের সমস্ত ধরনের ক্লান্তি অবসাদ দূর করতে মুখ্য ভূমিকা নিতে পারে, এর জন্য সবাইকে যোগব্যায়াম চর্চা করা উচিত।
2: ফিজিক্যাল যে যোগব্যায়াম সেটা তো আছেই, পাশাপাশি আজকে কিন্তু আমরা মানসিক ব্যায়াম একটা প্রয়োজন, সেটাও আজকে আমরা এখানে করেছি। এবং আমি যারা এখনো এই নেশাতে যুক্ত রয়েছেন তাদেরকে আমি আহ্বান করব যে যোগ ব্যায়ামের মাধ্যমে নিজেকে চেনা, নিজেকে জানা। এখন কিন্তু আস্তে আস্তে করে অনেক যুব সমাজ যারা আসক্ত হয়েছিল তারা কিন্তু অনেকটা বেরিয়ে এসছে। আশা করি এই যোগ দিবস যে আমরা পালন করছি তার যথার্থতা তখনই আসবে যখন যারা ড্রাগ এডিকশন নিয়ে আছে তারা যদি বেরিয়ে আসে।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায়, বিধায়ক মিনারানী সরকার প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের যোগব্যায়ামের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয় এবং সুস্থ জীবনযাপনের জন্য যোগ চর্চার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এদিকে ত্রিপুরা যোগ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ বটজলা বৃদ্ধাশ্রমে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমের আবাসিকদের নিয়ে যোগাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আগরতলায় বিজয় কুমার স্কুলে যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুরে মহকুমা প্রশাসন এবং যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে জোহর নবোদয় বিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় আগরতলার NSRCC অডিটোরিয়ামে আয়োজিত যোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন CBC এর আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে আজ এডিনগর বেলতলিস্থিত ত্রিবেণী সংঘ ক্লাবে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এই বছরের মূল ভাবনা সুস্থ

সমর্থকের জন্য যোগ এর উপর ভিত্তি করে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা এবং ক্লাবের সদস্যরা ব্যাপক উৎসাহের সাথে অংশ নেন। খোয়াই জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে সুভাষ পার্ক কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে জেলাভিত্তিক যোগ উৎসব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়, খোয়াই জেলার জেলাশাসক রজত পান্থ, জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডি প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা, বৈজ্ঞানিক মানসিকতা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি শিক্ষার্থীদের পরামর্শ দেন, তারা যেন তাদের চারপাশের সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগোষ্ঠীর সমস্যাগুলো অনুধাবন করে তাদের প্রয়োজন অনুযায়ী সমাধান তৈরি করে, তাদের ক্ষমতায়ন করে এবং উন্নয়নের মূলধারায় তাদের অন্তর্ভুক্ত করতে অবদান রাখে। ঊনকোটি জেলা প্রশাসন গতকাল নয়াদিল্লিতে 108তম সামিটের মঞ্চে স্কচ পুরস্কার পেয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন এবং সদ্য বিদায়ী জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের হাতে এই গৌরবময় পুরস্কার তুলে দেওয়া হয়, জানিয়েছেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ। স্কচ পুরস্কারটি একটি অসামরিক পুরস্কার। উল্লেখ্য যে গত বছর জুলাই মাসে ঊনকোটি জেলা প্রশাসন থেকে গাঁও কো আপনাও বদলাও লাও এই ভাবনায় উদ্ভাবনী কর্মসূচি সম্পর্ক চালু হয়েছিল। গ্রামীণ জনগণ ও প্রশাসনের মধ্যে সেতু হিসেবে এই কর্মসূচি চালু করা হয়েছিল। এই কর্মসূচির সফলতার নিরিখে পুরস্কার পায় ঊনকোটি জেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরোর নকশা করা এই যুদ্ধজাহাজগুলি নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এই যুদ্ধজাহাজগুলি নৌসেনার যুদ্ধকালীন তৎপরতা, হাইড্রোগ্রাফিক সার্ভে এবং সাবমেরিন প্রতিরোধী যুদ্ধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় নকশা ও প্রযুক্তিতে নির্মিত জাহাজগুলি ভারতের আত্মনির্ভরতার প্রতীক। ভারত আজ সমুদ্রপথে তার অবস্থানকে আরও শক্তিশালী করে তুলেছে। সাগরমালা কর্মসূচির আওতায় এই উদ্দেশ্য দেশের বিভিন্ন বন্দরে আধুনিকীকরণের কাজ চলছে। নদীপথে পরিবহনকেও শক্তিশালী করে তোলা হচ্ছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সহস্রতম ম্যাচটি আজ জাপান বনাম তিউনিশিয়ার মধ্যে খেলা হয়। জাপান 4-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে তিউনিশিয়াকে। এর পাশাপাশি চলতি বিশ্বকাপের শততম গোলটিও এসে গেল নেদারল্যান্ডস বনাম সুইডেন ম্যাচে। নেদারল্যান্ডসের খেলোয়াড় কোডি গাকপো এবারের বিশ্বকাপের শততম গোলটি করেছেন। অন্যদিকে ইকুয়েডর ও কুরাসাওয়ের মধ্যকার ম্যাচ গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। ভারতীয় সময় আজ রাত 9:30 স্পেন মুখোমুখি হবে সৌদি আরবের। এরপর রাত 12:30 বেলজিয়াম খেলবে ইরানের বিরুদ্ধে। আগামীকাল ভোর 3:30 উরুগুয়ের প্রতিপক্ষ কাভো ভার্দে। আর সকাল 6:30 নিউজিল্যান্ড মুখোমুখি হবে মিশরের। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ইয়ুথ ক্লাব 6-0 গোলে সবুজ সংঘকে পরাজিত করে। পরে একই মাঠে TTAADC 9-1 গোলে পান্থুই স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় দক্ষিণ, গোমতী, উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 11.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। সারা দেশের সঙ্গে আজ রাজ্য ও দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, নিয়মিত যোগ অভ্যাস শরীর ও মনের সমস্ত ধরনের ক্লান্তি অবসাদ দূর করতে মুখ্য ভূমিকা নিতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষাগত উন্নয়নের জন্য সচেষ্ট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ ফুটবলের 33তম ম্যাচে এসে গেল শততম গোল, যা বিগত 68 বছরের মধ্যে রেকর্ড গড়ল। আজকের মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

শ্রোতা টিউন করে আছেন 101.6 মেগাহের্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে এই সময়ের গানের আসরে রয়েছেন, বাইরে ঝড় বৃষ্টি আর ভেতরে ঠান্ডা হাওয়া, এক অদ্ভুত আভরণে রয়েছে আমরা, তাই না? এখন কোথাও কোথাও বৃষ্টিটা থেমে গেছে, কোথাও এখনও চলছে দারুণ বৃষ্টি। সেই ভোরবেলা একবার বৃষ্টি দেখেছিলাম, সেই ঝড়ো বৃষ্টি আবার সন্ধে নাগাদ। তো যাই হোক, শহরের বিভিন্ন প্রান্তে এখনও বৃষ্টি চলছে, কিছু কিছু স্থানে বৃষ্টি থেমেছে অবশ্যই। তো এই বৃষ্টিমুখর রাতে হোক কিছু গান, নতুন গান যেগুলো ইদানিংকালে রিলিজ করেছে, মুক্তি পেয়েছে এই কিছুদিনের মধ্যে, কয়েক মাসের মধ্যে নতুন গান বলা যায়, তার মধ্যে বেছে মন ছোঁয়া কিছু গান আপনাদের জন্য। প্রথমেই মেঘেদের নাম, অসাধারণ একটি গান। মেঘেদের নামে ভেসে আসুক ভালোবাসার উড়ো চিঠি। অনেকদিন পর এই ছবি থেকে দুর্নিবার সাহার এই গান শুনুন, মাঝে কিছু কথাও রয়েছে।

0: শুনছিলাম আপনি তো এখানে কিছুদিনের জন্য থাকতে এসেছেন, তাই না?
1: কিছু ভাবিনি, কি করা যায় বলুন তো।
0: থাকুন তাহলে কিছুদিন।
1: কিছুদিন তাই তো,
0: আমার তো গোটাটাই আর কিছুদিন।
1: তাহলে থেকে যাই কিছুদিন।

প্রথমত এতক্ষণ যে গানটি শোনালাম ছবিওয়ালা ছবি থেকে, সদ্য প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ বাংলা ছবি বলা যায় এটি। ছবিটি মূলত একজন শিল্পীর বেঁচে থাকার লড়াই, সম্মান ও আত্মত্যাগকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। আর একটা কথা জানাই আপনাদের, এই ছবিটি কিন্তু প্রথমে নাম ছিল নেগেটিভ, হ্যাঁ, অর্থাৎ এই যে ছবির রিলের সে নেগেটিভ। পরে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিটির নাম পরিবর্তন করা হয় ছবিওয়ালা। আর এটিকে অবাণিজ্যিকভাবে, হ্যাঁ একদম পুরোপুরি অবাণিজ্যিকভাবে থিয়েটারে বিনামূল্যে মুক্তি দেওয়া হয়। তো এই ছবিরই আরেকটি গান জয় পরাজয় রূপম ইসলামের কণ্ঠে শোনাবো আপনাদের।

কিন্তু রিলিজ করেছে এরই মধ্যে। যেমন গতকালই একটি গান রিলিজ করলো, দিল মেরে না মানে, পিএস রাউতের মিউজিক আর প্রকাশ রাউত জোয়ারের গান।

কাছে থাকার কথাগুলো কখন যে ঠুনকো হয়ে যায় সেটা বোঝাই যায় না সম্পর্কে চিড় ধরলে। ভালোবাসার গান শোনাবো বলেছিলাম প্রথমেই, আজ কিছু এমনই ভালোবাসার গান শোনালাম। শুনতে শুনতে মনে হলো গানগুলোর কথা মধ্যে একটা বেদনা কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে, সেটা বিরহের বেদনাও হতে পারে বা বোঝাপড়ার জন্য যে একটা নিজেদের মধ্যে নিজেদের সম্পর্কের মধ্যে একটা ফাটল হয়, যেটা সে ফাটল নিয়েও হতে পারে। তো যাই হোক, শ্রোতা বন্ধু এই সময়ের গানের আসরে রয়েছেন এই মুহূর্তে, আর এবার ককটেল টু থেকে শোনাব এই গান, গেয়েছেন অরিজিৎ সিং আর সুনিধি চৌহান, মিউজিক কম্পোজ করেছেন প্রীতম।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আর এই মুহূর্তে রয়েছেন হাত বাড়ালেই বন্ধু আসরে। ঘুরেও জানাচ্ছে আসর শেষ করতে হবে, কথা হবে আবার পরের অনুষ্ঠানে। সঙ্গে থাকবেন, টিউন করে থাকুন এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা শুনুন।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহের্টজ আকাশবাণী এফএম উজ্জ্বন্ত। আর এই মুহূর্তে সংবাদ শিরোনাম। আজ আন্তর্জাতিক যোগ দিবস, সুস্থ বার্ধক্যের জন্য যোগ, এই ভাবনায় আজ ভারত সহ সারা বিশ্বে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার রেড রোড থেকে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনে জাতিকে নেতৃত্ব দেন, যেখানে হাজার হাজার মানুষ তাঁর সঙ্গে সকালের এই যোগব্যায়ামে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষার্থীদের জন্য সৃজনশীল চিন্তাভাবনা, বৈজ্ঞানিক মানসিকতা এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আজ মধ্যপ্রদেশের জব্বলপুরে রানী দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ের 36তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর কাজের জন্য তিনটি জাহাজ INS দুনাগিরি, INS সংশোধক এবং INS অগ্রয় দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ চরিলামের ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সিপাহীজলা জেলাভিত্তিক আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যে স্বেচ্ছায় রক্তদান এক সামাজিক আন্দোলনের রূপ লাভ করেছে। আজ আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা জানান। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সকালে আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনের প্রদর্শনী হলে যুব বিষয়ক

ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রাজ্য আয়ুষ মিশনের সহযোগিতায় আয়োজিত যোগ দিবসের আন্তর্জাতিক যোগ দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ মোহনপুরে মহকুমা প্রশাসন এবং যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে জহর নবোদয় বিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে উদ্বোধন করেন। খোয়াই জেলা ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের উদ্যোগে সুভাষ পার্ক কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে জেলাভিত্তিক যোগ দিবস অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন সিবিসির আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে আজ এডিনগর বেলতলিস্থিত ত্রিবেণী সংঘ ক্লাবে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। অনুগুলি জেলা প্রশাসন গতকাল নয়াদিল্লিতে 108তম সামিটের মঞ্চে স্কচ পুরস্কার পেয়েছে। অনুগুলি জেলার জেলাশাসক মেঘা জৈন ও সদ্যবিদায়ী জেলাশাসক ডক্টর তমাল মজুমদারের হাতে এই গৌরবময় পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বকাপ ফুটবলের 33তম ম্যাচে এসে গেল 100তম গোল, যা বিগত 68 বছরের মধ্যে গড়ল রেকর্ড। ভারতীয় সময় আজ 9:30 স্পেন মুখোমুখি হবে সৌদি আরবের। এরপর রাত 12:30 বেলজিয়াম খেলবে ইরানের বিরুদ্ধে। আগামী 24 ঘন্টায় দক্ষিণ গোমতি, উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আজ আন্তর্জাতিক যোগা দিবস। আর আজকের এই দিনে আমাদের হাত বাড়ালে বন্ধু আসরেও এই নিয়েই বলবো কথা। কৈশোরে যোগব্যায়াম, তার প্রয়োজনীয়তা কতটা এবং কী কী উপকার আসে সে নিয়ে কথা বলবেন রাজ্যের স্বনামধন্য যোগা প্রশিক্ষক তথা জাতীয় স্তরে স্বর্ণপদক জয়ী যোগা প্রশিক্ষক রেশমিতা রায়।

0: নমস্কার, শোনা যাচ্ছে আমার কথা?
1: হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে।
0: শ্রোতা বন্ধু, আমাদের সঙ্গে ফোনের উপরান্তে রয়েছেন রাজ্যের স্বনামধন্য যোগা প্রশিক্ষক রেশমিতা রায়। বললাম ওনার সম্পর্কে এর আগেই, তো আপনাকে স্বাগত জানাই আমাদের এই হাত বাড়ালেই বন্ধু আসরে। এই আসরটি আসলে মূলত আমাদের যে কিশোর কিশোরী বন্ধুদের জন্য এই অনুষ্ঠান, তাই এই আসরে আজ যেহেতু আন্তর্জাতিক যোগা দিবস বটে, আপনাকে অনুরোধ জানাবো, মানে বিশেষ করে এই কিশোর বয়সে যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা কতটা এটা নিয়ে যদি একটু বলেন। প্রথমত যোগ ব্যায়াম তো আমাদের জন্য খুবই উপকারী, এটা আমরা জানি, যে কোনো বয়সে করা যায়। তাছাড়াও কিশোর বয়সে যেন, কারণ এই বয়স সন্ধি বয়সটা এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেজ আমাদের লাইফের, তাই না? তো এই সময়টা কতটা জরুরি?
1: প্রথমত আমি বলতে চাই, মানে যোগ আমাদের বছর বছর দীর্ঘ বছর আগে আমাদের মুনি ঋষিগণ এই যোগের উদ্বোধন করেছেন, এবং সেটাই আজ আবার বিশ্ব দরবারে মোদিজি আমাদের এটা আমাদের মধ্যে পৌঁছে দিয়েছে। আমাদের সবার জন্য খুবই আনন্দিত এবং গর্বিত, গর্বের বিষয় যে উনি এই যোগকে এইভাবে এইভাবে বিশ্বে প্রচার করছেন। তো প্রথমত যোগ শব্দটা কি সেটা আমি প্রথমে বলতে চাই, তারপরে আমি এটা কিভাবে বয়ঃসন্ধিকালে যোগ আমাদের হেল্প করবে ভালোভাবে তাদের এইজটাতে, ওরা যাতে সুন্দরভাবে যোগ করে তাদের মেন্টাল এবং ইমোশনাল স্ট্যাটাসকে সুন্দর রাখতে পারে সেই বিষয়ে। যোগ শব্দটি এসেছে সংস্কৃত ওয়ার্ড জুস থেকে। তার শব্দের অর্থ হচ্ছে ইউনিয়ন বা একত্রিত হওয়া। মাইন্ড, বডি এবং সোল তিনটে জিনিসকে যখন আমরা একত্রিত করতে পারবো তার নামই হচ্ছে যোগ। তো আমাদের পাতাঞ্জলি যোগসূত্রে বলা আছে যোগের আটটি ধাপের কথা, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই আটটি ধাপ যখন আমরা প্র্যাকটিস করব নিজের জীবনে, তখন আমরা বুঝতে পারবো যোগের আসল উদ্দেশ্য কি। সাধারণত মানুষ যোগ বললেই বুঝে শারীরিক কসরত বা ব্যায়াম করা বা ডাম্বলস নিয়ে কিছু এক্সারসাইজ করা, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। শ্বাস প্রশ্বাসের উপর কন্ট্রোল, নিজেকে শুদ্ধিকরণ করা, তাছাড়া নিজের মাইন্ডকে নিজের কন্ট্রোলে আনা, সবকিছুই যোগের একটি পার্ট। এবার আসছি দাদা, আপনি আমাকে যে কোশ্চেনটা করেছেন যে বয়ঃসন্ধিকালে কেন যোগ জরুরি, এই সময়টা যেটা 10 বছর থেকে 19 বছরের বয়স, সেটাকে আমরা অ্যান্ডোলেন্স পিরিয়ড বলি বা কিশোরীকাল বলি বা বয়ঃসন্ধিকাল বলি থাকি। তখন এই ক্ষেত্রে বাচ্চাদের অনেক ধরনের চেঞ্জেস আছে, যেমন হরমোনালি চেঞ্জেস আছে, যেমন গ্রোথ হরমোনের অ্যাক্টিভেশন বেড়ে যায়, গ্রোথ ওই সময় তারা গ্রোথ হতে থাকে, ওই সময় তাদের ইমোশনাল ব্যালেন্স থাকে না, অ্যাংজাইটি, স্ট্রেস, বিভিন্ন জিনিস তাদেরকে উত্তেজিত করে তুলে। তাছাড়া ওই সময়ে যে ধরনের হরমোন মেয়েদের মধ্যে গঠিত হয় তা হচ্ছে প্রজেস্টেরন। সেম ছেলেদের ক্ষেত্রে যে হরমোনগুলি গঠিত হয় তা টেস্টোস্টেরন, FSH মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, গ্রোথ হরমোন, অ্যান্ড্রোজেন, এমন ধরনের কিছু হরমোন আছে যেগুলি বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে। এর ক্ষেত্রে কি এইগুলি হরমোনগুলি ডিপ্রেশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের বাচ্চাদের ইমোশনালি তারা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, যেমন তারা

0: কোনো কথা মনে লাগিয়ে নিচ্ছে, বা তারা খুব অল্পতে স্ট্রেস নিয়ে নিচ্ছে, পড়াশোনার চাপ তারা নিতে পারছে না, এবং এই সময়টাতেই দেখা যাচ্ছে তারা বেশি পরিমাণে নেশার দিকে ঝুঁকে যাচ্ছে, কারণ ওই সময় তারা ইমোশনাল ব্যালেন্সটা ঠিক রাখতে পারছেন। এই ক্ষেত্রে তারা যদি যোগ নিয়মিত অভ্যাস করে, এটা একটা ইনিশিয়েট আর্ট আমরা জানি সবাই, এটা যদি তারা নিয়মিত অভ্যাস করে, তবে তাদের সোশ্যাল, ফিজিক্যাল এবং ইমোশনাল সম্পূর্ণ তিনটা দিক তারা মেনটেন করতে পারবে, এবং ধীরে ধীরে তাদের স্ট্রেস, অ্যাংজাইটি এগুলি কমতে থাকবে। একটু 10 মিনিট যদি তারা রেগুলার বেসিসে প্রাণায়াম প্র্যাকটিস করে, তবে তাদের অ্যাংজাইটি, স্ট্রেস এবং ডিপ্রেশনটা অনেক পরিমাণে কমে আসবে। যত তারা ধ্যান করবে, তাদের আইকিউ লেভেল, মানে আমরা যেটা বলি থার্ড আই চক্র আমাদের আইকিউর জন্য কাজ করে, ওই আইকিউ লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে। তারা যে কোনো কাজ হোক, ড্রয়িং হোক, হোক যোগা হোক, যেমন সিঙ্গিং বা ডান্সিং, যে কোনো কিছু তারা ক্রিয়েটিভ নিয়ে, মানে একদম খুব ভালো ধারণা নিয়ে করতে পারবে। আর পড়াশোনার ক্ষেত্রে তাদের হেল্প হবে, তারা যে কোনো জিনিস অল্প পড়াশোনায় মনে রাখতে পারবে। তো যোগা এই সময়টাতে বিশেষ বিশেষভাবে জরুরি, কারণ এই সময়ে বাচ্চাদের, মেয়েদের পিরিয়ডিক ইস্যুস হয়, যেমন ওরা পিরিয়ডে ব্যথা, বা ওরা পিরিয়ডের ব্যথাটা কাউকে বলতে পারে না, ওই সময়ে তাদের মেজাজ খিটখিটে থাকে, তারা যে কোনো কথাকে মনে লাগিয়ে নেয়। তো তারা যদি রেগুলার বেসিসে যোগা আসন কিছু আছে সেগুলি যদি প্র্যাকটিস করে, তবে তাদের পিরিয়ডের ব্যথাটাকে কম করতে সাহায্য করবে। পিসিওডি বা পিসিওজ এর প্রবলেমগুলি, যেগুলি 10 to 19 years এর মধ্যে আমরা দেখতে পাই বেশি পরিমাণে, সেগুলি তারা দূরীকরণ করতে অবশ্যই হেল্প করবে নিজেকে, এবং তাদের ইমোশনাল ব্যালেন্স, মানে তারা নিজেকে শান্ত রেখে, মনটাকে শান্ত রেখে তারা পড়াশোনা করতে পারবে বলে আমি মনে করি।
1: বাহ,
0: হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন তো আমার কথা?
0: হ্যাঁ,
1: আসলে এটা খুবই ভালো বললেন, কারণ এই পিরিয়ডটা, এই সময়টার মানে যোগের কতটা প্রয়োজন, এটা ঠিক। এবার আপনি সাজেস্ট করবেন কোন কোন যোগ ব্যায়ামগুলো এই সময় বিশেষ করে করতে পারে?
0: হ্যাঁ, যেমন মেয়েদের ক্ষেত্রে আমি বলবো বাটারফ্লাই বা বদ্ধকোণাসন, তারপরে বাটারফ্লাই থেকে কিছু স্ট্রেচিং আছে, বা বদ্ধকোণাসনটাকে ওরা যদি কিছু সময় ধরে রাখে, হোল্ডিং করে রাখে। তাছাড়া আছে মুন্ডুকাসন, পবন মুক্তাসন, উত্থান পদাসন, ধনুরাসন, নৌকাসন, এমন কিছু কিছু কমন আসনের প্র্যাকটিস আছে, গোমুখাসন, তারপরে বক্রাসন, অর্ধমৎস্যেন্দ্রাসন, এই এই ধরনের কিছু আসন প্র্যাকটিস ওরা যদি রেগুলার বেসিসে করতে পারে, তাদের শরীরে হ্যাপি হরমোনের রিলিজ খুব ভালোভাবে হবে, এবং যে পিরিয়ডিক ইস্যুগুলি মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে সেগুলি অনেক ক্ষেত্রেই কম হয়ে যাবে। যেমন ব্যথাটা 90% পেশেন্টদের দেখা যাচ্ছে পিরিয়ড এক্সট্রিম পেইন হচ্ছে, তারা স্কুলে যেতে পারছে না, তারা মাস্টার বাড়িতে পড়াশোনা করতে পারছে না, সেই ক্ষেত্রে কিছু এই ধরনের ব্যায়াম আর কিছু প্রাণায়াম আছে, যেমন বসে বসে আমরা নর্মাল ব্রিদিং নিলাম, বা একটু অনুলোম বিলোম করলাম, বা পিরিয়ড চলাকালীন না কিন্তু পিরিয়ডের পর আমরা যদি একটু কপালভাতিটা করতে পারি, এই ধরনের কিছু প্র্যাকটিস ওদেরকে সম্পূর্ণভাবে হেল্প করবে। ছেলেদের ক্ষেত্রেও সেম কিছু কমন আসনস আছে, সেগুলি ওরা করবে, এবং ইমোশনালি যে ব্যাপারটা আছে, যে সেম হ্যাপি হরমোনের ক্ষরণটা ওরা বাড়াবে, এবং তাদের মনটাকে পড়াশোনার দিকে আনার জন্য সেম একটু প্রাণায়াম করবে ওরা, যেমন অনুলোম বিলোম, ভামরি প্রাণায়াম, সেটা তো বিশেষভাবে জরুরি, কারণ আমাদের মেন্টালি যে ব্রেনটা সারাক্ষণ বিভিন্ন কাজে জড়িত থাকে, বাচ্চাদের ক্ষেত্রেও সেম, তারা একটা টিচারের বাড়ি থেকে আরেকটা টিচারের বাড়ি যাচ্ছে, বা পড়াশোনার একটা স্ট্রেস নিয়ে নিচ্ছে, তো ভামরি প্রাণায়ামটা যদি ওরা রেগুলার বেসিসে 10 to 12 বার করে করতে পারে, তবে তাদের মেন্টাল স্ট্রেস, মাথা ব্যথা, এই ধরনের সমস্যা দূরীকরণ হবে, এবং তারা পড়াশোনা মনে রাখতে পারবে।
1: আপনি তো বললেন এই ভ্রামি প্রাণায়ামের কথা, এটা মূলত কিভাবে করা হয়, যদি আস্তে আস্তে আপনি একটু যদি ডিটেইলসে বলেন?
0: প্রথমে যদি একটা মানে বাচ্চা আসে আমাদের ক্লাসে, হোক যে কোনো এজেরই, 10 to 19 যেহেতু আমরা আলোচনা করছি, এই এজটার কথাই আমরা বলছি, প্রথমে তাদের এক

0: এক্সারসাইজ করে তাদের ফ্লেক্সিবিলিটিটা বাড়ানো হবে। তারপর কিছু ফ্লেক্সিবিলিটির আসন আছে, যেমন ভূমাসন, যেমন আমরা বলতে পারি ভুজঙ্গাসন, তাদের মেরুদণ্ডে ফ্লেক্সিবিলিটি বাড়াবে। যেমন উষ্ট্রাসন, সেম মেরুদণ্ডে ফ্লেক্সিবিলিটি বাড়াবে, বাচ্চাদের সর্দি কাশির সমস্যাকে দূর করবে। এই ধরনের মৎস্যাসন, এই ধরনের কিছু আসন আছে, এইগুলিকে বেসিক ওয়েতে আমি প্র্যাকটিস করাই। তার আগে আমি হাফ এন আওয়ারের মতন এক্সারসাইজ করিয়ে তাদের শরীরটাকে লুজেন আপ করাই এবং শরীরটাকে পুরোপুরি মাথার থেকে পা পর্যন্ত রিল্যাক্স করাই। তারপরে আমি আসনাসগুলি করাই, তারপরে আমি প্রাণায়াম করাই কিছুক্ষণ ওদের, তারপরে হালকা একটু মেডিটেশন, যদি সময় না থাকে ওম চ্যান্টিং করাই 5 to 10 minutes বা 5 থেকে 10 বার আমরা বলতে পারি। আর মন্ত্র চ্যান্টিং কিছু আমি ক্লাসে করানো হয়, সেগুলি আমাদের বডিতে পজিটিভ ভাইবস তৈরি করে। আর মন্ত্র যত আমরা চ্যান্টিং করব, আমাদের মুখের মাসেলগুলি ওই ক্ষেত্রে ওয়ার্ক করবে এবং বাচ্চারা একটা পজিটিভ ভাইবস নিয়ে যোগা ক্লাস থেকে বেরোতে পারবে। এই ধরনের কিছু প্র্যাকটিস আমি এই এজের বাচ্চাদের প্রথম ক্লাসে আসলে করি।
1: না, আমি যেটা জানতে চাইছিলাম, আপনি ব্রাহ্মী প্রাণায়ামের কথা বলছিলেন, যেটা এই এই সময়টা কিশোর বয়সে করলে অনেকটা মেন্টাল স্ট্রেস এবং অন্যান্য অনেক দিক থেকে মুক্ত থাকা যায়। এটা যদি আপনি মানে ডিটেইলসে একটু বলেন যে এটা কিভাবে করা যায়।
0: ভ্রামরি প্রাণায়ামের জন্য আমাদের একটা ষণ্মুখী মুদ্রা আছে, মানে আমরা দু হাতে কানের দুটো ছিদ্রকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেব, বাকি 4টা আঙ্গুলকে ফেসে সেট করব। যেমন একটাকে চোখের উপরে, আরেকটাকে নাকের উপরে, কিন্তু নাকের ছিদ্র বন্ধ করব না, ওই ক্ষেত্রে ব্রিদিং এর একটা ব্যাপার আছে। আরেকটাকে আমরা ঠোঁটের উপরে এবং একটা আঙ্গুলকে ঠোঁটের নিচে সেট করব। এই মুদ্রাটাকে আমরা বলি ষণ্মুখী মুদ্রা। তো এই মুদ্রাটা সেট করার পরে ওরা কানটাকে পুরো ভালোভাবে বন্ধ করে দেবে এবং শ্বাস নিয়ে অনেকগুলি ভ্রমর যখন একসাথে দৌড়ায় একটা হাম বিবি সাউন্ড ক্রিয়েট হয়। ওই সাউন্ডটা তারা ব্রিদিং নিয়ে, শ্বাস নিয়ে, ওই শ্বাসের সাথে এই সাউন্ডটা ক্রিয়েট করবে। কানটা বন্ধই থাকবে। 5 থেকে 10 বার শ্বাসের সাথে যখন ওরা এই সাউন্ডটা ক্রিয়েট করে হাতটাকে নামাবে, তখন দেখা যাবে দুটো কান দিয়ে ঠান্ডা হাওয়া একটা বেরোচ্ছে আর সম্পূর্ণভাবে ব্রেনটা শান্ত হয়ে যাচ্ছে আর পুরো একদম মাথা থেকে পা পর্যন্ত একটা ভাইব্রেশন ফিল হয় বডিতে। ওই ভাইব্রেশনটা পুরো স্ট্রেসটাকে মাথা থেকে পা পর্যন্ত রিমুভ করে দেয়। এইভাবে যদি তারা 10 থেকে 11 বা 11 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 21 এইভাবে করে রেগুলার বেসিসে যদি ওরা করে, তবে এই ভ্রামরি প্রাণায়ামের মাধ্যমে অনেকটা স্ট্রেস রিলিফ হবে।
1: বাহ বাহ, দারুণ দারুণ। আচ্ছা রেশমিতা ম্যাডাম, আমি একটু আপনাকে থামাচ্ছি, আমাদের একটা বিজ্ঞাপনের বিরতি আছে, আবার কথা বলবো, ফোনেই থাকবেন, ঠিক আছে?
2: এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
3: খুশখুশে কাশি, জ্বর,
2: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
3: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
2: মুখে ও গলায় ঘা,
3: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
2: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
3: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
2: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
3: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন। মনে রাখবেন, যে সব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
2: সংক্রমিত ব্যক্তির কাপ, চামচ, থালা, বাটি ব্যবহার করলে,
3: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
2: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
3: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
2: সংক্রমিত ব্যক্তির শৌচালয়, স্নানঘর ব্যবহার করলে,
3: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই।
2: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।
1: বিজ্ঞাপনের বিরতির পর আবার ফিরে এলাম। শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 MHz আকাশবাণী FM অজ্ঞান্ত। আর এই মুহূর্তে হাত বাড়ালে বন্ধু আসরে রয়েছেন যোগা প্রশিক্ষক রেশমিতা রায়, ওনার সাথে হচ্ছে কথা। এই কিশোর বয়সে যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছেন তিনি। রেশমিতা ম্যাডাম, আবারও স্বাগত জানাই বিজ্ঞাপনের বিরতির পর।
0: হ্যাঁ,
1: যেটা বলছিলেন যে প্রাণায়াম এবং মেডিটেশন।

0: বা যোগব্যায়াম, এই সময়ে বিশেষ করে যে পড়াশোনার চাপ, একটা মানসিক চাপ, আর বয়সসন্ধির একটা চাপ তো রয়েছেই, বিভিন্ন জিজ্ঞাসা রয়েছে, শারীরিক পরিবর্তন হচ্ছে, তো যোগব্যায়ামের ফলে আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে শারীরিক যে পরিবর্তনটা হয় এই সময় বিশেষ করে মেয়েদের বা ছেলেদের, এটাতে কি কোনো প্রভাব ফেলে?
1: হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই দাদা, কারণ যোগ ব্যায়ামের যে আসনগুলি আমি প্রথমে বলেছি, এই আসনগুলি করলে ওদের হ্যাপি হরমোনটা ভালোভাবে মানে রিলিজ হবে, তারা শুধু হ্যাপি মানে হ্যাপি থাকার চেষ্টা করবে, যেগুলো কিছুতে অল্পতেই তারা নিজেকে এফেক্ট করবে না বা মন খারাপ করে নেবে না, কারণ ওরা যোগা করছে, ওদের মাইন্ড এমনিতেই ফ্রেশ থাকবে। তাছাড়া ওদের তো এখন পড়াশোনার চাপটা ওই টাইমে বেশি থাকে, সেই ক্ষেত্রে ওরা দেখবে এক টিচারের বাড়ি থেকে অন্য টিচারের বাড়ি চলে যাচ্ছে,
0: না এটা এটা এটা না না এটা তো আপনি বললেনই, আমি বলছি যে শারীরিক যে পরিবর্তন, শারীরিক যে পরিবর্তন হয় এই সময়টা, শারীরিক গঠন হয় ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই, সেই শারীরিক গঠনের ক্ষেত্রেও কি কোনো প্রভাব ফেলে সাংঘাতিক রকম ভাবে?
1: হ্যাঁ দাদা, যেমন গ্রোথ হরমোনটা যেটা ক্ষরিত হয়, তো যোগাসনের শারীরিক মানে কসরত, মানে যখন যোগাসন করবে, কিছু আসন আছে, কিছু প্রাণায়াম আছে, এগুলি করার ক্ষেত্রে ওদের গ্রোথে কোনো বাধা আসবে না, গ্রোথটা একদম ভালোভাবে হতে থাকবে, হ্যাঁ আরো ভালো হবে। তাছাড়া তাদের আরো যে হরমোন গুলির ক্ষরণ যেটা বললাম আমি, মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে PCOD, PCOS, এগুলি কিন্তু বাচ্চা বয়স থেকেই তৈরি হয়ে যাচ্ছে, তো যোগাসন ওইগুলিকে বডিতে আসতেই দেবে না। কিছু আসন আছে তাদের মানে জ্বরের উপরে যে সিস্ট গুলি হচ্ছে বা সিমটমস গুলি দেখা দিচ্ছে, ওইটাকে ওইখানেই স্থগিত করে দেবে, ওটাকে আর বাড়তে দেবে না। তো ওদের যে গ্রোথ হরমোন বা যে ওদের যে গ্রোথিং পিরিয়ডটা, এটা সুন্দরভাবে যাবে আর কি।
0: বাহ বাহ। আর আরেকটা বিষয় যেটা বলছিলেন, যে সময় থাকলে আপনি যোগার পর মেডিটেশনও করান, তো মেডিটেশনও সাংঘাতিক রকম জরুরি এই সময়ের জন্য? আর বিশেষ করে এবার অভিভাবকদের জন্য কি বলবেন, মানে যারা সাংঘাতিক, শুধু এই আজকের সময়ের একটা ইঁদুর দৌড় চলছে, এটা আপনি জানেন ভালো করেই, মূলত পড়া পড়া পড়া পড়া, এই নিয়েই অভিভাবক অভিভাবিকা বা তাদের টিউটররা এ নিয়েই ব্যস্ত থাকেন, তো তাদের জন্য কি বলবেন?
1: আমি বলতে চাই যে পড়াশোনা তো অবশ্যই বাচ্চাদের বিশেষভাবে জরুরি, কিন্তু ওরা যদি একটু টাইম করে, অ্যাটলিস্ট সপ্তাহে দুদিন যদি যোগাটা, যোগা ক্লাসে প্র্যাকটিস করে, বা যদি না পারে, ওরা কিছুদিন শেখার পরে সেই জিনিসগুলিকে যদি, সিম্পল জিনিসগুলিকে যদি বাড়িতেও প্র্যাকটিস করে, কিছু সিম্পল আসন, 5-6টা আসন, কিছু প্রাণায়াম আর মেডিটেশনটা, যেমন ওরা পড়ার থেকে আসলো, আসার পরে ওদের খাবারেই টাইম থাকছে না দেখা যাচ্ছে, তো একটু গার্জিয়ানরা যদি ওদেরকে একটু সময় করে, আধা ঘন্টার একটা সেশনও যদি নিতে পারেন সপ্তাহে দুদিন করে, যোগার সেশনটা ওদেরকে এই সময়টা সুন্দরভাবে পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দরভাবে ওরা করতে পারবে, এবং আমি আশা রাখছি যদি শরীর সুস্থ থাকে তবেই বাচ্চারা পড়াশোনা করতে পারবে এবং সুন্দরভাবে তাদের পড়াশোনার জীবনটাকে ওরা পরিচালনা করতে পারবে। তো আমি ওদেরকে এইটাই বলতে চাই, আপনার একটু সময় বার করুন, অন্তত দুদিন সময় বার করুন, বা বাড়িতে 10 মিনিট বাচ্চাকে বলুন একটু মেডিটেশন করতে, চোখ বন্ধ করে একটু বসে থাকতে, একটু শ্বাস প্রশ্বাসটাকে দেখতে, যেটা আমরা স্বাভাবিকভাবে বলে থাকি বাড়িতে করার জন্য, এই জিনিসগুলি দিয়ে একটু স্টার্টিং করুন না, একবার করে দেখুন যোগাসনটা কত একটা ভালো জিনিস আর কিভাবে বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে সেটা হেল্প করছে, যে বাচ্চা যোগাসন করে বা যে গার্জিয়ান যোগাসন করছেন তার মনমটা শুধু তারাই বুঝতে পারবে।
0: একদম, অনেক অনেক ধন্যবাদ সুস্মিতা ম্যাডাম আপনাকে আমাদের FM উজ্জয়ন্ত পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এতটা সময় আপনি দিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন।
1: হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমারও খুব ভালো লেগেছে আপনার চ্যানেলে কিছু বলতে পেরে যোগার ব্যাপারে, ধন্যবাদ দাদা আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য,
0: ভালো থাকবেন। তো শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন জাতীয় স্তরে যিনি যোগা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে

স্বর্ণপদক রৌপ্যপদক জয়ী হয়েছেন, 10 বারেরও বেশি উনি স্বর্ণপদক জয়ী হয়েছেন এবং এখন তিনি যোগা প্রশিক্ষক হিসেবে বেশ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। রেশমিতা রায়, ওনার সঙ্গে বলছিলাম কথা এতক্ষণ, হাত বাড়ালেই বন্ধুতেই। উনি বারবার যে জিনিসটার উপর জোর দিচ্ছিলেন, যে কথাটা বলছিলেন, সেটা হচ্ছে যোগা, প্রাণায়াম এবং আমাদের যে বিভিন্ন আসন, তারপর মেডিটেশন, যেটা যে কোনো বয়সে তো খুবই প্রয়োজন, কিন্তু বিশেষ করে আমাদের এই বয়স সন্ধিকালে, এই কিশোর বয়সে কতটা জরুরি। বিভিন্ন হরমোনের কথা বললেন, কারণ এই সময় হরমোনের প্রভাব একটা ভীষণভাবে দেখা যায় বয়স সন্ধিকালে, আপনারা জানেন। আর এই সময় শারীরিক মানসিক ডেভেলপমেন্টের সময়, গঠন হওয়ার সময়। আর তাছাড়া এখনকার এই ইঁদুর দৌড়ের খেলায়, এই ব্যস্ততার সময় তারা এত ব্যস্ত থাকে, তাদের নিজের জন্য একটু সময় দেওয়ার জন্য থাকে না। হয়তোবা কেউ গান করতে ভালোবাসে, কেউ বাজনা শিখতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে, এছাড়াও অনেকেই কিছু করতে, এরকম গান বাজনার সঙ্গে, বিশেষ করে আর্টের সঙ্গে, শিল্পের সঙ্গে জড়িত থাকে না, কিন্তু তাদেরও মন আছে। তাই অভিভাবকদের অনুরোধ জানাবো, আমাদের হাত বাড়ালে বন্ধুর মাধ্যমে সমস্ত কিশোর কিশোরীদের, আপনার বাড়ির, তাদেরকে প্রাণায়াম, যোগাভ্যাস এবং মেডিটেশন করান। দেখবেন মন ভালো থাকবে, পড়াশোনা ভালো হবে এবং তাদের যে এই সময়ের যে পড়ার চাপ এবং বিভিন্ন দিকের চাপ, সেই চাপটা সে নিতে শিখবে। তো শ্রোতা বন্ধু, আজ এ পর্যন্তই। হাত বাড়ালে বন্ধু অনুষ্ঠান এখানে শেষ করছি।

0: শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আর এই মুহূর্তে রয়েছেন আর যে চিন্ময়ের সাথে আজ রাতের আসরে। আজ রাতের আসরে আজকের প্রসঙ্গ নিজের জন্য একটু সময় দেওয়া। আমাদের পারিপার্শ্বিক জীবনে, আমাদের এই ব্যস্ততম জীবনে আমরা নিজের জন্য কতটা সময় দিই? আজ আন্তর্জাতিক যোগা দিবস, দ্বাদশতম আন্তর্জাতিক যোগা দিবস। আমাদের এই দেশ যোগা গুরুদের দেশ বলা হয়, সৃষ্টি হয়েছে আমাদের এই দেশে যোগ, প্রাণায়াম এবং বিভিন্ন রকমের ব্যায়াম, যেগুলো আমাদের শরীরের সঙ্গে আমাদের মনকেও ভালো রাখে। তো সে নিয়েই কথা হোক, কাজ নিজেকে কতটা সময় দেওয়া, এ নিয়েই হচ্ছে কথা। আজকের প্রসঙ্গ আবারও বলে দিই, নিজেকে কতটা সময় দেওয়া। 2326253 আমাদের ফোন নাম্বার রয়েছে। আমি আরজে চিন্ময়, এদিকে ফোনও এসে গেছে। প্রথম শ্রোতা বন্ধু কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন, কে বলছেন?
1: আমি দীপজয় বলছিলাম আগরতলা
0: থেকে। দীপজয় কি? হ্যাঁ দীপজয় বলুন। না, ফোনটা কেটে গেল। শ্রোতা বন্ধু আরেকবার চেষ্টা করবেন, ফোনটা কেটে গেল। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার স্যার, আমি ঈশান দেবনাথ বলছি।
0: ঈশান দেবনাথ কোথা থেকে?
2: চন্দ্রপুর বাদের সঙ্গে।
0: বলুন।
2: প্রসঙ্গটা খুব সুন্দর এনেছেন, যোগা দিবসে একটু সময় আর নিজের জন্য।
0: কিছুটা সময় নিজের জন্য।
2: দেখুন স্যার, দেখুন স্যার, আমি একটা কথা বলবো। 24 ঘন্টার মধ্যে 24

0: মিনিট, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে, হ্যাঁ,
1: হুম
0: যাগযারিষ্ঠ নাম জপ করা বা একটু যোগ ব্যায়াম বাসনীয় প্রাণায়াম করা।
1: হুম
0: অবশ্য আমি একটু প্রাণায়াম করি, একটা সময় করতে আমি এখন কমাই লেখি, বিশ মিনিট বা আধা ঘন্টায় এসেছি, আগে একটু বেশি দিতাম, এই করোনা ভাইরাসের পরের থেকে একটু কমে গেছে।
1: করোনার পর কমে গেল কেন?
0: কমে গেল
1: করোনা ভাইরাস তো হাতে ধরে শিখিয়ে দিয়ে গেছে, এবার নিজেকে সময় দিতে হবে সুস্থ থাকার জন্য।
0: একটু কমে গেছে, আগে তো 1 ঘন্টা রূপসা করতাম, এখন আধা ঘন্টা করলাম। ইচ্ছা আছে আর একটু বাড়ানোর। এই আমি মনে করি এই যে যোগাসন বা যোগা দিবসে সুন্দর সবাইকে একটাই শ্রোতা বন্ধু সবাইকে এই কথাই বলবো যে প্রকৃতির যে ভারসাম্য, যে একটা পরিবেশ বা খাদ্যের দিক দিয়ে আমরা যে জিনিস খাচ্ছি না, কিন্তু এই যোগার মাধ্যমে, হ্যাঁ, আসন প্রাণায়াম বা যাচারিষ্ট দেবতার নাম, এইগুলি করলে আপনার ডিপ্রেশন টেনশন বা কেউ যতই কাজের চাপ হোক মানসিক একটা শান্তি পাওয়া যায় এই যোগ। এত একটা ভোরবেলা ওটাটাই সবুজ আমি মনে করি।
1: ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন, বাড়ান আপনার সময়টা, বাড়ান আরো। শ্রোতা বন্ধু, আমার একজন শিক্ষক ছিলেন, মানে উনি এখন নেই, বাবা বলে ডাকতাম, গুজরাটি ভদ্রলোক ছিলেন উনি, আমাদের ক্লাসে সবাইকে বাবা বলেই বলতেন, তাই ওনাকে ওনার নামও পড়ে গেছিল বাবা। এই থিয়েটার শিল্পে সারা ভারতবর্ষে যারা প্রশিক্ষিত থিয়েটার শিল্পী তাদের মধ্যে যদি কুলকার্ণী বাবার কথা বলেন তাহলে এক নামে ওনাকে চিনবেন। তো উনি বলতেন, উনি সকালে আমাদের যোগা ক্লাসটা করাতেন, আমি যখন কোর্স করি তখন উনি বলতেন, বাবা এক চিজ হ্যায় সব কুছ তুমসে লে সকতা হ্যায় দুনিয়া ওয়ালে, এক দো চিজ হ্যায় কেবল ও তুমসে কই নেই লে সকতা, এক তো হ্যায় তোমারা জ্ঞান বিদ্যা, জো ভি সিখে হো ও কই জিন্দগি ভর নেই লে সকতা, আর দুসরি বাত ইয়ে হ্যায় ইয়ে জ্ঞান বিদ্যা লাভ আর জো ইয়ে প্রাণায়াম যোগা ইয়া ফির ব্যায়াম হ্যায় ইয়ে সির্ফ তুমারে লিয়েই হ্যায়, ये और किसी का लाभ नहीं होगा, तुम्हें ही लाभ मिलेगा। तो श्रोता बंधु, आज योगा दिवस, তাই এরকম একটা প্রসঙ্গ আনলাম, নিজের জন্য কতটা সময় এই নিয়ে হচ্ছে কথা। আমরা জানি যে আমরা যে ব্যায়াম করি বা যোগ ব্যায়াম করি, প্রাণায়াম করি বা এক্সারসাইজ করি বা বলুন জিমে গিয়েও এক্সারসাইজ করি, সেই জিনিসটা শুধু নিজের জন্যই হয়, আর কাউকে দেওয়া যায় না, এটা কেবল নিজের জন্য। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার শ্রোতা বন্ধু, না ফোনটা অনেকক্ষণ ধরে রিং করলো কিন্তু ফোনটা ধরলাম, কথা বলছেন না। যাই হোক, এটা এই মুহূর্তে নেটওয়ার্ক ইস্যু হতে পারে। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, কে বলছেন?
3: হ্যালো,
1: হ্যাঁ, কে বলছেন?
3: জয়নগর দশমীঘাট থেকে বিশেন গুপ্ত বলছি।
1: বলুন ম্যাডাম,
3: এর জন্য একটু সময় না?
1: কেমন আছেন?
3: আমি প্রতিদিন সকালে না পারলো বিকালে, মানে বাজারহাট যাই থাকে, সারাদিন তো কাজকর্ম থাকে, কপাল ভাতি আর অনুলোম বিলোম এই দুইটা আমি করবই। রাত 10টা বাজলে আমি টাইমটা হয়তো অলস হয়ে যায়, কিন্তু আমি করি,
1: মানে নিজেকে একটু, নিজেকে একটু সময় দিন
3: লাগে। ম্যাডাম যে বললেন, রেশমিতা ম্যাডাম কি সুন্দর করে বললেন, সবটা শুনলাম আমি, এমন সুন্দর বলা, আমি আমি নিজেও কষ্ট করে অনুলোম বিলোম কপাল ভাতি না করলে আমার সেই রাত্রে ঘুম হয় না, মাথা বায়ু চড়ে যায়, গ্যাস অ্যাসিডিটি হয়, আমি

0: একটা বাজলো করি, 10টা বাজলো করি, টাইমটা হয়তো লচ্ছর সন্ধ্যা পরে বাজারে যেতে হয়। তো আমি এটার উপকার বুঝি, মনটা আলাদা ফ্রেশ লাগে একদম, মানে কিছু নেই আমার শরীরে, খুব আরামে আছি।
1: তাহলে তো খুব, তাহলে তো ম্যাডাম খুব ভালো হয়। তাহলে তো ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন আমার কথা?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: তাহলে তো খুব ভালো হয় সকাল সকাল করে ফেললে, কারণ সারাটা দিন, কারণ যতটার সময় উঠুন আপনি, 8টায় উঠুন, 9টায় উঠুন, 7টায় উঠুন, 5টায় উঠুন, সকাল সকাল উঠে
0: 5:30 6টার মধ্যে উঠে যাই।
1: সারাটা দিন আপনার খুব ভালো যাবে,
0: আমি বিকালে করে যে উপকারটা পাই সকালে করতে পারলে ভালো হতো। কিন্তু আরেকটা বলছে একজনে যে যোগ ব্যায়ামের সকালে যে সূর্য ওঠার আগে যে ওয়েদারটা যে ঠান্ডা নদীর চরে, আমাদের তো 10 মিনিট ঘর একদম বাদের নদীর চরটা তো খুব সুন্দর করে বাজারটাতে অনেক রকম ডিজাইন করছে, বসার সিঁড়ি করছে এইবারে এই সরকারে এসে। আর এই জায়গাটার মধ্যে যদি একটা রাউন্ড দেই 2-3 বার করে কোল্ড, যে সূর্যালোকের আগে যে সূর্য ওঠার আগে যে ঠান্ডা ওয়েদারটা, এটা গায়ে লাগলেও নাকি অনেক উপকার হয়। এটাও ফাঁক পাইলে যাই, মানে সুযোগ করতে পারলে ঘরের সঙ্গে একদম
1: যাই।
0: প্রাণায়ামের গুণ আমি খুব বুঝেছি, আমি একদিন মিস হলে আমার ঘুম হয় না,
1: নমস্কার, কে রয়েছেন, কে বলছেন? আচ্ছা শ্রোতা বন্ধু, আরেকটা কথা, যারা আমার কথা শুনছেন আমি আশা করি রেডিওতে শুনছেন আমার কথা, আপনার ফোন করার আগে রেডিওর সেটটা বন্ধ করে দেবেন বা একটু দূরে সরিয়ে নেবেন। আপনি যে ঘর থেকে ফোন করবেন সেই ঘরেই রাখবেন না রেডিও সেট, তাহলে কিন্তু ফোনে ডিস্টার্ব দেখা দেবে। এটা বহু পুরনো কথা, বহুবার বলেছি আমরা, বহুবার বলি, আবারও বললাম এই কথাটা। এই মুহূর্তে যিনি ফোন করলেন আমি আমার কণ্ঠস্বর উল্টে শুনলাম, রেডিওতে শোনা যাচ্ছে কিন্তু আপনার কথা আমি শুনতে পেলাম না। নমস্কার, কে রয়েছেন এই মুহূর্তে?
2: নমস্কার,
1: হ্যাঁ
2: আমি আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: হ্যাঁ বলুন।
2: সকাল 4:30 উঠি বুঝলেন, এটা কিন্তু প্রত্যেক দিন উঠি।
1: আচ্ছা,
2: 4:30 উঠার পর নামাজ পড়ি, নামাজ পড়ে তারপর হাঁটতে আরম্ভ করি, এটা আসার পর তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমার দোকান আছে, দোকানে চলে যাই, তারপর আবার দুপুর 1টার সময় আবার নামাজে যাই, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ, সেই সঙ্গে রাত্রে শোবার আগে একটু ব্যায়াম ট্যায়াম করি, যতটুকু পারি সময় নিজের দেওয়ার চেষ্টা করি, বা আমি শারীরিক দিক থেকে সুস্থ, আমি কোনো ওষুধ খাই না এখন, আমার 63+ বয়স কিন্তু কোনো ওষুধ এখন খাই না।
1: বাহ, মানে নিয়ম করে, নিয়ম করে চলার একটা বিশাল উপকারিতা আপনি।
2: হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে জানেন তো, খাবার টাইমটা টোটালি যেহেতু বয়স হয়েছে, টাইমলি খাই, পরিমাণে কম খাই, অতিরিক্ত খাবার খাই না, অতিরিক্ত টাইমলি খাই। আর দেখবেন ওষুধ, ওষুধ খাওয়াটার থেকে যদি আপনি এই মেনটেন করে চলতে পারেন না, এর থেকে ভালো চিকিৎসার কিছু হয় না।
1: না আপনি নিজে,
2: আপনি একটু আগে বললেন না যে কোনো জিনিসের, মানে যেমন বিদ্যা, আমার শারীরিক যে পরিস্থিতি, এগুলো কাউকে ভাগ দেওয়া যায় না, এটা আমার কাছে, এটা আপনি যদি আপনার মতো করে চলতে পারেন বা আমি যদি আমার মতো করে চলতে পারি তাহলে সুস্থ থাকা যায়
1: একদম।
2: বা নিজের জন্য তো সময় একান্তই দেওয়া দরকার, বিশেষ করে বয়সে, বয়স একটু বাড়লে সতর্ক হতে হবে বা নিজেকে, এটুকু বললাম দাদা, ভালো থাকবেন,
1: ভালো থাকবেন, আপনিও সুস্থ থাকবেন এবং সুস্থ আছেন জেনে আরো বেশি ভালো লাগছে। বিশেষ করে এই বয়সে এসেও আপনি এখনো ওষুধপত্র খান না, এটা শুনে ভীষণ ভালো লাগলো। সেই নিয়ম করে চলছেন, সে ভোর 4:30 ওঠেন, নামাজ পড়েন, তারপর নিজের জন্য একটু ব্যায়ামাদি হাঁটাহাঁটি করেন। নমস্কার, কে রয়েছেন এই মুহূর্তে?
3: হ্যাঁ হ্যালো, আমি মণিপাল বলছি।
1: কেমন আছেন?
3: যাই হোক, আগে আমি আসন করতাম জানো তো, তো আগে আসন করতো, এখন আর পারি না, এখন দুটো জিনিস।

করি। হাঁটতে গেলে কুকুর আছে, কুকুরে অনেকে কামড়ে দিয়েছে, ভয়ে যাই না রাস্তায়। ওই বারান্দার মধ্যেই সকালবেলা একটু পায়চারি করি 10-15 মিনিট, আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আফটার সাপার ওয়াকে মাইল করি বারান্দার মধ্যেই। এই দুটোই করি, আর খাওয়া দাওয়া খুব মেনটেন করে খাই, কেন লোড হয়ে খাই, ডাক্তার নিষেধ করেছেন। রাত্রিবেলা কিন্তু ওয়াটার খাবেন, দিনের বেলা যাই হোক একটু খেলেন হালকা পাতলা জিনিস, আর দুপুরবেলা হয়তো পেটে জায়গা রেখে খাবেন। তো ওই ডাক্তার

0: খাচ্ছেন, রাত্রিবেলা কোয়াটার খাবেন, দিনের বেলা যাই হোক একটু খেলেন হালকা পাতলা জিনিস, আর দুপুরবেলা হয়তো পেটে জায়গা রেখে খাবেন। তো ওই ডাক্তারের নিয়মে চলছি। এই এখন এই বয়সে তো এসে গিয়ে তো আর আসন টাসন চলে না, পারি না আগের মতো, আগে করতাম আমার হাজবেন্ড থাকতে আমি করতাম আগে, এখন আর কষ্ট হয় করতে, এখন আর আসন টাসন করতে
1: পারি ভালো। বসে প্রাণায়াম করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, প্রাণায়াম করলে আরো ভালো থাকবেন।
0: এটা এই বয়সে মানায়, এই বয়সে মানায়,
1: কিছু হবে না, সুস্থ থাকবেন, যতদিন থাকবেন এই পৃথিবীতে সুস্থ থাকবেন, এটাই এটাই কামনা। সুস্থ
0: থেকে তোমার কথাটা আমি শিরোধার্য করে নিলাম, করব এটা আমি,
1: সুস্থ থাকুন, মূলত সুস্থ থাকুন।
0: ধন্যবাদ। আমার না এমনি কোনো অসুবিধা নেই, ওই আমার নার্ভের ব্যাপার, একটু নার্ভের ব্যাপার, তো ওই হাঁটা চলা করতে না পায়ে পায়ে ঘর্ষণ হয় আমার, পায়ে পায়ে ঘর্ষণ হয়, খুব আস্তে ধীরে আমি চলি, আর রাত্রিবেলা তো বেরোই না কোথাও, যদি বা বেরোই যারা নিয়ে যায় আমাকে তারা দিয়ে যায় আমাকে বাড়িতে।
1: ধন্যবাদ, ভালো থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন,
0: তোমরা ভালো থেকো,
1: সুস্থ থাকুন,
0: তোমরা ভালো থেকো, মঙ্গল, হ্যাঁ মঙ্গল হোক,
1: সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। নিজেকে সময় দেওয়ার বিষয়ে আরো অনেক কিছু রয়েছে, শুধু যে প্রাণায়াম বা যোগ ব্যায়াম এটাই নয়, সুস্থ থাকার জন্য অনেক কিছু, মানে নিজের মনকে সুস্থ রাখার জন্য কেউ গান শোনেন, কেউ কবিতা পড়েন, কেউ গল্প পড়েন, মুঠোফোনের সময়টা নষ্ট না করে সেই সময়টা নিজেকে দিলে অনেকটা উপকার হবে নিজের, নিজের মনের, নিজের শরীরের। সেই নিয়ে হচ্ছে কথা, নিজেকে কতটা সময় দিই আমরা। নমস্কার, কে রয়েছেন এই মুহূর্তে?
2: নমস্কার চিন্ময়দা।
1: নমস্কার, বলুন বলুন, কেমন আছেন?
2: ভালো আছি। আজকের বিষয়টা নিয়ে বলি, দেখুন আজকে যেহেতু যোগা দিবস, তো সেটা এটা তো আমাদের অনেক হাজার হাজার বছরের পুরনো বিষয়, ধ্যান বা যোগা করা, যেটা আমাদের সাধারণ মানুষদের মধ্যে হয়তো ততটা ছিল না এখনকার মতো। তবে আমরা, মানে আমি এবং আমার হাজবেন্ড, আমরা 365 দিনের মধ্যে মোটামুটি 300 দিন নিজেকে সকালবেলা 1 ঘন্টা সময় দিই, যোগ এবং প্রাণায়াম করি, আর সাথে আকাশবাণীর নিউজ শুনি, বাংলা সংবাদগুলো শুনি, সেটা মোটামুটি চলে। তবে একটা বিষয় কি জানেন, না কারো কাছ থেকে কোনোদিন শিখিনি, ওই যে ছোটবেলা স্কুলে আমাদেরকে ব্যায়াম করানো হতো সেই অভ্যাসটা মোটামুটি রয়ে গেছে। এখন কিছুটা ফ্রিহ্যান্ড এক্সারসাইজ করি, কিছুটা প্রাণায়াম করি, যতটা শরীর নিতে পারবে এরকম শরীরের সাথে মানানসই করে। তবে আমার একটা বিষয় বলার ছিল, জানি না এখানে বলাটা ঠিক হবে কিনা, এখন যেটা আমরা করছি, অধিকাংশ মানুষ যেটা করছে, যে সারা বছর কোনো দিন মানে একদিনও কিছু কোনো যোগ বা প্রাণায়াম কিছুই করবে না, বছরের একটা দিন শুধু মানে অনুষ্ঠান করে এগুলো করে, আর সারা বছর যা খুশি তা মানে খাওয়া দাওয়া করবে, আর এরকম খুশি চলবে, এটা করলে আমার মনে হয় না যোগ টোগ বা কোনো কিছু মানে শারীরিক কোনো উপকার হবে বলে। তবে যোগের একটা বিষয় হলো শরীরের সাথে মনের একটা সংযোগ স্থাপন করা, যেটাকে বলে চিত্ত শুদ্ধি। আমাদের মধ্যে যেসব নেগেটিভিটি গুলো আছে, যোগ প্রাণায়াম করলে সেই নেগেটিভিটি গুলোকে সরিয়ে আমাদের মধ্যে পজিটিভিটি গুলো প্রবেশ করে, তো সেটা যদি আমরা না করতে পারি, তাহলে যোগ প্রাণায়াম করে যে আমরা কতটুকু লাভবান হচ্ছি, অধিকাংশ লোককে দেখা যায় যে যোগ প্রাণায়াম সবই তো করছে কিন্তু ওই নেগেটিভিটি গুলো তো সরছে না মন থেকে, রাগ লোভ হিংসা এগুলো তো যদি না যায়, তাহলে আমরা মানে এই যোগাভ্যাস করার রেজাল্টটা কি পেলাম, এই বিষয়টা একটা মানে আমার মধ্যে প্রশ্ন জাগে আর কি মাঝে মধ্যে, যে আমরা যে এত কিছু করছি তো আমাদের মধ্যে ওই নেগেটিভিটি গুলো সরে পজিটিভিটি গুলো আসছে না কেন, তার রেজাল্ট আমরা কি পাচ্ছি। এই জন্য যেটা করতে হবে আমার মনে হয়, ওই খুব ঘটা করে একদিন না করে প্রতিদিন প্রতিনিয়ত নিজেকে ভালো রাখার জন্য, একেবারে শুধু নিজেকে ভালো রাখার জন্য প্রতিদিন অন্তত, বিশেষ করে খালি পেটে করলে ভালো হয়, ঘুম থেকে উঠে সকালবেলা খালি পেটে একটু জল খেয়ে তারপর প্রাণায়াম আর যোগ অন্তত 45 মিনিট থেকে

0: ঘন্টা করলে খুব ভালো হয় সারা দিনের জন্য।
1: আসলে কি জানেন তো, এবার একটা কথা বলি, আমরা কিন্তু সবাই জানি মানে আমাদের জন্য ভালো কি খারাপ কি, হ্যাঁ এগুলো কিন্তু জানি আমরা, আমাদের ছোটোবেলা থেকেই আমাদের মা বাবারা এই জিনিসটা শিখিয়ে দেয়, শিখিয়েছি বা নিজেদের অভিজ্ঞতায় বড় হতে হতেও জানি, জেনেছি না যে আমাদের জন্য ভালো কি খারাপ কি হবে। তবুও আমরা খারাপটা করি, খারাপ জিনিস খাই আমরা
0: প্রতিদিন। সেটাই তো বললাম, আমি সারা বছর বাজে বাজে মানে খাওয়া দাওয়া কোনো কিছুতে ডিসিপ্লিন নেই, একদিন গিয়ে মাঠে গিয়ে যোগ করলে তো
1: না, যোগা ব্যাপারটা হচ্ছে এই আসরগুলো, এই অনুষ্ঠান গুলির সঙ্গে তো অনেক সময় সরাসরি যুক্ত বা সরাসরি না হোক পরোক্ষ বা প্রত্যক্ষ যুক্ত হয়ে যায় পেশাগত কারণে। তো যে কারণে আমার যেটা অভিব্যক্তি জানেন সেটা হচ্ছে, যেমন দেখি যে আসরগুলিতে যারা প্রেজেন্টেশন করছেন যোগা প্রেজেন্টেশনে, তারা অলরেডি যোগাসন করেন, তারা প্রাণায়াম করেন, আর যারা আমার মতো আলসের লোকরা যারা করি না, তারা কিন্তু আশেপাশে দাঁড়িয়ে ছবি তুলি, হ্যাঁ আশেপাশে দাঁড়িয়ে থাকি, চেয়ারে বসে থাকি। কিন্তু এর মধ্যে এটার একটা মানে পজিটিভ দিক দেখতে হবে, এই অনুষ্ঠানগুলো করাই হয়, যে আন্তর্জাতিক বিভিন্ন দিবসগুলো কেন করা হয়, আমাদের আমাদের মতো মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য। হ্যাঁ, এই যোগার সচেতনতা বৃদ্ধি অনেকটা বেড়েছে, এটা নিঃসন্দেহে বলা যায় আমাদের দেশেই যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস হওয়ার পর
0: এই
1: গত বারো বছরে কিন্তু প্রতিদিন করার বিষয়টাই অনেক বেড়ে গেছে, এটাও ঠিক, যারা কোনো সময় করতো না এটাও দেখবেন তারাও কিন্তু গত এই বারো বছর বা দশ বারো বছরে যেটা হয়েছে আন্তর্জাতিক যোগা দিবস পালিত হওয়ার পর থেকে সারা দেশব্যাপী
0: একটা অংশ তো হচ্ছে, অস্বীকার
1: করা অনেক বেশি বেড়েছে, অনেক বেশি বেড়েছে।
0: আমি যে কথাটা বলতে চাইছিলাম যে মানে সবার আজকের দিনে যারা যোগা করছেন প্রত্যেকে যাতে প্রতিদিন করেন আর শুধু একদিনের জন্য না,
1: না আজকের দিনে
0: ভালো রাখার জন্য, একেবারে নিজেকে ভালো রাখার জন্য, নিজের মনকে ভালো রাখার জন্য, নিজের শরীরকে ভালো রাখার
1: জন্য। আজকের দিনে যারা নতুন করে যোগা করছেন তারা ধরুন না বেশির থেকে বেশি 10% হবে, আর বাকি 90% যারা যোগা করেছেন আজকে তারা প্রতিনিয়তই করেন, মানে আমার দেখা অভিজ্ঞতায় যা বললাম, আর ওই 10% মধ্যে আমিও আছি যারা করি না,
0: 90% মধ্যে কিন্তু আমি আছি।
1: হ্যাঁ 100 বার, আপনি তো প্রথমেই বললেন, থাকুন। এবং এই 90% সংখ্যাটা কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে পজিটিভ দিক আমাদের, আমরা আমাদের এই রাজ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন শহর
0: না। ওই যে একটা কথা আছে না, যে আমি একটু আগে কোথাও একটা বলেছিলাম যে বাল্মীকি মরা মরা করতে করতে রাম হয়ে গেছিল, মুখ দিয়ে বেরিয়ে এসেছিল, ব্যাপারটা এরকম হয়ে যায়।
1: একদম একদম একদম ঠিক ঠিক, ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, এটা ঠিক অবশ্যই। গঙ্গা জলে গঙ্গা পূজা তো করি আমরা, কিন্তু এটার একটা ভালো দিক হচ্ছে আমাদের অনেক পরিবর্তন এসেছে, সচেতন হচ্ছি আমরা, ধীরে ধীরে হোক আমরা সচেতন কিন্তু হচ্ছি, হইনি যে তা নয়, হচ্ছি কিন্তু প্রতিনিয়ত সচেতনতা বাড়ছে। এবং শুধু শহরাঞ্চলে নয়, আমি গ্রামাঞ্চলেও দেখেছি অনেক যোগা স্টুডেন্ট দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু ঘটনা। মা বাবারাও এখন নিয়ে যাচ্ছে যোগা প্রশিক্ষণের দিকে ছেলে মেয়েদের, এটা একটা বিশাল পজিটিভ দিক কিন্তু, মানতেই হবে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার
1: নমস্কার, কে রয়েছেন?
2: হ্যাঁ আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে এর রহমান বলছিলাম স্যার।
1: হ্যাঁ বলুন, কেমন আছেন?
2: হ্যাঁ ভালো, আপনি ঠিক আছেন তো?
1: হ্যাঁ ঠিক আছি।
2: আন্তর্জাতিক যোগ দিবসে সকলের প্রতি আমার শুভেচ্ছা ভালোবাসা। বয়স দেখলে হবে না, সব বয়সে, এখন অল্প বয়সে অনেক লাইফ স্টাইল ডিজিজের ছেলেরা শিকার হচ্ছে, তাই সকলেই যেন এই ব্যায়াম, ফিজিক্যাল এক্সারসাইজ, হাঁটাহাঁটি, সাইক্লিং এবং যোগ, ধ্যান, মেডিটেশন এগুলোর জন্য প্রতি আসক্তি হয়, এটাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই। দেখুন ইন্ডিভিজুয়ালি আমি একজন ডায়াবেটিক এবং হাইপারটেনশন পেশেন্ট,

0: আচ্ছা,
1: আমি ভোজনড শিখছিলাম এবং অলস প্রকৃতি, পড়াশোনাতে আমি অলস ছিলাম না, কিন্তু ফিজিক্যালি অ্যাক্টিভিটিতে আমি একটু কম ছিলাম। ন্যাচারালি আমার এই রোগ দুটো হয়ে গেল। তারপরে আমি কি করলাম, ডাক্তারের শরণাপন্ন হতেই করলেন, খাওয়া কন্ট্রোল করবেন, আর অন্তত পক্ষে কিছু না হোক সপ্তাহে 130 মিনিট হাঁটবেন। তো আমি আরো বেশি হাঁটি, রেগুলার হাঁটি, এবং সাইকেলও চালাই, খুব 4-5 কিলোমিটার সাইকেলও চালাই, এবং খাওয়া দাওয়া অনেকটা নিয়ন্ত্রণ করে এখন সুস্থ আছি। এবং ওষুধও চলে স্যার, সেটা ইয়ে করবো না, মেডিসিনের এর সঙ্গে সঙ্গে চলে, তবে জীবনযাপনের মান কিন্তু একবার পরিবর্তন করে ফেলেছি। আর 2 নম্বর হচ্ছে যেটা, এই অনেক মানুষ এখনো পর্যন্ত এগুলোকে, আমি বলতে গিয়ে আমি বলি অনেক জনকে, কিন্তু এটা মান্যতা তারা দেয় না। তারপরে যখন নানা রকম রোগের শিকার হয়ে আমার পথই তারা বেছে নেই, অর্থাৎ তারাও হাঁটাহাঁটি শুরু করে, ছেলে মেয়ে নির্বিশেষে। তো আমার একটাই বার্তা দেওয়া, সকলেই এটার প্রতি আসক্ত হন, কিছু না হোক হাঁটুন, কাজকর্ম করুন, মন শরীর দুটোই ভালো থাকবে, সুস্থ থাকবে, সমাজ সুস্থ থাকবে, বার্ধক্য রোধ করা যাবে, এবং বার্ধক্য বয়সে সুস্থ থাকা যায়। আমি নিজে ভুক্তভোগী, সুতরাং সবাই আমরা এটার প্রতি গুরুত্ব দিই। ভালো থাকবেন,
0: ভালো থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ ফোন করার জন্য। আর শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 MHz আগারিরানি এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে নিজেকে কতটা সময় দেই, এই প্রসঙ্গে হচ্ছে কথা। আজ রাতের আসরে আর যে চিন্ময়ের সাথে রয়েছেন আপনি, 2326253 আমাদের ফোন নম্বর, আপনিও করতে পারেন ফোন। আর যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেই কথাটা আবারও বলি, সেটা হচ্ছে এই যে ব্যায়াম, যোগা বা প্রাণায়াম যাই করি না, এগুলো শুধু নিজের জন্যই করতে হয়, এটা আর কারুর জন্য নয়, শুধু নিজের জন্য। আপনি ব্যায়াম করুন, আপনি এক্সারসাইজ করুন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, যাই, এইগুলো সব কেবল মাত্র নিজের জন্য। অন্য কারোর পছন্দের খাবার খেতে পারি, খেয়ে শরীর খারাপ হতে পারে, যাই হোক হতে পারে, কেউ পছন্দের একটা কবিতা লিখে দিল সেটা পড়তে পারি, কিন্তু ব্যায়াম করাটা এটা কেবল নিজের জন্য। ওই যে বলছিলাম দুটো কথা, আমার এক স্যার বলেছিলেন, একটা হচ্ছে বিদ্যা জ্ঞান, যেটা কেউ নিতে পারে না, আরেকটা হচ্ছে এই ব্যায়াম বা যোগা, এটা অন্য কারোর জন্য করা নয়, এটা শুধু নিজের জন্যই করা। সঙ্গে থাকুন, টিউন করে থাকুন 101.6 MHz FM উজ্জয়ন্ত।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? স্বপন দাস।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: শুনছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ দেখুন, এই যুগ দিবস আমি আমার জীবনে আগরতলা বাড়ি করে দেখেছি আপনজন ক্লাবের মাঠে এক ভদ্রলোক নেতৃত্ব দিতেন। 1983 সন থেকে প্রচুর লোক হতো। কয়েক বছর আমিও এখানে যোগ দিয়েছি, পরে আমার কাজের ব্যস্ততার কারণে আমি সবসময় যেতে পারিনি। কিন্তু জানি না, হঠাৎ করে 2002 সালে এটা বন্ধ হয়ে গেল এবং যারা বয়স্ক লোক এগুলি করতেন অনেকেই আজকে এই দুনিয়ায় নেই। তবে এটা আমি মনে করি, অনেক লোক একসঙ্গে করলে এটা আর একটা আনন্দ, একজনের সঙ্গে একজনের দেখাও হয়, আচ্ছা যোগ ব্যায়ামটাও হলো, সময়ও দেওয়া হল, এটা ভালো কাজই মনে করি। তবে প্রত্যেক দিনই প্রয়োজন। আর আমরা ছোটবেলায় স্কুলে এই ব্যায়াম করেছি, আমাদের মানিক বাবু এগুলি করাইতেন এবং হেডমাস্টার মহাশয় উনি নিজে উপস্থিত থাকতেন। এখন জানি না স্কুল কলেজে হয় কিনা, প্রয়োজন আছে, খেলার মাস্টার আছে কিনা এটাও।
0: হ্যালো, কেটে গেল। স্বপনবাবু বলছিলেন ওনার কথা। শ্রোতা বন্ধু, আজ রাতের আসরে কথা বলছি নিজেকে সময় দেওয়ার বিষয়ে। কর্মব্যস্ততার আমাদের এই জীবনে নিজের দিকে তাকানোর সময়টা কোথায় বলুন? এই ভাবতে ভাবতে হয়তো বা পেরিয়ে যাচ্ছে অনেকটা বেলা। এক সময় দেখলেন একরাশ হতাশা আর কাজের এই সারাদিনের পরিশ্রমে ক্লান্তির ছাপ ঘিরে ধরেছে, আর তখন হয়তো আর পেছন ফিরে দেখার সময় থাকবে না। তাই সময় থাকতে নিজের প্রতি একটু যত্নবান হওয়া, ফিরে তাকানোর দোষটা তো কিছু নয়, কারণ আমি তো আমার দিকেই তাকাচ্ছি, আমার ভালোর জন্যই, তাই না? আপনি যখন ভালো থাকবেন তখন আপনার চারপাশটাও সুন্দর থাকবে, ভালো থাকবে, আপনার নিজের মানুষগুলো ভালো থাকবে। এ নিয়ে হচ্ছে কথা, ভালো থাকবেন, নিজেকে সময় দেওয়া, এ নিয়ে হচ্ছে আজকের কথা। নমস্কার, কে রয়েছেন?
2: শুভ সন্ধ্যা চিন্ময়দা।
0: শুভ সন্ধ্যা সোনালিদি, ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি।
0: বলুন,
2: নিজেকে নিজের জন্য সময় দেওয়া
0: আপনি কিভাবে দেন?
2: হ্যাঁ আমি কিভাবে দিই, সবাই এদিকে যোগার কথা বলছেন, আমি সেদিকে যাচ্ছি। তো আমি কিভাবে সময় দিই, আমার নিজের ভালো লাগা যেগুলো সেগুলোকে আমি নিজের জন্য আমি সময় দিই। ভালো লাগা বলতে আমি কি বুঝি, আমি ঘরের যে কাজগুলো সেটা বলছি না, আমি ঘরের কাজগুলো তো আমাদের করতেই হয়, সেগুলো তো মানে কি বলবো প্রতিদিনের রুটিন। সেটা বাদে আমি কি করি, আমি যখন আমি একটু অবসর পাই আমি একটু বই পড়ি, রেডিও তো আছেই, বই পড়ি, তারপর সিনেমা দেখি, অনেক সময় মোবাইলেও দেখি, বা অনেক সময় হলে গিয়ে মেয়েদের সঙ্গে নিয়ে গিয়ে দেখি। মাঝে মাঝে আমি শুক্রবার সঙ্গেও গেছি, আমি নিয়ে গেছি, এগুলো আমার ভালো লাগে।
0: বিভিন্ন সময় অনুষ্ঠানে যাওয়া, বিভিন্ন অনুষ্ঠান,
2: হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠান, হ্যাঁ আমাদের শহরে নানা অনুষ্ঠান হয়, আজকেও যেতাম সুকান্ত একাডেমিতে, কিন্তু এত বৃষ্টি নামলো আমি আর যেতে পারিনি, আমি আর যেতে পারিনি। যাই হোক, তো এগুলো আমার ভালো লাগা, যে একটু যে কোনো অনুষ্ঠান, সেটা আবৃত্তির অনুষ্ঠান হোক, নাটকের হোক, গানেরই হোক, আমি এগুলো দেখার চেষ্টা করি। এগুলো আমার ভীষণ পছন্দের এই জায়গাগুলো, এগুলো আমাকে খুব টানে। আর গল্পের বই পড়া এগুলো তো আছেই, রেগুলার করতে পারি না, তারপরও সময় পেলে এগুলো করার চেষ্টা করি। আর আরেকটা একটা আমার খুব ছোটবেলা থেকে যেটা আমার খুব ইয়ে ছিল, আমরা তো আগে সেলাই টেলাই করতাম, বিভিন্ন রকমের উল দিয়ে বা নানা রকমের সুতো পাওয়া যায়, এগুলো দিয়ে আমরা সেলাই করতাম, টেবিল ক্লথ বানাতাম। এখন তো এগুলো আর বানাতেই হয় না, কেউ বানায়ও না, এখন প্রত্যেকে আমরা বাজারে গিয়ে রেডিমেড পাই, কিনে নিয়ে আসি। তা আমি না মাঝে মাঝে কি করি, ওই সেলাই টেলাই এগুলো মাঝে মাঝে করি, হ্যাঁ নিজের মতো করে সেলাই টেলাই করি আর কি। ভাল লাগে দেখতে এগুলো, আগে যে করেছি সেগুলো মানে আবার রিপিটেশনের মতো আর কি অনেকটা। স্কুলে থাকতে যখন আমাদেরকে কর্মশিক্ষা পরীক্ষা হতো তখন আমরা ওইগুলো বানাতাম, না এখনো আমার বাড়িতে এখনো আছে, তুলে রেখেছি সেটা, হ্যাঁ যাতে হারিয়ে না যায়। তো টেবিল ক্লথ প্রথম বানিয়েছিলাম, সেলাই করেছিলাম, সেটা বোতাম সেলাই দিয়ে, বোতাম সেলাই, ভরা সেলাই, তারপর চেইন সেলাই, এরকম বিভিন্ন রকমের সেলাই আছে, এগুলো আমার খুব পছন্দের ছিল, এগুলো আমি করতাম। তো এখন একটা রেখে দিয়েছি যাতে পরবর্তী সময় সেটা দেখে দেখে বিচারণা করতে পারি, এই আর কি। আর আছে কি, আমি বাড়িতে যেমন আমার ইয়ে হয় না, যেটা আমার ইয়ের মধ্যে মানে পছন্দের যেটা যে গাছ লাগানো, সেটা আমার বাড়ির মধ্যে অতটা নেই জায়গা। আমি কি করি, আমি স্কুলে স্কুলে আমি প্রচুর প্রচুর গাছ লাগিয়েছি, প্রচুর ফুলের গাছ, ফলের গাছ, আমাদের ডিপার্টমেন্ট থেকেও বলা হয়। তারপরেও নিজের মতো করে সারাটা বছর মানে যখন জল থাকে তখন বেশি
0: এই গাছগুলোই তো থাকবে, সেই স্কুল ছেড়ে এলেও তো গাছগুলো থাকবে আপনার স্মৃতি হিসেবে।
2: হ্যাঁ থাকবে থাকবে, সেটাই ভীষণ ভালো লাগে। এগুলো তো যখন ফুল ধরে ভীষণ ভালো লাগে। আর ফুলগুলো এখন কাজ তাদের কাজে লাগছে জানেন, আশেপাশে যে বাড়ি ঘর গুলো আছে ওনাদের ঠাকুরের চরণে পড়ছে এই ফুলগুলো,
0: ওরা বাড়িতে লাগায় না।
2: এগুলো তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু যখন আমি দেখি যে আমার গাছের ডালগুলো ভেঙে দিয়ে গেছে, আমার বেড়াগুলো নষ্ট করেছে, তখন আমার ভীষণ আমার মানে কি বলবো ভীষণ খারাপ লাগে। তো আমি বলি অনেক সময় আপনারা নিন, আমার কোনো আপত্তি নেই, অসুবিধা নেই আমার কোনো, নিন না আপনারা ঠাকুরের চরণে পড়ছে আমার বাগানের ফুল, সেটা আমার কোনো অসুবিধা নেই, বরঞ্চ আমি সেটাতে আরো নিজেকে কৃতজ্ঞ বোধ করি। তো এইভাবে আপনারা নষ্ট করবেন না, হ্যাঁ যাতে গাছগুলো আরো অনেকদিন থাকে, হ্যাঁ যাতে আমাদের ফুল তো সুন্দর না, ফুলের মতো সুন্দর তো পৃথিবীতে আর কিছু নেই। তো এইগুলো যখন বাগানে যখন পুরো বাগানে যখন নানা রকমের ফুল ফুটে না, তখন সত্যি শরীরটা খারাপ লাগলেও কিন্তু মনটা কিন্তু আনন্দে ভরে যায়, সত্যি এটা একটা অপূর্ব একটা দৃশ্য। আর বিভিন্ন রকমের সবজি বললাম তো, আমি বাড়িতে এগুলো করার তেমন সময় পাই না, কিন্তু স্কুলে আমি এগুলো করি। আর
0: এটা করে এটাও একটা নিজেকে সময় দেওয়া, তাই তো?
2: হ্যাঁ সময় দেওয়া, হ্যাঁ নিজেরই ভালো লাগে,
0: একদম
2: নিজেরই ভালো লাগে। ওই তো সেটা আমরা যেমন ধরুন কিচেন গার্ডেন এখন বাধ্যতামূলক, এটা না হয় আমরা আচ্ছা বৃদ্ধিবিদের জন্য করি, কিন্তু ওই যে লাগানোর সময় যে ভালো লাগাটুকু, গাছগুলো যখন বেড়ে উঠে, গাছগুলো যখন সুন্দর ভাবে ডালপালা মেলে, তখন সেখান থেকে যদি আমরা সবজি তুলে এগুলো যখন আমরা পোস্ট করি, আমাদের পোস্ট করতে হয়, তখন কিন্তু ভীষণ ভালো লাগে এগুলো, যে এটা আমি লাগিয়েছিলাম, এই গাছ থেকে ধরেছে, বেগুন ধরেছে, ঢেঁড়স ধরেছে, মিষ্টি কুমোর, হ্যাঁ লাউ গাছ লাগিয়েছিলাম একবার, হ্যাঁ ওইরকম মানে ভীষণ ভালো লাগে এগুলো দেখে। তো এটা তো সমস্তই নিজের জন্য না, হয়তো আমরা ডিপার্টমেন্টাল অর্ডারে করি, কিন্তু ভালো লাগাটুকু কিন্তু নিজের, ঠিক না? এটাই আর কি। তো আমরা নিজেদের জন্য সময় দিতে হয় শত ব্যস্ততার মধ্যেও, নিজের যেটা পছন্দ সেটা করা অবশ্যই আমাদের, বিশেষ করে আমরা যারা মেয়েরা, আমরা যারা চার দেওয়ালের মধ্যে বেশিরভাগ থাকি, আমরা তো আছে যারা যোগ করি বাইরে যাই, ঠিক আছে? তো আমাদেরও একটা সময় অন্তত নিজের ভালো লাগাটুকুর জন্য সময় দেওয়া অবশ্যই উচিত।
0: এটা খুব ভালো বললেন আপনি, আরেকটা দিক উস্কে দিলেন আমাকে, এটা খুব ভালো বললেন। মানে বেশিরভাগ যারা মানে ঘরে থাকি, আমাদের হোম মেকার বলুন, আমাদের মা বোনেরা স্ত্রীরা যারা, আপনি আচ্ছা বেরোচ্ছেন চাকরি বাকরিতে যাচ্ছেন, জব আছে যাদের, জব মানে সেই অর্থে গভর্নমেন্ট জব বা এরকম প্রাইভেট জব নেই, তারা বাড়িতেই থাকেন, হোম মেকার হিসেবে থাকেন, আমাদের মাদের মতো দেখেছি, তাদেরকেও নিজেদের সময় একটা দিতে হয়। এবং আমি দেখেছি আমার আমার মাকে দেখেছি দুপুরবেলা বসে সব কাজটা সেরে এসে

0: কখন উনি পড়তে বসছেন, পড়ছেন কিছু না কিছু, ম্যাগাজিন পড়ছেন, বই পড়ছেন বা নিউজ পেপারে গল্প পড়ছেন? নিউজ পেপারে তো রবিবার সর বা এরকম দিনগুলিতে গল্প দেয়, উপন্যাস দেয়, এগুলো পড়ছেন, মানে এই সময়টা উনি দিতেন।
1: পড়ার সময় থাকে না, আমি এগুলো কি করি, এগুলো সরিয়ে রাখি, এগুলো সরিয়ে রেখে অন্য সময় পড়ি আমি।
0: ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন।
1: হ্যাঁ, ভালো থাকবেন, শুভরাত্রি।
0: শুভরাত্রি। ঠিক, প্রত্যেক মানুষ যেমন আলাদা, তেমনি তাদের ভালো লাগার কাজগুলোও কিন্তু আলাদা, শখও আলাদা। এই যেমন কারো ভালো লাগে বাগান করতে, কারো ভালো লাগে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে, কারো সাঁতার করতে, কেউ যোগ ব্যায়াম করতে। কিন্তু ঘরের বাইরের কাজ করতে গিয়ে একটা সময় পছন্দের কাজগুলোকে বিসর্জন দিই আমরা, খুব বেশি নয়, এই প্রতিদিন যেটা বলছিলেন না, প্রথম শ্রোতা বন্ধু একজন বলছিলেন যে 24 ঘন্টার মধ্যে যদি 24 মিনিট বা হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা যদি আমরা আমাদের মানে নিজেকে দিই, যেটা করতে আমার খুব ভালো লাগে, যেটা আমার শরীর মন সব কিছুই ভালো করবে, এটা করা খুব দরকার। এই সময়টা নিজেকে দিতে হবে, এটা আমি বলছি না, এটা বলছেন জাতীয় মানসিক ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেঘলা সরকার, ওনার একটা লেখা থেকে পড়লাম, জানালাম আপনাদের। তো শ্রোতা বন্ধু, আজ এই আজ রাতের আসরে মেঘলা দিনে নিজেকে সময় দেওয়ার বিষয়ে হচ্ছে কথা, নিজেকে কতটা সময়।

0: নমস্কার শ্রোতা বন্ধু।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন? নমস্কার,
1: আমি রীনা পাল বলছি আগরতলা থেকে।
0: বলুন, কেমন আছেন?
1: ভালো, আপনি ভালো আছেন?
0: ভালো ভালো।
1: আমাদের চারিদিকে তো জল,
0: আচ্ছা
1: জল কমছে আস্তে আস্তে।
0: আচ্ছা
1: আচ্ছা, যোগা না?
0: কোথা কোথা থেকে বলছেন?
1: আমি ওই তো জেলখানাটা আছে না?
0: আচ্ছা আচ্ছা, জেল রোড,
1: পুরনো জেলখানাটা।
0: সেদিকেও জল হয়েছে না?
1: হ্যাঁ ছিল, এখন নাই, পাম্প চালিয়েছে তো, নাই এখন, নাই।
0: না, আজকের প্রসঙ্গ কিন্তু নিজেকে সময় দেওয়া, নিজেকে কতটা সময় দিই আমরা, এটা নিয়ে কথা।
1: না না, আমি এই তা বলছি না, এমনিতে বলছি আজকে যোগা না।
0: না যোগা না, আজকে হচ্ছে নিজেকে কতটা সময় দিই,
1: নিজেকে কতটা
0: সময় দিই,
1: সময় দেওয়া।
0: হ্যাঁ,
1: এটার
0: মধ্যে অবশ্যই যোগাও আছে, নিজে নিজের জন্য যোগা অভ্যাস করা, এটা অবশ্যই আছে।
1: নিজেকে সময় দেওয়া বলতে বুঝি নিজেকে ফ্রি হয়ে কিছু যোগা টোগা করুন। আমি না ছোটবেলা থেকে আমি সবকিছু ভুলে যেতাম, পড়াশোনা ভুলে যেতাম, তাই কি রাখছি তাও ভুলে যেতাম। আমাকে যোগাতে ভর্তি করিয়ে দিল, যোগা সাঁতারে সবকিছুতে ভর্তি করিয়ে দিল।
0: আচ্ছা,
1: একটা আসন আছে করলে এটা নাকি স্মৃতি শক্তি বাড়ে। আমি আস্তে আস্তে যখন মনে করেন আমি ক্লাস ফোরে পড়ি, তো যোগা করতে করতে করতে করতে আমি একটা যোগার প্রফেশনাল হয়ে গেছি। এখন যোগা কিছু করি, কিছু শেখাই, অন্যদেরও শেখাই। যোগার অনেক উপকার হচ্ছে স্যার, যোগার উপকারিতা বলে শেষ করা যাবে না। অনেক অন্য শ্রোতারা তো বসে আছে,
0: না তাহলে আপনি আপনি আপনি দু মিনিটে, যেহেতু আপনি যোগা প্রশিক্ষণও দেন, আপনি দু তিন মিনিট একটু বলুন যে এই যে নিজেকে সময় দেওয়ার ব্যাপারে, এই যে
1: সময় দেওয়া আমি সকালবেলা করি,
0: এই যে হাফ এন আওয়ার অন্তত আধা ঘন্টা মানুষ কিভাবে সুস্থ রাখার জন্য কি কি করতে পারে?
1: সাড়ে পাঁচটা ছয়টা কিছু যোগা করি।
0: না না, আপনি আপনি আমার কথাটা একটু শুনুন কাইন্ডলি। আগে আমি বলছি, আপনি যেহেতু যোগা প্রশিক্ষক, আপনি আমাদের শ্রোতা বন্ধুদেরও বলুন যে আপনি কি করছেন সেটা নয়, মানে নিজেকে সুস্থ রাখতে হলে, নিজেকে ভালো রাখতে হলে নিজেকে একটু সময় দিতে হবে, চব্বিশ ঘন্টার মধ্যে অন্তত আধা ঘন্টা যদি
1: কি জানি না
0: কিভাবে
1: সকালবেলা উঠে ঘুম থেকে উঠে মনে মনে করো পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে মুখ টুক ধুয়ে কিছু যোগা আছে, ঘরে বসে কোনো প্রশিক্ষণ জায়গাও তো আছে যোগার, গিয়ে করতে পারে, বাড়িতেও করতে পারে, কে যদি অসুবিধা হতো বাড়িতেও করতে পারে। আমি বলছি এটা সব ছেলে মেয়েদেরই কিছু যোগা করার অভ্যাস ভালো, তাতে কি শরীর মন চর্চা সব দিকেই সুস্থ থাকে। এমনকি এমন যোগা আছে শরীর হাইটও বাড়ে, ঠিক আছে, হাইট বাড়ে, শ্বাসকষ্ট কমে, তারপরে স্মৃতি শক্তি বাড়ে, তারপর অনেক যোগা আছে, অনেক বললে অনেক অনেক অনেক কথা বলে বুঝাতে পারবো না, অনেক কথা। যোগাটা হলো এখন অনেক আগে মনে করেন যোগাটা তত একটা প্রফেশনাল ছিল না, হ্যাঁ এখন যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে ভারতবর্ষে সব জায়গাতেই যোগার গুরুত্ব দেওয়া হচ্ছে, আগে গেলাম তেমনটা ছিল না। ছিল

0: এত গুরুত্বপূর্ণ ছিল না। আমি বলি কি সবাই বয়স্ক ছেলে মেয়ে অন্তত আধা ঘন্টার জন্য হলেও যোগাটা করা আমি মনে করি জরুরি, সব দিক থেকে, শরীর মন পড়াশোনা স্মৃতিশক্তি মানে সবকিছু থেকেই লাভবান হবে, আমার মনে হয় লাভবান হবেই হবে,
1: একদম লাভবান তো হবে, হতেই হবে।
0: তা আমি বলি কি যোগাতে আমি শর্ট ছিলাম, এই যোগা করে আমি হাইটটা একটু বেড়েছে, হাইট অনেক বেড়েছে আমার।
1: আচ্ছা,
0: যোগা করলে হাইটও বাড়ে, সবকিছু মানে অনেক এভরিথিং অনেক কিছু উপকার আসে।
1: আচ্ছা, যে কোনো বয়সে শুরু করা যায়?
0: হ্যাঁ, যোগা তো যোগাই না, যে কোনো বয়সে না, ছোটবেলার কথা বলছি, একদম ছোটবেলা না, ধরুন অনেক সময় তো হাড়গুলো ঠিক করতে হবে না ওদের, তো আমি বলি কিটা 5 বছর থেকে করলে একদম পারফেক্ট।
1: ভালো,
0: বয়স যখন 5 হয় তখন থেকে করলে সব দিকে একটু মোটামুটি মনে করো হাড়গুলি হাতগুলি একটু শক্ত হয়, এর আগে করলে আমার মনে হয় তেমনটা লাভবান হবেন না, উল্টো কি বলে উল্টো অ্যাকশনও হতে পারে।
1: না ধরুন এই যে বলছি আমি যদি করতে চাই, আমরা করতে চাই একটা বয়সের পর, যে কোনো বয়সে করা যায়। শ্রোতা বন্ধু, তাহলে আমিও ভাবছি মনে মনে যে শুরু করে দেওয়াই যায়, আর নিজের জন্য সুস্থ রাখার জন্য করি কিছু কিছু কাজ, করি না যে তা নয়, কিন্তু যোগ ব্যায়ামটা মনে হয় অত্যন্ত জরুরি। আমি আমার প্রফেশনের কারণে কিছু ব্যায়াম তো করি না যে তা নয়, প্রাণায়ামও করি এবং মেডিটেশনও করি, আর সেই অর্থে যোগ ব্যায়াম মানে সেই আসন আসানাস এগুলো সেইভাবে হয় না। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
2: আমি বর্ধমান থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
1: অনিমেষ বাবু কেমন আছেন বলুন।
2: ভালো আছে, আপনি কেমন আছেন?
1: ভালো ভালো। তো আপনি নিজেকে কিভাবে সময়টা দেন?
2: আমি নিজে সময় দিই, আমি সেই ঘন্টার মধ্যে আমি 12 ঘন্টা কাজের মধ্যেই থাকি।
1: আচ্ছা,
2: 12 ঘন্টা হচ্ছে কাজের মধ্যে থাকি, কর্মজীবনে বেশি কিছু কাজ আছে ওই কাজটা আমি করি, আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আমার বাড়ির ঘরে কিছু কাজ থাকে ওই কাজটা সবসময় আমি করি, এটা আমার যে কাজটা আমি করি এটা আমার যোগ ব্যায়ামের মতনই কাজটা হয়।
1: আচ্ছা বাহ।
2: তারপরে প্রতিদিন 4-5 কিলোমিটার সাইকেল দৌড়াই প্রত্যেকদিন,
1: এটা তো বিশাল এক্সারসাইজ
2: প্রত্যেকদিন, এমনকি আমার 7-8 কিলোমিটার সাইকেল দৌড়াই।
1: বাহ ভালো।
2: এরপরে আমার ছাত্র জীবনে কিছু মানে ব্যায়ামের কিছু প্রতিযোগিতা ছিল, মাঠ প্রদর্শনে আমি প্রায় স্কুলে আমার মানে আমার রেকর্ড আছে মাঠ প্রদর্শনের আমি ব্যায়াম দেখাইতাম।
1: ভালো ভালো, ধন্যবাদ ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই থাকুন পাশে। এই যে নিজেকে সময় দেওয়ার কথা বলছিলাম, যেটাকে মি টাইম বলা হয় বা নিজেকে সময় দেওয়া, আর নিজের মানসিক এবং শারীরিক ক্লান্তি দূর করার একটা কার্যকর উপায়, এটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং কাজের এনার্জি ফিরিয়ে আনে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এখানে পছন্দের কাজ করা যায়, বই পড়া, গান শোনা, বাগান করা, ছবি আঁকা, ছোটোখাটো সব তো রয়েছে, এছাড়াও কেউ সিনেমা দেখেন। সর্বোপরি যেটা করা যায় নিজেকে সুস্থ এবং সবল রাখতে মানসিক এবং শারীরিকভাবে, সেটা হচ্ছে প্রাণায়াম, যোগাভ্যাস বা ব্যায়াম করা, এটা খুবই জরুরি। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার দাদা।
1: হ্যাঁ,
3: আমি মিল্টন চক্রবর্তী, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থেকে বলছি দাদা।
1: বলুন।
3: প্রথমে আপনাকে যোগ দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক শুভকামনা রইল।
1: আমাকে শুভেচ্ছা দিয়ে কি হবে, আমি তো যোগা গুরুও নই, আমি করিও না, এই মুহূর্তে ভাবছি যে করব। আপনাদের কথা শুনে উদ্বুদ্ধ হলাম।
3: খুব ভালো, খুব ভালো দাদা, এই জন্য তো শুভেচ্ছা বার্তাটা একটু বেশি করে বাড়িয়ে দিলাম, যাতে যোগটা আমাদের মধ্যে যেন যোগ হোক। দেখুন, গীতার 18টা প্রতিটা অধ্যায় কিন্তু যোগ বলা হয়েছে, তত যুদ্ধায় যুদ্ধস্য এইনম পাপম অবিশ্বাসী,

0: আমি সত্যি ধ্যান করতে না পারি তবে সাথে কখনোই যুক্ত হতে পারবো না। তাই প্রতিটা মুহূর্তে আমাদের যে কোনো কাজের সঙ্গে যুক্ত হওয়া খুব দরকার এবং শুভ চেতনা আছে কিন্তু এই যোগ ব্যায়ামের মাধ্যমে। আমি নিজে কিন্তু একজন ভলি খেলোয়াড় দাদা, বুঝলেন, ভলি খেলার সঙ্গে যুক্ত আছি এবং আমি ফিট করি আর কি, বলে ফিটার হিসেবে থাকি। আমি বিভিন্ন রকম মুর্শিদাবাদ খেলি আর কি, এই বয়সেও এখন হয়তো আবার স্টার্ট করি পারে পারা যায় না, বয়স বলতে গেলে 45+ চলছে এখন আমার, সুতরাং সেই হিসাবে কর্মকে থাকার জন্য সবসময় পারি না, কিন্তু আমি চেষ্টা করি যাতে অন্যরা একটু প্রেরণা পায়। মাঠে কিন্তু আমি এখনো নামি, এটা আমার কাছে একটা বড় যোগ দাদা যায়, বুঝলেন, এই যোগটা আমার হয়ে যায়। সুতরাং কর্ম এই যে খেলাধুলা ভলি খেলাটা সিজনে খেলা তো কিন্তু মোটামুটি হয়ে যায়, তারপর ক্রিকেট টিকেট গুলো খেলা, আমার খেলাধুলা খুব ভালো, আর মানে খেলাধুলাকে আমি খুব প্রাণের সাথে ভালোবাসি, সেক্ষেত্রে ব্যায়ামটা অটোমেটিক ভাবে আপনার এসে যায়, মানে কোনো দিবস বলে আমার কাছে কিছু নেই। তবুও তো দিবস, তো যেমন দিবস বলতে গেলে তো থাকতে হবে, দিবস মানে কি সেটাকে একটু ভালো করে মানুষ একটা ছড়িয়ে দেওয়া, যাতে দিবসগুলো করা মানেই হচ্ছে মানুষের কাছে বেশি করে একটু প্রচার করা যায়, মানুষ এটা যেটা করতে পারে, এটা অবশ্যই দরকার প্রয়োজন আছে। কিন্তু আমার ব্যক্তিগত আমার জীবনে মনে হয় আমার প্রতিদিনটাই যোগ, কারণ যখনই আমি ঘুম থেকে উঠি তখনই ভাবে একটু ব্যায়াম করে উঠি, তারপর যখন আপনার বিকালের দিকে একটু খেলাধুলা করি, যখন সময় পাই কর্মক্ষেত্রে এসে, আর শীতের সিজনটা কিন্তু সবসময় চেষ্টা করি মাঠে একটু নামার এখন। এভাবে আমি যোগাসনের সঙ্গে থাকি, আর একটা নির্দিষ্ট সময় বিশ্বাসের ধ্যানপুঞ্জ নিয়ে আমি তার চরণে একটু পুষ্পার্ঘ্য নিবেদন করি। এটা আধ্যাত্মিক অনুশীলন করাটা আমার কাছে একটা খুব বড় একটা বলা যায় যোগের একটা মাধ্যম। তো যাই হোক, অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, নিউজ অন AIR শুনছি মুর্শিদাবাদ জেলার, অনেক দূর থেকে শুনছি আমি, আর অনুষ্ঠানটা খুব ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ।
1: মিল্টন চক্রবর্তী, তাই তো?
0: মিল্টন চক্রবর্তী।
1: আচ্ছা মিল্টন বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই পাশে থাকবেন। তো শরীর চর্চার কথা বলা হচ্ছিল, নিজেকে সময় দেওয়ার বিষয়ে বলছিলাম, পছন্দের কাজ, তার মধ্যে কেউ গান শোনেন, বাগান করেন, ইত্যাদি ইত্যাদি কাজ, যার যেটা ভালো লাগা, কেউ সিনেমা দেখেন, 2-3 ঘন্টা প্রতিদিন সিনেমা দেখেন, এবং কেউ ডায়েরি লেখেন, কেউ বা শরীরচর্চার দিকে মন দেন। আর আজ যেহেতু বিশ্ব আন্তর্জাতিক, সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস, তাই এই প্রাণ খুলে শ্বাস নেওয়া, হালকা যোগা করা, শরীর এবং মন সতেজ করতে তার জুড়ি মেলা ভার। তো শ্রোতা বন্ধু, টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী FM উজ্জ্বান্ত, এই মুহূর্তে আজ রাতের আসরে আর যে চিন্ময়ের সাথে রয়েছেন আপনি, আজকের প্রসঙ্গ, নিজেকে কতটা সময়

0: হ্যালো,
1: নমস্কার, কে রয়েছেন?
0: বীরভূম জেলা থেকে, পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম চট্টোপাধ্যায় কথা বলছি।
1: বলুন।
0: ভালো আছেন তো?
1: ভালো আছি, ভালো।
0: আজকে দেখুন, আজকে তিন রকম আজকে যোগ দিবস, কৃষি দিবস, আবার এদিকে আমাদের সঙ্গীত দিবস,
1: ওয়ার্ল্ড মিউজিক ডে।
0: তিনটে জিনিসই ধরুন একসঙ্গে আমি যদি বলি, সঙ্গম যদি বলি, তাহলে কিছু খারাপ হবে না, বলুন।
1: তিনটে বললেন, যোগ দিবস, সঙ্গীত দিবস, আর একটা কি বললেন মাঝখানে?
0: যোগ দিবস, সঙ্গীত দিবস, রোগ বিয়োগ হয় জানেন তো, যোগ করলে পরে রোগ অনেক আমরা নিজে দেখেছি। আমি ধরুন আজকে কয়েক বছর দুই তিন হলো আমার কিন্তু মাথা ব্যথা করতো, বুঝলেন, যেমন কপাল ভাটি, তারপরে উলম বিলম যেগুলো আছে সেগুলো করতে গিয়ে না আমার কিন্তু ওই রোগটা চলে গিয়েছে জানেন তো। খুব ভালো, একটা ভালো ইয়েতে,
1: ভালো ভালো। আর সঙ্গীতেও কিন্তু অনেক নিরাময় হয় জানেন তো।
0: হ্যাঁ ঠিক,
1: মিউজিক মিউজিক থেরাপি বলে একটা কথা আছে এখন।
0: হ্যাঁ ফি ফি
1: থেরাপি, আজকে যেহেতু বিশ্ব সঙ্গীত দিবস তাই বললাম।
0: আমি রেডিওতে নিয়ে যখন আমি কানের কাছে খুব হালকা করে গানটা শুনি না, এত মধুর লাগে, মধুর ইয়ে করতে করতে আমি অনেক সময় দেখেছি রাতের বেলায় যখন লাগিয়ে রাখি কানের কাছে তখন দেখছি অটোমেটিক ঘুমিয়ে পড়ি আর, তারপরে ভোরবেলায় দেখি যে রেডিওটা করে আওয়াজ হচ্ছে। আর সঙ্গীত খুবই ভালোবাসি আমি, নিজে একটু তবলা টবলা বাজাই, সবই বাজাইতে পারি বলে আমার গানটা খুব ভালো লাগে। আর পিতৃ দিবসে ধরুন আজকে মতো বাবা মা যেখানেই আছেন,
1: ধন্যবাদ ফোন করার জন্য। তো শ্রোতা বন্ধু, আজ এটা ঠিক, আজ যেমন আন্তর্জাতিক যোগা দিবস, তেমনি আজ পিতা দিবস পালন করেন অনেকেই। আবার আজকে বিশ্ব সঙ্গীত দিবস। তো সঙ্গীত, আজ যেটা বলছিলাম যে নিজেকে সময় দেওয়ার, কতটা সময় দিই, এই নিজেকে সময় দিতে গেলে নিজেকে সময় দেওয়ার বিষয়ে নিজের জন্য যেমন ব্যায়াম, যোগা, প্রাণায়াম ইত্যাদির খুব প্রয়োজনীয়তা, সঙ্গীত কিন্তু আমাদের জীবনের এক

অনন্য অঙ্গ বলা যায়। আমাদের জীবনের, আমাদের মননের যে কোনো সিচুয়েশনে, যে কোনো সময়ের জন্য, যে কোনো মুহূর্তের জন্য সঙ্গীত কিন্তু রয়েছে। সঙ্গীত সেই সময়টাকে পাল্টে দিতে পারে, সেই মনের অবস্থাটাকে পাল্টে দিতে পারে। তাই অনেকে যারা সঙ্গীত ভালোবাসেন, তারা নিজেকে সময় দেন সঙ্গীতের মধ্যে ডুবে থেকে।

0: নমস্কার, কে রয়েছেন, কে বলছেন? হ্যাঁ বলুন।
1: আজকে যে 24শে বিশ্ব সংগীত দিবস,

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আজ রাতের আসরে আর যে চিন্ময়ের সাথে রয়েছেন, আজকের প্রসঙ্গ নিজেকে সময় দেওয়া। নিজেকে কতটা সময় দিচ্ছি আমরা, এ নিয়েই হচ্ছে কথা। ফোন করবেন 2326253 এই নাম্বারে।

স্বতন্ত, যেটা বলছিলাম, আমাদের এই কর্মব্যস্ততার মধ্যে নিজের দিকে তাকানোর সময়টা খুব কম থাকলেও নিজের দিকে একটু তাকাতেই হয়, তাকাতেই হবে, নিজেকে একটু সময় দিতেই হবে, না হলে নিজেদের মানসিক বা শারীরিক অবস্থার দুটোই ব্যাঘাত ঘটবে। এক্ষেত্রে নিজেদের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিতে হবে, যেমন নিজেকে ভালো রাখতে চাইলে নিজের ইচ্ছাগুলোর প্রাধান্য দেওয়াটা খুবই জরুরি। নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া মানে স্বার্থপরতা নয়। কিন্তু অনেক সময় দেখা যায় অন্যের পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে নিজের ইচ্ছাগুলোকে ভুলেই যাই আমরা, ঠিক না? আমরা একটা মানুষ এই জীবনে কত রকম চরিত্র নিয়ে চলি ভাবুন। জন্মের পর থেকে ছেলে, মেয়ে, ভাই, বোন, এগুলো রইল ছাত্র অবস্থায় ছাত্রের দায়িত্ব। তারপর স্বামী হিসেবে, কারোর স্ত্রী হিসেবে, তারপর মা বাবা হিসেবে, একের পর এক চরিত্রে অভিনয় করে চলছি, একের পর এক চরিত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের জীবনের শেষ দিন অবধি। অন্যদের পছন্দের জন্যও বাঁচতে হয় আমাদের, কিন্তু এই ক্ষেত্রে নিজের জন্য কিছুটা সময় দিতেই লাগে, তাই না শ্রোতা বন্ধু? সেজন্য যদি মনে হয় আপনি প্রকৃতির কাছে যাবেন, নিজের দুশ্চিন্তাগুলোকে ঝেড়ে ফেলে নতুনভাবে উজ্জীবিত হওয়ার সবচেয়ে সুন্দর সমাধান হচ্ছে প্রকৃতির কাছে নিজেকে ছেড়ে দেওয়া। একা বা দল বেঁধে কয়েকদিন প্রকৃতির কাছে ঘুরে এসে দেখুন কেমন চমচমে হয়ে যান। আবার কেউ কেউ খুব ভালো হয়ে যান নিজের কাছের মানুষের সঙ্গে একটু সময় কাটালে, একটু যোগাযোগ করলে। হয়তো অনেকটা দূরে থাকেন, কিন্তু তার সঙ্গে একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক বা যেভাবেই হোক একটু যোগাযোগ করলে, একটু কথাবার্তা বললে ভালো লাগে, একঘেয়েমিটা কেটে যায়। আর যে কথা দিয়ে আজকে শুরু করা, নিয়মিত যোগাসন চর্চা, যোগ ব্যায়াম করা, প্রাণায়াম করা, শুধু মানসিক অবসাদই নয়, দূর হয় শারীরিক ক্লান্তিও। খুব বেশি সময় নয়, যোগা প্রশিক্ষকরাই, এই এক্সপার্টরাই এই কথা বলেছেন, খুব বেশি সময় নয়, দিনে আধা ঘন্টা, 30 মিনিট সময় ব্যয় করুন যোগ ব্যায়ামের জন্য, নিজের জন্য। এই অনুশীলন খুব দ্রুতই ক্লান্তি দূর করে সতেজ করে তুলবে আপনাকে। এছাড়া প্রাণায়াম শরীরের ভেতরকার টক্সিন দূর করতে সাহায্য করবে। প্রতিদিন খাওয়ার আধ ঘন্টা আগে বা 3 ঘন্টা পর প্রাণায়ামের চর্চা করতে পারেন। তো এই নিয়েই হচ্ছে কথা আজকে, নিজেকে সময় দেওয়ার বিষয়ে, নিজের জন্য এই সময়টা আমাদের দিতেই হবে। আজ যোগা, প্রাণায়াম,

ব্যায়াম বা স্বাস্থ্যের জন্য যেটা করছেন, ব্যায়াম চর্চা এক্সারসাইজ যেটাই বলুন, সেটা শুধু নিজের জন্যই করবেন, অন্য কাউর জন্য নয়, কাউকে দিতে পারবেন না সেটা। তো শ্রোতা বন্ধু, ঘড়িবাবু জানাচ্ছে থামতে হবে আর কিছুক্ষণের মধ্যেই। আবারও বলি, নিজেকে সময় দিন। নিজের জন্য কিছুটা সময় বাঁচুন সারাদিনের 24 ঘন্টার মধ্যে, নিজের জন্য 30টা মিনিট। কথা হবে অন্য কোনো দিন, আবার অন্য আসরে। ভালো থাকুন, সুস্থ থাকুন।

শ্রোতা বন্ধু, আজকের মতো বিদায় নেওয়ার আগে জানিয়ে দিই আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় দক্ষিণ, গোমতি, উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর আমাদের 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্তের অনুষ্ঠান আপনারা শুনবেন। আগামীকালের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি, নিউজ অন এয়ারেও শুনতে পাবেন। ককবরক অনুষ্ঠান দিয়ে শুরু 6:05 মিনিটে সকালবেলা, তারপর 6:25 মিনিটে হায়ংনি খরাং অভিজ্ঞাপন 7:45, যুববাণী 8:40 শুনবেন 90 বছরের আকাশবাণীর যাত্রা নিয়ে বিশেষ অনুষ্ঠান বলছি তোমায়, আর যে নিতায়ের সাথে 9:12, চিরায়ত গল্পপাঠের আসর 2:30, সফরনামা 3, সুরের আকাশে 4:00 বিকেল 4:00

গীতবাহার আর জে কোয়েলের সাথে বিকেল পাঁচটায়, হৃদয়ের সুর সন্ধে ছটা বেজে ত্রিশ মিনিটে, রাত আটটা বেজে পাঁচ মিনিটে গান অন্তহীন, গীতি আকাশ রাত নটা বেজে দু মিনিটে। আজ রাতের আসরে আর জে অম্বালিকা থাকবে রাত নটা বেজে ত্রিশ মিনিট থেকে, তারপর রাত এগারোটা থেকে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আর এই মুহূর্তে আর জে চিন্ময়কে নিতে হবে বিদায়। কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো আসরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিতে হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত দশটা বেজে ৫৯ মিনিট ৫৭ সেকেন্ড। শুভরাত্রি।